0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আনন্দধ্বনি অনুষ্ঠানের অর্ধেক সময় আমরা পেরিয়ে এলাম। 107 MHz FM রেইনবো আপনাদের সঙ্গে আমি তপারুতি। এর পরের গান শুনব প্রবুদ্ধ রাহার কণ্ঠে, তারপরে শিল্পী পূর্বা মুখোপাধ্যায়।

0: वंदे मातरम
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

34 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

একটি বিশেষ ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা। এলোমেলো হাওয়া, যার গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায়, সেখান থেকে সর্বোচ্চ 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের উপকূল থেকে উত্তর ওড়িশা উপকূল বরাবর আজ অর্থাৎ 7/7/2026 পর্যন্ত। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর ওড়িশা উপকূলে এখন মাছ ধরতে না যাওয়ার নির্দেশ। আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

অর্জন এবং ক্ষতি উভয়ই সংসারের নিয়ম, কিন্তু ক্ষতি অপেক্ষা অর্জন অধিক, ইহাও নিয়ম। তুমি জীবনের পথ যতই অতিবাহিত করিবে, ততই সুখদ সামগ্রী সঞ্চয় করিবে। তবে বয়সে স্ফূর্তি কমে কেন? আকাশের তারা আর তেমন জ্বলে না কেন? আকাশের নীলিমায় আর সে উজ্জ্বলতা থাকে না কেন? যাহা তৃণপল্লবময় কুসুম সুবাসিত, স্বচ্ছ কল্লোলিনী শিকরসিক্ত, বসন্ত পবন বিধুত বলিয়া বোধ হইত, এখন তাহা বালুকাময়ী মরুভূমি বলিয়া বোধ হয় কেন? কেবল রঙিন কাঁচ নাই বলিয়া, আশা সেই রঙিন কাঁচ। যৌবনে অর্জিত সুখ অল্প, কিন্তু সুখের আশা অপরিমিতা। এখন অর্জিত সুখ অধিক, কিন্তু সেই ব্রহ্মাণ্ড ব্যাপিনী কোথায়? তখন জানিতাম না কিসে কি হয়, অনেক আশা করিতাম। এখন জানিয়াছি এই সংসার চক্রে আরোহণ করিয়া যেখানকার আবার সেইখানে ফিরিয়া আসিতে হইবে। যখন মনে ভাবিতেছি এই অগ্রসর হইলাম, তখন কেবল আবর্তন করিতেছি মাত্র।

এখন বুঝিয়াছি, সংসার সমুদ্রে সন্তরণ আরম্ভ করিলে তরঙ্গে তরঙ্গে আমাকে প্রহত করিয়া আবার আমাকে কূলে ফেলিয়া যাইবে। এখন জানিয়াছি যে এ অরণ্যে পথ নাই, এ প্রান্তরে জলাশয় নাই, এ নদীর পার নাই, এ সাগরে দ্বীপ নাই, এ অন্ধকারে নক্ষত্র নাই। এখন জানিয়াছি যে কুসুমে কীট আছে, কোমল পল্লবে কণ্টক আছে, আকাশে মেঘ আছে, নির্মলা নদীতে আবর্ত আছে, ফলে বিষ আছে, উদ্যানে সর্প আছে, মনুষ্য হৃদয়ে কেবল আত্মাদর আছে। এখন জানিয়াছি যে বৃক্ষে বৃক্ষে ফল ধরে না, ফুলে ফুলে গন্ধ নাই, মেঘে মেঘে বৃষ্টি নাই, বনে বনে চন্দন নাই, গজে গজে মুক্তিক নাই। এখন বুঝিতে পারিতেছি যে কাচ ও হীরকের ন্যায় উজ্জ্বল, পিতল ও সুবর্ণের ন্যায় ভাস্বর, পঙ্ক চন্দনের ন্যায় স্নিগ্ধ, কাংস রজতের ন্যায় মধুর নাদি। কিন্তু কি বলিতেছিলাম ভুলিয়া গেলাম। সেই গীতধ্বনি উহা ভালো লাগিয়াছিল বটে, কিন্তু আর দ্বিতীয়বার শুনিতে চাহি না। উহা যেমন মনুষ্য কণ্ঠজাত সঙ্গীত, তেমনি সংসারে এক সঙ্গীত আছে, সংসার রসে রসিকেরাই তাহা শুনিতে পায়। সেই সঙ্গীত শুনিবার জন্য আমার চিত্ত আকুল, সেই সঙ্গীত আর কি শুনিব না? শুনিব, কিন্তু নানা বাদ্যধ্বনি সম্মিলিত, বহু কণ্ঠ প্রসূত সেই পূর্বশ্রুত সংসার গীত আর শুনিব না। সে গায়কের আর নাই, সে বয়স নাই, সে আশা নাই, কিন্তু তৎপরিবর্তে যাহা শুনিতেছি তাহা অধিকতর প্রীতিকর। অনন্য সহায় একমাত্র গীতির ধ্বনিতে কর্ণবিবর পরিপূরিত হইতেছে। প্রীতি সংসারে সর্বব্যাপিনী, ঈশ্বরী প্রীতি, প্রীতি আমার কর্ণে এক্ষণকার সংসার সঙ্গীত। অনন্তকাল সেই মহাসঙ্গীত সহিত মনুষ্য হৃদয়তন্ত্রী বাজিতে থাকুক। মনুষ্য জাতির উপর যদি আমার প্রীতি থাকে, তবে আমি অন্য সুখ চাই না।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো অনুষ্ঠানে শুনবেন চারুকেশী ও বসন্ত মুখার্জী রাগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য।

এতক্ষণ প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীতে শুনলেন চারুকেশী ও বসন্ত মুখার্জির আগে সন্তুর পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবুও সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। সাইবেরিয়ার ওমস্কেতে রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোটগ্রহণ 24 জুলাই। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্র পদত্যাগ পত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে বহাল করা হয়েছে কৃষ্ণমোহনকে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব 16 স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। টেনব্রিজে আজ তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। বিমানবন্দরে গতকাল তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবুও সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাঁকে অভ্যর্থনা জানানো হয়। সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। ইন্দোনেশিয়ার ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত
1: India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
0: সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া শীর্ষক বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর জয়শঙ্কর। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কেও অবহিত করেন। বাহরিনের ভারতীয় বংশোদ্ভূতদের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে ডক্টর জয়শঙ্কর ধন্যবাদ জানান রাজা হামাদ বিন ইসা আল খালিফাকে। বাহরিনের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল্লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ডক্টর জয়শঙ্কর। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাহরিনের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তাঁরা মত বিনিময় করেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। উপসাগরীয় দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করা, আঞ্চলিক বিকাশ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ওই সমস্ত দেশের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বৈঠকে কথাবার্তা বলেন বিদেশমন্ত্রী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি পর এই প্রথম কোন পশ্চিমী নেতা এই দেশে সফর করলেন। দামেস বিমানবন্দরে সিরিয়ার বিদেশমন্ত্রী আসাদ আল সিবানি ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানান। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান ও লেবাননে এক মাসব্যাপী যুদ্ধ পরবর্তী তুলনামূলক শান্ত পরিস্থিতির মধ্যে ফরাসি প্রেসিডেন্ট পৌঁছেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারাও এই সম্মেলনে যোগ দেবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার আক্রমণ বলে কিয়েভ সেনাবাহিনীর দাবি। রাশিয়ার স্থানীয় প্রশাসন এই হামলার কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, সেদেশের নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে 2700 কিলোমিটার দূরে রাশিয়া ও কাজাকিস্তানের খুব কাছেই এই তৈল শোধনাগার। যদিও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা আক্রমণকারী অধিকাংশ ড্রোন নিষ্ক্রিয় করতে সমর্থ হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এদিকে রাশিয়ার ক্রমাগত মিসাইল ও ড্রোন হানায় ইউক্রেনের রাজধানী কিয়েভে 18 জন মারা গেছে, না হতো আরও 60। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনের একদিন আগে হামলা ঘটল। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার বোমার আঘাতে 31 জন মারা যায়। দক্ষিণ ফ্রান্সের স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট

একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়ন, সাইপ্রাস ও সুইডেন থেকে 4টি ওয়াটার বম্বিং বিমান ফ্রান্স পাঠাচ্ছে। পেরপিগনান শহরে উদ্ধারকারী দলকে সাহায্য করতে পাঠানো হয়েছে শতাধিক দমকলকর্মী। ঘটনায় 4 দমকলকর্মী সহ 16 জন জখম হয়েছেন। পুড়ে গেছে 11,000 একরের বেশি জমি। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরায় ইস্তফা দেওয়ায় এই আসনগুলি শূন্য হয়। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে শুরু হল প্রার্থীপদ দাখিলের কাজ। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14 জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30 জুলাই ভোটগ্রহণ, ভোট গণনা হবে 3 আগস্ট সকাল 8টা থেকে। বিহারের বাকিপুরের বিধায়ক নীতিন নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশ ভাই নরন দাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণমোহনকে বহাল করার কথা জানিয়েছেন ট্রাস্টের হিসাবরক্ষক গোবিন্দ দেবগিরি। উল্লেখ্য, কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতে মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের নিয়ম সামনে আসে এবং এফআইআর নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার হন 8 জন। একজন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বহাল করার ব্যাপারেও ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করে যোগ্য নাম খোঁজা হচ্ছে। সীমান্ত সড়ক সংগঠন বিআরওর তহবিলে কারচুপির অভিযোগে দায়ের হওয়া 4টি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 26টি স্থানে তল্লাশি চালিয়েছে। এগুলি হল জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড। লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ইঞ্জিনিয়ার র্যাঙ্কের 10 আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজাতি বিষয়ক মন্ত্রক ওড়িশার ভুবনেশ্বরে আজ উপজাতি গবেষণা প্রতিষ্ঠান সমূহের উন্নতি বিষয়ক 2-দিনব্যাপী একটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম এই কর্মশালার উদ্বোধন করবেন। এই কর্মশালায় প্রায় 200 জনের অংশগ্রহণ করার কথা। এই উপলক্ষে উপজাতি বিষয়ক মন্ত্রক এবং বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বিশাখাপত্তনম উপকূলের অদূরে এক নৌকাডুবির ঘটনায় এক মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নিখোঁজ আরও 6 জন মৎস্যজীবীর সন্ধানে জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী উদ্ধার হওয়া মৎস্যজীবী কারি চিন্নাকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে করে INS ডিগায় নিয়ে যাওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভারতীয় নৌবাহিনী 2টি হেলিকপ্টার, 2টি যুদ্ধজাহাজ, কোস্টগার্ডের জাহাজ এবং সামুদ্রিক পুলিশের দল এই তল্লাশি উদ্ধারকাজে সহায়তা করছে। আধিকারিকরা জানিয়েছেন, নিম্নচাপের কারণে সমুদ্রের উত্তাল অবস্থা, সেই সঙ্গে প্রবল বাতাসের কারণে এই অভিযানে নানা অসুবিধায় পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু উদ্ধার কাজের ব্যাপারে নিবিড় নজর রাখছেন এবং নিখোঁজ 6 মৎস্যজীবীর সন্ধানে তল্লাশি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান এবং অভিযানের অগ্রগতির বিষয়ে তাকে নিয়মিত অবহিত করার নির্দেশ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও পরবর্তী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3-4 দিন একই পরিস্থিতি থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড সহ পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে। এবার বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে আয়োজিত এই ম্যাচে স্পেন প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। পর্তুগালও নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। নির্ধারিত 90 মিনিট কোনো গোল না হলেও সংযুক্তির সময় পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নামা মাইকেল মেরিনো একমাত্র গোলটি করেন। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 2-1 গোলে এগিয়ে রয়েছে।
টেন ব্রিজে আজ তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরে কিছু অংশ আর একবার। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়া জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হল এর পরে খবর সকাল 7:25।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন এই মহাজীবন, আজ শুনবেন নরেন্দ্রনাথ মিত্রের জীবন কথা।
2: বৈঠকখানা ঘরের বড় ঘড়িটা একটানা বেজেই চলেছে, ঢং ঢং ঢং ঢং। নিতান্ত আটপৌরে এই সূচনায় তিনি বেঁধে দিতে পারেন দুটি ভিন্ন প্রজন্মের দ্বন্দ্ব বিরোধ উঠা পড়ার ইতিহাসকে, নির্ণয় করতে পারেন মূল্যবোধের অবক্ষয় বা পরিবর্তনের গতিপথটি। তিনি নরেন্দ্রনাথ মিত্র না, জীবনের বিচিত্র অভিজ্ঞতাকে সাহিত্যের পাতায় হুবহু বা কিঞ্চিত পরিবর্তনে তুলে ধরার উদাহরণ সাহিত্যে, বিশেষত বাংলা সাহিত্যে বিরল নয়। তবে তাতে সদরের অগ্নিগর্ভ বাস্তবের সঙ্গে অন্দরের অম্লমধুর টানাপোড়েনের মাত্রাটিকে মেলানো বড় কঠিন কাজ। যারা পেরেছেন, কথা সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র তাদের অন্যতম। 1917 সালের 30শে জানুয়ারি তাঁর জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে সদরদি গ্রামে। খুব কম বয়সে মাকে হারিয়ে বিমাতার কাছে বড় হওয়া, 1947-এ দেশভাগের সময় জন্মস্থানটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেও সিদ্ধান্ত নেন ভারতেই থেকে যাওয়ার। ছাত্র হিসেবে সুনাম ছিল ছেলেবেলায়। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আইএ পাশ করার পর কলকাতার বঙ্গবাসী কলেজে পড়াশুনো। বিএ পাশ করার পর সুযোগ ঘটে জীবনের বিচিত্র অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার। গৃহ শিক্ষকতা দিয়ে শুরু করে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চেকারের কাজ, পরবর্তীতে সাংবাদিকতা, এমনই বর্ণময় ছিল তার কর্মজীবন। দৈনিক কৃষক, সত্যযুগ প্রভৃতি কাগজে কাজের পর 1950 থেকে আবৃত্ত যুক্ত ছিলেন বহুল প্রচারিত খ্যাতনামা এক পত্রিকার সঙ্গে। সঙ্গে ছিল সাহিত্য চর্চা। তাঁর প্রথম লেখা কবিতা সুখ প্রকাশিত হয় 1936 সালে স্বনামধন্য এক পত্রিকায়, একমাত্র কবিতা গ্রন্থ নিরিবিলি। অসমতল ও হলদে বাড়ি বৈদুটিতে ধরা রয়েছে তাঁর প্রথম বয়সের ছোট গল্প লেখার প্রচেষ্টাটি। সেই প্রয়াস ক্রমশ আরও সার্থক হয়ে উঠেছে চোর, সন্ধান, রস, এক পোয়া দুধ, একটি প্রেমের গল্প, শ্বেত ময়ূর, পালঙ্ক ইত্যাদি রসোত্তীর্ণ ছোট গল্পে। অন্যদিকে 1947 সালে হরিবংশ নামে প্রকাশিত প্রথম উপন্যাস দ্বীপপুঞ্জ দৃঢ় করেছে ঔপন্যাসিক হিসেবে তার আত্মপ্রকাশের সম্ভাবনাকে। এরপর চেনা মহল থেকে সূর্য সাক্ষী, শুক্লপক্ষ থেকে দূরভাষিণী কিংবা বিলম্বিত লয়, একের পর এক নানা উপন্যাস তুলে ধরেছে জগৎ জীবনের চেনা অচেনা ছবিগুলিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যুদ্ধকালীন পরিস্থিতিতে জীবিকা হারানো কিংবা শত চেষ্টাতেও প্রতিষ্ঠিত হতে না পারার যন্ত্রণাদীর্ণ যুব সমাজ, ব্যর্থ প্রেমের গ্লানি বয়ে বেড়ানো যুবক যুবতী, একান্নবর্তী পরিবারের ভাঙন, পারিবারিক সামাজিক সম্পর্কের টানাপোড়েন, এমন অজস্র স্পর্শকাতর বিষয় স্থান পেয়েছে তার লেখায়। মধ্যবিত্ত জীবনের দ্বন্দ্ব, আবেগ, ঈর্ষা, ভালোবাসা, স্বার্থপরতা নানা রঙে উজ্জ্বল হয়েছে তার লেখনীতে। টালমাটাল আর্থসামাজিক পরিস্থিতি তার সবটুকু বাস্তবতা নিয়ে আত্মপ্রকাশ করেছে তার গল্প উপন্যাসে। একে জ্বালা, পূর্ণকে নিতে পারিনে, পূর্ণকে ছাড়তেও কষ্ট। আমি বিজুর মতো মৃত নই, আমি অতুলের মতো জীবিত নই, জীবন মৃত। চেনামহল উপন্যাসে অরুণের কণ্ঠে ধ্বনিত এই আক্ষেপ গল্প চরিত্র নির্বিশেষে হয়ে উঠেছে আত্মপরিচয় হারা জিজ্ঞাসাদীর্ণ তৎকালীন।

0: সমাজেরই পরিচায়ক। চলচ্চিত্রে রূপায়িত ফরাসি, কন্নড় ও মারাঠিতে অনুদিত তার গল্প হেডমাস্টার কিংবা মহানগর ছায়াছবির নেপথ্য কাহিনী অবতরণিকা আজও সমানভাবে প্রাসঙ্গিক। শিল্পীর স্বাধীনতা, আত্মকথা, সাহিত্য প্রসঙ্গ সহ একাধিক প্রবন্ধে তার মৌলিক ভাবনা ও মননের প্রকাশ। নাট্যকারে অভিনীত হয়েছে তার বহু রচনা। এক কথায় সাহিত্যের দিগন্তে এক বিস্তৃত পরিসরে ডানা মেলেছে নরেন্দ্রনাথ মিত্রের কলম সেদিন থেকে আজ।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের জীবন কথা। আকাশবাণী মৈত্রী।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গের বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু গুপ্ত, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ প্রজনন বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুদেশনা পাঁজা।
2: এখন আমাদের দেশ বা বিদেশ সব জায়গাতে একটা মূল সমস্যা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন আর তার প্রভাবে পরিবর্তিত জলবায়ু। তো এই পরিবর্তিত জলবায়ু আমরা কিন্তু নিত্য নৈমিক প্রত্যেকটা সম্মুখীন হচ্ছে পরিবর্তিত জলবায়ুর যে সমস্যাগুলো, যেমন ধরুন ঠিক গরমের সময়টায় প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে, আবার ঠিক গরমের সময়টায় ৪৫ যেটা আমরা মে মাস বলি, ৪০-৪৫ ডিগ্রি তাপমাত্রা, যেটা সাধারণত হয়ে থাকে না। আবার শীতকালে ২০২৫ শীতকালে হঠাৎ দেখা গেল ১৫ দিন ধরে প্রচণ্ড ঠান্ডা। তো এই যে পরিবর্তিত জলবায়ু, এই পরিবর্তিত জলবায়ুর সাথে সাথে কিন্তু আমাদেরকে, বিশেষ করে আমাদের চাষি ভাইদেরকে, এটা মাথায় রাখতে হবে যে কোন ধরনের জাত, কোন কোন ফসলে কোন ধরনের জাত তারা চাষ করবেন। যে কোনো জলবায়ুর ক্ষেত্রেই কিন্তু যে কোনো এক রকমের ফসলের জাত চাষ করলে কিন্তু হবে না। যেমন ধরুন গরমকালে যে ডাল শস্য চাষ করা হয় সেক্ষেত্রে দেখা গিয়েছে এই মার্চ মাস থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার ফলে কি হয় ফসল এবারে প্রচুর নষ্ট হয়েছে। তো এই ক্ষেত্রে যদি করা যায় যে আমরা জানুয়ারিতেই যদি আমাদের চাষি ভাইরা সেই জাতের বীজ যদি বপন করেন, আর সেই জাতটা যদি ৬০ দিনের হয়, বেশিরভাগ ক্ষেত্রে ৮০ বা ৯০ দিনের তারা ডাল শস্য চাষের জায়গায় যদি ৬০ দিনের একটা ডাল শস্য যদি তারা হচ্ছে চাষ করে থাকেন, তাহলে দেখা যাবে ৩ মাসের মধ্যেই কিন্তু ফসল, প্রথম যে ফসলটা উঠছে সেটা কিন্তু ৩ মাসেই উঠে যাচ্ছে। তো তারপর বৃষ্টি হোক বা কিছু হোক তখন আর কোনো সমস্যা থাকে না। আবার ধরুন এটা যদি খারিফে ধানের ক্ষেত্রে যদি বলি, যেমন উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে ২৪ পরগনা। এবার ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল, যেমন ধরুন কিছু অঞ্চল লবণাক্ত রয়েছে, কিছু অঞ্চল রয়েছে যেখানে প্রচণ্ড রকমভাবে বন্যার জল ঢুকে আর সেই জল বেরোয় না, জলটা দাঁড়িয়েই থাকে। এইরকম জায়গায় যদি আমরা ভাবি যে ওই শতাব্দী বা এইরকম ধরনের ১১০-১৫ দিন বা ১২০-১২৫ দিনের জাত আমরা হচ্ছে চাষ করব, তখন কিন্তু সেটা হবে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এমন কোনো ধানের জাত আমাদেরকে চাষ করতে হবে যেটা কিন্তু এই জলটা যে জমে রয়েছে সেইটার মধ্যেও সেই জাতটা যাতে ভালো ফসল দেয়, এই রকম জাত। সেখানে কিন্তু আমি যদি ভাবি যে MTU ৭০-২৯ যেটাকে আমরা স্বর্ণ বলি, সেরকম ধান যদি আমরা চাষ করে ফেলি তখন কিন্তু সেটা হবে না। তখন আমাদেরকে দেখতে হবে যে এই রকম জল যেসব জাত সহ্য করতে পারে সেই জাতই কিন্তু আমরা চাষ করব। এটা তো গেল ২৪ পরগনা যেখানে হচ্ছে জল জমে যায়, বা হচ্ছে মেদিনীপুরের দক্ষিণ প্রান্তে যেখানে জল জমে সেই সব জায়গাতে এইরকম হঠাৎ করে কোনো মানে সাধারণ যে জাতগুলো আমরা চাষ করে থাকি ধানের ক্ষেত্রে সেগুলো আমরা করলে কিন্তু ফসল ভালো পাবো না। আবার লবণাক্ত জায়গায়, যেমন ২৪ পরগনার কিছু লবণাক্ত জায়গা রয়েছে, সেখানে যদি আমরা আবার ভাবি যে গোত্রবিধানের মতো একটা ধান চাষ করে ফেলবো, তখন কিন্তু হবে না। এমন ধানের জাত আমাকে নিতে হবে যেটা কিন্তু ওই লবণাক্ততাটাকে সহ্য করতে পারে। আবার যদি আমরা বাঁকুড়া বা পুরুলিয়ার দিকে যাই, সেখানে দেখা গেল হঠাৎ করে প্রচণ্ড গরম, জলের পরিমাণ অনেক কম, সেখানে যদি আমি ভাবি যে সাধারণভাবে আমাদের যেসব জাতের আমরা চাষ করি সেই জাত যদি আমরা সেখানে লাগাই, আমি ধানের ক্ষেত্রেই বলছি, তখন কিন্তু সেখানে ভালো ফসল কিন্তু তারা পাবে না। তো এই দিকগুলো হচ্ছে বজায় রাখতে হবে, ভাবতে হবে যে কোনখানের জন্য কোন জাত আমরা চাষ করব। সব জায়গার ভৌগোলিক বিস্তার কিন্তু একরকম নয়, কোথাও হচ্ছে সেখানে জলের পরিমাণ কম থাকে, কোথাও জলের পরিমাণ অনেক বেশি, কোথাও লবণাক্ততা অনেক বেশি, এই দিকগুলো বজায় রেখে কিন্তু জাত নির্ধারণ করতে হবে।
1: শুনলেন পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন। এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ প্রজনন বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুদেশনা পাঁজা।
0: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন আকাশবাণী মৈত্রীতে সারা দিনে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীতে সকাল 7:05 ভারতীয় সময় প্রথম অধিবেশনে লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান শিলচর আসাম, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 8:30 ঐতিহাসিক শহরের কথা, স্থান ইস্তাম্বুল, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:45 কথাকার, শুনবেন স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বলবেন জন্মেঞ্জয় সাহু, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আলাইয়া বিলাবল রাগে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত তুষার দত্ত, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছে নশীত জানা ও হারমোনিয়ামে হিরণময় মিত্র, 9:30 মনের মতো গান, উপস্থাপন

ভগবানের অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় দেবার ঘোষাহা, 12:30 বেতার নাটক আপন ঘর, রচনা প্রবোধ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ সত্যব্রত চট্টোপাধ্যায়, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। আজকে দ্বিতীয় অধিবেশন শুরু হবে 3:30 ভারতীয় সময়ে, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর বিষয় রেডিও ক্লিনিক, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 4:35 অন্বেষা বাংলা বিজ্ঞান নাটিকা মেঘ ভাঙা বৃষ্টি, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা, এম এস ধোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জলি চট্টোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, পাটপাতা বিকল্প আয়ের উৎস, এই বিষয়ে ডক্টর দেবপ্রসাদ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, শুনবেন পিঠের ব্যথা, কখন সতর্ক হওয়া উচিত, এই বিষয়ে কথিকা বলবেন ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়। 7:00 যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 7:45 কবি কণ্ঠে, কবি সুদেশনা মৈত্রের সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শুনবেন প্রথম পর্ব। 8:15 এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী চন্দ্রা মুখোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন তৃষিতা মুখোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান আরবিআই মিউজিয়াম, এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সম্পাদনায় শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে, শুনবেন কিরবানি রাগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন জ্যোতির্ময় রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীতে আজ সারাদিনে যে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন লোকগীতি, প্রথম গানটির শিল্পী অমর পাল।

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন আসুন বেরিয়ে যান ভারতে। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

আসাম রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর। শিলচর হল কাছাড় জেলার সদর দপ্তর। শিলচর নামটি এসেছে দুটি সিলেটি শব্দ, শিল এবং চর, যার অর্থ প্রথমে শিল মানে বড় পাথর আর চর মানে হচ্ছে তীর বা দ্বীপ। শহরটি বরাক নদীর তীরে শহরের জনিগঞ্জ সদরঘাট এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, যা নদী বন্দর হিসেবেও ব্যবহৃত হয়। এখানকার জনসংখ্যার প্রায় 90% বাঙালি, যারা স্থানীয় সিলেটি ভাষায় কথা বলেন। অবশিষ্ট 10% বিহার, মণিপুর, বিষ্ণুপুর, রাজস্থান এবং নাগা সহ কিছু উপজাতি গোষ্ঠী লোকেদের নিয়ে গঠিত। শিলচর বরাক নদীর তীরে অবস্থিত, যেখানে বরাক উপত্যকা নামেও পরিচিত। একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ইতিহাস থেকে সুসংগঠিত প্রকৃতি, শিলচর একটি অত্যন্ত সুন্দর জায়গা। শিলচর এবং তার আশেপাশে অনেক কিছুই দেখার আছে। চলে যেতে পারেন মাইবং, যা 355 মিটার উচ্চতায় অবস্থিত শিলচরের পুরনো দ্বারস্থানী। প্রাচীন স্থাপত্য আর সুন্দর প্রকৃতির যে দৃশ্য, সেটা এখানে আপনাদের ভালো লাগবেই। চলে যেতে পারেন হাজো। হাজো হল সেই স্থান যেখানে মানুষ ভিন্ন ধর্মের অনুসারী হায়গ্রীব মাধব মন্দির, যেটি 600 শতকে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়, হিন্দু এবং বৌদ্ধ ধর্মকেও যা উৎসর্গ করা হয়েছে। হাজো পাওয়া মক্কা মদিনা দেখার জন্যে বিশ্বের মুসলমানরা তো আসেনি, অন্যান্য মানুষরাও এখানে আসেন দেখতে। খাসপুর শিলচর থেকে 20 কিলোমিটার দূরে প্রাচীন আসামের ধ্বংসাবশেষকে ধারণ করে রেখেছে, এটি দেখাও একটি সুন্দর জায়গা। জাটিঙ্গা একটি সুন্দর গ্রাম, আরেকটি জায়গা যেখানে আপনি যেতে পারেন, যার হিন্দু তীর্থযাত্রীরা ভুবন পাহাড়ের নিচে ত্রিবেণী নদীসহ মণিহরণ সুড়ঙ্গ পরিদর্শন করতে পারেন। শিলচরের অত্যন্ত জাগ্রত একটি মন্দির শ্রী কাঞ্চা কান্তি দেবী মন্দির। এই মন্দিরটি হিন্দু দেবী কাঞ্চা এবং কান্তির উপাসনার একটি প্রাচীন এবং শ্রদ্ধেয় স্থান। উত্তর পূর্ব রাজ্যের সবুজে ঘেরা মন্দিরটি সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্ব অপরিসীম। এটা বিশ্বাস করা হয় যে মন্দিরে সম্মিলিত দেবতা কাঞ্চকান্তি, দেবী পার্বতী এবং দুর্গার একটি অবতার, শক্তি এবং করুণার প্রতীক। মন্দিরের স্থাপত্য এই অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প এবং কারুশিল্পকে প্রতিফলিত করে, যেখানে জটিল নকশা এবং ধর্মীয় মোটিভ রয়েছে। শিলচর কাঁচাকান্তি মন্দিরটি 19 শতকের দিকে নির্মিত হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন কাছাড়ির রাজা। 1806 সালে স্বপ্নে দেবী নির্দেশ পেয়ে তিনি এই মন্দির নির্মাণ করেন বলে জানা যায়। স্থানীয় লোকজনও মনে করেন এর আগে মন্দিরের সোনার তৈরি দেবী কাঁচাকান্তির 4 বাহু একটা মূর্তি ছিল, যা কাছাড়ি রাজবংশের দ্বারা উপস্থাপিত হয়েছিল। তবে প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটি ধ্বংস হয়ে যায়। পরে 1978 সালে এটি আবার সংস্কার করা হয়। বর্তমানে মন্দিরটি একটি নতুন এবং এত বছরের মন্দিরটি অনেক পরিবর্তিত হয়েছে। যাই হোক, মন্দিরটি এখনও অতীতের মতোই একটি মূল্য ধারণ করে। মন্দিরের চারপাশের পরিবেশ শান্ত, ভক্ত এবং পর্যটকদের জন্য একইভাবে একটি শান্তিপূর্ণ অবস্থান প্রদান করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা আশীর্বাদ পেতে আসেন এবং এটি প্রশান্তিদায় অনুভব করে এই আপনি মন্দিরে যেতেই পারেন। স্থানীয় লোককাহিনী, অলৌকিক কাহিনী, তীর্থযাত্রীদের এই যে একটা আনন্দ, এই সব কিছু মিলিয়ে একটা ভালো লাগা তৈরি করে। শিলচর দেশের যে কোনো প্রান্ত থেকেই পৌঁছানো যায়। এখানে দর্শনীয় পাহাড় যেমন আছে, কাছাড়ি দুর্গ আছে, এখানে হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেড আছে, এশিয়ার বৃহত্তম কাগজকল রয়েছে, শহীদের সমাধি রয়েছে। শিলচরে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক রাস্তা হল, যদি আপনারা কলকাতা থেকে যান, কলকাতা থেকে সারাদিনে 2 বা 3টে ফ্লাইট সরাসরি যাচ্ছে, যেটা শিলচর চলে যাচ্ছে, এবং শিলচর থেকে এই জায়গাগুলো আপনারা 2 দিন বা 3 দিন সময় নিয়ে কাছাকাছির মধ্যে ঘুরে আসতে পারেন।
শিলচর এয়ারপোর্ট থেকে একটুখানি এগোলেই এই কাঁচাকান্তি দেবীর মন্দির, এবং মাইবং আপনারা ঘুরে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে, ভালো লাগবে। হাজো আর সময় থাকলে একটু জাটিঙ্গা ঘুরে আসবেন। করিমগঞ্জের দিকে গেলে আপনারা তো একদম ভারত বাংলাদেশের বর্ডারটাও দেখে আসতে পারেন। শিলচরে আসামের দ্বিতীয় বৃহত্তম যে ব্যস্ততম যে বিমানবন্দর রয়েছে, যেটা গুয়াহাটি কলকাতা তেজপুর থেকে নিয়মিত ফ্লাইট যায়, এছাড়া এখন সরাসরি ট্রেনও হয়ে গেছে, কলকাতা থেকে সরাসরি ট্রেন চলে যাচ্ছে শিলচর। রাজ্য বাসগুলি শিলচরের গুয়াহাটি, ইম্ফল, আগরতলা, শিলং, আইজলের সঙ্গে যুক্ত করে, প্রাইভেট বাসও পাওয়া যায়। সেপ্টেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শিলচর ভ্রমণের দারুণ সময়। গ্রীষ্মকালে এবং বর্ষাকালেও প্রচুর বৃষ্টিপাত হয়। এই সময় শিলচরে একটু

অসুবিধে হতে পারে। বরাক নদীর আশেপাশের এলাকা এই ধরনের জলবায়ুর জন্যে কিন্তু বেশি দায়ী। শিলচর আপনাদের যদি ওই হাতে দু তিন দিন সময় থাকে, সাধারণভাবে আমরা এই দিকগুলো একটু বেড়াতে কম যাই শিলচরের দিকগুলোতে, কিন্তু শিলচরে গেলে যেটা ভালো লাগবে, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, সময়টা খুব ভালো কাটবে, মনটা ভালো হয়ে যাবে। দু তিন দিন হাতে সময় নিয়ে একটু ঘুরে আসতে পারেন শিলচর। এবং শিলচর আসামের আরও একটা দিক, আসামের গুয়াহাটির দিক দিয়ে ঢোকা যায় আবার শিলচরের দিক থেকে, যদিও এখন ট্রেন হয়ে যাওয়ার ফলে কলকাতা থেকে সরাসরি, যেটা বলছিলাম যে শিলচর আসার ট্রেনও হয়ে গেছে, সেটা যদি আসেন তাহলে গুয়াহাটি ঘুরে কামাখ্যা মন্দির দর্শন করে তারপরে আপনারা এদিকে আসতে পারেন, শিলচরের দিকে চলে আসতে পারেন। শিলচর আপনাদের দুটো দিন বা তিনটে দিনের ছুটি পেলে মনে হয় আপনাদের ভালোই লাগবে বা ভালো কাটবে। ট্রেনে গেলে আর একটু বেশি সময় লাগবে, আরও একটা দিন বা দুটো দিন, দুটো দিন হাতে নিয়ে আরও যেতে হবে, মানে পাঁচ দিনের ছুটি নিয়ে আপনারা যদি যেতে পারেন তাহলে শিলচর কিন্তু ঘুরে আসতে পারেন, একটা ভালো লাগার জায়গা। আর যেটা বলছিলাম যে এই ভালো লাগাগুলোকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে, যেমন করে আপনারা আছেন বলেই আমরা আকাশবাণী মৈত্রীতে এত সুন্দর করে অনুষ্ঠান করতে পারি আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালো লাগায়। ভালো থাকবেন সকলে, আসুন বেরিয়ে যান ভারতে। এই পর্যন্তই শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের চর্মজাত শিল্প বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে, ভোট গ্রহণ 24 জুলাই। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র ও কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। আসছে বিস্তারিত খবরে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক তারা পর্যালোচনা করবেন। দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তো একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018-এ তার সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথা উল্লেখ করে বলেন, এর মধ্যে দিয়ে ভারত ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়া ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে।
2: India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
0: উল্লেখ, সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়ার সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কে অবহিত করেন। বাহরিনের বিদেশমন্ত্রী ডক্টর আবদুল্লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ডক্টর জয়শঙ্কর। বাহরিনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোনো পশ্চিম নেতা এই দেশ সফর করছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার বলে কিভের সেনাবাহিনী দাবি করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর পকের রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JAAC ইসলামাবাদ সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে না নেওয়া হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার ওপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

0: দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে।
1: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনোনে দেশ কো মন্ত্র দিয়া এক দেশে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান আমরা কখনো মেনে নেব না।
0: আগে জানানো হয়েছে রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী গতকাল দেশ জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই তিনটি আসনে উপনির্বাচন। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে চর্ম ও চর্মজাত সামগ্রী ক্ষেত্র বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। নতুন দিল্লিতে গতকাল জাতীয় চর্ম সামগ্রী রপ্তানি উৎকর্ষ পুরস্কার প্রদান মঞ্চে তিনি একথা বলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি গতকাল জাতীয় সড়ক লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বহুমুখী লজিস্টিক পার্ক, রোপওয়ে, ইন্টারমোডাল স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দেখা হয় ওই বৈঠকে। জাতীয় মানবাধিকার কমিশন NHRC কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরীণ ভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে এই ম্যাচে স্পেন প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 3-1 এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় সকলকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন সবাই? আজকে মানে এই কদিনে বেশ একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, সারা দেশ জুড়েই বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির জন্য যেটা হয়েছে একটু একটু ঠান্ডাও হয়েছে সব জায়গাটা। সকালে যখন আসছিলাম তখন একটু একটু ঠান্ডা তো লাগছিলই, বৃষ্টি ঠান্ডা এটা হলে ওই প্রচণ্ড যে মাঝখানে আমরা গরম গরম গরম বলছিলাম, উড়ি বাপরে কি গরম, সেখান থেকে আমরা অন্তত খানিকটা মুক্তি পেয়েছি বটে।

আজকে সকালের আড্ডায় যে অনুষ্ঠানগুলো আপনারা শুনবেন, আজ বিশিষ্ট কবি এবং সাহিত্যিক নরেন দেবের জন্মদিন, অনিল বিশ্বাস প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার এবং সঙ্গীত পরিচালক, তার জন্মদিনও আজকেই। আমরা আর একটা গল্প বলবো যে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোর গ্রামে মেচা সন্দেশের গল্প, আর আমের জন্য বিশ্ববিখ্যাত যে বিশ্বজোড়া মালদহ সেটি পরিচিতি পেয়েছে আরও একটি চাষে, সেটি বেগুন চাষ। এরই মাঝখানে থাকবে দৃষ্টিকোণ, থাকবে জানা অজানা, যেটি বিজ্ঞানের অনুষ্ঠান। তো আমাদের এই সব কিছু নিয়ে সকালের আড্ডা একেবারে জমজমাট। শুরুতেই আপনাদের প্রিয় এবং আমাদের সকলের প্রিয় একটি গান, সে গানটা শুনলেই না সকালের মনটা ভালো হয়ে যায়, সেই গানটা দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হোক সকালের আড্ডার।

প্রথমেই যার কথা বলছিলাম, নরেন্দ্র দেব, বিশিষ্ট কবি ও সাহিত্যিক। তিনি ছিলেন খ্যাতনামা সাহিত্যিক নবনীতা দেবসেনের পিতা। নরেন্দ্র দেবের জন্ম 1888 খ্রিস্টাব্দের 7 জুলাই পশ্চিম

সঙ্গে কলকাতায় ঠনঠনিয়ায় তৎকালীন বনেদি ও প্রগতিশীল পরিবারে। পিতা নগেন্দ্রনাথ দেব, জ্যাঠামশাই উপেন্দ্রচন্দ্র ছিলেন ডিরোজিওর শিষ্য। যৌবনে জ্ঞাতি দাদা রাজেনদেবের প্রভাবে গুপ্ত বিপ্লবী দলে যোগ দিলেও সাহিত্যক্ষেত্রেই তিনি জীবন কাটিয়েছেন। কলকাতার মেট্রোপলিটন স্কুলকে কৃতিত্বের সঙ্গে স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন, কিন্তু স্বাস্থ্যের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে সারা জীবন পড়াশোনার মধ্যেই নিয়োজিত থাকেন। ব্রহ্মবান্ধবের সান্ধ্য পত্রিকাতে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ বসুধারা, গল্পগ্রন্থ চতুর্বেদাশ্রম এবং প্রথম উপন্যাস গরমিল। তবে ওমর খৈয়াম এই কাব্যানুবাদ 1926 সালে প্রকাশের সঙ্গে সঙ্গে তার খ্যাতি বিস্তৃত হয়। কবিতা, গল্প, উপন্যাস এবং শিশু সাহিত্যে সর্বক্ষেত্রেই তিনি কৃতিত্ব দেখিয়েছেন। ভারতী, কল্লোল, কৃত্তিবাস বাংলা সাহিত্যে তিন যুগের এই পত্রিকাগুলির লেখক গোষ্ঠীর সঙ্গে তার সমান হৃদ্যতা ছিল। তিনি বিখ্যাত নাট্য সাপ্তাহিক নাচঘরের এবং প্রথম চলচ্চিত্র সাপ্তাহিক বায়োস্কোপের পরিচালক ছিলেন। ছোটদের জন্য প্রকাশিত মাসিক পত্রিকা পাঠশালাতে দীর্ঘ 15 বছর তিনি সম্পাদনা করেন। সাহিত্য জীবনে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, অক্ষয় বড়াল, কান্তকবি, নজরুল, মহিতলাল এবং সত্যেন্দ্রনাথ দত্তের সঙ্গে তার অন্তরঙ্গতা ছিল। আবার সিনেমা থিয়েটারে তৎকালীন শিল্পীরাও তার ঘনিষ্ঠ ছিলেন। বাল্যবিধবা সাহিত্যিক রাধানানীর সঙ্গে তার বিবাহ সেকালের আলোচ্য বিষয় ছিল। এই বিবাহে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠান এবং শরৎচন্দ্র সশরীরে উপস্থিত থাকেন। নরেন্দ্রদেবের রচিত প্রথম ছোটদের নাটক ফুলের আয়না নাট্যাচার্য শিশির কুমার স্টার মঞ্চে প্রযোজনা করেন। তিনি 1926 খ্রিস্টাব্দে ওমর খৈয়াম এবং 1929 খ্রিস্টাব্দে মেঘদূত অনুবাদ করেন। 1950 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং ফ্রান্স সহ পশ্চিম ইউরোপ এবং 1954 সালে রাশিয়া, ফিনল্যান্ড এবং চেকোস্লোভাকিয়ায় ভ্রমণ করেন। নরেন্দ্রদেব 1964 খ্রিস্টাব্দে মৌচাক পুরস্কার, ভুবনমোহিনী পুরস্কার এবং 1971 সালে শিশির কুমার পুরস্কার লাভ করেন। 1971-এরই 19 মে তার মৃত্যুবরণ হয়। তার অনেক কবিতার মধ্যে একটি কবিতা, যেটি অনেক কবিতায় খুব বিখ্যাত, আপনারা সকলেই জানেন, তার মধ্যে একটি কবিতা আপনাদের পড়ে শোনাই। বেরিয়ে যখন পড়েছি ভাই, থামলে তো আর চলবে না, হিমালয়ের বরফ যেন ঘামবে তবু গলবে না, সামনে চেয়ে এগিয়ে চলো, ভয় পেও না বাদলাতে, পয়সা যদি ফুরিয়ে থাকে চালিয়ে নেব আধলাতে, উপোস করে চলব তবু কিছুর ভয়ে টলব না, মনের কথা লুকিয়ে মুখে শত্রুকে আর ছলব না, বিচ্ছে কাঁটা ফুটছে কাঁকর ফুটুক তবু ছুটব হে, ইন্দ্রদেবের স্বর্গটাকে সবাই মিলে লুটব হে, চাঁদের ঘরে কি ধন আছে উটকে চলো দেখব রে, ধাক্কা দিয়ে তারায় তারায় সূর্যে গিয়ে ঠেকব রে। শ্রদ্ধা এবং সম্মান জানাই আমরা আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে এই বিশিষ্ট সাহিত্যিককে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
3: পঞ্চাশের দশকের মাঝামাঝি রংমহল বিশ্বরূপার পাশাপাশি গানের জলসা বস্তু উজ্জ্বলা রূপবাণী আর বসুশ্রীতেও, কখনো সকালে আবার কখনো হোল নাইট, এইসব জলসায় ঘুরত নতুন নতুন শিল্পীদের আবির্ভাব। আর তাদের মধ্যে কেউ কেউ প্রথম গানেই ছাপ ফেলতেন শ্রোতার মনে। প্রথম বাংলা বেসিক রেকর্ড আমার প্রথম গান তোমারে শোনাবো বলে গানটি গেয়েছিলেন, এবং গানটি সুপারহিট হয়েছিল, গেয়েছিলেন অসিত বরণ। আবার 40-এর দশকে প্রথম রেকর্ড করা গান ভালোবাসা যদি অপরাধ হয় গেয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অপরেশ লাহিড়ী। আজ হারানো দিনের গানে থাকবে সেই সব শিল্পীদের কথা বা সেই সব শিল্পীদের গান, বেসিক গান, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, যারা প্রথম গানেই তুলেছিলেন আলোড়ন। আজকে পাপড়ি ভট্টাচার্য থাকবেন আপনাদের সঙ্গে ঠিক রাত 11টায় হারানো দিনের গানে। এবারে দুটো ভালো লাগার গান, এই দুটো গানই ভালোবাসার

আনো বটে, তুই ভালো লাগার গানই বলুন বা ভালোবাসার গানই বলুন, কিশোর কুমার আর আশা ভোঁসলে দুজনের কণ্ঠেই আমরা শুনে নিই। প্রথমে কিশোর কুমার, তারপর আশা ভোঁসলে।

ভালো লাগার গান আমরা শুনছিলাম আকাশবাণী মৈত্রীতে আজ সকালের আড্ডায়, আর শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। আপনাদের এবারে যে অনুষ্ঠানটিতে আমরা নিয়ে যাব সেটি হল দৃষ্টিকোণ। দৃষ্টিকোণ অনুষ্ঠানে আজ শুনবেন চলচ্চিত্র নির্দেশক চেতন আনন্দের স্মরণে একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ বিভাগের প্রযোজনায় নির্মিত দৃষ্টিকোণ।

প্রখ্যাত চলচ্চিত্র নির্দেশক চেতন আনন্দ, জন্ম পাঞ্জাবের লাহোরে ১৯২১ সালের ২রা জানুয়ারি, পড়াশুনো লাহোরেই। কিছুদিন বিবিসিতে কাজ করার পর দেরাদুনের দুন স্কুলে শিক্ষকতার কাজ

চল্লিশের দশকে ইতিহাসের শিক্ষক হিসেবে কাজ করার সময় সম্রাট অশোকের ওপর লেখা একটি চিত্রনাট্য নিয়ে তিনি মুম্বাই পাড়ি দেন। যুক্ত ছিলেন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন।

সিনেমা জগতে অভিনেতা হিসেবে কাজ শুরু করলেও পরে চলে আসেন নির্দেশনায়। প্রথম ছবি নীচানগর 1946 সালে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। আন্তর্জাতিক সম্মান পাওয়া প্রথম ভারতীয় সিনেমা।

পরে তিনি নিজের প্রযোজক সংস্থা হিমালয়ান ফিল্মসে কাজ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হাকিকত, হাস্তে জখম, হীরা রাঞ্ঝা এর মতো সিনেমাগুলি।

প্রায় 50 বছরের কর্মজীবনে 17টি সিনেমায় নির্দেশনা করেছেন তিনি। ছোট পর্দাতেও ছিল সাবলীল বিচরণ। 76 বছর বয়সে তার জীবনাবসান হয়, কিন্তু চেতন আনন্দের ছবিগুলি আজও সিনেমা প্রেমীদের আবিষ্ট করে রাখে।

এতক্ষণ শুনলেন চলচ্চিত্র নির্দেশক চেতন আনন্দের স্মরণে দৃষ্টিকোণ। আজ অনিল বিশ্বাসের জন্মদিন। অনিল বিশ্বাস ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার এবং সঙ্গীত পরিচালক। তিনি পাশ্চাত্য অর্কেস্ট্রা সঙ্গীত এবং বাংলার লোকসঙ্গীতের সঙ্গে তার যোগ ছিল অসাধারণ। বৃন্দগান, বাদ্যবৃন্দ এর ক্ষেত্রে তার অবদান রয়েছে। চলচ্চিত্রে সঙ্গীত তার নিরবিচ্ছিন্ন অবদানের জন্য ভারতীয় চলচ্চিত্র মহলে তাকে পিতামহ ভীষ্ম বলে আখ্যা দেওয়া হয়। অনিল বিশ্বাসের জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে। কৈশোরে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। 1930 সালে সঙ্গীতের টানে চলে আসেন কলকাতায়, যুক্ত হন মেগাফোন কোম্পানির সঙ্গে। গান প্রতি 5 টাকা পারিশ্রমিকে শুরু করেন গীতি রচনা এবং সুর সংযোজনার কাজ। পাশাপাশি যোগ দেন রংমহল থিয়েটারে। গান, অভিনয়, অর্কেস্ট্রা পরিচালনার ভার ন্যস্ত ছিল তার উপরেই। 3 বছর রংমহলে চাকরি করার পর 1934 সালে তিনি পাড়ি দেন মুম্বাই শহরে এবং সেখানে গিয়ে একটার পর একটা কাজ করতে থাকেন তিনি এবং প্রত্যেকটি কাজই অত্যন্ত জনপ্রিয় হয়। 1935 সালে ইস্টার্ন আর্টসের ব্যানারে তার সঙ্গীত পরিচালনায় মুক্তি পায় ধরম কি দেবী। এরপর জাগিরদার গ্রামাফোন

যেমন সিঙ্গার্স অ্যান্ড মহাগীতের মতো হিট ছবিতে সঙ্গীত পরিচালনা করেন তিনি। তিনি প্রথম ভারতীয় সঙ্গীত পরিচালক যিনি 12-piece অর্কেস্ট্রা ব্যবহার করেছিলেন। তার সঙ্গীত পরিচালনায় আরাম, আরজু, অঙ্গুলিমাল, আনোখা প্যার, কিসমত, পহেলি নজর, তারানা, পরদেশি, ওয়ারিস, হামদারদের মতো ছবি আজও সমান জনপ্রিয়। এই ছবিগুলোতে তিনি সুরারোপ করেছিলেন ভারতীয় রাগের ভিত্তিতে। 1942 সালে নির্মিত কিসমত ছবিটি টানা 3 বছর সিনেমা হলে চলেছিল। বহু বছরে সোলে এই রেকর্ড ভাঙতে সক্ষম হয়। 1963 সালে বোম্বাইয়ের পাট চুকিয়ে দিল্লি চলে যান অনিল বিশ্বাস। 1975 অবধি আকাশবাণীর প্রধান প্রযোজকের চাকরি করেন তিনি। লোকসঙ্গীতের প্রতি তার টান ছিল আমৃত্যু। 2003 সালের মৃত্যুর কিছুদিন আগে বরিশালে ছেলেবেলায় শোনা কিছু গান রেকর্ড করতে চেয়েছিলেন তিনি। গায়িকা মীনা কাপুর তাঁর সহধর্মিনী। একটি গান তারই সুরে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
0: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
1: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
2: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
3: এবারে আরেকটি কথা, আরেকটি গল্প আপনাদের শোনাই। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোর গ্রামে মেচা সন্দেশের আঁতুর ঘর। বহু যুগ ধরে সুস্বাদু এই মিষ্টি তৈরি হয়ে আসছে। এই মিষ্টি জিআই ট্যাগের জন্য কয়েক বছর ধরে লড়াই চালাচ্ছিলেন ব্যবসায়ীরা, অবশেষে সেই লড়াই সার্থক হল। বেলিয়াতোরের এই মেচা সন্দেশের ব্যবসায়ী এবং জিআই এর জন্য গঠিত কমিটির মনোজ মোদক বলেছেন, খুবই আনন্দের খবর, জিআই স্বীকৃতির ফলে একটা ব্র্যান্ড তৈরি হলো, মেচা সন্দেশের কদর আরও বাড়বে এবং আমরা দেশ বিদেশেও পাঠাতে পারব। আমাদের কলকাতার রসগোল তো ছিলই, আর এই যে মেচা সন্দেশ সেটাও কিন্তু বেশ পপুলার। যারা ওদিকে থাকেন বা ওদিকে বেড়াতে যান, তারা ওই মেচা সন্দেশ কিন্তু কিনে নিয়েই ফেরেন। তো এই মেচা সন্দেশের গল্প যখন হচ্ছেই, তখন একবার যখন ওপাশে যাবেন আপনারা বেড়াতে, তখন মেচা সন্দেশ খেয়ে আসবেন। মেচা সন্দেশ এখন কলকাতাতেও টুকটাক পাওয়া যায় না তা নয়, কিন্তু বাঁকুড়ার দিকে মেচা সন্দেশ কিন্তু একেবারে আঁতুর ঘরই বলা যায়, অনেক জায়গাতেই পাওয়া যায়, ভারী চমৎকার খেতে। কিন্তু আমরা এখন একটা রসগোল্লার গান শোনাই ভূমির এই পরিবেশনায়, রসগোল্লার গান।

0: রসগোল্লার গান আর রসগোল্লার গল্প তো শুনতে ভালো লাগে, কিন্তু আজকে আমরা মেচা সন্দেশের গল্প বলছিলাম। এবারে একটি কথিকা আমরা শুনে নিই, যেটি বিজ্ঞানের কথিকা, সেটি আমাদের আমরা শুনব এবং আমরা সকলে উপকৃত হব। জানা অজানা
1: জানা অজানায় আজ শুনবেন কৃমি খেকো ছত্রাক। লিখেছেন ডক্টর অসিত বরণ দে। পৃথিবীতে 15 লক্ষেরও বেশি প্রজাতির ছত্রাকের বাস। সবুজ উদ্ভিদের শরীরে ক্লোরোফিল থাকায় তারা শালকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করে নিতে পারে, অর্থাৎ এরা স্বভোজী। কিন্তু ছত্রাকের শরীরে ক্লোরোফিল না থাকায় তারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না। কিছু প্রজাতির ছত্রাক তাই পাউরুটি, মরা পাতা, মরা প্রাণী ইত্যাদি অজীবিত বিভিন্ন রকম বস্তুর উপর জন্মায় আর সেগুলোকে খেয়ে জীবন ধারণ করে। এদের বলে মৃতজীবী ছত্রাক। তেমনি আবার বেশ কিছু ছত্রাক জীবিত উদ্ভিদের বা প্রাণীর দেহে জন্মায় আর তাদের শরীর থেকে খাদ্য শুষে নিয়ে বেঁচে থাকে। এদের বলে পরজীবী ছত্রাক। পরজীবী ছত্রাকদের কিছু কিছু প্রজাতি জলে বাস করে। এরা অনেকে মাছ আর মাছের ডিম খেতে ভালোবাসে। কিছু ছত্রাক আবার আশ্রয় নেয় মানুষের ত্বকে। মানুষের ত্বকের মাংস খেয়ে এরা বেঁচে থাকে, আর তার ফলে মানুষের শরীরে তখন ঘটে নানা রকমের চর্মরোগ, ছুলি, দাঁত ইত্যাদি। আরও এক ধরনের ছত্রাক আছে যাদের খাদ্য কৃমি। এদের বলে নেম্যাটোফেগাস, অর্থাৎ কৃমি খেকো ছত্রাক। এইসব কৃমি খেকো ছত্রাকের কথাই আজ বলব। মাটিতে বাস করে নানা ধরনের কৃমি। এদের মধ্যে বেশ কিছু প্রজাতির কৃমি বিভিন্ন কৃষিজ উদ্ভিদের মূল থেকে রস শুষে খায়, ফলে এই গাছগুলো দুর্বল হয়ে পড়ে, অনেক গাছ মরে যায়, আর যেগুলো বেঁচে থাকে তাদের ফলন অনেক কমে যায়। এর ফলে চাষি মাথার ঘাম পায়ে ফেলে, আর অনেক খরচ করে যে চাষ করে তা থেকে তার লাভ তো হয়ই না, উপরন্তু তাদের সম্মুখীন হতে হয় সমূহ ক্ষতির। এইরকম ক্ষতিকর বেশ কিছু কৃমি হল মেলোয়েডোগাইন, হেটারোডেরা, জিফিনিমা ইত্যাদি। এই কৃমিগুলোকে খেয়েই আবার বেশ কিছু ছত্রাক জীবন ধারণ করে। পৃথিবীতে প্রায় 200 প্রজাতির কৃমি খেকো ছত্রাকের সন্ধান মিলেছে। এদের কৃমি খাওয়ার পদ্ধতি হরেক রকমের। বেশ কিছু কৃমি খেকো ছত্রাক হল শিকারী ছত্রাক। যেমন করে শিকারীরা ফাঁদ পেতে রাখে শিকার ধরার জন্য, এইসব ছত্রাকও সেইভাবে মাটির মধ্যে ফাঁদ পেতে রাখে। অন্যান্য সমস্ত ছত্রাকের মতোই এদের শরীরটা সুতোর মতো। এই সুতোর মতো শরীর দিয়ে তৈরি হয় এই ছত্রাকগুলোর অনেক চক্রাকার ফাঁদ। প্রত্যেকটা ফাঁদ তৈরি হয় 4 থেকে 5টা করে কোষ দিয়ে। কোনো কৃমি এই ফাঁদ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাদের কোষগুলো ফুলে ওঠে, ফলে ফাঁদের ফাঁকটা ছোট হয়ে যায়, আর হতভাগ্য কৃমিটা তখন ওই ফাঁদে আটকে পড়ে। অনেক চেষ্টা করেও কৃমিটা ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে না। তখন ছত্রাক তার সুতোর মতো শরীরটা ওই কৃমির শরীরে ঢুকিয়ে দিয়ে কৃমির শরীরটা খেয়ে নেয়, আর এইভাবে কৃমির শরীর খেয়েই এরা বেঁচে থাকে। বেশ কিছু কৃমি খেকো ছত্রাকের শরীরে ফাঁদও তৈরি হয় না, আর এরা কৃমিও খায় না। এরা খায় কৃমির ডিম। এইসব ছত্রাক তাদের সুতোর মতো শরীরটা কৃমির ভেতরে ঢুকিয়ে দিয়ে ডিমের ভেতরের অংশটা শুষে খেয়ে নেয়, আর এইভাবে কৃমির ডিম

0: খেয়ে এরা বেঁচে থাকে। কাঠ পচনকারী এক ছত্রাক হল প্লিউরোটাস ওস্ট্রিয়েটাস। এটি একটি মাশরুম বা ঝিনুক ছাতু নামে সুপরিচিত। বর্তমানে এই মাশরুমটিকে কৃমি খেতে দেখা গেছে। এই ছত্রাক এক ভিন্ন ধরনের পদ্ধতিতে কৃমি খায়। এরা এদের সূত্রাকার শরীর থেকে নিঃসৃত করে এক বিশেষ ধরনের টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থ, যা কৃমিটাকে চলনে অক্ষম করে তোলে। এই নিষ্ক্রিয় কৃমিটার মুখের ভিতর দিয়ে তখন এই ছত্রাক তার সুতোর মতো শরীরটা ঢুকিয়ে দেয় আর তা দিয়ে কৃমির শরীরের ভেতরটা খেয়ে নিঃশেষ করে। কৃমি খেকো ছত্রাক সঙ্গত কারণেই কৃষকের পরম বন্ধু। কৃমি খেয়ে এরা তার চাষের ক্ষতি বহুলাংশে লাঘব করে দেয়। জানা অজানায় আজ শুনলেন কৃমি খেকো ছত্রাক। লিখেছেন ডক্টর অসিত বরণ দে।
1: আমির জন্যে বিশ্বজোড়া যে পরিচিতি মালদা, এবার একটা নতুন পরিচয় সবজি চাষেও। জানা অজানার পরে এবারে পরের অনুষ্ঠানের দিকে আমরা চোখ রাখি। জেলার চাঁচল এক নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের আশাপুর গ্রামের ঐতিহ্যবাহী আশাপুর, সেখানে বেগুন পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যেটি জিআই নামে স্বীকৃত। এই স্বীকৃতির খবর কৃষক মহল থেকে জেলা প্রশাসন পর্যন্ত একেবারে আনন্দের হাওয়া বয়ে গেছে, বা স্রোত বয়ে গেছে বলা যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জিআই নাম্বার 992 Class 31 বেগুন বিভাগে আশাপুর বেগুনের নিরন্ধন সম্পন্ন হয়েছে। চলতি বছরের 27 মার্চ 2026 সালে চেন্নাই থেকে জিআই শংসাপত্র জারি করা হয়। এর ফলে এই বিশেষ কৃষি সম্পন্ন বেগুন সারা বিশ্বজুড়ে তার নাম ছড়িয়ে পড়েছে। আর আপনারাও এইরকমভাবেই, বেগুন তো আপনারা অনেকেই খেতে ভালোবাসেন, বিশেষ করে শীতকালে বা এই বর্ষাকালে খিচুড়ি বেগুন ভাজা, বা শীতকালেও একটু সকালবেলা লুচি আর তার সঙ্গে একটু লম্বা লম্বা বেগুন ভাজা, আহ এর তো কোনো জবাব নেই। তো এই যে ভালোবাসার খাবারগুলো বললাম, এটা সকালবেলাতেই একটু ভাবতে পারেন আপনারা। কিন্তু সকালের আড্ডায় আমরা যেমন করে আপনাদের সঙ্গে আছি, আর আকাশবাণী মৈত্রীর সঙ্গেও আপনারা কিন্তু থাকুন সবসময়, ভালো লাগায় ভালোবাসায়।

সকালের আড্ডা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন সবাই, আর আকাশবাণী মৈত্রীর সঙ্গে থাকবেন সবাই। সকালের আড্ডার শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর ইস্তাম্বুল। এ নিয়ে বলবেন শ্রাবণী চট্টোপাধ্যায়। সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

সাগরাট বন্দরে ঘেরা এই উপদ্বীপে রাজনৈতিক ইতিহাস, ধর্মীয় ইতিহাস এবং শিল্প ইতিহাস যেন হাত ধরাধরি করে রয়েছে। গ্রিক উপনিবেশ বাইজেন্টিয়াম থেকে শুরু করে রোমান সম্রাট কনস্টান্টিনের কনস্টান্টিনোপল, এরপর ওসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদের হাত ধরে ইস্তাম্বুল, এই শহরের দীর্ঘ ইতিহাস। রোম ও গ্রিসের ভূমধ্যসাগরীয় সভ্যতা এবং এশিয়ার পূর্ব সাম্রাজ্যের সভ্যতার মেলুবন্ধনে এর ঐতিহাসিক গাথা রচিত। গড়ে উঠেছে, ধ্বংস হয়েছে, আবার গড়ে উঠেছে, এইভাবে ভাঙা গড়ার খেলায় নিরন্তর মেতেছে ইস্তাম্বুল। গোড়া খ্রিস্টধর্ম থেকে একেবারে ইসলাম ধর্মে রূপান্তরিত হয়েছে একটি শহর। ২০০০ বছরেরও বেশি সময় ধরেই শহরটি বিভিন্ন সভ্যতার সাক্ষী হয়েছে। সম্রাট থেকে সুলতান, ইউরোপ থেকে এশিয়া, খ্রিস্টান থেকে মুসলিম, একের পর এক পট পরিবর্তন হলেও শিল্পকলা স্থাপত্যের ঐতিহ্য থেকে কখনো বিরত হয়নি এই শহর। আরহান পামুকের মিউজিয়াম অফ ইনোসেন্স, বেটানি হিউজের আ টেল অব থ্রি সিটিস, বোরহান সোনমেজের ইস্তাম্বুল ইস্তাম্বুলে প্রতিবিম্বিত হয়েছে ইস্তাম্বুলের ইতিহাস, সাহিত্য, সামাজিক পরিবর্তন এবং হৃদয়ের কথা। এটি এমন একটি শহর যা জাদুকরী এবং রহস্যময়। শহরটি কখনো স্থির থাকে না, কখনো ঘুমোয় না। শত পরিবর্তনেও এই শহরটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তার সমৃদ্ধ বৈচিত্র্যময় ইতিহাস নিয়ে। পৃথিবীর একমাত্র শহর যার দুটো অংশ দুটো আলাদা মহাদেশে, পশ্চিম ভাগ ইউরোপে, পূর্বভাগ এশিয়ায়। বিখ্যাত সিল্করুটের পশ্চিম দ্বার মধ্যযুগ জুড়ে প্রাচ্য রোমান সাম্রাজ্য এবং খ্রিস্টধর্মের পূর্ব প্রাচীনপন্থী চার্চের পীঠস্থান কনস্টান্টিনোপল। ১৪৫৩ সালে রোমানদের হাত থেকে চলে যায় মুসলমান তুর্কি অটোমান সম্রাটদের হাতে, তারপর নাম হয় ইস্তাম্বুল। তবে শুরু এখান থেকে নয়। রবীন্দ্রনাথ বলেছিলেন, শুরুরও শুরু আছে, সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর আগে সকালবেলা সলতে পাকানোর মতো। শুরুটা করা যাক যীশুখ্রিস্টের জন্মের আগে থেকেই। ঐতিহাসিক বিবরণ অনুসারে শহরের প্রথম নাম ছিল লিগোস, তবে ইস্তাম্বুল শহরটির গোড়াপত্তন করেন মেগারিয়ানরা ৬৫৭ খ্রিস্টপূর্বাব্দে। তারাই সর্বপ্রথম এর নামকরণ করেন বাইজেন্টাইন। মেগারিয়ানরা বিশ্বাস করতেন এই শহরটির গোড়াপত্তন করেছিলেন বাইজাস, যিনি গ্রিক দেবতা পসেইডিন ও দেবী সৌরোএসার পুত্র। আসলে একটি সভ্যতার শিল্প সংস্কৃতি ওই সভ্যতার পরিচয় দেয়, আর সংস্কৃতি গড়ে ওঠে ওই সভ্যতার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষিতের মধ্য দিয়ে। শুধু তাই নয়, এর পাশাপাশি সমকালীন সভ্যতাও ওই সভ্যতার সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে, আর বাইজেন্টাইন সভ্যতার ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। কনস্টান্টিনোপল নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতার দীর্ঘস্থায়িত্ব এর সাংস্কৃতিক অগ্রগতির ভিত্তি নির্মাণ করেছিল। বাইজেন্টাইন সভ্যতা পূর্ব রোমান সাম্রাজ্যের প্রাচীন গ্রিক উপনিবেশীয় নগরকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়। রোমান সম্রাট কনস্টান্টাইন ৩৩০ খ্রিস্টাব্দে এই নগরকে রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানীর মর্যাদা দেন এবং পরবর্তীতে সম্রাটের নামানুসারে এর নামকরণ করা হয় কনস্টান্টিনোপল। এই নগরকে কেন্দ্র করে গড়ে ওঠে বাইজেন্টাইন সভ্যতা, যা ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় এক সহস্রাব্দ কাল টিকেছিল। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই সভ্যতা বিশ্ব সভ্যতার এক বিশেষ পরিচয় বহন করে চলেছে। ভৌগোলিক অবস্থানের কারণে এটি ছিল প্রাকৃতিকভাবে সুরক্ষিত একটি নগর। কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে বাইজেন্টাইন সভ্যতার সূচনাকাল ঠিক কোন সময় থেকে ধরা হবে তা নিয়ে প্রচুর বিতর্ক আছে। তবে আধুনিক ইতিহাসবিদগণ ৬১০ খ্রিস্টাব্দে সম্রাট হেরাক্লিয়াসের সময় থেকে এই সভ্যতার সূচনাকাল ধরে থাকেন, কারণ এই সময় থেকেই বাইজেন্টাইন সভ্যতা অস্তিত্বশীল হয়ে ওঠে। তবে তার আগে সম্রাট জাস্টিনিয়ানের অবদানকে অস্বীকার করা যায় না। ৬১০ খ্রিস্টাব্দ থেকে এর পতনকাল পর্যন্ত বাইজেন্টাইন সভ্যতার সম্পূর্ণ ইতিহাস হল চরম অস্থিরতার, অন্তর্গত বিরোধ আর বহিঃশত্রুদের আক্রমণ প্রতিহত করার ইতিহাস। হেরাক্লিয়াস যখন সিংহাসনে আরোহণ করেন তখন এই সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়।
641 খ্রিস্টাব্দে তারা পারসিদের বিতাড়িত করে, যদিও এই সময় সাম্রাজ্যের কিছু অংশ তাদের হারাতে হয়েছিল। এর কিছুকাল পর 650 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সভ্যতা নতুন এক শক্তির সম্মুখীন হয়। এই শক্তি হল আরব শক্তি। তারা পারসিদের অধিকৃত অঞ্চল উত্তর আফ্রিকা এমনকি পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চল নিজেদের অধীন করে নেয়। 677 খ্রিস্টাব্দে এই আরব শক্তি কনস্টান্টিনোপলে আক্রমণ করে কিন্তু ব্যর্থ হয়। তবে এই অস্থিরতার মাঝেও খ্রিস্টীয় 10 শতক ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের স্বর্ণযুগ। এই সময় তারা সিরিয়া সহ হারানো বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধার করে, কিন্তু এই সফলতাও বেশি দিন স্থায়ী হয়নি। খ্রিস্টীয় 11 শতকে তারা নতুন এক ইসলামী শক্তির সম্মুখীন হয়। এরা সেলজুক তুর্কি। এশিয়া মাইনরের মাঞ্জিকাট নামক স্থানে 1071 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সেনাবাহিনী এদের কাছে পরাজিত হয়। তারপরেও কনস্টান্টিনোপল তার স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হয়, কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্য তার পূর্বকার শক্তি হারিয়ে ফেলে। পূর্ব ইতালি থেকে নরমানরা বাইজেন্টাইনদের বাস্তুচ্যুত করে। 1095 খ্রিস্টাব্দে সম্রাট আলেক্সিয়াস কমনেন্স তুর্কিদের বিরুদ্ধে পশ্চিমাদের সাহায্য চান, আর পশ্চিমারাও মুসলমানদের বিরুদ্ধে এরকম একটি আক্রমণের অপেক্ষায় ছিল। ইতিহাসে এটি প্রথম ক্রুসেড নামে পরিচিত, কিন্তু এটি ছিল বাইজেন্টাইনের জন্য খাল কেটে কুমির আনার মতো। পশ্চিমারা তুর্কিদের বিতাড়িত করল ঠিকই, কিন্তু সিরিয়া

অঞ্চলকে নিজেদের বলে দাবি করল এবং কালক্রমে পরবর্তী ক্রুসেডের সময় অর্থাৎ 1024 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ সেনাবাহিনীর অধিকারী পশ্চিম ইউরোপীয়রা কনস্টান্টিনোপেলে বর্বর আক্রমণ চালায় এবং প্রচুর পরিমাণে লুঠতরাজ ও ক্ষতি করে। এই আক্রমণে বাইজেন্টাইন সভ্যতার মেরুদণ্ড ভেঙে যায়। অটোমান তুর্কিদের হাতে 1453 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে পরাজিত হওয়ার আগে পর্যন্ত এরা নিজ ভূমে প্রবাসী হয়েই টিকে থাকে, আর এই অটোমানদের হাতেই কনস্টান্টিনোপল হয়ে যায় আজকের ইস্তাম্বুল।

অটোমানদের ইতিহাসে আসব, তবে তার আগে কি প্রশ্ন মনে জাগে না যে একটি শহর যেখানে গ্রিক এসেছে, রোমান এসেছে, তুর্কিরা এসেছে, বারবার নাম বদলেছে, ক্রমাগত যুদ্ধ বিধ্বস্ত হয়েছে, প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, কিন্তু শিল্প, সংস্কৃতি, স্থাপত্য অটুট থেকেছে কি করে? আসবো সে কথায়। বাইজেন্টাইন শিল্পধারা সবচেয়ে উৎকর্ষ সাধিত হয়েছিল এর স্থাপত্যকলায়। পূর্ব রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর শুরুর দিকে বাইজেন্টাইন শিল্পধারার নিজস্ব কোনো ধারা লক্ষ্য করা যায়নি। এর স্থাপত্যে প্রাচীন গ্রিক, রোমান ও প্রাচ্যধারার প্রভাব স্পষ্ট ছিল। বাইজেন্টাইন স্থাপত্যের ধারা পর্যবেক্ষণ করলে বোঝা যায় এগুলোতে প্রচুর জ্যামিতিক নকশা ব্যবহার করা হয়েছে, যা ক্রমাগত জটিলতর হয়ে উঠেছে। সাধারণ স্থাপনাগুলোতে পাথরের বদলে ইট এবং প্লাস্টার ব্যবহার করা হয়েছে। এছাড়াও প্রচুর মোজাইকের ব্যবহার লক্ষ্য করা যায়। এগুলোর অলঙ্করণগুলো ছিল অতিমাত্রায় ধ্রুপদী। জটিল নকশার গম্বুজ এর অন্যতম বৈশিষ্ট্য। জাস্টিনিয়ান কনস্টান্টিনোপলকে এক গৌরবময় নগরীতে পরিণত করেন। তার রাজত্বের শেষ নাগাদ শহরটি 12 মাইল দীর্ঘ প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। ভেতরে প্রশস্ত রাস্তাগুলি মার্বেল এবং অ্যালাবাস্টারের তৈরি ভবন দিয়ে সারিবদ্ধ ছিল। সবচেয়ে বড় সরকারি ভবন ছিল হিপোড্রোম, যেখানে 40,000-এরও বেশি লোক বসতে পারত। বাইজেন্টাইনরা সেখানে রেশমের ছাউনির নিচে বসে রদ্দৌড়, জাগলার, সার্কাস খেলা এবং বন্য প্রাণীদের মধ্যে লড়াই দেখতে জড়ো হত। তারা বিজয়ী সেনাপতিদের মিছিল উপভোগ করত। গির্জার শহরে সবচেয়ে জাঁকজমকপূর্ণ ছিল সেইন্ট সোফিয়া ক্যাথেড্রাল। হাগিয়া সোফিয়া বা পবিত্র জ্ঞানীর চার্চ নামেও পরিচিত এই ভবনটি বর্তমানে ইসলামী জাদুঘর হিসেবে স্থাপিত। এটি 537 সালে জাস্টিনিয়ানের দ্বারা সম্পন্ন হয়েছিল। এটি একটি বিশাল ভবন যা ক্রুশের মতো আকৃতির, যার গম্বুজটি মাটি থেকে 180 ফুট উঁচু। এর বিলাসবহুল অভ্যন্তর রঙিন মার্বেল, সোনা, রূপো এবং সুন্দর মোজাইক দিয়ে তৈরি। মোজাইক শিল্প বাইজেন্টাইন সংস্কৃতির বৈশিষ্ট্য ছিল।

1520 থেকে 1566 সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের উপর সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের রাজত্ব ছিল শৈল্পিক এবং স্থাপত্য সাফল্যের সময়কাল। বিখ্যাত স্থপতি মিমা সিনান শহরের অনেক মসজিদ এবং অন্যান্য বিশাল ভবনের নকশা করেছিলেন। অন্যদিকে অটোমান সিরামিক এবং ক্যালিওগ্রাফির শিল্প সমৃদ্ধ হয়েছিল এই সময়। এরপর ভূমধ্যসাগর দিয়ে অনেক জল গড়িয়েছে। বিংশ শতাব্দীর প্রথম প্রান্তিকে অটোমান সাম্রাজ্যের মৃত্যু এবং আধুনিক তুরস্কের জন্মের সময় বিভিন্ন বাধা আসে। 1908 সালে শহরটি তরুণ তুর্কিদের সেনাবাহিনী দখল করে দ্বিতীয় আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করে। বলকান যুদ্ধের সময় ইস্তাম্বুল প্রায় বুলগেরিয়ানদের দখলে চলে যায়। প্রথম বিশ্বযুদ্ধ জুড়ে শহরটি অবরোধের অধীনে ছিল। যুদ্ধবিরতির সমাপ্তির পর এটি ব্রিটিশ, ফরাসি এবং ইতালীয় দখলদারিত্বের অধীনে চলে যায়, যা 1923 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এশিয়া মাইনরে গ্রিক ও তুর্কি যুদ্ধ, সেই সঙ্গে রাশিয়ান বিপ্লব হাজার হাজার শরণার্থীকে ইস্তাম্বুলে নিয়ে আসে। জাতীয়তাবাদের বিজয়ের সঙ্গে সঙ্গে সুলতানি শাসন বিলুপ্ত হয় এবং শেষ সুলতান ষষ্ঠ মোহাম্মদ ইস্তাম্বুল থেকে পালিয়ে যান। 1922-এ লুশান চুক্তি স্বাক্ষরের পর মিত্রশক্তি ইস্তাম্বুলকে খালি করে এবং 2রা অক্টোবর 1923-এ আঙ্কারাকে তুরস্কের রাজধানী হিসেবে বেছে নেয়। 29শে অক্টোবর তুর্কি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

ঘটনার একটা ইতিহাস থাকে, আবার সেই ইতিহাসেরও ইতিহাস থাকে। প্রাচীন মধ্যযুগ থেকে আজ অবধি বিভিন্ন উঠাপড়া সাংস্কৃতিক আবর্তের মধ্যে নিজের ছন্দে উজিয়ে চলা এক শহর ইস্তাম্বুল। একটা প্রশ্ন করেছিলাম, এত কিছুর পরেও ইস্তাম্বুলের স্থাপত্য, সংস্কৃতি, সভ্যতা অটুট ছিল কি করে? ইস্তাম্বুল ছিল যেন ফিনিক্স পাখির মতো, আগুনে ঝাঁপ দিয়ে পুরনো শরীরকে নতুন করে নিয়েছিল। যুগের পর যুগ সাম্রাজ্যের পরিবর্তন হয়েছে, ধর্মের পরিবর্তন হয়েছে, কিন্তু যারা এসেছে তারা এই পুরনো স্থাপত্য, শিল্প সবকিছুকে তাদের মতন করে গ্রহণ করে নিয়েছে, ধ্বংস হতে দেয়নি। একদিকে সুবিশাল ব্লু মস্ক, যা ইস্তাম্বুলকে এক দেখাতেই চিনিয়ে দেয়, অন্যদিকে পৃথিবীর অন্যতম বৃহৎ চার্চ আয়া সোফিয়া, যা পরবর্তীকালে মসজিদে পরিণত হলেও মুসলমান শাসকেরা তার খ্রিস্টীয় স্থাপত্যে কোনো আঘাত কিংবা পরিবর্তন করেননি। মধ্যযুগে তৈরি গ্র্যান্ড বাজারে আজ ভার্সাচি, আর্মেজ, লুই ভিতেনদের ছড়াছড়ি। এইভাবেই একটি সভ্যতা বেঁচে রয়েছে হাজার হাজার বছর ধরে। তাই তো সেকালের মেটামরফোসিস থেকে একালের ওরহান পামুকের রচনাতেও উঠে এসেছে মসজিদ নগরী ইস্তাম্বুল, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ পৃথিবীর বুকে অনন্য এক শহর ইস্তাম্বুল।

0: শুনলেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর ছিল ইস্তাম্বুল, বললেন শ্রাবণী চট্টোপাধ্যায়। সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান কথাকার। এই অনুষ্ঠানে আজ শুনবেন একটি কথিকা, স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বলছেন জন্মেঞ্জয় সাহু।
2: দেশপ্রেমিক ও দূরদর্শী কবি কাজী নজরুল ইসলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একটি চিঠিতে লিখেছিলেন, আমি জানি আমরাই এই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব, সেদিন বাঙালির আপনাকে ও সুভাষবাবুকেই সকলের আগে মনে পড়বে, আপনারাই হবেন এ দেশের সত্যিকার নায়ক। বিদ্রোহী কবির ভবিষ্যৎবাণী সত্য বলেই প্রমাণিত হয়েছিল। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি মনীষী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একসময় শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নায়ক হয়েই উঠেছিলেন। তিনি তার পাণ্ডিত্য, দেশপ্রেম এবং কর্মদক্ষতার সুবাদে ভারতবাসীর অন্তরে অক্ষয় আসনে অধিষ্ঠিত হয়ে আছেন। শ্যামাপ্রসাদ ছিলেন একজন শিক্ষাবিদ, চিন্তানায়ক, আইনজীবী এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি স্বাধীনোত্তর ভারতবর্ষকে একটি উন্নত এবং ঐক্যবদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। শ্যামাপ্রসাদকে বলা হতো বাপ কা বেটা। তার পিতা ছিলেন কিংবদন্তি শিক্ষাবিদ এবং অকুতোভয় ব্যক্তিত্ব স্যার আশুতোষ মুখোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিজের পরিশ্রম, নিষ্ঠা, সাহস এবং দূরদৃষ্টির সুবাদে আশুতোষ বিশ্ববিদ্যালয়টিকে একটি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান থেকে উন্নীত করে জ্ঞান বিজ্ঞান চর্চার একটি উৎকর্ষ কেন্দ্রে পরিণত করেছিলেন। এই মহান পিতার আদর্শ তার পুত্র শ্যামাপ্রসাদের মধ্যে সার্থকভাবে সঞ্চারিত হয়েছিল। শ্যামাপ্রসাদের জন্ম 1901 সালের 6ই জুলাই কলকাতাতে। 1917 সালে তিনি ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন এবং 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্সে প্রথম শ্রেণী

তে প্রথম হয়ে পাস করেন। সেই বছরেই আশুতোষ উপাচার্য হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় এমএ পড়ানোর ব্যবস্থা করেন। পিতার ইচ্ছাতেই শ্যামাপ্রসাদ ইংরেজি অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাস করলেও বাংলা এমএতে ভর্তি হন। আশ্চর্যের বিষয়, বাংলা এমএতেও তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাস করেন। পরবর্তীকালে তিনি ব্যারিস্টারও হন। কিশোর বয়স থেকেই শ্যামাপ্রসাদের সাহিত্যের প্রতি বিশেষ আগ্রহ ছিল। তরুণ বয়সে তিনি এবং তার দাদা রমাপ্রসাদ দুজনে মিলে বঙ্গমণি নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কুমুদরঞ্জন মল্লিক, কালিদাস রায়, নরেন্দ্র দেব, অচিন্ত্যকুমার সেনগুপ্ত প্রমুখ বিশিষ্ট সাহিত্যিকরা লিখতেন। বিশেষভাবে উল্লেখযোগ্য শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি বঙ্গবাণী থেকেই প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। শ্যামাপ্রসাদ 1934 সালে মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। উপাচার্য হিসেবে তাঁর অসাধারণ বুদ্ধিমত্তা, শিক্ষা, নির্ভীকতা, দূরদর্শিতা এবং সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিয়ে অতি অল্প সময়ে বিশ্ববিদ্যালয়ের অকল্পনীয় উন্নতি সাধন করেছিলেন। শ্যামাপ্রসাদই রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বাংলায় সমাবর্তন ভাষণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। রবীন্দ্রনাথ সমাবর্তন ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, আশুতোষ বিশ্ববিদ্যালয়ের পরভাষাশ্রিত আভিজাত্যবোধকে অকস্মাৎ আঘাত করিতে কুণ্ঠিত হলেন না। পিতৃনির্দিষ্ট সেই পথকে আজ প্রশস্ত করে দিচ্ছেন তাঁরই সুযোগ্য পুত্র বাংলাদেশের রাশিরভাজন শ্রীযুক্ত শ্যামাপ্রসাদ। বিশ্ববিদ্যালয়ের দীক্ষামন্ত্র থেকে বঞ্চিত আমার মতো ব্রাত্য বাংলা লেখককে বিশ্ববিদ্যালয়ের উপাধি দিয়ে আশুতোষ প্রথম রীতি লঙ্ঘন করেছিলেন। আজ তাঁরই পুত্র সেই ব্রাত্যকেই আজকের দিনের অনুষ্ঠানে বাংলা ভাষায় অভিভাষণ পাঠ করতে নিমন্ত্রণ করে পুনশ্চ সেই রীতিরই দুটো গ্রন্থি একসঙ্গে যুক্ত করেছেন। শ্যামাপ্রসাদের অনুরোধেই রবীন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত রচনা করেন। সেই সঙ্গীতটি হল চলো যাই চলো যাই চলো যাই। শ্যামাপ্রসাদই প্রথম 24 জানুয়ারি তারিখটিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের কাজে শ্যামাপ্রসাদের নিষ্ঠা এবং কর্মকুশলতা দেখে আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন, ইউনিভার্সিটির সাধারণ কাজে তুমি দেখি বাপকা বেটা হইয়াছ, কেননা এত অক্লান্ত পরিশ্রম ও স্বার্থত্যাগ কেহই করিতে রাজি নয়। শ্যামাপ্রসাদ তাঁর প্রথম জীবনে শিক্ষা নিয়েই ব্যস্ত ছিলেন। পরবর্তীকালে দেশ ও জাতির স্বার্থে শিক্ষার সহজ ও মসৃণ পরিবেশ ছেড়ে রাজনীতির কঠিন কঠোর জগতে পদার্পণ করেন। তিনি নিজেই বলেছিলেন, পিতার পদাঙ্ক অনুসরণ করে আমি চেয়েছিলাম শিক্ষার আলোয় এই দেশকে আলোকিত করতে, কিন্তু দেশের ডাক পড়লে শিক্ষার মশাল ছেড়ে রাজনীতির যুদ্ধক্ষেত্রে নামতেও আমি প্রস্তুত। সত্যি সত্যি একদিন তিনি রাজনীতির যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। 1929 সালে শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের প্রতিনিধি হিসেবে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে নির্বাচিত হন এবং এভাবেই প্রথম রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। 1939 সালে তিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভার কলকাতা অধিবেশনে যোগ দেন। 1940 সালে তিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি এবং বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি নির্বাচিত হন। 1941-এর 12ই ডিসেম্বর শ্যামাপ্রসাদ বাংলায় ফজলুল হক মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে যোগ দেন, কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় সরকারি দমননীতির প্রতিবাদে 1942-এর 20 নভেম্বর তিনি ফজলুল হক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। এরপর 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হল। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অংশ হিসেবে রাখার জন্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। স্বাধীনতার পর জওহরলাল নেহরুর নেতৃত্বে দেশের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হল। শ্যামাপ্রসাদ সেই মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ দপ্তরের মন্ত্রী হিসেবে যোগ দিলেন। শিল্পমন্ত্রী হিসেবে 1948-এর 6ই এপ্রিল তিনি দেশের জন্য একটি কার্যকরী শিল্পনীতি প্রণয়ন করলেন। শিল্পমন্ত্রী হিসেবে তার অনেকগুলি উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, সিন্দ্রি ফার্টিলাইজার, দামোদর ভ্যালি কর্পোরেশন ইত্যাদি। 1950 সালে পূর্ব পাকিস্তানে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়।
তাতে অসংখ্য মানুষ মারা যায়। শ্যামাপ্রসাদের অভিযোগ ছিল পাকিস্তান সরকার সেই সাম্প্রদায়িক উত্তেজনা দমনে যথোচিত ব্যবস্থা নেয়নি এবং ভারত সরকারও পাকিস্তানের বিরুদ্ধে কোনো

0: ব্যবস্থা নেয়নি। উপরন্তু নেহরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেন। এই নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে শ্যামাপ্রসাদ নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর 1951 সালের 21শে অক্টোবর তিনি ভারতীয় জনসংঘ নামে একটি নতুন দল গঠন করেন। 1952 সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনে শ্যামাপ্রসাদ দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন। সেই সময় লোকসভায় দেওয়া তার যুক্তিপূর্ণ, চিত্তাকর্ষক এবং গঠনমূলক ভাষণ ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। এদিকে জম্মু ও কাশ্মীরের ভারতভুক্তির প্রশ্নে সেখানকার প্রজা পরিষদ গোষ্ঠীর আন্দোলন এবং তাদের উপর কাশ্মীর সরকারের অত্যাচারের বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে শ্যামাপ্রসাদ কাশ্মীর যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 1953 সালের 8ই মে তিনি দিল্লি থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু 11ই মে সেখানকার পুলিশের হাতে তিনি বন্দী হন। দুর্ভাগ্যের বিষয়, বন্দি অবস্থাতেই কাশ্মীরে তার মৃত্যু হয়। একসময় তিনি বলেছিলেন, ভারত আমার মাতৃভূমি, এই মাতৃভূমির জন্য আমি সর্বস্ব উৎসর্গ করতে প্রস্তুত, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের জন্য আমি প্রাণ দিতেও কুণ্ঠিত নই। শ্যামাপ্রসাদের কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। দেশের কল্যাণের জন্য তিনি তার প্রাণ উৎসর্গই করেছিলেন। শ্যামাপ্রসাদের পিতা আশুতোষকে তার দৃঢ় মনোভাব ও দুর্জয় সাহসের জন্য বাংলার বাঘ বলা হতো। শ্যামাপ্রসাদের লৌহ কঠিন মানসিকতা এবং অসাধারণ কর্মদক্ষতার জন্য প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাকে সিংহের সঙ্গে তুলনা করে বলেছিলেন, তিনি ছিলেন পুরুষ সিংহ। কর্তব্য ও জনদরদ যে তাহার চরিত্রকে কতখানি উজ্জ্বল করিয়া তুলিয়া ধরিয়াছিল তাহা আমরা সকলে বিস্ময়ের সহিত লক্ষ্য করিয়াছি। প্রকৃতপক্ষে ভারতকেশরী শ্যামাপ্রসাদের ব্যক্তিত্ব, চরিত্রবল, দেশপ্রেম এবং মানবতাবোধের কথা ভারতবর্ষের জাতীয় ইতিহাসে সোনার অক্ষরে লেখা রয়েছে।
1: কথাকার অনুষ্ঠানে আজ শুনলেন কথিকা স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বললেন জন্মে জয় শাহ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশ

এর দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আলাইয়া বিলাবল রাগে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত তুষার দত্ত, তবলায় অসিত জানা এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আলহাইয়া বিলাওয়াল রাগে খেয়াল পরিবেশন করলেন পণ্ডিত তুষার দত্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অসিত জানা ও হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এপার বাংলা ওপার বাংলা শ্রোতাবন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি মনের মতো গান। শ্রোতাবন্ধুরা, মানুষের পরিচয় কিন্তু তার গন্তব্যে নয়, তার পথ চলায়। সভ্যতা জন্ম থেকে আজ পর্যন্ত অসংখ্য পদচিহ্ন মুছে গেছে, কিন্তু পথ রয়ে গেছে, কখনো ধুলোয়, কখনো স্মৃতিতে, কখনো বা গানে। পথ কখনো কেবল দূরত্বের পরিমাপ নয়, পথ এক অন্তর্লীন অনুসন্ধান, এক অবিরাম অতিক্রমণের নাম। যে পথে হেঁটে মানুষ পৌঁছয় নিজের অজানা সীমানায়, যে পথে হারিয়ে যায় পরিচিত মানচিত্রের নিশ্চয়তা। মনের মতো গানের এই পর্বে আমরা খুঁজব সেই পথের নানা ব্যঞ্জনা, যে পথ কখনো প্রতীক্ষার, কখনো প্রস্থানের, কখনো বা ফিরে আসার। বাংলা গানের অক্ষরে অক্ষরে ছড়িয়ে থাকা সেই পথের দর্শন, সেই পথের অনুরণন নিয়েই আমাদের আজকের মনের মতো গান সাজানো হয়েছে। আর গৌরচন্দ্রিকা নয়, সরাসরি গানে চলে যাব। আজ শুরুটা করি শ্যামল মিত্রকে দিয়ে, শুনুন।

আচ্ছা, চলতে চলতে হঠাৎ করে কি কোনো এক বাঁকে এসে থমকে দাঁড়াতে হয় না? চারপাশে চেনা পৃথিবীটা যখন কুয়াশায় ঢেকে যায়, যখন চেনা দিকগুলো একে একে মুছে যায়, তখনই যদি বুকের ভিতর থেকে এক অলৌকিক ধ্বনি প্রতিধ্বনিত হয়ে ওঠে, পথিক তুমি পথ হারাইয়াছ। কপালকুণ্ডলা সেই নির্জন সমুদ্র তীরে কাপালিকে চক্রান্ত আর ঘন অরণ্যের মাঝে নবকুমার কেবল বনের পথ হারাননি, তিনি আসলে দাঁড়িয়েছিলেন জীবনের এক মহাসংকটে। আজ আধুনিকতার এই ব্যস্ততম রাজপথে দাঁড়িয়ে আমাদেরও কি পথ হারানোর জন্যই পথে নামতে হয় না কখনো কখনো? কারণ চীনা পথের গোলকধাঁধায় তো আমরা সবাই ক্রমশ বন্ধু হয়ে পড়ছি বন্ধু। চলুন গানে গানেই সে কথা জানাই আপনাদের।

হেমন্ত মুখোপাধ্যায় যখন পথ হারানোর কথা বলছেন, তখন তার কত আগেই পথের বাঁধনে কবিগুরু লিখেছেন, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজনে চলতি হাওয়ার পন্থী। শ্রোতা বন্ধুরা, কি আশ্চর্য উপলব্ধি না! পথ মানুষকে বেঁধে রাখে না, অথচ মানুষকে মানুষের সঙ্গে, সময়ের সঙ্গে, স্মৃতির সঙ্গে, এমনকি নিজের সঙ্গেও এক অদৃশ্য বন্ধনে জুড়ে দেয় এই পথ। এই বন্ধনে কোনো শৃঙ্খল নেই, কোনো অধিকার নেই, আছে শুধু সহযাত্রা। রবি ঠাকুরের কথা যখন উঠল, তখন রবীন্দ্রসঙ্গীত হবে না সেটা কেমন করে হয়? এবার একটা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রঞ্জিনী মুখোপাধ্যায়।

পথ কখনো শুধু তৈরি হয় না, পথ তৈরি করতেও হয়। আর সেই পথ তৈরির জন্য কখনো কখনো এক জীবনেরও প্রয়োজন হয়। বিহারের প্রত্যন্ত গ্রামে দরিদ্র শ্রমিক দশরথ মাঝি স্ত্রীর মৃত্যুর পর উপলব্ধি করেছিলেন যে পাহাড় যদি পথ আটকায় তবে পাহাড়ই সরাতে হয়। কোনো যন্ত্র নয়, কোনো সরকারি সাহায্যও নয়, শুধু একটি হাতুড়ি আর একটি ছেনি নিয়ে তিনি টানা ২২ বছর ধরে পাহাড় কেটে তৈরি করেছিলেন মানুষের চলার পথ। তাই তাকে আজও সবাই মাউন্টেন ম্যান নামে চেনে। সে অবিশ্বাস্য জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছিল মাঞ্জি দ্য মাউন্টেন ম্যান। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো মানুষের অদম্য ইচ্ছাশক্তি পথের জন্ম দেয়। আসলে আমাদের এই জীবনের পথ তো সোজা সরল নয়, আঁকা বাঁকা বন্ধুর। এবার গানে ফিরি, শিল্পী কিশোর কুমার।

একটু যদি পিছিয়ে যাই, সালটা 1930, স্থান সবরমতী আশ্রম। গান্ধীজি ঠিক করলেন ব্রিটিশদের লবণ আইনের প্রতিবাদ করবেন পদযাত্রা করে। সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত 390 কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে গিয়েছিলেন তারা। এই পদযাত্রা শুধু স্বাধীনতা আন্দোলনের একটি অধ্যায় নয়, এ যেন প্রমাণ করে, এ যেন বলে ওঠে, ইতিহাস যদি বদল করতে চাও সাথী, তাহলে পথে নামো। শুনো ক্যালকাটা ইউথ কোয়ারের পরিবেশনায় সলিল চৌধুরীর কথায় সুরে সেই কালজয়ী গান।

পথ, ছোট্ট একটা শব্দ হলো এর গুরুত্ব কিন্তু অসীম। তাই তো গানে, গল্পে, সাহিত্যে, কবিতায় পথ এসেছে বারে বারে, তবে ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন অর্থে। একদিকে কবি কাজী নজরুল ইসলাম যখন লিখছেন, হঠাৎ তাহার পথের রেখা হারায়, গহন বাধায় আধার বাধা কারায়, পথ চাওয়া তার কাঁদে তারায় তারায়, আর কি পূবের পথের দেখা পাবে উদাস পথিক ভাবে, তখন পথকে নিয়ে তার একরকমের জীবন দর্শন। অপরদিকে জীবনানন্দ যখন বলেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, তখন পথ নিয়ে তার আরেক রকমের জীবন দর্শন। আবার রবীন্দ্রনাথের তো পথ চাওয়াতেই আনন্দ। শুনব সেই গান, এবারে শিল্পী শ্রাবণী সেন।

একদিকে রবীন্দ্রনাথ যখন বলছেন আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আবার এই পথকে অনুসঙ্গ করেই তিনি নিজেই বলছেন আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে, বেঁকে গেছে, বেঁকে। অর্থাৎ এখানে পথ অভিযোগের, পথ অভিমানের, পথ বিরহের। আপনাদের কি মনে হয় শ্রোতা বন্ধুরা? শুনুন তো মান্না দের কণ্ঠে এই গানটি।

আপনারা অনেকেই তো পথে যেতে যেতেই কান পেতেছেন আকাশবাণী মৈত্রীতে মনের মতো গান শোনার জন্য। আসলে শত চেষ্টা করেও আমরা পথকে আটকাতে পারি না, অগ্রাহ্য করতে পারি না, এড়াতে পারি না। আচ্ছা বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যে পথ আপনার কাছে যায় না, আপনি পথের কাছে আসেন? কি বললেন, কখনো ভেবে দেখেননি? ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, তবে সেই সঙ্গে রূপরেখার এই গানটিও শুনে নিন।

আবার এই পথকে নিয়ে কত ঐতিহাসিক কাহিনী রয়েছে। যেমন ধরুন, আমাদের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে মৌর্য আমলে এই পথের মূল ভিত্তি তৈরি হয়। চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিশেষত সম্রাট অশোকের আমলে এই পথকে রাজপথ হিসেবে উন্নত করা হয়। তখন একে উত্তরা পথ বলা হতো এবং এর পরে মানে পরবর্তীকালে 16 শতকে আফগান শাসক শেরশাহ সুরি এই সড়কটির ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ করেন। এসব তো আমাদের কম বেশি সবারই জানা। আসলে পথ শুধু পথ নয়, পথ শুধু রাস্তা নয়, পথ আমাদের জীবন রেখাও বটে। তাই তো মনের মতো গানে আজ আমরা রয়েছি পথকে নিয়েই। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কথা যখন হচ্ছেই, তখন শ্রোতাবন্ধুরা আপনাদের মনে করিয়ে দিই, 1980 সালে নির্মল সর্বাঙ্গ

পরিচালিত একটি ছবি তৈরি হয়েছিল, যে ছবিটির নাম ছিল জিটি রোড। আর সেই ছবিতে শ্যামল মিত্রের গাওয়া এই গানটি এক অন্য পথের গল্প শোনায়। আসুন শুনে নিই।

সত্যি তো, আমরা যখন হিসাব করছি যে কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়, তখন যে সমস্ত মানুষরা রুজি রুটির তাগিদে গাড়ি নিয়ে মাসের পর মাস শুধু পথেই কাটান, জীবনের আর অন্য সব সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে, তাদের কথা কি ভাবেন বলুন তো শ্রোতা বন্ধুরা? শুনে নেব আরও একটি গান শ্যামল মিত্রের।

প্রেমেন্দ্র মিত্র তার পথ নামক কবিতায় লিখছেন, সেই সব হারানো পথ আমাকে টানে, কেরমানের নোনা মরুর উপর দিয়ে খোরাসান থেকে বাদকশান, পামিরের তুষার পৃষ্ঠ ডিঙিয়ে ইয়ারকোন থেকে খোটান, শ্রান্ত উটের পায়ে পায়ে যেখানে উড়েছে মরুর বালি, চমড়ির খুঁড়ে লেগেছে বরফ গলা কাদা। এ থেকে বোঝা যায় প্রেমেন্দ্র মিত্র মনে করতেন জীবন কোনো স্থির জলাশয় নয়, তা বহমান নদীর মতো, চলার পথেই জীবনের সার্থকতা নিহিত। পথ শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মাধ্যম নয়, এটি নতুন আলোর প্রতীক। সলিল চৌধুরীর কথা সুরে সমবেত কণ্ঠে শুনেনি আরও একটি পথের গান।

শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান মনের মতো গান? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। জানো, চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও, কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আর আমাদের ইমেল করতে পারেন maitribondhu23@gmail.com, maitribandhu23@gmail.com। ফেসবুক পেজেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয়, বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে আপনারা কিন্তু একদম ভুলবেন না। আমি জানি যে আপনারা ভাবছেন যে পথের দর্শন শ্রাবণী শুরু করলো এবং শেষও করতে চলেছে, তবে এতক্ষণ ধরে এত গান শোনালো শ্রাবণী, আর আপনাদের খুব প্রিয় গানটা কিছুতেই যা পুরনো হয় না, অমলিন হয় না, সেটা শোনালো না। যেতে যেতে শুনে নেব হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে কি গান।

এতক্ষণ শুনছিলেন মনের মতো গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

শুনছেন রামধনু। রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভক্তিগীতি শিল্পী পান্নালাল ভট্টাচার্য। এরপরে শুনবেন দোতারা শিল্পী নবনীল সরকার।

0: এতক্ষণ শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য।
1: গ্রাম বাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজকে আবার উপস্থিত হয়ে গিয়েছি আপনাদের সঙ্গে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, আলোচনা করার জন্য। আর তার আগে যেটা জেনে নেব সেটা হচ্ছে আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সকলে। আর ওই যে বলেছি, আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই বলি ভালো কিন্তু আমাদের থাকতেই হবে, তাই ভালো কথা জানতে হবে, ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আর ঠিক তেমনই আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি এই 2025 দাঁড়িয়েও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানের কথা। কথা বলবো আজকে এই বিষয় নিয়ে এবং আশা রাখবো আপনারা প্রত্যেকেই অনুষ্ঠান মন দিয়ে শুনবেন, কারণ এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের কথা ভেবে। আমার সঙ্গে আজকের অনুষ্ঠানে রয়েছেন অত্যন্ত ঋদ্ধ দুজন মানুষ, যারা আমাদের হয়তো কিছুটা আলোর দিশা দেখাতে পারবেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুপর্ণা গাঙ্গুলি, বিআর আম্বেদকর রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি এবং জেন্ডার ও মানবী বিদ্যা সেলের প্রধান। এবং তার সঙ্গে রয়েছেন ডক্টর ঐন্দ্রিলা ব্যানার্জি, গবেষণা বিশ্লেষক এবং সেই সঙ্গে শিক্ষাবিদ। এই দুজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে তাদেরকে আগে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: এবং সেই সঙ্গে যেটা বলছি সেটা হচ্ছে এই যে দুজন দিদি আমাদের সঙ্গে আজকে রয়েছেন, তাদের কিন্তু একটা দীর্ঘ পথ হাঁটা, তাদের প্রায় 20-25 বছরের অভিজ্ঞতা আজকের এই অনুষ্ঠানে তাদের থেকে সেই অভিজ্ঞতা আমরা সঞ্চয় করব, জানব, বোঝার চেষ্টা করব যে কেন এই 2025 দাঁড়িয়েও বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযানের কথা আমাদের এখনো ভাবতে হচ্ছে। শুরু করি, আমি সুপর্ণাদির কাছে যাই প্রথমেই। দিদি, আজ আমরা বাল্য বিবাহ নিয়ে কথা বলতে বসছি, তাই না? এটা কি সত্যিই কোনো সমস্যা ভারতবর্ষ বা পশ্চিমবাংলায়?
2: হ্যাঁ স্বাগতা, সত্যি এটা খুব দুঃখের কথা যে যখন আমরা মঙ্গল গ্রহে বা চাঁদে জমি কেনার জন্য লোকে ভিড় জমাচ্ছে বা মহাকাশে দূরের কোনো গ্রহের খোঁজে পাড়ি দিচ্ছে মানুষ, সেই সময়ে দাঁড়িয়ে আমাদের এখনও বলতে হচ্ছে যে ভারতবর্ষকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। এবং যদিও এটা শুধুমাত্র ভারতবর্ষের সমস্যা নয়, কিন্তু এটা সারা বিশ্ব এ নিয়ে পীড়িত এবং অদ্ভুতভাবে সারা বিশ্বের 55% বাল্যবিবাহ যেখানে অন্যান্য দেশে হচ্ছে সেখানে বাকি 45% কিন্তু এই দক্ষিণ এশিয়া জুড়ে হচ্ছে, যার মধ্যে ভারতবর্ষে সবথেকে বেশি 34%। এবং এটা শুধু দুঃখের নয়, অত্যন্ত লজ্জারও। এই মুহূর্তে ভারতবর্ষের মানে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা অনুযায়ী এই মুহূর্তে ভারতবর্ষের বাল্যবিবাহের হার হচ্ছে 23.3%। এটা অত্যন্ত মানে কষ্টের, লজ্জার। এবং সেই জন্যেই যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আপনারা সবাই জানেন, দিদিরা আপনারাও জানেন যে এই বিশ্বকে দারিদ্র্যমুক্ত, দুঃখ মুক্ত করার জন্যে এবং বিভিন্ন ধরনের পরিবেশগত যে বিপদ সংকট থেকে মুক্ত করার জন্যে রাষ্ট্রসংঘ তারা 17টি লক্ষ্য নিয়েছে, যে লক্ষ্যের মধ্যে একটি অনবদ্য লক্ষ্য হচ্ছে SDG 5। SDG 5টা কি? যেখানে বলা হচ্ছে যে সামাজিক লিঙ্গ

0: নকশাটা খুবই সাংঘাতিক,
1: মানে চিত্রটা খুব একটা সুখকর নয়,
0: এবং সবথেকে মজার ভারতের প্রতি চারজনের একজন বাল্য বিবাহের শিকার, মানে প্রতি চারজন বিবাহিতই এর মধ্যে একজনের বিয়ে হচ্ছে 18-র নিচে।
1: আচ্ছা দিদি, আমি একটুখানি আসি, যে এই বাল্য বিবাহ, এই কোন সময়টাকে আমরা বাল্য বিবাহ, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই তো আছে, আমরা সেটা ধরছি, সেটা যদি একটু
0: বয়সটা হচ্ছে সাধারণত আমাদের যে মানে বিবাহ আইন অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে 18-র নিচে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়সের নিচে যারাই বিয়ে করছেন তারাই কিন্তু বাল্য বিবাহের শিকার,
1: বিয়ে করছেন বা বিয়ে দেওয়া,
0: বিয়ে দেওয়া হচ্ছে বা পালিয়ে যাচ্ছে। কারণ এখন গ্রাম বাংলায় আমরা যেটা দেখছি, আপনি যে ঘটনাটা নিয়ে শুরু করলেন, একদম এই ইলোপ বা পালিয়ে যাওয়াটা কিন্তু একটা বড় সমস্যা দাঁড়িয়েছে। ন্যাচারালি সেটা বাল্য বিবাহই বলা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হচ্ছে, 18-21-এর নিচে এরা পালিয়ে গিয়ে বিয়ে করছেন, এবং যার ফলশ্রুতি হচ্ছে সাংঘাতিক, সেটা হচ্ছে শিশু মাতৃত্ব, আন্ডারেজ প্রেগনেন্সি। এই মুহূর্তে আমাদের এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের ডেটা অনুযায়ী 6.8% এই অল্প বয়সী মাতৃত্ব, এটা একটা বড় সমস্যা।
1: আমি আসবো, কারণগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব দিদি, আপনার কাছে আবার আসব। তার আগে আমি একটু ঐন্দ্রিলাদের কাছে যাই, এই যে বাল্য বিবাহ, সেটা তো কোনোভাবেই আইনতভাবে আমরা স্বীকৃতি পাইনি বা এটা আইনতভাবে দণ্ডনীয়, কিন্তু তাও কি সেই অর্থে আইন কোনো ব্যবস্থা নিতে পারছে শক্ত হাতে?
2: আইন জানতে পারলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বা নিতে পারবেন বলে আমার মনে হয়, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় দেখা যাচ্ছে, যে আপনি ঘটনাটা উল্লেখ করলেন, এটা আমি নিশ্চিত যে আইন জানতে পারেননি, যদি জানতে পারতেন তাহলে এটা নিশ্চয়ই রোধ হতো।
1: বা কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে, দুই পরিবার জানতে পারলো যে এই মেয়েটি ওই ছেলেটির সঙ্গে চলে গেছে, সেক্ষেত্রে পারিবারিক সম্ভ্রম বজায় রাখার ক্ষেত্রে আইনের দ্বারস্থ তারা
2: হচ্ছেন না, এক নম্বর। এবং সব থেকে বড় কথা, যেটা আমার নিজস্ব মনোভাব, যেটা আমার নিজের অভিমত, ব্যক্তিগত একদমই অভিমত, সেটা হচ্ছে যদি মানে ছোটবেলা থেকেই এই ব্যাপারটা মানুষের মনের মধ্যে, মানে সে কন্যা হোক বা পুরুষ সন্তানই হোক, তার মনের মধ্যে যদি এইটা ঢুকিয়ে দেওয়া হয় যে এই জিনিসটা বেআইনি, এটা তোমরা করলে কিন্তু সঠিক পথে যাচ্ছ না, সেইটা যদি একদম মানে ঘরের মধ্যে থেকে জিনিসটা আসে, তাহলে আমার মনে হয় এটা কিছুটা হলেও অন্তত রোধ করা যাবে, কারণ দুবার ভাববে।
1: যে সহজ সাবলীল
2: একদম সহজ সাবলীল আলোচনা, মা বাবাকে একদম একটা স্তরের পর থেকে একটু বন্ধুর মতো মিশে তার মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া, যেমন চুরি ডাকাতি এগুলো করা যায় না, এগুলো একটা দিকভ্রষ্টের পথ, ঠিক তেমন ভাবে এটাও একটা দিকভ্রষ্টের পথ, যেটা তোমাকে আকর্ষণ করবে, একটা বয়সের পর তোমাকে আকর্ষণ করবে। হ্যাঁ, যেমন বিপরীত লিঙ্গ আকর্ষণ করে, তো যেহেতু আকর্ষণ করবে, এইটা তোমরা নিজেদের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ যতক্ষণ না আনছি ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আমরা হাজার চেষ্টা করেও এই ব্যাপারটাকে রোধ করতে পারবো আইন দিয়ে বা অন্যান্য অন্যান্য সমস্ত হাজার অভিযান, হাজার যা কিছু করি না কেন, ওদের ভেতরটায় আগে জানাতে হবে যে এটা আমাদের করা অন্যায়,
1: অর্থাৎ আরো বেশি অ্যাওয়ারনেস,
2: আরো বেশি অ্যাওয়ারনেস যেতে হবে।
1: দিদি আপনার কাছে আসবো, সুপর্ণাদি, আপনার কি মনে হয়, আপনি তো অনেক বছর ধরে কাজ করছেন, এই বাল্য বিবাহের পেছনে মূল কারণগুলো, শুধু তো এই ভালো লাগার জায়গা থেকে একটি ছেলে একটি মেয়ের সঙ্গে পালিয়ে যাচ্ছে, এটা কিন্তু একমাত্র কারণ নয়, আরও আরও অনেকগুলো কারণ কাজ করছে, তা না হলে এই আকারটা বা এই যে পরিসংখ্যানটা আমরা দেখতে পেতাম না, সেই কারণগুলোকে।
0: একদম ঠিক। মূলত প্রথম যেটা কারণ সেটা কিন্তু দারিদ্র, পভার্টি। এইটা আমরা আরও বেশি দেখেছি এই 2020-তে যখন কোভিডের সময় আমাদের পরিসংখ্যান বলছে তখন বাল্য বিবাহের হার অনেক বেড়ে গেছে, এবং আমরা যারা একদম ফিল্ড লেভেলে কাজ করি, হেলথ মানে স্বাস্থ্য দপ্তরের একটা ইউনিট অন্বেষা ক্লিনিক আছে, যেটা ব্লক লেভেলে, ব্লক স্তরে, এবং ওখানে অন্বেষা দিদিরা রয়েছেন যারা অল্প বয়সী ছেলে মেয়েদেরকে বোঝানো

0: সেক্স এডুকেশন দেওয়া, যেটা এক্ষুনি ঐন্দ্রিলা যে কথাটা বলছিলেন যে অনেক বেশি সচেতন করতে হবে, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এই অন্বেষা ক্লিনিকের অন্বেষা দিদিরা কিন্তু এটা করছেন, কিন্তু মুশকিল হচ্ছে কতজন জানেন, মানে ছেলে মেয়েদেরও তো যেতে হবে কাছে গিয়ে কথা বলতে হবে, এই অন্বেষা ক্লিনিক যে আছে বা অন্বেষা দিদিরা এটা কাজ করছেন এটা অনেকেরই জানা।
1: মূলত কোথায় কোথায় এগুলো থাকছে?
0: এগুলো প্রতিটি ব্লকে একটি করে অন্বেষা ক্লিনিক আছে যেখানে অন্বেষা দিদিরা অপেক্ষা করেন। অ্যাডোলেশন্ট গার্লস এবং অ্যাডোলেশন্ট বয়েজ, মানে বয়ঃসন্ধিকালের মেয়েরা এবং ছেলেরা, তারা গিয়ে তাদের কাছে সেক্স এডুকেশন, মানে প্রজনন স্বাস্থ্য বা যৌন স্বাস্থ্য সম্পর্কে তারা আলোচনা করতে পারেন, এবং দিদিরা সেটা জানিয়েও দেন যে এই এইভাবে, মানে কিভাবে শারীরিক সম্পর্ক হলে কিভাবে বাচ্চা চলে আসবে বা কি কি ধরনের প্রোটেকশন নিতে হয় বা কি করা উচিত উচিত না। কারণ এই যে পালিয়ে গিয়ে বিয়ে করার পেছনে এটাও কিন্তু একটা হাতছানি, যে শারীরিক সম্পর্ক তৈরি করা। তো ফলে অন্বেষা দিদিরা কিন্তু সেই কাজটি করছেন। আরেকটি কথা বলি, যেটা অঞ্জিলা বলছিলেন একটু আগে, আইন কিন্তু আমাদের দেশে অনেক আগে, সারদা আইন, যখন আগে আমাদের দেশে মানে গৌরী দানটা সাংঘাতিক ভাবে লোকেদের সমাজে প্রচলিত ছিল, তো সেই সময় সারদা অ্যাক্ট হয়েছিল, এবং তারপরেও দেখুন 2006 প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট তৈরি
2: হয়েছে।
0: কিন্তু তারপরেও 2024 সুপ্রিম কোর্টের কাছে একটি অর্গানাইজেশন আপিল করেছিল যে এই বাল্য বিবাহ বন্ধ এবং এটার উপায় কি, এডুকেশন বাড়ানো ইত্যাদির জন্য। তখন 2024 3rd October সুপ্রিম কোর্ট একটা সরাসরি একটা অর্ডার পাস হলো এবং গাইডলাইন তৈরি হলো, যেখানে পরিষ্কার ভাবে বলা হলো যে এই ভারতবর্ষে এই চাইল্ড ম্যারেজটা যে করেই হোক বন্ধ করতে হবে, এবং বন্ধ করার জন্যে অতি সত্বর এনাক্টমেন্ট অফ অ্যাক্ট, মানে আইনগুলোকে চালু করতে হবে।
1: আচ্ছা,
0: অর্থাৎ যারা আইনটাকে রূপায়ণ করবেন, সেই যারা রয়েছেন অফিসাররা, পুলিশ, তারপরে আপনার ভিলেজ লেভেল যারা চাইল্ড প্রোটেকশন কমিটি, এদেরকে সচল হতে হবে, অ্যাক্টিভেটেড হতে হবে, এইটা কিন্তু পরিষ্কার বলার
2: বলা হয়ে গেছে।
0: এবং এই প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টের সেকশন 16, এটা একটু দিদিদেরও জেনে রাখা ভালো, পরিষ্কার বলা হচ্ছে যে প্রতিটি রাজ্যকে বলা হলো এই বাল্য বিবাহ বন্ধ করার জন্য একজন করে অফিসার নিয়োগ করতে হবে। ওরা বললেন চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার। আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবাংলায় যেটা হয়েছে, প্রতিটি ব্লকে একজন করে সিডিপিও আছেন, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, সিডিপিও, মানে যিনি অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলো আছে তার মাথা উনি, মানে ওই ব্লকে উনি মাথা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। উনি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের একজন অফিসার, সেই ওনাকে পশ্চিমবঙ্গে ডিক্লেয়ার করা হলো যে উনি চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার।
1: আচ্ছা,
0: তো আমরা যে কারণে বলতে যাচ্ছিলাম যে আইন, বা কিন্তু মুশকিল যেটা হচ্ছে আইনের প্রচার সেভাবে
1: হচ্ছে না,
0: মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে না, বা বলা হচ্ছে না যে চাইল্ড ম্যারেজ হলে তোমার কি কি বিপদ।
2: বিপদ একদমই তাই,
1: একদম
2: একদম তাই,
1: সেই একই জায়গাটাতে আটকে যাচ্ছে যে
0: সচেতনতা। তাহলে সচেতনতার অভাবও কিন্তু একটা কারণ, একটা কারণ দারিদ্র, একটা কারণ সচেতনতার অভাব, আরেকটি বড় কারণ হচ্ছে বিভিন্ন, কি বলবো, মানে দেশে রাজ্যে বিভিন্ন রকম কালচার,
2: একদমই
0: এই যে প্রথা বা সংস্কৃতিরও এটা একটা অঙ্গ। এই কারণে যেমন রাজস্থান, আপনারা দিদিরা অনেক মানে হয়তো দেখেছেন টিভিতে একটি সিরিয়াল হতো এক সময় এই বাল্য বিবাহের ওপর, তো সেখানেও কিন্তু এই একইভাবে দেখানো হয়েছে। তো বিভিন্ন প্রদেশে, যেমন বিভিন্ন রাজ্যে আছে যে ছোট বাচ্চাকে না বিয়ে দিলে পরিবারের অসম্মান,

0: আবার
1: অনেক মানে সেকশন বা কমিউনিটির মধ্যে এটাই যে অল্প বয়সে বিয়ে দিলে মানে প্রচুর পুণ্য অর্জন করা হবে,
0: ঠিক
1: এই ধরনের বিভিন্ন ইয়ে রয়েছে।
0: আমি একটুখানি ঐন্দ্রিলাদির কাছে আসি, এই যে বাধার কথা বলছি, এই বাধাটাকে সরিয়ে আমরা এগিয়ে যেতে পারি কিভাবে, কি মনে হয় আপনার?
2: বাধাটা তো প্রথম কথা দিদি যা যা বললেন, এটা কতটা গ্রামাঞ্চলে পৌঁছচ্ছে, হ্যাঁ কতটা প্রত্যেকটা বাড়িতে পৌঁছচ্ছে সেটা একটা বিষয় দেখার, সেটা কিন্তু সক্রিয়ভাবে আলাদা হয়ে যাবে এবং সেই তখন ভেতর থেকেই মানুষ আর কি ঘর থেকেই মানুষ বুঝতে শুরু করবে যে না এটা ঠিক পথ নয়। কিন্তু আমরা যতই আইনের ব্যবস্থা বলি, যতই আমরা অফিসার যতই যেটা করি না কেন, এই যেগুলো হচ্ছে এটাই তো গ্রামাঞ্চলে গিয়ে পৌঁছচ্ছে না। তারা জানে আমরা দরিদ্র, কন্যা সন্তান জন্ম নিয়েছেন, সুতরাং যত তাড়াতাড়ি পারবো তাতে বিয়ে দিয়ে দেব, উনি পরের ঘরের জন্যই জন্মেছেন সুতরাং আমাকে এই দায়িত্বটা শেষ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা আমার নিজস্ব ধারণা অনুযায়ী মনে হয় যেটা সবার আগে বোধ হয় মায়েদের একটু সচেতন হতে হবে, জন্ম তো তারাই দেন, তো 10 মাস তারাই রাখেন, কষ্টটা তারাই করেন, সুতরাং তাদের মনের মধ্যে যদি এই জিনিসটা থেকে থাকে যে না কন্যা হোক বা পুত্র হোক যাই হোক না কেন, এই জিনিসটা এই স্টাডিটা মানে এটা করতে হবে, আমাদের মেয়েদেরকেই মূল নিতে হবে, মায়েদেরকেই মূল নিতে হবে যে এটা
0: আগে আমি আমার
2: সন্তানকে আগে বড় আগে স্বনির্ভর করবো, তারপরে আমি সে যা করুক।
0: আমি সুপর্ণাদির কাছে আসি, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারি ক্ষেত্রে সেটা যদি একটু ভালো করে বলে দেন, এবং যে দিদিরা আমার অনুষ্ঠান শুনছেন, যেহেতু আজকের এই অনুষ্ঠান মূলত তাদেরই জন্য এবং তাদেরই কান্ডারি হতে হবে, তো তারা কোথায় গেলে ঠিক ঠিক সহযোগিতা পেতে পারে, বা ধরুন একটি মেয়ে সেই ঘটনার শিকার হয়ে গেছে, সে কোথায় যেতে পারে তার সহযোগিতা পাওয়ার জন্য, সেটা একটু বলুন।
1: ঠিক স্বাগতা, একটা কথা বলি, এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটার কথা আমরা একটু আগেই বললাম 2024-এর, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে দারিদ্র্যের সঙ্গে তো যোগ আছেই, প্লাস হচ্ছে এখন পালিয়ে গিয়ে বিয়ে হচ্ছে, তো এটার জন্যে যা দরকার শিক্ষার ব্যবস্থা করতে হবে, মেয়েদের কাজের দক্ষতা কোনো না কোনো কাজে তাকে ট্রেনিং দিতে হবে এবং তাকে কাজে ঢোকাতে হবে, সে নিজে ব্যবসায় করুক বা কোথাও কোনো কাজে যোগ দিক, কিন্তু তাকে এই ব্যবস্থাটা করতে হবে, তার সঙ্গে পুষ্টি এবং মায়েদের প্রজনন স্বাস্থ্যবিধান এগুলোর ব্যবস্থা করতে হবে, এবং মহিলা ও কন্যা শিশুর সুরক্ষা ও নিরাপত্তা, কারণ নিরাপত্তার কারণ হচ্ছে শিশু পাচার বা নারী পাচারও কিন্তু একটা বড় সমস্যা, কারণ পশ্চিমবঙ্গের জানেনই তো আপনারা, দিদিরাও জানেন আপনারা, যে পশ্চিমবঙ্গের অনেকটা অংশ জুড়ে বর্ডার।
0: এবং আমি এ প্রসঙ্গে একটু বলি, কিছুদিন আগেই একটি সংবাদপত্রে, পরিচিত সংবাদপত্রে একটি খবর আমি পড়লাম যে সম্ভবত বর্ধমানের একটি এলাকা, সেখানে একজন মা তার 2টি কন্যা সন্তান, একজনের বয়স বোধহয় ছিল যখন তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল 11 বছর, এবং তার যে ছোট কন্যা সন্তানটি তার বোন তার বয়স ছিল তখন 8 বছর, তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রথমে তাকে এই যে বড় কন্যা সন্তানটি তাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই বিয়েটি ছিল নিছক বিয়ে আর কি,
1: ঠিক।
0: তারপরে সে 2 থেকে 3 বার সে হাত বদল হয়েছে একের পর এক, তারা অনেক চেষ্টা করেছে বাঁচার, এবং মাঝখানে একবার সে ফিরেও এসেছিল, মা আবার তাকে বিক্রি করে দিয়েছে, এরকম ভাবে চলতে চলতে প্রায় 4 থেকে 5 বছর পরে এখন এই বড় মেয়েটির বয়স বোধ হয় 15 বছর, তারা পুলিশের হাত সহযোগিতায় বাঁচতে পেরেছে এবং বর্তমানে বোধহয় কোনো একটি হোমে তারা রয়েছে, এবং হেডলাইন ছিল যে মায়ের কাছেও যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে কে আমাদের নিরাপত্তা দেবে, এই নিরাপত্তার প্রশ্ন তো আসছে
2: এখানে।
1: আর কিন্তু তারও আগে আর একটা কারণ,

0: সেটা কিন্তু দারিদ্র।
1: হ্যাঁ একদমই।
0: আমরা যখন গ্রামে ঘুরি বিভিন্ন জেলায়, আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে বিয়ের ব্যবস্থা কি ব্যাপার, খুবই গরিব বাবা মা, তাদেরকে বোঝালেও তারাই হাতে পায়ে ধরছেন না আমার মেয়েটির কিভাবে বিয়ে দেব, বুঝতেই পাচ্ছেন অন্য ইয়ে থেকে এসছে, পাশের রাজ্য থেকে বা এরকম কিছু এসে তারা কিচ্ছু নিচ্ছে না, উপরন্তু এই দেখুন এত জিনিসপত্র দিয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছে এবং তারপর তাকে আর খুঁজে
1: পাওয়া যাচ্ছে না। একদমই।
0: তো বাল্য বিবাহের আড়ালে কিন্তু পাচারও কিন্তু একটা বড় সমস্যা। তো ফলে যেটা আমাদের দেশে চালু হয়েছে, মানে বড় করে ভারতে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন চাইল্ড ম্যারেজ এটা তৈরি করা হয়েছে, বিভিন্ন রাজ্যে কে কিভাবে কি অ্যাকশন প্ল্যান নেবে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়া আপনারা জানেন, দিদিদের জন্যই বলি, সাতটি রাজ্যে আমাদের রাজ্যেও বাল বিবাহ মুক্ত ভারত এই একটা ক্যাম্পেইন চলছে, প্রচার প্রসার, যার জন্য আমরা এখানে বসে আছি, যেটার জন্য। এবং সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে 300টি জেলা আছে যারা বাল্য বিবাহে সাংঘাতিক খারাপ অবস্থা, মানে একদম চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে। তার মধ্যে কিন্তু আমাদের কাছে খুবই অবাককাণ্ড, কিন্তু মানে শিক্ষায় ফিমেল লিটারেসি সব থেকে বেশি যে জেলা পূর্ব মেদিনীপুর, সেই কিন্তু সেই লিস্টে রয়েছে।
2: ভারাক্রান্ত হৃদয়ও বলতে হচ্ছে,
0: যেখানে শিক্ষা সব থেকে বেশি মহিলাদের মধ্যে, সেখানেই বাল্য বিবাহ সব থেকে বেশি। তো যাই হোক, এই বাল বিবাহ মুক্ত ভারত এই ক্যাম্পেইনের একটাই উদ্দেশ্য যে আমরা যে করেই হোক 2029 সালের মধ্যে আমাদের এই যে বাল্য বিবাহের হার এখন 23.3, সেইটাকে আমরা যে করেই হোক 5% নিচে আনতেই হবে,
1: আনতেই হবে।
0: এবং এটার পাশাপাশি অন্য বিভিন্ন স্কিম চলছে ভারতবর্ষে, বেটি বাঁচাও বেটি পড়াও, যেটা 2015 শুরু হয়ে গেছে, এটাও মিনিস্ট্রি অফ মানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্কিম। তারপরে মানে আইনগুলো সচল হবার জন্য বিভিন্ন চেষ্টা চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেটা হয়েছে সেটা হচ্ছে ICPS, ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম, অর্থাৎ শিশু সুরক্ষা আইন, এটা চালু হয়েছে। এবং এইটার অন্তর্গত, দিদিরা আপনারা জেনে রাখুন, এই যে এক্ষুনি স্বাগতা যেটা প্রশ্ন করছিলেন, যদি এরকম বাল্য বিবাহ হয়ে যায় আপনারা কোথায় যাবেন, তো গ্রাম স্তরে ভিলেজ চাইল্ড প্রোটেকশন কমিটি, অর্থাৎ গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটি তৈরি হয়েছে। তাতে কারা কারা আছেন আপনারা একটু জেনে নিন। এক হচ্ছে আপনি আপনার সংসদে, মানে যেখানে আপনারা ভোটটি দেন, ওই সংসদের যিনি পঞ্চায়েত সদস্য তিনি আছেন হেড, তার সঙ্গে রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যিনি আপনার ওই সংসদে, তিনি থাকবেন, আশা দিদিমণি থাকবেন, আর আপনার ওখানে যে সেলফ হেল্প গ্রুপের দিদিরা রয়েছেন তিনি থাকবেন, একজন টিচার, মানে আপনার ওয়ার্ডের যে স্কুল সেখান থেকে একজন টিচার শিক্ষক তিনি থাকছেন, এছাড়া এনজিও কর্মীরা ওই এলাকার বা ওই ব্লকের যারা এনজিও আছেন তারা, তাদের একজন একজন করে রিপ্রেজেন্টেটিভ, এবং তার সঙ্গে হচ্ছে চাইল্ড রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ শিশুদেরও 2-3 প্রতিনিধি থাক। আমাদের রাজ্যে এই বাল্য বিবাহ রোধের জন্য স্কুলে প্রচার, কমিউনিটিতে প্রচার, এগুলো তো চলছেই, তার পাশাপাশি একটা বড় কাজ করে ফেলেছে রাজ্য সরকার, সেটা হচ্ছে কন্যাশ্রী, কন্যাশ্রী প্রকল্প। দিদিরা আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীতে এটা সাড়া ফেলেছে এবং স্বীকৃতি পেয়েছে। এই কন্যাশ্রী প্রকল্পের আওতায় সমস্ত যারা পড়ুয়া মেয়েরা, তাদের বিয়ে বন্ধ করা ইত্যাদির জন্যে মানে এই যে স্কলারশিপটা দেয়া হচ্ছে, সেটা যদি তারা পুরোপুরি শিক্ষা সম্পূর্ণ করলে, 12 পাস করলে এবং তারপরে কলেজে পড়লে, এইরকম 3 ধাপে স্কলারশিপ সরকার থেকে দেয়া হচ্ছে। এতে কিন্তু বাল্য বিবাহ কমেছে, 1, 2 হচ্ছে অশিক্ষা কমেছে, 3 হচ্ছে মেয়েরা উচ্চশিক্ষায় যেতে পারছে, সেই মানসিকতাটা তৈরি হয়েছে। এবং আমার মনে হয় সরকারের এরকম আরো কিছু স্কিম যদি নেওয়া হয় এই ধরনের বাল্য

0: নিশ্চয়ই একদমই কমে যাবে।
1: শেষের দিকে চলে এসেছি আমরা, হয়তো আমরা সবটাই বলতে পারলাম আজকের এই অনুষ্ঠানে, কিন্তু শেষ কথা আমি একটু ঐন্দ্রিলাদির কাছে শুনবো, কারণ ঐন্দ্রিলাদি বারবারই বলেছেন যে আমাদের সকলের মধ্যে সচেতনতা আরও আরও বেশি করে নিজের বাড়ি থেকে তৈরি করতে হবে। সেটা কি করে করব আমি একটু শুনে নিই।
0: দেখুন, মানসিকতা যদি থাকে মায়েরই, যে এই যে শুনলাম 11 বছর এবং 9 বছরে, এখন সে 15 বছরে গিয়ে একটা সিকিউর মানে নিরাপদ জায়গায় পৌঁছেছে,
1: সেখানেও সে প্রশ্নচিহ্নের
0: মুখে, এখনও সে প্রশ্নচিহ্নের মুখে আছে। কিন্তু এই মা যদি আমরা নিরাপত্তা না দিতে পারি, এবং মায়েদেরকেই আগে জানতে হবে যে আমি আমার নিজের সন্তানকে কতটা গুরুত্ব দিচ্ছি, সুকন্যা সন্তানকে আমি কতটা গুরুত্ব দিচ্ছি, আমি নিজে কন্যা সন্তান কন্যা হয়ে, আমি নিজে যদি মা হয়ে, মাতৃজাত হয়ে, যদি আমার নিজের কন্যা সন্তান, সেও মাতৃজাত, সেও, তাকে যদি আমি সেই নিরাপত্তাটা না দিতে পারি, তাহলে ক্যাম্পেন এবং এত যে আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় গেলে আমি সেই সাহায্যটা পাবো, উনি যদি না মনে করে থাকেন, তাহলে বোধহয় আমরা যেটা দিদিয়া আমি এবং আমরা সবাই যার জন্য আজকে এখানে আমরা এক হয়েছি, এটা হওয়াটা একটু কঠিন বলে আমার মনে হচ্ছে।
1: আমি তবুও বলবো, আমরা তো আশাবাদী,
0: অবশ্যই আলো নিশ্চয়ই আসবে
1: 29 সালের মধ্যে, আমরা বাল্য বিবাহ মুক্ত ভারত গড়বই, এই শপথ
0: আমরা নিই।
2: বাল্য বিবাহ একদম যেটা সবাই বলছি আমরা, পরিবার থেকেই কিন্তু এটা চেষ্টা।
1: এবং যে দিদিরা এই অনুষ্ঠান আজকে আমার শুনলেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আরো একটু শক্তি সঞ্চয় করুন, ভয় মুক্ত হন। দেখুন, সরকারের তরফ থেকে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে, আপনি আসুন সঠিক জায়গায়, আপনার সহযোগিতা চাইতে আসুন, নিশ্চয়ই সহযোগিতা পাবেন, এবং আমরা অবশ্যই বাল্য বিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে পারবো। আজকে আমরা আলোচনা করলাম বাল্য বিবাহ মুক্ত ভারত অভিযান এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমার সঙ্গে স্টুডিওতে ছিলেন ডক্টর সুপর্ণা গাঙ্গুলি, বিআর আম্বেদকর রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি এবং জেন্ডার ও মানবী বিদ্যা সেলের প্রধান, এবং সেই সঙ্গে ছিলেন গবেষণা বিশ্লেষক ও শিক্ষাবিদ ডক্টর ঐন্দ্রিলা ব্যানার্জি। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই।
2: ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আমি বিদায় নিচ্ছি, আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুস্থ সমাজ গড়ে তুলুন। নমস্কার।
0: নমস্কার।
3: নমস্কার। গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
4: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

এরপরের গানটির গীতিকার রুবি বাগচি, সুরকার দীনেন্দ্রমোহন বাগচি, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডের গানের অনুষ্ঠান রম্যগীতি। মৈত্রী প্রচার তরঙ্গে এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় দেবার্ঘ সাহা। শুরু হচ্ছে অল্প অল্প গল্পকথা।

একদিকে ব্রাজিল বিদায় নিয়েছে আর অন্যদিকে মেক্সিকো। এখন ল্যাটিন আমেরিকান টিম বলতে কেবল আর্জেন্টিনাই ভরসা। এবার দেখার পালা যে আজকে মিশরের সঙ্গে তারা ঠিক কী করে। তবে যাই বলো, সব মিলিয়ে কিন্তু বিশ্বকাপ ফুটবল জমে উঠেছে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে জমে উঠেছে বঙ্গে বর্ষা। ছুটির দিন সকাল থেকে বৃষ্টি নামলে মন চাইছে খিচুড়ি, ইলিশ আর ডিম ভাজা। আর অন্যদিকে অফিসের দিনে যদি সকাল থেকে বৃষ্টি নামে, তাহলে ওই জলকাদা মাড়িয়ে যাওয়া কিংবা ছোট ছোট বন্ধুদের স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রেও একটা সমস্যা। বর্ষাকালের ছোট্ট একটা মুশকিল এটাই। তবে এইসবের মধ্যেও আজকে যাকে নিয়ে আড্ডা দেব তোমাদের সঙ্গে, যারা যারা পোস্টারটা দেখেছো তারা নিশ্চয়ই সবাই জানো, তবে যারা দেখোনি বা যারা এই মুহূর্তে অনুষ্ঠান শুনছো তাদের ওনার সম্পর্কে কিছু বলার আগে কয়েকটা হিন্ট দিই, দেখো তো বুঝতে পারো কিনা। আমি তার একটা লেখার উল্লেখযোগ্য অংশ, একটা লাইন পড়ছি, আমার মনে হয় সবাই বুঝতে পারবে। মানবযাত্রী কি একদিন স্বর্গরাজ্য প্রতিষ্ঠার কল্পনায় তীর্থযাত্রা করবে না? দেখো বন্ধু, এমন উচ্চারণে অনন্ত ভ্রমণের স্বপ্ন যিনি দেখাতে পারেন তাকে নিয়েই আজকের আড্ডা। তিনিই চিরপরিব্রাজক, চির তীর্থপথিক। তার সাহিত্যকীর্তির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে মিশে আছে ভ্রমণ পিপাসা। আচ্ছা, এখনও যদি বুঝে না থাকো তবে তার কয়েকটা বিখ্যাত বইয়ের নাম তোমাকে বলছি, পড়ো বা না পড়ো আমি নিশ্চিত বইগুলোর নাম অন্তত শুনেছই। এই যেমন ধরো দেবতাত্ত্বা হিমালয় কিংবা মহাপ্রস্থানের পথে। আচ্ছা, বনস্পতির বৈঠক, এবার নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গেছো আমি কার কথা বলছি। 7ই জুলাই অল্প অল্প গল্পকথার আড্ডা আসর, আজকের আড্ডা প্রবোধ কুমার সান্যালকে নিয়ে। তবে আমাদের আড্ডার যেরকম নিয়ম, না নিয়ম বলবো না, একটা অলিখিত নিয়ম, যেমন গানে গানে আমরা সাজিয়ে তুলি আমাদের আড্ডা, তেমনি আড্ডা শুরুতে থাকবে একটা গান। ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকো শুনতে থাকো।

সত্যি মনে সবসময় এই ভাবনাই ঘিরে রয়েছে যে এত চাওয়া নিয়ে কোথা যাই, এ গানের চেয়ে সত্যি কথা হতেই পারে না, তাই না? দেখো বন্ধু, 1905 সালের 7ই জুলাই যখন আপামোর বাঙালি স্তব্ধ বিস্ময়ে বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্তের খবর পড়ছিল সকালের কাগজে, তখন কলকাতার গোয়াবাগান লেনে 4 নম্বর রাধানাথ বোস লেন, আমি যদি ঠিকানাটা খুব ভুল না করি, সেই দিনই জন্মগ্রহণ করেছিলেন প্রবোধ কুমার সান্যাল। বাবা রাজেন্দ্রনাথ সান্যাল আর মা বিশ্বেশ্বরী দেবী। মাত্র 4 বছর বয়সে বাবা মারা যাওয়ার পর দারিদ্রই হয়ে উঠেছিল পরিবারের নিত্যসঙ্গী। সেই থেকে শৈশবের ঠিকানা মামার বাড়ি। দিদিমার স্বাধীন চেতা মননের প্রভাব ছোট্ট প্রবোধের জীবনে ছিল ব্যাপক। আর তার এই যে ভ্রমণ পিপাসা, যেটা তার লেখার মাধ্যমে আমরা বুঝতে পারি, সেটা বোধহয় সংক্রামিত হয়েছিল বাবা রাজেন্দ্রনাথের থেকেই। সেই ছোট্ট বয়সে ভাগলপুরে পিসিমার বাড়িতে বেড়াতে যাওয়াই ছিল প্রবোধ সান্যালের প্রথম বাড়ির বাইরে যাওয়ার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা তাকে এতটাই আনন্দ দিয়েছিল যে পরবর্তীকালে দিদিমার মুখে কাশী যাওয়ার গল্প শুনে ওই বয়সে দুপুরবেলা একবার সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন কলকাতার পথে হেঁটে কাশীর রাস্তা খুঁজে নিতে। ভাবো তো, ভাগ্যক্রমে রাস্তার এক পাহারাওয়ালা তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে বাগবাজারের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় সন্ধ্যেবেলা। প্রবোধ সান্যালের জীবনের ছোটবেলার কথা বলতে গেলে আরও একটা কথা মনে পড়ে, যে পাঠশালার পাঠ চুকিয়ে তিনি ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ স্কুলে। আর্থিক অনটন সেই সময় এমনই ছিল সত্যি বলতে, যে সেই সময় 3 পয়সায় একদিস্তে কাগজ কিনে তাকে চালাতে হতো 3 মাস। তবে শুনেছি সেই সময়, মানে ওই যে সময়টার কথা বলছি, তখনই তার হাতে এসেছিল দাদামশায়ের থলে হাসি খুশি বা ছবি ও গল্পের মতো বই, যা তার কল্পনার বীজকে এক বৃক্ষের রূপ দান করেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার রামায়ণ মহাভারত চর্চা যেমন তাকে চিরকালীন সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়েছিল, তেমনি বাইবেল কোরআন সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধার আসনটিও পেতে দিয়েছিল তার মনে। বন্ধুরা, শুনলে হয়তো অনেকেই অবাক হবে, মাত্র 10 বছর বয়সে চুঁচুড়ায় মেজুমাসির বাড়িতে গিয়ে তিনি পড়ে ফেলেছিলেন জলধর সেনের হিমালয়, ডক্টর সোয়েন হেরিনের ট্রান্স হিমালয়ান্স এই বই দুটি। হিমালয়কে দেখার প্রবল ইচ্ছে হয়তো সেই থেকেই মনে গেঁথে গিয়েছিল। ছোটবেলার কথা আরও বলতে পারি, যেমন ধরো ঘুড়ি উড়িয়ে বা কখনো সুলভ

শিশুসুলভ দুষ্টুমির জন্য স্কুল থেকে বিতাড়িত হয়ে, কখনও বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, চিত্তরঞ্জন দাসের আহ্বানে জেল খেটে যেমন তিনি কৈশোর থেকে যৌবনে পা রেখেছেন, তেমনি মাইকেলি ঢঙে প্রয়াত পণ্ডিত মশায়ের জন্য শোকগাথা লিখে বাংলার ছোটলাটের হাত থেকে তামার মেডেল নিয়ে শঙ্খ পত্রিকায় প্রথম প্রবন্ধ লিখে তাক লাগিয়ে দিয়েছিলেন। কবিতা ও গল্প লেখার নেশায় এতই বুঁদ ছিলেন যে বাড়িতে বৌদি সেই নেশা ছাড়াতে তাকে দিনের বেলায় নানা কাজে ব্যস্ত রাখতেন বলে শুনেছি। এমন এক মানুষের জীবনের গল্প বলতে শুরু করলে কোনটা ছেড়ে কোনটা বলি বলতো? তবে শুধু তো গল্প করলেই হবে না, গল্পের আবহে থাকবে গান। অল্প অল্প গল্প কথার আসর যদি অল্প অল্প গানে না সাজিয়ে তুলতে পারলাম তাহলে আর নামকরণের সার্থকতা কোথায়? তাই ফিরে আসছি গানের পর। আজকের আড্ডার দ্বিতীয় গান অন্বেষার কণ্ঠে তাকে খুঁজি।

তাকে খোঁজার অবসরেই ফিরে এলাম অল্প অল্প গল্পকথার আড্ডায়। রয়েছি তোমার সঙ্গে তোমার যুববাণীর বন্ধু দেবার্ঘ। প্রবোধ কুমার সান্যালের জন্মদিনে বলছি তারই জীবনের নানা অজানা অধ্যায়ের কথা। দেখো বন্ধু, প্রবোধ সান্যাল যখন সিটি কলেজের ছাত্র, অর্থাৎ 1921-22 এরম কিছু একটা সাল হবে, সেই সময় কাশীতে প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনে খুব কাছ থেকে প্রথম দেখলেন রবীন্দ্রনাথকে। ব্যাস পড়াশুনো মাথায় উঠল, মানে যা হয় আর কি। সেই সময় মনে হলো গল্প লিখতে না পারলে এ জীবন বৃথা। অবহেলিত, অপমানিত, নিপীড়িত মানুষের গল্প। আর সেই সব গল্প এক বন্ধুর হাত ধরে ঘুরে এসে পড়ল সোনার বাংলা, মজলিস কিংবা কল্লোল পত্রিকার সম্পাদকদের হাতে। কল্লোল পত্রিকায় ছাপা হলো মার্জনা গল্পটি। গল্প লেখার পাশাপাশি ব্যবসাও করেছেন রোজগার চালানোর জন্য। কখনও শিয়ালদা ট্রেন লাইনে ফেরি করেছেন বিচিত্রা পত্রিকা। অতুল প্রসাদ সেনের উত্তরা পত্রিকার ক্যানভাসার হয়ে ঘুরেছেন বিহারে। আলমবাজার জুট মিলে, শ্রীরামপুর ডাকঘরে কিংবা বেনারসের ইন্ডিয়া প্রেসেও চাকরি করেছেন। আবার এরই মধ্যে মাধুরী দেবী ছদ্মনামে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের স্থান শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে করুণাময়ী পদকও পেয়েছিলেন বলে শুনেছি। ছোটবেলায় মাকে নিয়ে তীর্থ করতে বেরিয়েছিলেন হরিদ্বারের পথে, আর সেখানেই হিমালয়কে কাছ থেকে দেখা। শুনেছি এরপর এক বন্ধুর সঙ্গে নাকি রেঙ্গুনেও পালিয়ে গিয়েছিলেন। আবার কখনো চলে গিয়েছেন শুধু উত্তর পশ্চিমে, রাওয়ালপিন্ডি, চিত্রাল কিংবা পেশোয়ারে। অর্থাৎ ঘর ছাড়ার ডাক তাকে কোথাও গিয়ে ঘুরিয়ে নিয়েছিল এক অন্য মোহে। আচ্ছা, তার প্রথম উপন্যাসের নামটা নিশ্চয়ই তোমাদের মনে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছ, যাযাবর। একসময় তার লেখা নজরে পড়ে স্বয়ং রবীন্দ্রনাথের। এবার কি হয় না, কোনো এক জায়গায় রবীন্দ্রনাথ এটা পড়েন এবং তারপর পরিচয় পত্রিকায় তার লেখা মূল্যায়ন করে মতামত দেন। বিরাট প্রাপ্তি অবশ্যই। সেই সময় সেনাবাহিনীর চাকরি ছেড়ে তিনি কলকাতায় ফিরে আসেন। জানো তো, নরেন্দ্রদেব তাকে বলেছিলেন সাহিত্য করে কি আর ভাত জোটে, তবু তিনি লিখতে বসতেন। শুনেছি দরজা জানলা বন্ধ করে টানা পুজো সংখ্যার জন্য লিখে যেতেন তিনি। একের পর এক বড় বড় পত্রিকার সম্পাদকরা এসে সেই লেখা সংগ্রহ করে নিয়ে যেতেন। ছ মাস ধরে লিখেছিলেন হাসুবানু। তার হাসুবানু উপন্যাসের কথা আমরা সবাই জানি, সাহিত্য বিমুখ যারা তারাও জানেন, কিংবা আমরা যারা সাহিত্য চর্চা করি অল্প অল্প বা সাহিত্য অনুরাগী, তারা সবাই হাসুবানুর কথা অন্তত জানি। তার ছিছি গল্পটা পড়েছো বন্ধু? যদি না পড়ে থাকো অবশ্যই পড়ো, অবশ্যই পড়ো। কেননা এই ধরনের গল্পের মধ্যে দিয়েই কিন্তু স্বদেশী আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত মানুষদের কথা কোথাও গিয়ে উঠে এসেছে। আচ্ছা, তোমরা কি এটা জানো যে বারিন ঘোষ তাকে বিজলি পত্রিকার সম্পাদক বানিয়েছিলেন? বিজলি ছাড়া দুন্দুভি, স্বদেশ, উপাসনা, পদাতিক এই সমস্ত পত্রিকা সম্পাদনা করার সুবাদে কবিশেখর কালিদাস রায়, যতীন্দ্রমোহন বাগচি, মহিতলাল মজুমদার বা গজেন্দ্রনাথ মিত্র বলো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এনাদের সবার সঙ্গে তার পরিচয় হয়েছিল। ভ্রমণ পিপাসা সাহিত্যচর্চার পাশাপাশি স্বদেশ চেতনাও কোথাও গিয়ে তার মনের মধ্যে গেঁথে বসেছিল। স্যার আশুতোষ মুখোপাধ্যায় বা দেশবন্ধু চিত্তরঞ্জন, যতীন দাসের শবদেহ বই নিয়ে যেতে যেতে তার মনে নাড়া দিয়েছিল স্বাধীনতার স্বপ্ন। মানে গোটা 20-30-এর দশক সেই সময় উত্তাল সামাজিক রাজনৈতিক চাপানুতরের শরিক ছিলেন তিনি। তার যে ভ্রমণ পিপাসু মন তাকে টেনে নিয়ে গেছে কখনো কাশী, কখনো কেদারবদ্রী, ঋষিকেশ, আলমোড়া, রানীক্ষেত, এই যে যাত্রা পথ, এই নিয়েই কিন্তু তার উপন্যাস মহাপ্রস্থানের পথে। যারা পড়েছ তারা খুব ভালো করেই জানো আমার অত্যন্ত প্রিয় একটি বই। যারা পড়নি পড়ো অবশ্যই, এ এক অনন্য স্বাদ, অনন্য তৃপ্তি। তবে আপাতত মনে হয় একটা গান দরকার। ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকো, শুনতে থাকো।

অনুপম রায়ের একটা মিষ্টি গানের পর ফিরে এলাম অল্প অল্প গল্প কথার আড্ডায়। প্রবোধ কুমার সান্যালের জীবনের নানা অজানা গল্প তোমার কাছে তুলে ধরছি আমি, তোমার যুববাণীর বন্ধু দেবার্ঘ। দেখো বন্ধু, সাধারণ পাঠক থেকে শুরু করে প্রমথ চৌধুরী বা সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এমনকি রবীন্দ্রনাথও মুগ্ধ হয়েছিলেন তার লেখায়। আসলে তার এই যে ভ্রমণ কাহিনী বা তার যাত্রা কেবল ভৌগোলিক পথ ধরে নয়, সাধারণ মানুষের মনোপথ ধরেও। পুরী, ভুবনেশ্বর, ঘাটশিলা, মধুপুর, এই সব জায়গায় বন্ধুবান্ধবের সঙ্গে গেলেও হিমালয়ের ডাক যখনই আসত তখন একাকিত্বই ছিল তার পরম বন্ধু। ঘর ছেড়ে বেরিয়ে পড়ার এই নেশাই হয়তো জন্ম দিয়েছিল দেবতাত্ত্বা হিমালয়, গঙ্গাপথে গঙ্গোত্রীর মতো লেখার। তার এই হিমালয় অনুরাগ সেই থেকেই প্রবীণ বয়সে হয়তো প্রতিষ্ঠা করেছিলেন হিমালয়ান ইনস্টিটিউট, যার এক অনুরাগী ছিলেন উমাপ্রসাদ মুখোপাধ্যায়। তার মুখে হিমালয়ের গল্প শুনতেন শঙ্কু মহারাজ থেকে শুরু করে অনেকেই। বালিগঞ্জ স্ট্যাটাসের বাড়িতে সেই সময় আড্ডা বসত বলে শুনেছি। একটা কথা শুনলে তোমরা অনেকেই অবাক হবে, প্রবোধ কুমারের ব্যক্তিগত ডায়েরি থেকে উদ্ধৃত করে গবেষক অজিত কুমার ভট্টাচার্য জানিয়েছেন তার নাকি প্ল্যানচেট করার অভ্যাস ছিল। তোমরা কি এটা জানো যে কৈলাস এবং মানসরোবর ভ্রমণে গিয়ে তিনি মারাত্মক তুষারঝড়ের কবলে পড়েন? কুলু, মানালি, রাজস্থান সীমান্তেও ঘুরে বেরিয়েছেন, সেই লেখা গ্রন্থিতও হয়েছে তার সেই ভ্রমণ কাহিনী। এমনকি রাশিয়া গিয়ে সেখানকার সাহিত্য অনুরাগীদের শ্রদ্ধা এবং ভালোবাসাও পেয়েছেন তিনি, করেছেন ইউরোপ ভ্রমণ। মধ্যপ্রদেশের বাস্তার জেলার দণ্ডকারণ্যে বেড়াতে গিয়ে জীব দুর্ঘটনায় পড়েন। এরপর 1983 সাল 17 এপ্রিল 78 বছর বয়সে তার 6 বালিগঞ্জ টেরেসের বাড়িতে মৃত্যু হয় প্রবোধ কুমার সান্যালের। তবে কি বলো তো বন্ধু, এমন মানুষদের দেহজ মৃত্যু হলেও ভ্রমণ পিপাসু পরিব্রাজক মনের মৃত্যু তো হয় না, তা অমর। কি জানি তার বিদেহী আত্মা হয়তো আজও ঘুরে বেড়ান হিমালয়ের পথে পথে। কথায় কথায় খেয়ালই করিনি আজকের সময়

কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। ফিরে আসবো আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়। তবে এভাবে তো যাব না, যে কোনো আড্ডার শুরু এবং শেষে থাকে গান, গানে গানেই সেজে ওঠে আমাদের আড্ডা। তাই আজকের আড্ডার শেষ গান অনুপম রায় এবং অন্বেষা দত্তগুপ্তের কণ্ঠে শুনেছি মনকে বোঝানো শক্ত খুব।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় দেবার ঘোষ সাহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন বেতার নাটক আপন পর, রচনা প্রবোধ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ সত্যব্রত চট্টোপাধ্যায়, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। শুরু হচ্ছে নাটক আপন পর।

0: আজকের নাটক আপন পর, কাহিনী প্রবোধ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ সত্যব্রত চট্টোপাধ্যায়, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী, নাট্যানুষ্ঠান আপন পর।
1: পৃথিবীতে পিতা মাতা অপেক্ষা বড় কেহই নাই, তাহারা কত যত্নে কত কষ্টে তোমাদের লালন পালন করিয়াছেন, তাহারা সেরূপ যত্ন ও সেরূপ কষ্ট না করিলে কিছুতেই তোমাদের প্রাণ রক্ষা হইত না।
2: তারপর
1: তাহারা তোমাদিগকে যেরূপ ভালোবাসেন, পৃথিবীতে আর কেহ তোমাদিগকে সেরূপ ভালোবাসেন না।
2: মাসি, তুমি বুঝি মা বাবার চেয়ে আমাকে কম ভালোবাসো?
3: প্রিয়, এসব কথা পরে হবে, পড়ার সময় পড়া, তারপর অন্য কথা পড়ো।
1: কিসে তোমাদের সুখ ও আহ্লাদ হয় তাহারা সর্বদা সে চেষ্টা করেন তোমাদের সুখ ও আহ্লাদ।
4: দোকান থেকে মালগুলো নিয়ে আসছি।
2: দোকান বাজার করছো, টাকা পয়সা তো কিচ্ছু নিচ্ছ না। দাঁড়াও, তোমার দাদা বাড়ি ফিরুক, নালিশ করে কেমন বকুনি খাওয়াবো দেখো।
4: আচ্ছা বেশ তো, পরিচয়টা আগে ফিরে আসুক না বাড়ি, তখন দেখো কেমন কড়ায় গন্ডায় বুঝে নি, বুঝলে? এত ব্যস্ত কেন বৌঠান? চলি।
1: সে বিষয় তাহারা সতত কত যত্ন করেন।
3: বিদ্যাসাগর মহাশয় তোমাদের বলছেন মা বাবার চেয়ে বড় কেউ নয়, তাহলে বুঝতে পারছো মা বাবার অবাধ্য হতে নেই। প্রিয়, এবার বানান বলো, পৃথিবী
1: পয় রিফলা থয় রস্যই বয় দীর্ঘই, পৃথিবী
3: হয়েছে। এবার বলো আহ্লাদ।
1: আ হয় লয় আকার দ আহ্লাদ,
3: এই তো। আচ্ছা ঠিক আছে, এবার বলো সর্বদা।
1: সর্বদা দন্তে স বয় রে দয় আকার, সর্বদা
3: হয়েছে, খুব সুন্দর, একটাও ভুল হয়নি। আচ্ছা এবারে নামতা, নামতা কিন্তু একটুও মুখস্থ করছো না।
1: আর ইচ্ছে করছে না মাসি।
3: কেন, এই তো পড়তে বসলে, ওসব আমি শুনবো না।
1: পরে।
3: পরে কখন, আমাকে স্কুলের কাজে যেতে হবে, তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে, আর সন্ধে হতেই তো তোমার ঘুম পায়। নাও পড়ো, বলো বলো বলো নামটা বলো।
1: ঘুম পাবে না।
3: আমি কোনো কথা শুনবো না, তোমাকে পড়তেই হবে। কি হলো, চুপ করে বসে রইলে যে, পড়বে না? কি ব্যাপার, কি কথা বলছো না কেন? ও বুঝেছি, পড়বে না, পড়বে না যখন তখন বসেই থাকবে, উঠলে কিন্তু একবারে তোমাকে আমি শেষ করব।
2: আর পড়তে চাইছে না যখন তখন ওকে ছেড়ে দে না নলিনী, মিছি মিছি বসিয়ে রেখে কি হবে?
3: তুমি চুপ করো তো মানু দাদি, এর মধ্যে আবার তুমি কেন কথা বলছো, লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে, না পড়ে তো বসে থাক।
2: কি বললি, আমি মাথায় তুলছি না তুই? ওই যে বলে না ছেড়ে দিয়ে তেড়ে ধরা, তুই তো তাই করছিস। সাত আট বছর

0: আমার বাড়িতে ভাড়া আছিস, তোকে চিনতে আর আমার বাকি নেই বুঝলি। এসব হচ্ছে তোর বাড়াবাড়ি, সবে তো স্কুলে ভর্তি হয়েছে, এর মধ্যে
1: পড়তে বসানোর একটা অভ্যেস করাতে হয় বুঝেছো, না পড়ে তো ওখানে বসে থাকবে। তা তুমি এসব জানবে কেমন করে, পেটে কিছু বিদ্যে থাকলে তো।
0: হ্যাঁ হ্যাঁ, তুই তো একেবারে বিদ্যেবতী সরস্বতী, তোর কাছে এখন আমাকে সব শিখতে হবে। খবরদার খবরদার, তুই আমার ছেলেকার কাছে ডাকবি না, তোকে আর পড়াতে হবে না।
2: ও মাসি, আমি পড়বো। ছয় কে ছয়, ছয় দুগুণে বারো, তিন ছয় আঠেরো।
0: আই উঠে আয়, উঠে আয় বলছি।
2: না, আমি নামটা মুখস্থ করেনি। চার ছয় চব্বিশ, পাঁচ ছয়
0: চলে যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি। কে চায় তোমার ছেলেকে আমার কাছে আমার ঘরে আসে কেন? আমি তো পর বাড়ির ভাড়াটে। আই তুই চলে আয় বলছি, যা যা এখান থেকে।
2: পড়া হয়ে গেলে যাব, মাসি চান করিয়ে দেবে।
0: কি
2: বারে স্কুলে যেতে হবে না,
0: সে আমি যা হয় করব। যা এখান থেকে, যা বলছি।
2: না মাসি বকবে।
0: আমি বলছি তবু যাবি না, যা যা পালা যা। দেখেছো দেখেছো ছেলেটাকে কিরকম করে মেরে তাড়ালো? না তাড়াবে না, বসে বসে এসব কথা গিলবে। আমার ঘরে নয়, আজ থেকে নিজের ঘরে শুবি তুই। আমি বলে দিলাম, যে ঘর ভাড়া নিয়ে আছিস সেই ঘরে, বুঝলি।
3: ভারী জায়গা তোমার ঘরে, এক কোণে কোনো মতে পড়ে থাকি। ঘর দেখিও না মানু দাদি, ঘর আমারও আছে বুঝেছ, দেশে গেলে দেখতে পেতে, তোমার মতো পায়ের আর খুপড়ি নয় বুঝেছ।
0: আছে তো সেখানে জানা, ভূতের ভয়। তুই তো নিজেই একটা ভূত, আর কোন ভূত তোকে খাবে শুনি? নিজের ঘরে শুতে ভূতে।
3: মানু দাদি ভালো হবে না কিন্তু, জামাইবাবু কদিন বাড়িতে নেই, তাই তোমার ঘরে ছেলেটার কাছে গিয়ে একটু শুই, তাই তুমি ভূতের খোঁটা দিলে। একদিন শুধু তো আমি বলেছিলাম, আমার ঘরে শুতে একা একা কেমন যেন লাগে।
0: তোর যেমন পোড়া কপাল, বিয়ে হয়েছে স্বামী পুত্র নিয়ে সংসার করবি, তা সে ছোড়া তো আমার ঘরে ফেলে।
3: মানু দাদি, এ নিয়ে আর একটা কথা বলবে না বলে দিচ্ছি।
0: আচ্ছা খুব বড় গলা, আর সেদিনগুলো আমরা না দেখলে কোথায় ঠাই হতো? বলি কোথায় তোমার ঠাই হতো, ভুলে গেছিস সেদিনের কথা?
4: একি তুমি কাঁদছো কেন, কি হয়েছে?
3: আজ এক মাস ১৭ দিন হলো কোনো খবর নেই ওর জামাইবাবু।
4: সে কি কোথায় গেছে, কবে ফিরবে কিছু বলে যায়নি?
3: বলেছিল ব্যবসার কাজে এলাহাবাদ যাচ্ছে, ফিরতে ১০-১২ দিন লাগবে।
0: আর সেখানে দেড় মাসের ওপর হয়ে গেল, সে কি গো এতদিন আমাদের কিছু না বলা তোমার বাপু অন্যায় হয়েছে।
4: আচ্ছা শুনেছিলাম তোমার স্বামীর বড় বাজারে ব্যবসা আছে, নাম ঠিকানা দিতে পারলে খোঁজ নিয়ে দেখতে পারি?
3: আমি জানি না।
4: তবে তো খুব মুশকিল হলো, তাহলে তোমার শ্বশুর বাড়ির ঠিকানাটা দাও।
3: আমাদের পাশের গায়ে ওর বিধবা এক বুড়ি পিসিমার কাছে কলকাতা থেকে মাঝে মাঝে যেত, আমার দাদার সঙ্গে চেনাশোনা ছিল, আমাদের বাড়িতে আসতো, এর বেশি তো আমি কিচ্ছু জানি না।
0: তবে তুমি কি জানো, শুধু রূপ দেখে তার হাত ধরেই অজানা অচেনা কলকাতা শহরে চলে এলে। বিয়ে হয়েছে কোথায়?
3: কালীঘাটে।
0: এ বিয়েতে বাড়ির সবার মত ছিল না বুঝি?
3: আমি নিরুপায় হয়ে চলে এসেছি।
0: তার মানে পালিয়ে এসেছো? ধরন ধারণ দেখে আগেই আমার সন্দেহ হয়েছিল। তা হ্যাঁ গো, এই পুলিশে খবর দিলে কেমন হয়, বিদেশে যদি কিছু হয়ে থাকে?
3: তবে কি হবে আমার, আমার যে আপন বলতে আর কেউ নেই।
0: থাকলেও কি তাদের মুখ দেখাতে পারতে, যা করে এসেছো?
4: তুমি থামবে, ভগবান না করুন তেমন যদি কিছু হয় আমরা তো আছি। কি গো বলো না।
0: হ্যাঁ আমরা তো আছি,
4: আমরা তো আছি, এত ভেঙে পড়ো না তুমি।
0: সেই থেকে আগলে রেখেছি,
3: হাত নয় চলে যাবো যেদিকে খুশি।
0: জানা একবার বাইরে বেরিয়ে দেখ,
1: আমিও দেখব কে তোর মাথায় ছাতা ধরে।

0: বলি, আহা, সমস্ত বয়স, কোথায় কোন বিপদে পড়বে? এই যে ঠাকুরপো, শুনলে শুনলে ওর কথা?
1: কই না তো,
2: এই তো দোকান থেকে মাল নিয়ে ফিরছি। তবে দুজনের মুখ দেখে বুঝতে পারছি কিছু একটা। সে যাই হোক, বৌঠান চা।
0: হ্যাঁ হ্যাঁ, এই তো জল চাপিয়ে দিচ্ছি।
2: নলিনী জল, বড্ড তেষ্টা। ওহ, দোকানে যা ভিড়! কলকাতায় প্রতিদিন ভিড় বেড়েই চলেছে, বেড়েই চলেছে। ও, এই যে দাও। আজ আবার লাগলো কি নিয়ে?
0: আপনার মাথা নিয়ে।
2: আমার মাথা? এ মাথার দাম আছে, হ্যাঁ, সহজে ধরে না, ঘোরেও না, গরমও হয় না। বলছি কি নিয়ে?
0: প্রিয় পড়তে চাইছিল না, তাই ওকে একটু বসিয়ে রেখেছিলাম, অমনি শুরু করে দিল। শুধু কি তাই, আমার উপরে ঝাল দেখাতে ছেলেটাকে মেরে তাড়ালো।
2: এর মধ্যে এত কাণ্ড! চাপ বাবা, তা একটু চুপ করে থাকলে তো হয়? কথায় কথা বাড়ে জানো না।
0: আপনি বলুন তো, ছেলের জন্য আমি কি না করি? থাক থাক না ছেলে মুখ্য হয়ে, আমার কি আর, আমি পড়াবো না, থাকবোই না এই বাড়িতে।
3: আত্মীয় স্বজন কোনো চুলোই তো ঠাঁই নেই, যাবে কোথায় একবার জিজ্ঞেস করো তো ঠাকুরপো।
0: ভারী তো দরদ।
2: হ্যাঁ নলিনী,
0: ওদিকে যে শোঁ করে জল শুষছে।
3: কি কি বললে? আমি তোকে শুষে খাচ্ছি।
0: হয় দেখুন, শুনলেন তো কি বললাম আর কি?
2: আরে না না বৌঠান, ও বলছে চায়ের জল শুষে যাচ্ছে।
3: ও, চায়ের জল? ও হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে।
0: এ বাড়িতে ভাড়া আছেন কি করে?
2: আছি, তোমাদের সঙ্গে তো কাটলো কবছর, এখানে জীবন আছে, ভালোবাসা আছে, একবার যে তার স্বাদ পায় সে কি তা হারাতে চায়?
0: ঝগড়া আছে তা তো বললেন না?
2: হ্যাঁ হ্যাঁ, আছে অতি তুচ্ছ কারণে।
0: শুনতে খুব ভালো লাগে বুঝি।
2: একটুও না, তবু সহ্য করে নিতে হয়।
0: সহ্য করার কি দরকার?
2: এড়ানো যায় না যে কিছুতেই। যেমন ধরো প্রকৃতির খামখেয়ালিপনা, ঝড় তুফান বৃষ্টিকে এড়ানো যায়? যায় না। সংসার তো তেমনি হয়। আবার
0: বুঝেছি।
2: কি বুঝলে?
0: মাথার গোলমাল। আপনার মাথার গোলমাল হয়েছে
2: তাই বুঝি? হ্যাঁ, খবরের কাগজে চাকরি করি, রাজনীতি থেকে সাহিত্যকর্ম এ বাড়িতে থেকেই তো করে যাচ্ছি, গোলমালটা প্রমাণ করো বুঝি।
3: ঠাকুরপো চা নাও।
2: হ্যাঁ দাও বৌঠান।
3: যাই রান্না করে যাই।
2: এই নলিনী, প্রিয় গেল কোথায়, একবার দেখো তো।
0: যাকে যেখানে খুশি, ছেলের মাই বুঝবে, পরের ছেলের উপর আমার এত দরদ থাকতে নেই। আমি মলে ও তো আর আমাকে চিতায় তুলে মুখাগ্নি করবে না, জাত নয় জ্ঞাত নয়, বাড়ির ভাড়াটে তো আমি। বলুন তো মশাই সুবোধবাবু, ঠিক বলিনি আমি?
2: ঠিক ঠিক, বিলকুল ঠিক, এর মধ্যে আর ভুল কোথায়? বলছিলাম তবু যদি একটিবার দেখো ছেলেটা কোথায়, এই আর কি।
0: হ্যাঁ হ্যাঁ, যতদিন এ বাড়িতে আছি। প্রিয় প্রিয়, কোথায় গেলি প্রিয়? শুনে যা।

0: ঠাকুরপো ঘরে আসবো?
1: কে? আরে বৌঠান, এসো এসো।
0: পড়ছিলে?
1: হ্যাঁ একটু। কি বলো?
0: নাও বড়া খাও।
1: বড়া? দাও দাও দাও। হা ফাইন, বেশ গরম, মুচমুচে, ফ্যান্টাস্টিক। বৌঠান তোমার তুলনা হয় না।
0: কিসের বলো তো?
1: দূর, জানার কি দরকার, ভালো লাগছে, ব্যাস। সত্যি বৌঠান, আমার জন্য কত করছো, হোটেলে যেতে দিলে না। দাদা বৌদির সংসারে বেশ আছি।
0: আর দুটো আনি?
1: না না না, বেশি লোভ ভালো নয়।
0: তোমার দাদা খুব ভালোবাসে, কোম্পানির তেল সাবান নিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। ঠিক কেমন ধারার চাকরি বাপু বুঝি না, একবার বেরোলেই 15-20 দিন বাড়ি ছাড়া। কি খাচ্ছে, কোথায় থাকছে?
1: অথচ মজা দেখো, বাইরের লোক হয়ে বাড়ির রান্না রোজ বসে বসে খাচ্ছি আমি। একেই বলে বড়া।

0: বুঝলে, একেই বলে বরাত।
1: এ তো নতুন নয়, বিয়ের পর থেকেই তো দেখছি, তবু মনে হয় বাইরে গেলে বড় ভাবনা হয় জানো।
0: এসে যাবে, এসে যাবে, ও দু একদিনের মধ্যেই এসে যাবে দেখো।
1: এলেই নিশ্চিন্ত হই, আর ভাবতে পারি না।
0: আচ্ছা বোটানে নলিনীর সারা শব্দ তো পাচ্ছি না।
1: তক্ষুনি তো তেজ দেখিয়ে বেরিয়ে গেছে, যেন যুদ্ধের ঘোড়া। যা তোর যেখানে খুশি। আচ্ছা তুই কার উপরে রাগ করে না খেয়ে বেরিয়ে গেলি? তোর রোজগারে তুই খাস, এতে আমার সংসারের অমঙ্গল হতে পারে কিনা বলো তো ঠাকুরপো।
0: একটু মানিয়ে গুনিয়ে কি থাকা যায় না?
1: কেমন করে যাবে, মেজাজ কি? ছেলেটাকে ঠায় বসিয়ে রাখলে উঠতে দেবে না। আমি বলি খুব হয়েছে, সবে তো স্কুলে যাচ্ছে, ওইটুকু মাথায় একেবারে সব বিদ্যে ওকে দিতে চাস তুই?
0: তুমি বললে?
1: হ্যাঁ, মানে না এ কথাটা বলিনি, শুধু বলেছি এবার ছেড়ে দে। অমনি ফোঁস করে উঠল, আর ছেলেটাও হয়েছে তেমনি, কি হবে বলো তো ঠাকুরপো?
0: কিসের কি হবে?
1: না ওই তো বলছিলাম যে ছেলেটার
0: কি যে বলো না, কি আবার হবে? তোর সারা শব্দ তো পাচ্ছি না, বাড়িতে নেই নাকি?
1: বিছানায় মুখ গুজে পড়ে আছে, মাসি বেরিয়ে যাবার পরেই বলেছে মাসি খায়নি সেও খাবে না।
0: ও ঠিক আছে, আমি দেখছি।
1: না থাক পড়ে দেখি না, ওই ডাইনি মাসি কেমন বশ করেছে দেখো, ওর হাত থেকে ছেলেটাকে বাঁচাতে পারলে হয়। হাসছো যে?
0: তোমার কথা শুনে
1: আহার, সাট সাট জল খাও, জল খাও ঠাকুরপো, জল খাও।

0: এই যে মশাই, ছুটির দিনে সন্ধ্যাবেলা ঘরে বসে কি লিখছেন? গল্প?
1: আরে নলিনী, এসো। কি ব্যাপার, এমন অসময়?
0: আমার আবার সময় অসময়? এই নিন, ধরুন।
1: কি?
0: মায়ের প্রসাদ, মানত করেছি।
1: মানত কেন?
0: তা দিয়ে আপনার কি দরকার মশাই?
1: না, কিছু মাত্র না। কই, প্রসাদ দাও।
0: সেদিন দেখলেন তো?
1: কি দেখলাম বলো তো?
0: ঝগড়া, ঝগড়া।
1: কই, না তো। না না, সেদিন কিছু দেখিনি, শুনিও নি।
0: ভালো কথা, ঘরটা কিন্তু আপনার বেশ, বই আর কাগজের গন্ধ ছড়ানো, দেশ দেশান্তরের কত খবর, কত কাহিনী আপনার ঘরে ওই বই আর কাগজের ভিড়ে। কত কিছু জানার আছে, কত কিছু শেখারও আছে। কিছুই হলো না জীবনে, জানেন। আমার না খুব ইচ্ছে ছিল লেখাপড়া শিখি, হয়নি।
1: হয়নি কেন?
0: হয়নি, বরাতে নেই তাই।
1: ইচ্ছে থাকলে এখনো করা যায়।
0: কি যে বলেন না, সময় কই? স্কুলে ছোট ছোট মেয়েদের দেখাশোনার চাকরিটা না করলে পেট চলবে না যে। তাছাড়া আমার বাড়ি উলিটি হিংসায় জ্বলে পুড়ে মরবে না? বড় কুটিল মেয়ে মানুষ, আপনি জানেন না।
1: কে? ভুটান?
0: আবার কে?
1: এই যা নিন্দে করছো, সে কিন্তু তোমাকে আশ্রয় দিয়ে রেখেছে।
0: হ্যাঁ দিয়েছে, সে তো নিজের সুবিধার জন্যে। আমাকে দিয়ে বিনি পয়সা ছেলেকে পড়ানো যাচ্ছে, ঘরের কাজ করানো যাচ্ছে। যদি কোনোদিন তাড়িয়ে দেয় চলেই যাব, আমার জীবনের তো কোনো দাম নেই।
1: আরে না না না, এটা তোমার ভুল ধারণা।
0: জানেন, ভেবেছিলাম ছেলেটাকে আর পড়াবো না, শেষ পর্যন্ত পারলাম না। আমার তো পড়াশোনা হয়নি, তাই বোধহয় খুব ইচ্ছে হয় ওকে আমি লেখাপড়া শেখাই। অনেক অনেক লেখাপড়া। একদিন প্রিয় মাথা উঁচু করে চলবে, দশজনের একজন হবে, আর সেটাই হবে আমার সান্ত্বনা। কিন্তু তা কি হয় সুবোধবাবু? হয় না,
1: হয় না।
0: আমি তো পর, আমি তো কেউ নই।
1: নলিনী, নলিনী, বৌঠান তোমাকে নিজের বোনের মতো দেখে, আর তুমিও তাকে দিদির মতো দেখো, এটা বুঝতে অসুবিধা হয় না। কিন্তু বলতো, মানুষ কি নিজের মনটাকে সবসময় বোঝে? বোঝে না।
0: থাক, খুব হয়েছে। তবে জানেন সুবোধবাবু, এই কথাটা ঠিক, জামাইবাবু আমাকে খুবই ভালোবাসেন, তাই তার আয়ত বেশি নয়, তাই আমি ভাবি

0: তার গিন্নিটি শাড়ির জন্য ওই লোকটার উপরে চড়াও হতে পারে, তাই আমার ভালো ভালো শাড়িগুলো ওকে দিয়ে দিই, ওগুলো পরে ও এখানে ওখানে যায়।
1: থাক এসব কথা, তুমি বরং অন্য কথা বলো।
0: শাড়িগুলো পরলে কিন্তু মানু দাদিকে ভারী সুন্দর দেখায়, তাই প্রায় সবগুলোই দিয়ে দিয়েছি। আমার আরো কত হবে।
1: আচ্ছা নলিনী, তোমার তো সামান্য মাইনে, তা এত শাড়ি কিনে টাকা কোথায় পাও?
0: বারে গান করি যে, হ্যাঁ হ্যাঁ, বোর্ডিং এর মেয়েদের গান শোনাই, চুল বেঁধে দিই, তারা সব কত বড় বড় ঘরের মেয়ে, খুশি হয়ে আমাকে দেয়
1: গান। কই শুনিনি তো কখনো,
0: এখানে গাইলে তো
1: শোনাও না একদিন।
0: ওই মেয়েদেরই আর কাউকে নয়, ওই গান শুনিয়েই তো
1: কি
0: সে যাক। আমার বাবা ছিলেন গায়ের স্কুল মাস্টার, পড়াশোনায় আমি ভালো ছিলাম, তাই আমাকে খুব ভালোবাসতেন। বাবা বলতেন, তোর যত দূর পর্যন্ত ইচ্ছে পড়ে যা। হঠাৎ হঠাৎ যে কি হয়ে গেল বাবার, ডাক্তার বলেছিল স্ট্রোক, আমি তখন ক্লাস টেনে পড়ি।
1: আর তোমার মা?
0: মা, মাকে আবছা আবছা মনে পড়ে, চওড়া পেরে শাড়ি, সিঁদুরের টিপ, মা, আমার মা, আর আমার কিচ্ছু মনে পড়ে না। ছোটবেলায় মাসির কাছে ছিলাম কিছুদিন, বাবা মারা যাবার বছর ঘুরতেই দাদা আমার বিয়ে করলো, আর কিছুদিনের মধ্যেই কেন জানি না আমি দাদা বৌদির দু চোখের বিষ হয়ে গেলাম। আমার পড়াশুনো বন্ধ হয়ে গেল, সংসারে উদয়স্ত খাটি, তবুও তাদের মন পেলাম না। তাই তো আমি বাঁচতে চেয়েছিলাম, একটা ছোট্ট সংসার, একটা নতুন জীবন যা সব মেয়েই চায়, হলো না।
1: হলো না কেন?
0: হলো না বরাতে নেই বলে।
1: কি এমন হলো যে?
0: ইস, জানার যে খুব ইচ্ছে, গল্প লিখবেন নাকি?
1: আরে না না,
0: বলবোই না আমি, বলবোই না।

0: ও আর পাচ্ছি না, খালি এখানে সেখানে ঘুরে বেড়ানো।
1: আমি বলি কি, চাকরিটা এবার তুমি ছেড়ে দাও, বয়স বাড়ছে, এত ধকলা সইবে না। 22 দিন বাইরে কাটিয়ে কাল বিকেলে ফিরলে, এতদিনের মধ্যে মাত্র একখানা পোস্ট কার্ড, সত্যি আর সইতে পারি না আমি।
0: দেখো চাকরি ছাড়তে আর কতক্ষণ, কিন্তু তারপর
1: একটা দোকান দিয়ে এবার থিতু হয়ে বসো।
0: কি যে বলো, একটা ছোট্ট দোকান দিতে আজকাল কত টাকা লাগে জানো?
1: চাকরিটা ছাড়লে তোমাকে কোম্পানি তো কিছু টাকা দেবে, সেই টাকাই না হয়।
0: আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। ইয়ে ওই সুবোধ বাজারে গেছি বুঝি?
1: কখন?
0: দেখো এ ভারী অন্যায়, আমি তো আজ যেতে পারতাম।
2: আবার কোথায় যাবেন পরিচয়দা?
0: এসো সুবোধ, এসো এসো। বলছিলাম কি, ইয়ে বাজারে একদিন তো তুমি করলে।
2: বৌঠান চলেটা পরিচয়দা, আসছি আমি।
0: এসো ভাই। কোথায় গো ছোট গিন্নি? আরে একদিন পরে এলাম।
1: তাকে আবার এখন কেন? ছেলেকে পড়াচ্ছে, সামনে পরীক্ষা।
0: পরীক্ষা?
1: হুম।
0: ও তাই তো, খোকার পরীক্ষা।
1: ঠাকুরপুর মতো মানুষ হয় না, এতদিন সংসারে সব ঝক্কি ঝামেলা সামলেছে।
0: বলো বলো, আমি মানুষ চিনি কিনা? দেখো বাইরে গেলে আমি তো নিশ্চিন্তই থাকি, সুবোধ আছে, নলিনী আছে।
1: কার কথা আর বলো না, এক এক সময় জামূর্তি ধরেন তিনি, বাপ্পা।
0: কিন্তু কিন্তু ওর অন্তরটা, অন্তরটা যে কত বড়, আমি তো তার খোঁজ পেয়েছি। ওই অভাগিনীর কথাটা একবার ভাবো তো, স্বামী সংসার ওর ভাগ্যে নেই কোন পাপে বলতে পারো? সত্যি কিছুই তো করতে পারলাম না ওর জন্যে।
1: তুমি তো চেষ্টা করেছিলে।
0: হ্যাঁ হ্যাঁ করেছিলাম, করেছিলাম আমার সাধ্য মতো। রানীগঞ্জের কলিয়ারিতে একজনকে দেখা গেছে, ছবির সঙ্গে যার হুবহু মিল, শুনেই ছুটে গিয়েছিলাম তোমায় ওই অবস্থায় ফেলে রেখে। তার পরের দিনই তো ফিরে এসেছি, তুমি জানতে চাইলে।
1: হ্যাঁ গা, খবর পেলে কিছু?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পেয়েছি, কিন্তু
1: বলো কি খবর, চুপ করে আছো কেন? লোকটা বেঁচে আছে তো, আমাকে লুকিও না, বলো।
0: হ্যাঁ আছে, বহাল তো বিয়েতেই ছিল এতদিন, এখন পুলিশের ফাটকে কিংবা জেল খাটছে।
1: জেল খাটছে? কি করেছিল?
0: খনি শ্রমিকদের বস্তিতে কি এক মস্ত কেলেঙ্কারি, অত সব জানতে চাইলে হয়তো ঝামেলায় জড়িয়ে পড়তাম জানো। ছবি দেখে অনেকেই চিনতে পারল, আর সঙ্গে সঙ্গে আমাকে নানা কথা জিজ্ঞেস করতে লাগলো, তাই চলে এলাম তাড়াতাড়ি। আমি নিরীহ মানুষ, কোন ঝামেলা আবার জড়িয়ে পড়ব?
1: কি সব বনিসের লোক মা গো।
0: দেখো দেখো, এই কথা নলিনী যেন কোনোদিন জানতে না পারে, সেটা হবে ওর চরম আঘাত।
1: কি যে হবে মেয়েটার, আমি তোর মুখের দিকে চাইতে পারি না গো, একটা শয়তান ওর জীবনটাকে।
0: চুপ চুপ চুপ, নলিনী শুনতে পাবে। আমি বুঝি ও এখন ওর স্বামীর ফেরার আশায় আছে, তাই ওর স্মৃতির সিঁদুর এখনো জল জল করছে।
1: জামাই বাবু, এই যে এই যে হতভাগী, মরতে কেন আমার বাড়ি এসেছিলি তুই? কেন কেন তুই আমাদের সুখ শান্তি নষ্ট করলি?
0: একি একি, তুমি উত্তেজিত হচ্ছ কেন? এই সময় তোমার উত্তেজনা ভালো নয়।
3: জামাই বাবু কেন গিয়েছিলেন বলুন, কেন গিয়েছিলেন?
0: কোথায় বলো তো? ও ও, আমি তো আমার কাজে একটু বেরিয়েছিলাম, কাজ হয়ে গেল তাই ফিরে এলাম।
3: এখন আমি বুঝতে পারছি আপনি ওর ছবি কেন চেয়েছিলেন। জামাই বাবু ফিরে আসার হলে আপনিই একদিন আসবে, আর না হলে মানু দাদি তুমি শান্ত হও, আমি চলেই যাব।
1: কি বললি, তুই চলে যাবি আমাকে এই অবস্থায় ফেলে রেখে? নিজের দিদি হলে তুই একথা বলতে পারতি? বল বল পারতি? যা যা, তুই চলে যা, যেখানে খুশি চলে যা।
3: মানু দাদি, একদিন যাদের আপন বলে জানতাম তারা সবাই পর হয়ে গেছে, আজ আজ তোমরা যে আমার কত আপনার সে কথা আমি বলে বোঝাতে পারবো না মানু দাদি। তোমাকে এ সময় ফেলে রেখে আমি কি যেতে পারি? তোমার কোলে যে আসছে সে আসুক, তারপর আমি চলে যাব।
0: কোথায় আমাদের ছেড়ে যাবে তুমি?
3: তা তো জানি না।
0: নলিনী, তোমার মুখে এ কথা যেন আর কোনোদিন না শুনি।
3: যদি বলি তাহলে
0: ভীষণ রাগ করব।
3: ও মানে দাদি, তুমি
4: দেখ দেখ আমাকে জ্বালাস নে নলিনী, ভালো হবে না।
0: তারপর কতদিন কেটে গেল, কত বছর। খোকা হতেই নলিনী নাম রাখল প্রিয়তোষ,
3: তোমার নামের সঙ্গে মিল রেখে।
0: নলিনী বলেছিল, জামাইবাবু এতদিনে আপনাদের সংসারটা সুন্দর হলো, পূর্ণ রূপ পেল। আমি যতদিন আপনাদের আশ্রয়ে থাকব, প্রিয় আমার কোলেই বড় হবে, ওকে লেখাপড়া শেখাব, মনের মতো করে গড়ে তুলব। সেই খোকা এখন স্কুলে পড়ছে, সামনে তার পরীক্ষা।
3: পরীক্ষা তো ছেলের নয় যেন ওর।
0: হ্যাঁ, খোকাকে নিয়েই যায়।
5: জামাইবাবু জামাইবাবু, ছেলের মুখে পদ্য শুনবেন তো আমার ঘরে আসুন, দু তিনটে মুখস্থ করিয়েছি, পরীক্ষায় কি আসবে কে জানে। কি গো এত কি ভাবছো, উঠে এসো, ছেলের মুখে পদ্য শোনার গরজ তো একটু দেখছি না তোমার।
3: কথা বলার কি ছিড়ি দেখেছ?
0: হ্যাঁ চলো গো, চলো চলো।
6: মা বাবা তোমরা শুনবে?
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই শুনবো।
3: বল বাবা বল।
6: কোনটা শোনাবো মাসি?
3: তোমার যেটা খুশি।
6: শোনো তবে, টল টল নীল জল ভরা সরোবর, পদ্মেরা ফুটে আছে কিবা মনোহর, মৌমাছি নেচে করে গুঞ্জন গান, পদ্মর বুকে বসে করে মধুপান, হাওয়ায় দিঘির কোলে জল ছা।

0: ঝলকায় পদ্ম পাতায় দেখো মুক্ত ছড়ায়।
1: দেখেছ কিরকম কবিতা মুখস্ত বলল?
2: নবীনী কি সুন্দর শিখিয়েছে বলো।
0: HEAD হেড, হেড মানে মাথা, EAR ইয়ার, ইয়ার মানে কান, NOSE নোজ, নোজ মানে নাক।

0: আমার উপরে ঝাল দেখাতে ছেলেটাকে মারার জন্য এত জেদ তোমার। আচ্ছা, ও কি এমন অন্যায় করেছে শুনি? বাচ্চারা অমন একটু আজ করেই থাকে, তাই বলে একবারে লাঠি হাতে তেড়ে আসা? একটু জল ঘাটছিল বই তো নয়, জল তো আর এখনই চলে যাচ্ছে না?
1: ছেলের হয়ে সাফাই গাইছিস যে বড়, এই জন্যেই ও আর আমাকে কেয়ার করে না। যেমন শিক্ষা পাচ্ছে, পাতানো মাসি যে এখন বড় মায়ের থেকে।
0: কি বললে?
1: কেন ভুল বলেছি নাকি? ছেলেটা আমার, মনে রাখিস। মার পড়ে না পড়ে মাসির, তাকে কি বলে জানিস?
0: ডাইনি।
1: মানো দাদি, আশুক, আশুক বাজার থেকে লোকটা, আর তাকে বলেই বা কি হবে? কোনো কথাই তো কানে তোলে না আমার, সবই আমার কপাল কপাল কপাল। ভেবেছিস ছেলেটাকে তুই বস করে আমার থেকে দূরে সরিয়ে নিবি? মাসি মাসি, মায়ের থেকে হয়েছে মাসি আপন। যা দেখছি, বড় হয়ে ছেলে নিখাত বাপ মাকে পাত্তাই দেবে না, আমি তো হতে দেব না কিছুতে। এই যে ঠাকুরপো,
2: কি হলো বলো তো তোমাদের? হ্যাঁ, কত রাতে শুয়েছি, একটু ঘুমোতেও দেবে না?
1: আচ্ছা আচ্ছা ঠাকুরপো, বলো তো, আমি আমার ছেলেকে অন্যায় করলে কি একটু শাসন করতেও পারবো না?
2: তা কেন পারবে না?
1: তাই বলে কি?
2: থামো থামো, খুব হয়েছে, তোমরা দুজনেই ভদ্র ঘরের, অথচ রাগলে সে হুঁশার থাকে না। প্রায় এরকম চিৎকার চেঁচামেচি করলে মান সম্মান কি পাড়ায় থাকবে?
1: সে তো কবেই গেছে ওর জন্যে, ওকে নিয়ে কত কথাই উড়ে বেড়ায় আমি সব জানি। শুধু আমার জন্যে, শুধু আমার জন্যে ও মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। শুনে রাখ, স্বামী পুত্র নিয়ে ঘর করি, তোর মতো নুরন চণ্ডী নই। দেশ থেকে পালিয়ে এসে তো আমার বাড়িতে সংসার পেতেছিলি, কই তাকে ধরে রাখতে পারলি? আমি ঠাঁই না দিলে তোর কোন আস্থা করে জায়গা হতো?
0: মানো দাদি,
2: কি হচ্ছে বোঠান, চুপ করো তো।
1: ভেবেছিস আর কোনোদিন ফিরে আসবে? আসবে না আসবে না, সে এখন জেল খাটছে, শুনে রাখ। সিঁদুর পরে তুই তার আশায় ঘর সাজিয়ে বসে আছিস, তাই থাকবি তুই?
0: তুমি চুপ করো মানো দাদি, চুপ করো। তার চেয়ে আমাকে কয়েক গা চাবুক মারো, ভাঙবো আমি ঘরের সবকিছু, ভেঙে ফেলবো সবকিছু, সব জিনিস ভেঙে ফেলবো, সবকিছু আমি ভেঙে ফেলবো।
1: ঠাকুরপো ঠাকুরপো, বাঁধো শিগগিরর হাত দুটো, বাঁধো আমার ঘর তোর ভাঙলে কিন্তু
0: আমি ভাঙবো সব,
1: আমার ঘর ভাঙলে কিন্তু
0: না,
1: আমার ঘর ভাঙবো না কখনো না।
0: মিথ্যে সব মিথ্যে, স্নেহ ভালোবাসা দয়া মায়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ভগবান তুমি তো জানো

0: সব শেষ হয়ে গেছে, সব সব।
1: মানে কি কি বলছো তুমি?
0: অপমান করলে মানো দাদি, আর থাকবো না, আর তোমাদের দেখবো না এই জীবনে। চলি মানো দাদি।
1: কোথায় যাচ্ছ নলিনী? শোনো নলিনী,
2: মাসি মাসি তুমি কোথায় যাচ্ছ? মাসি
1: সত্যি সত্যি চলে যাচ্ছে, বউঠান ওকে ধরে আনো। আই দেখো কোথায় চলে যাচ্ছে, আর কি হলো, বউঠান ওকে ফেরাও। নলিনী
3: যাবে কোথায় ছেলেকে ফেলে? ঠিক ফিরে আসবে।

0: কি বাবা?
1: মাসি আসছে না কেন মা?
0: আসবে আসবে, নিশ্চয়ই আসবে।
1: কবে আসবে?
0: আসবে রে আসবে, অনেক রাত হয়েছে, তুই ঘুমো দেখি।
1: ঘুম আসছে না যে।
0: আমি আমি তোর গায়ে হাত ফুলিয়ে দিচ্ছি, তুই ঘুম আসবে।
1: মাসি মাসি

0: ঠাকুরপো তার খোঁজ পেলে?
1: না, স্কুলে বোর্ডিং এর কোথাও সে নেই। আরে কেউ তো কিছু বলতেই পারলো না।
0: আজ 5 দিন হয়ে গেল, আমি যা ভাবতে পারছি না। ছেলেকে ফেলে তবে সে কোথায় গেল ঠাকুরপো?
1: ছেলে তো তাহার নয় বৌঠান।
0: তাই তো, নইলে এমন পাশানি হয়ে সে দূরে আছে কি করে? এদিকে যে ছেলেটা মাসি মাসি করে সারাদিন কেঁদে কেঁদে ফিরছে। ওগো, তুমি চুপ করে আছো কেন? তার খোঁজ করবে না একটিবার?
2: আর কোথায় খুঁজব?
0: আমি জানি না, তা আমি জানি না। যেখান থেকে পারো তাকে এনে দাও, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তার মনে আঘাত লাগে এমন কথা আর আমি কোনো দিন বলবো না
1: বৌঠান,
0: কোনো দিন না। ওগো, আমরা ছাড়া হচ্ছে আর কেউ নেই, কেউ
1: নেই। শান্ত হও। দেখো, আমার তো মনে হয় এ একরকম ভালোই হলো। একটা মিথ্যে মায়ার বন্ধনে নলিনী এতদিন আটকে ছিল, তার পথ তাকেই তো খুঁজে নিতে হবে। আসলে আসলে সে তো তোমাদের কেউ নয় বৌঠান।
2: এ তুমি কি বললে সুবোধ? রক্তের সম্পর্কই সত্যি আর সব মিথ্যে? না না না, আমি তা মনে করি না। দেখো, আমার জীবনের অভিজ্ঞতায় বুঝেছি সম্পর্ক রক্তে নয়। একদিন আপন বলে যাদের জানতাম, তারা আপন স্বার্থের জন্য সম্পর্ক ত্যাগ করে দূরে চলে গেছে। আবার যাদের পর বলে জানতাম, তারা কত আপন হয়ে কাছে এসেছে। আপন পরের বিচার শুধু রক্তেই হয় না সুবোধ। সম্পর্কটা কখন যেন গড়ে ওঠে, তখন তাকে ঠিক চেনা যায়। নলিনী বেঁচে থাকলে আবার আসবে। এ আস

0: আপন পর নাটকটি এখানেই শেষ হল। কাহিনী প্রবোধ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ সত্যব্রত চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরিতোষ, বিমল দেব, সুবোধ, প্রদীপ সেন, প্রিয় রুমি রায়, মানদা শুক্লা বন্দ্যোপাধ্যায় এবং নলিনীর ভূমিকায় অনামিকা সাহা। নাটকটি প্রযোজনা করেছেন পাপিয়া চক্রবর্তী।
1: এতক্ষণ শুনছিলেন নাটক আপন পর, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রবুদ্ধ রাহা।

0: এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 ডুরান্ড কাপ ট্রফির আবরণ উন্মোচন করেছেন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর শেষ পর্বে আর্জেন্টিনা মিশরের এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে।

0: ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।
1: আজ হমনে ডিফেন্স এক্সচেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট আর ইন্ডাস্ট্রিয়াল সহযোগ বাড়ানোর পর সহমতি বানাই। अब हम दोनों देशों के कोस्ट गार्ड हिंद महासागर में मैरिटाइम सेफ्टी और सिक्योरिटी के लिए मिलकर काम करेंगे। दो करीबी मैरिटाइम देश होने के नाते हमने ब्लू इकोनॉमी, पोर्ट डेवलपमेंट और मैरिटाइम ट्रेड में आपसी सहयोग बढ़ाने का भी निर्णय लिया है।
0: ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ নতুন স্বর্ণিল অধ্যায়ের সূচনা হবে বলে শ্রী মোদী জানান। প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতে সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্র সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে।
1: ভারত আর ইন্দোনেশিয়া কে লিয়ে গরিবী কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হয়। হমনে ইন্দোনেশিয়া কে সাথ আপনি মিড ডে মিল স্কিম আর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কে সলিউশন সাজা কিয়ে হ্যাঁ। আব হম ইস সহযোগ কো নেক্সট লেভেল পর লেকর জা রহে হ্যাঁ।
0: শ্রীমতী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এর ফলে ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে। সেদেশের প্রেসিডেন্ট সুবিয়ান্তো আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রীমতী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছেন বলে শ্রীমতী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা সমাধানে ভারত সর্বদাই কূটনীতি এবং আলোচনাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া তাঁকে প্রদানের জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। ভারতের জনগণকে এই সম্মান উৎসর্গ করেছেন তিনি।
1: সবসে পহলে মাই গর্মজোশী ভরে স্বাগত কে লিয়ে আপনে মিত্র প্রেসিডেন্ট প্রাবোও কো उनका हृदय से आभार व्यक्त करता हूं और आज उनके आत्मीयता भरे निमंत्रण पर इंडोनेशिया की यात्रा करते हुए मुझे बहुत खुशी हो रही है। आज सुबह मुझे आदर के साथ इंडोनेशिया का सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है।
0: প্রধানমন্ত্রী মোদীকে আজ ইন্দোনেশিয়া সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করেছেন সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে শ্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিন্তাং আদিপূর্ণা অব দি রিপাবলিক অব ইন্দোনেশিয়া সম্মান প্রদান সমস্ত ভারতবাসীর কাছে গর্বের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সম্মান তারই স্বীকৃতি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং এই সম্মানকে প্রধানমন্ত্রীর দূরদর্শী এবং রূপান্তরমূলক নেতৃত্ব এবং ভারতের জাতীয় স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অটল প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা।

0: প্রধানমন্ত্রী সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাসগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির অনাবরণ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতা করবে। এবারে টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু।
1: हम वर्ष 2047 तक भारत को विकसित राष्ट्र बनाने के लक्ष्य के साथ आगे बढ़ रहे हैं। मुझे विश्वास है कि जिस प्रकार फुटबॉल में खिलाड़ी एक दूसरे का सहयोग करते हुए टीम को विजेता बनाते हैं, उसी प्रकार हम सभी देशवासी एक दूसरे के साथ देते हुए विकसित भारत के लक्ष्यों को प्राप्त करने में सफल होंगे।
0: পশ্চিমবঙ্গে রাজ্যসভা 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে 150 কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বৌবাজার ও লালবাজার সংলগ্ন এলাকায় দুটি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থাতে ইডি তল্লাশি চালিয়েছে। দুটি সংস্থাই অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরসের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সফরের আগে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে আজ বৈঠক করেন। বারুইপুর কাণ্ডের তদন্তে গঠিত সিটের সব আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। তদন্তের বর্তমান অগ্রগতি, ফরেন্সিক রিপোর্ট, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, পলাতকদের খোঁজ এবং পরবর্তী তদন্তের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমৃদ্ধির প্রকৃত সৌন্দর্য মানবতা ও নিঃস্বার্থ সেবার মধ্যেই নিহিত রয়েছে। সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন, সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা জনগণের কল্যাণ এবং সমাজের মঙ্গলে কাজে লাগে। কেরালার কোচিতে আগামীকাল দুদিনের ব্রিক্স মহিলা মন্ত্রীগোষ্ঠীর বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রীরা নারী নেতৃত্বে উন্নয়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নির্ধারণ নিয়ে মত বিনিময় করবেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 16 খেলা আজ শেষ হবে। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিতে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। খবর শেষ হল, এরপরই স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা ব্যান্ডের জগতে ক্রস উইন্ডস এক অনন্য নাম। 90-এর দশকের শুরু থেকে এই ব্যান্ড বাংলার লোকসঙ্গীতকে আধুনিক বাদ্যযন্ত্র ও বিশ্বসঙ্গীতের আবহে নতুনভাবে তুলে ধরে। তাদের পরিবেশনায় শিকড়ের টান যেমন অটুট থাকে, তেমনই থাকে নতুন প্রজন্মের সঙ্গে সংযোগের এক সুন্দর প্রচেষ্টা। সেই কারণেই ক্রস টুইনস শুধু একটি ব্যান্ড নয়, বাংলা লোক ঐতিহ্যকে নতুনভাবে আবিষ্কারেরও একটি মাধ্যম। শুনে নি ক্রস টুইনসদের এই গানটি।

লোকসঙ্গীতের আসল শক্তি তার সহজ সরল ভাষা আর মানুষের মনের সঙ্গে গভীর সংযোগে। সেই ঐতিহ্যকেই নিজের স্বতন্ত্র সঙ্গীতায়োজনে তুলে ধরেছে ক্রসউইন্ডস। শুনব আরও একটি গান।

বাংলার মাটি ঋতু আর লোকজ জীবনের রং বারবার ফিরে আসে ক্রস উইন্ডসের পরিবেশনায়। সেই আবহকে আরও একবার অনুভব করার পালা, শুনুন এই গানটি।

লোকগানের আবেদন কখনো পুরনো হয় না, শুধু সময়ের সঙ্গে সঙ্গে তার প্রকাশের ধরন বদলে যায়। সেই চিরন্তন সুরকে হৃদয়ে ধারণ করেই এবার শুনুন এই গানটি।

আজকের এই ছোট্ট আয়োজনে ক্রসউইন্ডসের কণ্ঠে লোক ঐতিহ্যের কয়েকটি অনন্য রূপের স্বাদ নেওয়ার চেষ্টা করলাম। অনুষ্ঠান শেষের পালা, আর যেতে যেতে এই গানটি থাকলো আপনাদের জন্য, যার আবেশ আপনাদের মন ছুঁয়ে থাকুক।

বাংলা ব্যান্ডের গান এখানে শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই মিড ডে নিউজ।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:35 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শুরুতেই জানিয়ে দেব আবহাওয়ার খবর। পরবর্তী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 86%। সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ ছিটেফোঁটা। আজ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে ঘণ্টায় 35-45 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা মাঝে মাঝে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই চাষি ভাই, মাফ করবেন, সমুদ্রে মৎস্যজীবী বন্ধুদের আজ পশ্চিমবঙ্গ ও ওড়িশা উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

জানিয়ে দেব আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 অনুরোধের আসর আপনাদের সঙ্গে থাকবো আমি তন্ময়ী ভট্টাচার্য। 4:05 মহিলাদের আসর, বিষয় রেডিও ক্লিনিক, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 5:35 অন্বেষা, বিজ্ঞান নাটিকা মেঘ ভাঙা বৃষ্টি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় আমি তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। এম এস ধোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জলি চট্টোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, পাট পাতা বিকল্প আয়ের উৎস, এ বিষয়ে ডক্টর দেবপ্রসাদ রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, শুনবেন পিঠের ব্যথা কখন সতর্ক হওয়া জরুরি, এ বিষয়ে কথিকা বলবেন ডাক্তার অর্ঘ চট্টোপাধ্যায়। 7:00 যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 7:45 কবিকণ্ঠে কবি সুদেষ্ণা মৈত্রের সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শুনবেন প্রথম পর্ব। 8:15 এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী চন্দ্রা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন তৃষিতা মুখোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, আরবিআই মিউজিয়াম, এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সম্পাদনা শিরোপাড়ায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে, শুনবেন কিরওয়ানি রাগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, শুনলেন আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি।

আমার দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। অনুরোধের আসর নিয়ে আপনাদের সঙ্গে আজ আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। শুরুতেই চলে যাব সরাসরি গানে, কারণ আপনাদের অপেক্ষার পারদ একটু একটু করে চড়ছে জানি, তাই কথা নয় চলে যাই সুরে, তারপর গান শোনার পর জানাব কার অনুরোধে কোথা থেকে এই গানটি আপনারা শোনার অনুরোধটি রেখেছিলেন।

মেঘ কালো আঁধার কালো, গৌরী বসন্ন মজুমদারের সুর, নচিকেতা ঘোষের সুর আর কথা গৌরী প্রসন্ন মজুমদার। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার জন্য অনুরোধ করেছেন ওপার বাংলা থেকে বন্ধু মেহেদি হাসান মামুন, নার্গিস, পারভিন ও আজিজ খান। জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ থেকে। পরের গান কে প্রথম ভালোবেসেছি, অনুরোধ করেছেন সব্যসাচী কর্মকার, জগত্তল্লা, বাঁকুড়া থেকে।

পনের অনুরোধের গানটিতে কিন্তু মেঘলা দিনে সেই আকাশে মেঘ হেসে আসার গল্পই বলে। শিল্পী ভূপেন হাজারিকা অনুরোধ করেছেন সোমা, সায়ক, সৌরিমা এবং গুরুস্বরূপ মুখার্জি। কতুলপুর বাঁকুড়া থেকে আপনাদের অনুরোধের গানটি রইল আমার সমস্ত মৈত্রী বন্ধুর জন্য।

বন পলাশির পদাবলী থেকে উৎপলাশনের কণ্ঠে গানটি শোনার জন্য অনুরোধ করেছিলেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। পরের গান রিম ঝিম ঝিম ঘন দেওয়া বরষে, নজরুলগীতি শুনতে চেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর অনুরোধে চন্দন কুমার রায়, রাজশ্রী রায়, খানাকুল, হুগলি থেকে।

আবহাওয়ার খবর বলছে মেঘলা আকাশ, বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সব কিছুরই প্রবল সম্ভাবনা। তবে কোথায় কতটা সে বাদল ঝরবে জানি না, তবে আজ অনুরোধের আসরে কিন্তু কেবল বাদল ধারা। আপনাদের অনুরোধের গানে এত বেশি বর্ষার গান এসেছে যে আমি কিন্তু এখানে সুরের বৃষ্টিতে ভেসে যাচ্ছি, নিশ্চয়ই আপনারাও। পরের গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে থই থই শাওন এলো ঐ। এ গানটি শোনার জন্য অনুরোধ করেছেন অনেকে, অজয় কুমার সরকার, শম্ভুনাথ চক্রবর্তী, মিঠুন ঘড়া, দেবব্রত ব্যানার্জি, সঞ্জীব ভৌমিক, শিবনাথ দে, অমর ব্যানার্জি, স্বপন চক্রবর্তী, স্বপন সরকার, মিটশোভা শ্রীপল্লী, পূর্ব বর্তমান থেকে রইল আপনাদের সব্বার পছন্দের গানটি মৈত্রী বন্ধুদের জন্য।

লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান শোনার জন্য অনুরোধ করেছিলেন শ্রেয়সী সেন, কৌশিক সেন, মায়া সেন এবং বিষ্ণুপদ সেন, কোতুলপুর বাঁকুড়া থেকে।

0: সময় শেষ বন্ধুরা, শেষ গানটি শুনলেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে, অনুরোধ করেছিলেন বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়। সময় একেবারে শেষ, আপনাদের সঙ্গে ছিলাম তন্ময়ী ভট্টাচার্য। এই মুহূর্তে আপনাদের জন্য মহিলাদের আসর সাজিয়ে অপেক্ষা করছেন সোমা মুখোপাধ্যায়।
1: আজ আমাদের সাথে অতিথি

নমস্কার আমার দুই বাংলার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সোমা মুখোপাধ্যায় আজ আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি মহিলাদের আসরের রেডিও ক্লিনিক। আর রেডিও ক্লিনিক মানে এমন একটি বিষয় নিয়ে আলোচনা যা অত্যন্ত প্রয়োজনীয়, তেমনই একটি প্রয়োজনীয়, অতি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এবং আলোচনা করবেন, অতিথি হিসেবে থাকবেন ডাক্তার সুজাতা দত্ত। তিনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তবে তিনি কী বিষয় নিয়ে

0: প্রত্যেক মুহূর্তে এই বিষয় নিয়ে অনেক বেশি সতর্ক হতে হবে। তাই আয়া সময় নষ্ট না করে সরাসরি চলে যাই তার কথায়। ডাক্তার সুজাতা দত্ত, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কি বলছেন জরায়ুমুখের ক্যান্সার এবং তার টিকাকরণ নিয়ে?
1: সাথে অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার সুজাতা দত্ত, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: আজকে আমাদের যে বিষয় সার্ভাইকাল ক্যান্সার, সেই নিয়ে আলোচনা হবে। তাই প্রথমে জানতে চাইব যে এই সার্ভাইকাল ক্যান্সার কি? কারণ বর্তমান সময় পরিসংখ্যান বলছে যে মহিলাদের ক্ষেত্রে যে ক্যান্সারগুলো খুব বেশি রকমে হয় তাতে দ্বিতীয় স্থানে রয়েছে এই সার্ভাইকাল ক্যান্সার, খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। তাই আজকের এই আলোচনা প্রথমেই তাই জেনে নেব সার্ভাইকাল ক্যান্সার কি।
2: সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। আমাদের দেশে সবচেয়ে বেশি হয় ব্রেস্ট ক্যান্সার, নাম্বার ওয়ান মেয়েদের মধ্যে। আর দ্বিতীয় স্থানে যেরকম আপনি বললেন সার্ভাইকাল ক্যান্সার, যেটা জরায়ুর মুখের ক্যান্সার।
1: জরায়ু মুখের ক্যান্সার, এই শব্দটা আমরা শুনলাম। আসলে জরায়ু মুখে ক্যান্সার, এটা যে সময় এর বহিঃপ্রকাশ হয় তার অনেক আগে থেকে যিনি ক্যান্সারে আক্রান্ত হলেন তিনি সংক্রামিত হয়েছেন, কিন্তু তার বহু আগে থেকে। কি কি কারণ বা কি কি লক্ষণ আমরা প্রাথমিক অবস্থায় দেখতে পাই?
2: জরায়ুর মুখের ক্যান্সারটা হয় একটা ইনফেকশন থেকে। ইনফেকশনটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। এই ইনফেকশনটা অ্যাকচুয়ালি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যৌন রোগ। তো এবারে যত তাড়াতাড়ি, যত আর্লি সেক্সুয়াল লাইফ শুরু হবে, যত বেশি সেক্সুয়াল পার্টনার হবে, মানে অনেকের সঙ্গে মেলামেশা হলো বা খুব আর্লি এজে সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হলো, এই ইনফেকশনটা শরীরে এসে যাওয়ার চান্স অনেক হাই থাকে। এবং সেটা দেখা গেছে মানে রিসার্চে সবাকে টেস্টিং করে যে কোন বয়সে ইনফেকশনটা শরীরে বেশি ঢুকছে, এই ইনফেকশনটা 15-25 বছর বয়স পর্যন্ত সবচেয়ে বেশি ঢোকার সম্ভাবনা। তার কারণ এই বয়সেই ছেলেমেয়েরা মেলামেশা বেশিরভাগ ক্ষেত্রে শুরু করে। গুড নিউজ ইজ আমাদের শরীরই 90% অফ টাইমস এই ইনফেকশনটাকে বের করে দিতে পারে নিজের ইমিউন সিস্টেম দিয়ে, নিজের যেটা
1: রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কারো বেশি থাকে,
2: হ্যাঁ সেটা স্টপ করে দেবে। কিন্তু যাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না, শরীর একটু উইক, তাদের এই 10% ইনফেকশনটা শরীরের ভেতর থেকে যায়। এই অবস্থায় কিন্তু কোনো সিমটম বা সাইন থাকে না। যে কিভাবে আমি বুঝবো আমার এই ইনফেকশনটা হয়েছে, আমি ডাক্তারের কাছে কখন যাব, এইটা কিন্তু বোঝাই যায় না, সেটাই হচ্ছে এটার প্রবলেম। তো সেই কারণে এটার জন্য স্পেশালি আলাদা করে গিয়ে স্ক্রিনিং করাতে হয়, মানে টেস্টিং করাতে হয়, কোনো সিমটম না থাকলেও তবেই ধরা পড়ে, নয়তো ধরা পড়ে না। কিন্তু এই ইনফেকশনটা প্রথমেই কোনো প্রবলেম করে না, এটা 10-15 বছর ধরে শরীরের ওখানে বসে থাকে, জরায়ুর মুখের মধ্যে বসে থাকে, এবং আস্তে আস্তে আস্তে সেটা জরায়ুর মুখে কিছু প্রি ক্যান্সারাস চেঞ্জেস করে। মানে একেবারেই ক্যান্সার হয়ে গেল তাও না, প্রি ক্যান্সারাস মানে ক্যান্সারের আগে স্টেজ, কিছু কিছু জরায়ুর মুখের মধ্যে কিছু কিছু চেঞ্জেস আনে আর সেইটা কিন্তু পরীক্ষায় ধরা যায়। আমরা ডাক্তাররা কিছু স্পেশাল টেস্ট করে ওটা ধরতে পারি এবং ইনফেকশনটাও তো ধরতে পারি। সেই অবস্থায় যদি ধরা না পড়ে বা ট্রিটমেন্ট না হয়, চিকিৎসা না হয় ওই অবস্থায়, তার আরো 5-10 বছর পরে গিয়ে তখন কিছু কিছু ক্ষেত্রে এটা ক্যান্সারে পরিণত হয়। পুরো জিনিসটা প্রায় 15-25 বছরের কথা হচ্ছে, কারণ ক্যান্সার বেশিরভাগ কম বয়সে তো হয় না, এটা গিয়ে 40-50-60 এরকম সময় ধরা পড়ছে। কিন্তু ইনফেকশনটা শরীরে ঢুকে যাচ্ছে 15-25 বছরের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে। এটাই হচ্ছে কেন হয়, কিভাবে হয়।
1: তো সেক্ষেত্রে ঠিক কি কিভাবে এই প্রিভেন্টিভ মেজার গুলো নেওয়া যেতে পারে?
2: দেখুন, আমাদের দেশে ক্যান্সারের প্রেভালেন্স খুবই হাই, মানে প্রত্যেক বছর 1.2 lakh পিপল, 1,23,000 জন সংক্রান্ত হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারে। একটা সময় বিদেশেও এরকমই ছিল, অনেক লোকের এই সার্ভাইকাল ক্যান্সার হতো, কিন্তু ইংল্যান্ড, আমেরিকা,

0: অস্ট্রেলিয়া এসব যেগুলো ডেভেলপড নেশনস, ওইখানে কিন্তু একদম 70% কমে গেছে সার্ভাইকাল ক্যান্সারটা। কারণ ওখানে লোকে অনেক সচেতন এই বিষয়ে এবং টাইমে টাইমে গিয়ে তারা চেক আপ করিয়ে নেয় ডাক্তারের কাছে, এবং গভর্নমেন্ট থেকেও ওদের 3 বছর ছাড়া ছাড়া ডেকে নেয় এই স্ক্রিনিং টেস্টটা করবার জন্য, যে তোমার শরীরে ইনফেকশন আছে কিনা বা ক্যান্সারের আগে স্টেজের প্রি ক্যান্সারের চেঞ্জেস হয়েছে কিনা, যাতে ওটা চিকিৎসা করা যায়। সেই সেইভাবে স্ক্রিনিং করে, এটাকে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং বলে, প্যাপসমিয়ার এটার নাম। এই প্যাপসমিয়ার 3 বছর পরে পরে করে বিদেশে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের ইনসিডেন্স অনেক কমে গেছে, কিন্তু আমাদের দেশে যেহেতু এই সচেতনতাটা নেই, কেউ তখন নিজের থেকে কোনো প্রবলেম দেখা না দিলে যাচ্ছে না, সেই জন্য এখনো আমাদের দেশে এত হাই ইনসিডেন্স অফ সার্ভাইকাল ক্যান্সার। তো এইটা সেই জন্য বলা হয় বিয়ের পর, বা বিয়ে না হলেও সেক্সুয়াল অ্যাক্টিভিটি যেই শুরু হবে, যখনই শুরু হোক, তার 1 বছর পর থেকে ডাক্তারের কাছে গিয়ে 3 থেকে 5 বছর ছাড়া ছাড়া প্যাপসমিয়ার একটা করে করিয়ে নেওয়া উচিত, এবং তার সঙ্গে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটার জন্য পরীক্ষা করা উচিত। দুটো একসঙ্গেই করা যায়, টেস্টটা খুবই সিম্পল, 5-10 মিনিটের ব্যাপার, আউট পেশেন্ট হিসেবেই করা যায়, এর জন্য ভর্তি টর্তি হওয়ার দরকার হয় না, যে কোনো গাইনোকোলজিস্ট কাছে গেলেই এই টেস্টটা হয়ে যাবে আউটডোরে। কিছু জরায়ুর মুখের থেকে কিছু সেলস ওরা একটা ব্রাশ দিয়ে জাস্ট তুলে নেয়, তুলে সেটা মাইক্রোস্কোপের তলায় পরীক্ষা করে দেখে যে কোনো প্রি ক্যান্সার চেঞ্জ আছে কিনা, আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ডিএনএটা পাওয়া যাচ্ছে কিনা। তাহলেই ডায়াগনোসিস হয়ে গেল এবং দরকার হলে চিকিৎসা। নর্মাল হলে বলা হয়, যদি এই টেস্টটা নর্মাল হয় তাহলে তুমি আবার 3 থেকে 5 বছর পরে আবার এই টেস্টটা করাও। আর কত দিন পর্যন্ত করতে হবে? 3 থেকে 5 বছর ছাড়া ছাড়া একেবারে 65 বছর বয়স পর্যন্ত। সো রেগুলারলি মোটামুটি 25 বছর থেকে 65 বছর পর্যন্ত 3 থেকে 5 বছর ছাড়া যদি প্যাপসমিয়ার আর এইচপিভি ডিএনএ টেস্টিং করা যায়, তাহলেই বেশিরভাগ ক্ষেত্রে এটা ধরা পড়ে যাবে এবং আর্লি চিকিৎসা হলে আর ক্যান্সার হবে না।
1: অবশ্যই এটা ভীষণই আশার আলো। এবং আরো একটা আশার আলো রয়েছে, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ভ্যাকসিনেশনের উপর ভীষণ রকম জোর দেওয়া হচ্ছে। সেই জোরটা কেন দেওয়া হচ্ছে, কোন বয়স থেকে এই ভ্যাকসিন নেওয়া হয়, এই বিষয়ে যদি আপনি একটু বলেন।
0: WHO বলে একটা সংস্থা আছে যারা সারা পৃথিবীর হেলথ নিয়ে রিসার্চ করে এবং কিছু গাইডলাইন বের করে। তারা বলেছে যে আমরা চাই যে 2030, মানে 2030-এর মধ্যে যেন পৃথিবী থেকে আমরা সার্ভাইকাল ক্যান্সারটাকে দূর করে দিতে পারি, ইরাডিকেশন অফ সার্ভাইকাল ক্যান্সার। তার মানে বেশিরভাগ ক্ষেত্রেই হবে না, মানে 1 লাখ লোকের মধ্যে হয়তো 4 জনের হলো এক একটা দেশে, এই ফিগার অবধি আমাদের রিচ করতে হবে, যেটা মানে 1.5 লাখ করে হচ্ছে প্রত্যেক বছর, সেখানে 4টে করে কেস হবে প্রত্যেক 1 লাখ মহিলার মধ্যে আর কি। এই স্টেজ গেলে তবে আমরা বলতে পারি যে আমরা সার্ভাইকাল ক্যান্সারটা ইরাডিকেট করেছি। এটা করার 3টে রাস্তা আছে। প্রথম রাস্তা আমরা অলরেডি ডিসক্রাইব করেছি, সেটা হচ্ছে প্যাপসমিয়ার এবং এইচপিভি ডিএনএ টেস্টিং। সেকেন্ড হচ্ছে ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিনটা এখন দেশে বিদেশে সব জায়গায় এসে গেছে এবং এটা প্রায় 15-20 বছর ধরে বিদেশে তো দেওয়াই হচ্ছে, আমাদের দেশে নতুন নতুন না হলেও প্রায় 10 বছর ধরে দেওয়া হচ্ছে। এখন যেটা শুরু হয়েছে গভর্নমেন্ট থেকে, সরকার থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এটা সব 14-15 বছর বয়সে সব মেয়েদের দিয়ে দিচ্ছে বিনামূল্যে, সেই কারণে এটা সচেতনতাটা এখন আরো বাড়ছে। কিন্তু এই ভ্যাকসিন হলো কি, একটা ইঞ্জেকশন ছোট দেওয়া হয়, যেরকম কোভিড ভ্যাকসিনেশন দেওয়া হতো, এবং এই ইঞ্জেকশন দিলে পরবর্তীকালে যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সম্মুখীন কেউ হয়, মানে কারোর সঙ্গে মেলামেশা হচ্ছে যার ওই ইনফেকশনটা অলরেডি আছে, তার থেকে, এটা যেহেতু ছোঁয়াচে রোগ, তার থেকে যার ভ্যাকসিন নেওয়া আছে সে আর ওটা ট্রান্সমিটেড হবে না, তার ইনফেকশনটা হবে না, এইভাবে সে নিজেকে প্রোটেক্টেড রাখতে পারে। এবং ইনফেকশন যদি শরীরে না ঢুকতে পারে তাহলে পরবর্তীকালে সেটা গিয়ে ক্যান্সারও হবে না। তো ভ্যাকসিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা যদি আমরা 90% অফ আমাদের মেয়েদের দিয়ে দিতে পারি, মেয়ে কি এখন ছেলেদেরকেও দেওয়া যায়, এটা যদি নিয়ে নেওয়া যায় 90%, তাহলেই আমরা 2030-এর মধ্যে ইনফেকশনটাকে, ক্যান্সারটাকে কমিয়ে ফেলতে পারি আমাদের দেশে। থার্ড উপায় হচ্ছে ট্রিটমেন্ট।

0: আর্লি ট্রিটমেন্ট, মানে তাড়াতাড়ি যদি আমরা ডায়াগনোসিস করতে পারি ওই স্ক্রিনিং টেস্ট দিয়ে, তাহলে ক্যান্সার হওয়ার আগেই বা একেবারে আর্লি স্টেজে যদি আমরা ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি, তাহলে ক্যান্সারের ট্রিটমেন্টও কিন্তু অনেক সাকসেসফুল হয়ে গেছে। এমন না আগে যেরকম আমরা ভাবতাম ক্যান্সার মানেই নির্ধারিত একেবারে মৃত্যু, সেরকম নয়। এখন ট্রিটমেন্টও ভালো হয়ে গেছে আর্লি স্টেজে ধরা পড়লে, সেই জন্য এমফোসিস ইজ অন আর্লি ডায়াগনোসিস, যে যত তাড়াতাড়ি সম্ভব একেবারে আর্লি স্টেজে বা হওয়ার ঠিক আগের স্টেজে যদি ধরে ট্রিটমেন্টও করে দেওয়া যায়, তাহলে আর ক্যান্সারটা পরবর্তীকালে হবেই না। তো এই তিনটে উপায়, 1 নম্বর ভ্যাকসিনেশন, 2 নম্বর যারা স্ক্রিনিং করতে পারছে মেলামেশা শুরু করার 1 বছর পরের থেকে 25 বছর বয়সের ঊর্ধ্বে যারা, up to 65, আর থার্ড হচ্ছে যাদের স্ক্রিনিং করে কিছু প্রবলেম ধরা পড়ছে তাদের আর্লি ট্রিটমেন্ট। এই তিনটে উপায় আমরা 3-pronged approach এ সার্ভাইকাল ক্যান্সার কমিয়ে ফেলতে পারি।
1: এবার যাদের ধরুন এই সার্ভাইকাল ক্যান্সার হয়ে গেল, ডাক্তারবাবু বলে দিলেন যে তিনি আক্রান্ত, তাহলে সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে?
0: সেগুলোর যদি খুব অ্যাডভান্স স্টেজ হয় তখন লোকাল ট্রিটমেন্টও করা যায়, মানে ঠিক যেই জায়গাটায় একটু ক্যান্সার শুরু হচ্ছে ওইটুকু কেটে বাদ দিয়ে দেওয়া হলো, আর আরেকটু বড় অপারেশন যদি করতে হয় তাহলে জরায়ু বাদ দিয়ে দেওয়া হলো, তার সঙ্গে আরো কিছু কিছু পারিপার্শ্বিক যা টিস্যু আছে যেখানে ক্যান্সার ছড়াতে পারে সেই সব টিস্যুও অপারেশন করে বের করে দেওয়া যায়। কিন্তু যদি এটা প্রথম প্রথম ধরা না পড়ে অ্যাডভান্স স্টেজ হয়ে যায়, তখন রেডিওথেরাপিতে যেতে হয়, মানে রে দিয়ে ওটাকে শ্রিঙ্ক করানো, এবং সেটা তখন চলতে থাকে আর কি। মাঝে মাঝে রে দেওয়া হয় এবং মাঝে মাঝে চেক আপ করা হয়, আবার করে রিকারেন্স হচ্ছে কিনা এসবগুলো দেখা হয়। কিন্তু আর্লি স্টেজে, স্টেজ 1 বা তার আগে স্টেজে ধরা পড়লে এখন ট্রিটমেন্টও কিন্তু বেশ সাকসেসফুল সার্ভাইকাল ক্যান্সারের।
1: এবং স্বাভাবিকভাবে ফলো আপের উপরও নিশ্চয়ই ডাক্তারবাবুরা ভীষণ গুরুত্ব দেন।
0: হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এখানে যেটা আমরা দেখছি, যে কোনো ক্যান্সার হলেই ফলো আপটা খুব ইম্পর্টেন্ট, এবং প্রথম থেকে, শুধু ক্যান্সার হওয়ার পরে ফলো আপ না, এই ফলো আপটা প্রথম থেকেই যদি আমরা করি তাহলে ক্যান্সার হবেই না। যেটা আমরা বললাম রেগুলার স্ক্রিনিং করা আর কি, মানে ডাক্তারের কাছে গিয়ে টেস্টটা 3-5 বছর ছাড়া ছাড়া করিয়ে নাও।
1: আমাদের বেশিরভাগ সময় এখনো পর্যন্ত যে সচেতনতাটা দেখা যায় না, অনেকেই যেটা এখনো করে থাকেন সেটা হচ্ছে কম বয়সে বিয়ে, এবং এক্ষেত্রে যেহেতু যৌন সংসর্গ সেখানের ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এই ক্যান্সারের ক্ষেত্রে, কম বয়সে বিয়ে সেটা কতটা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এই ক্যান্সারের ক্ষেত্রে?
0: এটা যে ডিরেক্টলি কম বয়সে বিয়ের থেকে হচ্ছে সেটা নয়, মানে বিয়ে এক হয়ে গেল এবং কারোর সঙ্গে কারোর, মানে অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক, যৌন সম্পর্ক রইল না, তাহলে রিস্ক যে খুব বেশি তা নয়। তবে যদি এখনকার দিনে তো আমাদের সিস্টেমও পাল্টে যাচ্ছে, এখন অনেক লিবারেল যুগ, আগের মতো এত আর নেই, তো এখন বিয়ের আগেও হয়তো যে একজনের সঙ্গেই আমি চিরকাল থেকে গেলাম বা তার সঙ্গেই বিয়ে হলো, সেরকমও তো হচ্ছে না। ছেলেমেয়েরা পড়াশোনা করছে, বাইরে কাজকর্মে যাচ্ছে, বা আরো বেশি বয়সেও তাদের বিয়ে হচ্ছে, তার আগের থেকেই তাদের যৌন সম্পর্ক বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাচ্ছে, এবং এইটাই হচ্ছে মেন কারণ, যে যত বেশি লোকের সঙ্গে মেলামেশা হবে, কার যে ইনফেকশন আছে সেটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারছি না, সেরকম কোন কারোর সঙ্গে যদি মেলামেশা হয়, সে ছেলে হোক মেয়ে হোক, একে অপরের থেকে ইনফেকশনটা তখন হয়ে যেতে পারে। সেই জন্য তবে এটা দেখা গেছে যে যারা খুব আর্লি যৌন সম্পর্ক শুরু করছে তাদের ন্যাচারালি অনেক বেশি পার্টনার থাকছে একজনের সঙ্গে বিয়ে হওয়ার আগে, তো তাদেরই ক্ষেত্রে সবচেয়ে বেশি রিস্ক হয়। সেই জন্য আমরা বলি যে যত তাড়াতাড়ি ভ্যাকসিনেশনটা নিয়ে নিতে পারবে তত ভালো, এন্ড সবচেয়ে ভালো টাইম ফর ভ্যাকসিনেশন ইজ প্রথম যৌন সম্পর্ক হওয়ার আগেই, মানে কোনো বাচ্চা মেয়ে মেলামেশা শুরু করার আগেই যদি তাকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, ছেলে এবং মেয়ে, তাহলে এটার ইনফেকশনটা তাহলে হবেই না। সেই জন্য বেস্ট টাইম কি ভ্যাকসিন দেওয়ার, ধরো 12, 13, 14, 15, 16 এরকম সময় দিয়ে দিলে, তাহলে পরবর্তীকালে যখনই তাদের সেক্সুয়াল লাইফ শুরু হোক তারা কিন্তু প্রোটেক্টেড থাকছে।
1: ধরুন যাদের একটু বয়স হয়ে গেছে, হয়তো এই সতর্কতা আগে তাদের ছিল না, সেক্ষেত্রে তারা কি করবেন? তারা কি ভ্যাকসিনটা নিতে পারেন? যদি নিতে পারেন তাহলে তারা কিরকম খরচ বা কতটা সহজলভ্য?
0: ভ্যাকসিনটা এখন খুবই ওয়াইডলি অ্যাভেলেবল, যে কোনো ডাক্তারের কাছে, যে কোনো মানে গাইনোকোলজিস্ট বা পিডিয়াট্রিশিয়ান, এনারা কাছে গেলেই তারা প্রাইভেটে দিয়ে দিতে পারেন, কারণ সরকার থেকে এখন বোধহয় 14-15 বছর এরকম এই বয়সী বাচ্চাদের দিচ্ছে, তারপরে তার থেকে বেশি বয়স হলে 26-27-28 কিন্তু এখনো মানে বিয়ে হয়নি বা তারা নিতে চাইছেন বা সম্পর্ক শুরু হয়েছে তাদেরও, তারাও নিতে পারে কম বয়সী যাদের মনে হয় যে এখন পরবর্তীকালে কার সঙ্গে কখন মেলামেশা হবে বা কি হবে লাইফে সেটা তো কেউ আগের থেকে যে জেনে গেছি সেরকম নয়, এখন তো জীবন লম্বা এবং অনেক রকম সবকিছু হয়, সেই জন্য বেশি বয়সেও এটা নেওয়া যায়। ইনফ্যাক্ট ভ্যাকসিনের লাইসেন্স কোম্পানির তো থাকে যে কোন বয়সে অবধি এটা কখন শুরু এবং কখন শেষ অবধি নেওয়া যায়, এটা গভর্নমেন্ট একটা লাইসেন্স দেয়, তো সেই লাইসেন্স আছে 9 বছর থেকে 45 বছর পর্যন্ত। সুতরাং এই সমস্ত বয়সের মহিলারা এই ভ্যাকসিনটা নিতে পারে, আর ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর বয়স পর্যন্ত লাইসেন্স আছে। হ্যাঁ, তবে সবচেয়ে বেশি এফেক্টিভ হয় প্রথম মেলামেশার আগে নিয়ে নিতে পারলে, কিন্তু একটা ক্যান্সার হয় প্রায় মানে অনেক রকম ভাইরাসের দ্বারা, মানে অনেকগুলো সাব টাইপ আছে আর কি, এবং ভ্যাকসিনগুলো কিছু কিছু ভ্যাকসিন 2টো সাব টাইপ কভার করে, কিছু ভ্যাকসিন 7টা সাব টাইপ কভার করে, কিন্তু এই সাব টাইপের বাইরেও আরো কিছু ভাইরাস আছে যেটা একই ক্যান্সার ফর্ম করতে পারে, কিন্তু সেটা ভ্যাকসিন নিলেও সেই স্ট্রেন গুলো কভার্ড হয় না। তো সেই জন্য যার বিয়ে হয়ে গেছে বা একবার ইনফেকশন ধরা পড়েছে তারাও নিতে পারে, যাতে অন্য ভাইরাস বা অন্য স্ট্রেনের ভাইরাস দিয়ে ক্যান্সারটা পরবর্তীকালে না হয়। কিন্তু একবার যার অলরেডি ইনফেকশন হয়ে গেছে একটা সাবটাইপ দিয়ে, ভ্যাকসিনটা কিন্তু সেটাকে সারায় না, শুধু ভবিষ্যতে অন্য ইনফেকশন হওয়াটা প্রতিরোধ করে, প্রিভেন্ট করে।
1: কিছু কিছু লক্ষণ কি আগে থেকে বোঝা যায়, মানে বোঝা যায় বলতে এমন কি কিছু বিষয় রয়েছে যেগুলো হলে আমাদের একটু বাড়তি ঝুঁকির দিক থেকে যাচ্ছে?
0: দেখুন, ক্যান্সার হয়ে গেলে তখন কি হয়, তখন ব্লিডিং হয়, মেলামেশার পরে ব্লিডিং হয়, খুব ব্যথা হতে পারে যে কোনো সময়, পেলভিসে মানে নিচের দিকে ব্যথা হতে পারে, জরায়ুর দ্বারে ব্যথা হতে পারে, ব্লিডিং সারাক্ষণ হয়ে যাচ্ছে, একটা ফাউল স্মেলিং ডিসচার্জ, গন্ধওয়ালা একটা সাদা স্রাব বেরোচ্ছে, এইগুলো হচ্ছে লক্ষণ। এবং তখন ডাক্তারের কাছে গেলে ওখান দেখাই যায় একটা গ্রোথ মতন ওখানে হয়েছে, যেটা খসে খসে পড়ছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে, তার থেকে বায়োপসি নিয়ে তখন সার্ভাইকাল ক্যান্সার ডায়াগনোসিস হয়। কিন্তু সেই স্টেজ অবধি তো আমরা কেউ পৌঁছাতে চাইছি না, কারণ এটা গিয়ে হচ্ছে আপনার 45, 50, 55, 60, তখন তো ইটস টু লেট, তখন অলরেডি ক্যান্সার হয়ে গেছে। সুতরাং প্রিভেনশন, যাতে ওই অবস্থায় না পৌঁছাই, সেইটার জন্য তো নিজেকেই যেতে হবে যখন কোনো সিমটম নেই, কিছুই সিমটম থাকবে না, কিছু বোঝাও যাবে না, তখন শুধু টেস্টেই ধরা পড়ে। সেই জন্যই রুটিন টেস্টিং বা রুটিন ভ্যাকসিনেশনটা বলা হচ্ছে। সো আমরা অপেক্ষা করি না কোনো সিমটম হওয়ার জন্য, আমরা আগেই যাব দেখতে যে রুটিন চেক আপে ধরা পড়ে কিনা।
1: এবং অনেক সময় বাবা মাদের যেহেতু এখানে একটা ভূমিকা রয়েছে, যেহেতু আপনি ছোট বয়সে এই ভ্যাকসিনটা নেওয়ার উপরে জোর দিচ্ছেন অল্প বয়সে, তো বাবা মায়ের স্বাভাবিকভাবে একটা ভূমিকা রয়েছে, তো সেই বিষয়ে আপনি বাবা মাদের কি পরামর্শ দেবেন?
0: এটাই বলা যে আপনাদের যদি ছোট ছেলে বা মেয়ে থাকে তাহলে তাদের, আপনাদের রেসপন্সিবিলিটি হচ্ছে তাদেরকে ভ্যাকসিনেট করা, যদি সরকার থেকে পেলেন, আর যদি নাও পান, এখন দেখা যাচ্ছে যে একটা ডোজেই 20 বছর বয়স পর্যন্ত প্রোটেক্টেড, মানে আগে আমরা 3টে করে দিতাম, মানে এখন একটা দেওয়া হতো, আবার 2 মাস পরে একটা দেওয়া হতো, আবার 6 মাস পরে একটা দেওয়া হতো, তো তখন খরচাটা অনেকটাই হতো সে কারণে। কিন্তু তারপরে আরো রিসার্চ করে রিসেন্টলি দেখা গেছে যে 20 বছর বয়স পর্যন্ত এক ডোজ ভ্যাকসিনেই কভার হয়ে যায়, আর বুস্টার ডোজ লাগছে না। সুতরাং সেটা বাবা মাকেই রেসপন্স, বাচ্চারা তো আর জানে না বা তাদের ক্ষমতা নেই যে তারা নিজেরা গিয়ে কিছু করবে, এই পুরো জিনিসটাই বাবা মাকেই রেসপন্সিবিলিটি নিয়ে, যেরকম ছোটবেলায় বাচ্চা হলে রুটিন ভ্যাকসিন তো সব বাচ্চাদেরই দেওয়া হয়, সেটা মিজলস, মাম্স, তারপর তোমার টিবি, যাতে এগুলো না হয় সেগুলো সব বাচ্চাদেরকেই ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে জন্মের সময়, এবং যখন পিউবার্টি হচ্ছে মানে পিরিয়ড শুরু হচ্ছে ওই সময়টাতে যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, বা আবার তার যারা সেই বয়স ক্রস করে গেছে কিন্তু 26 বছর বয়স পর্যন্ত খুব কার্যকারী, ওই বয়সের মধ্যে যারা যারা থাকবে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলে একটা বা দুটো ডোজ দিয়ে দিলে তাদের লাইফ লং প্রোটেকশন হবে। মানে একটা বিশাল একটা অ্যাডভান্টেজ হলো যে এদের একটা ক্যান্সার থেকে অন্তত মুক্তি পেলো, কারণ এখন লোকে তো বাঁচছে অনেক বেশি ঠিকই, কিন্তু এই ক্যান্সার রোগের চিকিৎসা যে একেবারে 100% সাকসেসফুল তা তো নয়, এবং সেই জন্য এটা প্রিভেনশন বলা হয় ইজ মাচ বেটার দ্যান কিওর, যাতে ভবিষ্যৎকালে তাদের এর ঝামেলার মধ্যে না পড়তে হয়। তো বাবা মারা এই অ্যাওয়ারনেসটা নিয়ে ডাক্তারের কাছে গিয়ে ভ্যাকসিনটা ছেলে বা মেয়েদের নিয়ে দিয়ে দেওয়া উচিত, কারণ মেয়েদের যেরকম একটা সার্ভাইকাল জরায়ু মুখের ক্যান্সার স্টপ হচ্ছে, ছেলেদের নিলে পায়খানার রাস্তার মুখের ক্যান্সার এবং পিনাইল ক্যান্সার দুটোই কম হয়, এবং মুখের ক্যান্সারও কমে যায়। মুখের ক্যান্সার, পায়খানার রাস্তার ক্যান্সার, পিনাইল ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার, ভেজাইনা এবং ভালভা মানে নিচের দিকে যে সেক্সের যে পুরো রাস্তাটার ক্যান্সার মেয়েদের মধ্যে কমে যাচ্ছে। তো ছেলে এবং মেয়ে দুটোই 15 বছর বয়স পর্যন্ত তো নেওয়াই যায়, 15 বছরের ওপরে শুধু মেয়েরাই আপাতত নিতে পারে আমাদের দেশে। এটা করে নেওয়া উচিত, কারণ এটা খুব সেফ, এর কোনো সাইড এফেক্ট নেই। এখন অনেক ইজিয়ার হয়ে গেছে, কারণ কোভিড এর পরে সকলেই ভ্যাকসিন নিয়ে সেই ভ্যাকসিনেশনের ভয়টাও অনেকে কমে গেছে। আগে লোকে আরো ভয় পেত যে একটার থেকে আরেকটা হবে কিনা, বা ভুল ধারণা ছিল যে একটা কিছু নিলে এটার থেকেই যদি ইনফেকশন ছড়িয়ে পড়ে করে রোগ হয়ে যায় কি হবে, ওইসব কিছুই হয় না। এটা খুবই ভালো এবং খুবই সেফ ভ্যাকসিন। লোকাল হয়তো ইনজেকশনে একটু লাগলো, একটু ওখানে ব্যথা হলে বরফ দিয়ে দিল বা একটা প্যারাসিটামল খেয়ে নিলেই কমে যায়, কিন্তু লং টার্ম কোনো প্রবলেম হয় না, কোনো বড় রোগ হয় না এর থেকে। এটা শুধু ভালোই, কোনো খারাপ নেই। ইটস এ সেফ ভ্যাকসিন টু টেক।
1: অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার।

অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম অপূর্ব এই গানটি। প্রকৃতির সুরে তো সুর মেলাতেই হয়, এবং প্রকৃতি যখন বর্ষায় মুখরিত তখন আমাদের স্টুডিওর ভেতরে এই সুরের মূর্ছনা না থাকলে তো হয় না। তবে সময় ঘড়ির দিকে যা বলছে তাতে আমাদের এবার বিদায় নেবার পালা। মহিলাদের আসরে আমি সোমা মুখোপাধ্যায় ছিলাম আপনাদের সঙ্গে, আর আজ ছিল রেডিও ক্লিনিক, এবং সেখানে অতিথি হিসেবে ছিলেন ডাক্তার সুজাতা দত্ত, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আশা করি তার পরামর্শ নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। বিদায় নিচ্ছি আজকে, খুব ভালো থাকবেন আর সকলকে নিয়ে ভালো থাকবেন। নমস্কার।

শুনলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন সোমা মুখার্জি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান অন্বেষা।

সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। অন্বেষায় আজ শুনবেন মেঘ ভাঙা বৃষ্টি নিয়ে বিজ্ঞান আশ্রিত নাটক, রচনা ডক্টর অর্ণব বন্দ্যোপাধ্যায়।

0: ওমা মা,
1: হ্যাঁ
0: দাদা ভাইয়ের কোনো খবর পেয়েছো? ফোন করেছে আজকে?
1: না, কোনো খবর তো পাইনি, খুব চিন্তা হচ্ছে জানিস।
0: ও তুই আয় আয়।
1: কে এলো রে রোদ্দুর?
0: মা বৃষ্টি এসেছে।
2: আরে রোদ্দুর,
0: হ্যাঁ
2: এই অসময় বৃষ্টি এলো কি করে?
1: মেশোমশাই, আমি রোদ্দুরের বন্ধু বৃষ্টি।
2: বুঝেছি বুঝেছি, একটু রসিকতা করলাম।
1: তুমি আর রসিকতা করার সময় পেলে না? না, আমরা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি।
0: হ্যাঁ
1: কিসের চিন্তা করছো মাসিমা? দেখো না বৃষ্টি, রোদ্দুরের দাদা মেঘ কুলু বেড়াতে গেছে, সেখানের কোনো খবর পাচ্ছি না, খুব চিন্তা হচ্ছে।
3: সে কি, ওখানে তো সাংঘাতিক অবস্থা। খবরে শুনলাম ওখানে নাকি রেকর্ড বৃষ্টি হয়েছে, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে প্রায় 128 মিলিমিটার, বেশ কয়েকজন মারাও গেছেন শুনেছি।
2: তোমরা চিন্তা করো না, মেঘ ভালো আছে।
1: কি করে তুমি জানলে? তুমি কি মেঘের খবর পেয়েছো? মেঘ ফোন করেছিল? হ্যাঁ গো।
2: না মেঘ ফোন করেনি।
0: আরে তাহলে তুমি জানলে কি করে?
2: আসলে মেঘ কেমন আছে তো?
1: আরে বলো, আমার মেঘ কেমন আছে গো? আমতা আমতা করছো কেন?
2: আমাকে তো তুমি বলতেই দিচ্ছ না।
3: আচ্ছা আচ্ছা মেশোমশাই, আপনি বলুন, আসলে মাসিমা তো খুব টেনশনে আছেন।
2: আসলে মেঘ আমাকে সরাসরি ফোন করেনি।
0: তাহলে?
2: তবে ওদের গ্রুপের একজন ছেলে পাবলিক বুথ থেকে ফোন করেছিল, বলেছে ওরা ভালো আছে, মোবাইলে টাওয়ার পাওয়া যাচ্ছে না, তাই মেঘ যোগাযোগ করতে পারেনি।
0: ও তাই? বলো
1: বাবা।
0: তা বাবা তুমি এতক্ষণ এই খবরটা পেয়ে চুপচাপ বসে আছো?
1: দেখ রোদ্দুর, দেখ তোর বাবার কাণ্ড কারখানা একবার দেখ।
2: বাবা বাবা গরম হয়ে যাচ্ছে। এই ভোলা, কোথায় গেলি রে? একটু চা করে তোদের মায়ের মাথাটা ঠান্ডা কর। ভোলা, এই ভোলা,
4: যাই বাবু।
2: আয় রে ভোলা, খেয়াল খোলা পাগলা হওয়ায় মাতিয়ে আয়।
4: ও রোদ্দুর দাদা বাবু, বাবু কি কইছিলেন? আবহাওয়া গরম, আবহাওয়া আবার গরম হবে কি করে?
0: জানি না, ও তোমার বাবুকে গিয়ে জিজ্ঞেস করো।
1: ভোলা দা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি আগে চটপট করে চাটা বানিয়ে নিয়ে এসো তো।
4: কিন্তু ও বৃষ্টি দিদি, ওই আবহাওয়া ব্যাপারটা।
1: ভোলা দা দেখছি তুমি ছাড়বে না। আচ্ছা তুমি বলো, আবহাওয়া বলতে কি বোঝো?
4: আমি মুখ বোকা মানুষ, আমি আমার আবহাওয়ার কি বুঝি? তবে তবে রেডিওতে আবহাওয়ার খবর হয় বলে শুনছি।
1: হ্যাঁ একদম ঠিক শুনেছ ভোলাদা, আসলে কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের নিম্নস্তরে কতগুলি উপাদানের অবস্থাকেই আবহাওয়া বলে।
4: অবৃষ্টি দিদিমণি, ওই বায়ুমণ্ডলের উপাদান উপাদান বলতে?
1: বলছি বলছি, দাঁড়ো। বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, মেঘ, তারপর অধঃক্ষেপণ, এই সব কিছুই বায়ুমণ্ডলের উপাদান।
4: মেঘ দাদা বাবু,
1: বোলা দা সত্যি মানে সত্যি।
4: হ্যাঁ বৃষ্টি দিদি বলি, তারপর তারপর?
1: হ্যাঁ বলছি, আসলে এটা একটা দৈনন্দিন ব্যাপার, আবহাওয়া প্রতিদিন এমনকি ঘন্টায় ঘন্টায় পরিবর্তিত হতে পারে। যেমন কোনো দিন হয়তো খুব গরম পড়ল, আবার কোনো দিন হয়তো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামল, পরের দিন সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, আবার বেলার দিকে পরিষ্কার হয়ে সূর্যও দেখা দিতে পারে।
4: বুঝেছি, রেডিওতে যেমন কয় আজ বৃষ্টির সম্ভাবনা, নদীতে মাঝিদের যেতে নিষেধ করা হচ্ছে।
1: হ্যাঁ ঠিক তাই, এইভাবেই বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের দৈনন্দিন পরিবর্তনকে আবহাওয়া বলে। ইংরেজিতে কি বলে জানো? ওয়েদার। আবার একটা বড় অঞ্চলের অনেক দিনের মানে অন্তত 35 বছরের গড় অবস্থাকে জলবায়ু বলে। ইংরেজিতে একে বলে ক্লাইমেট।
4: ক্লাইমেট ক্লাইমেট। আচ্ছা বৃষ্টি দিদিমণি, আমি বরং ওই একটু চাটা করে নিয়ে আসি, না হলে আবার আবহাওয়া গরম হয়ে যেতে পারে।
2: বলা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আবহাওয়া গরম হয়ে যেতে পারে। আরে ভোলা খেয়াল খোলা পাগলা হাওয়ায় মাতি আয়।
3: হ্যালো হ্যালো হ্যালো, কে? মেঘ, কেমন আছিস বাবা? হ্যাঁ সব ঠিকঠাক আছে তো? একটু জোরে বল, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বল বল। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ ও বল। আরে হ্যালো, শুনতে পাচ্ছি না রে, একটু জোরে বল। হ্যাঁ একটু জোরে, হ্যাঁ পাচ্ছি পাচ্ছি, এবার এবার শুনতে পাচ্ছি, বল বল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে গেল।
0: কেটে গেল? কি বললো দাদাভাই, কি বললো?
3: বললো 2 ঘন্টার রাস্তা 8 ঘন্টায় এসেছে, গোটা রাস্তা জুড়ে।

0: ভয়ঙ্কর বৃষ্টি, নদী ফুঁসছিল। আবার রোডাং পাশে নাকি নতুন করে তুষারপাত শুরু হয়েছে। তবে তবে ওরা নিরাপদে আছে, স্থানীয় প্রশাসনেরও সাহায্য পেয়েছে। চিন্তা করতে বারণ করলো, তারপরেই জানিস ফোনটা কেটে গেল।
1: এবার তো নিশ্চিন্ত।
0: আরে নিশ্চিন্ত হওয়ার উপায় আছে? যতক্ষণ না ছেলেটা বাড়ি ফিরছে না, ততক্ষণ আমার চিন্তা যাবে না।
1: আরে আমরা এত দূরে থেকে চিন্তা করে কি করবো বলতো? খবর পেয়েছি ভালো আছে, ব্যাস। শুধু শুধু চিন্তা করে কি করবে বলতো ঝর্ণা?
2: অসময় বৃষ্টি যেন লেগেই রয়েছে।
1: সে তো হবেই, এটাই তো প্রকৃতির নিয়ম।
0: প্রকৃতির নিয়ম না ছাই, পাপে দেশটা ভরে গেছে বুঝলে।
1: তুমি আবার এর মধ্যে পাপ কোথায় দেখতে পেলে?
3: হ্যাঁ বাবু, মা ঠিক কথাই কইছে।
1: থামো তোমরা, এসব তোমাদের কুসংস্কার। আসলে আবহাওয়া জলবায়ু সম্পর্কে তোমাদের আসল জ্ঞান নেই বলে এসব কথা তোমরা বলছো।
0: শুরু হয়ে গেল মাস্টারমশাইয়ের জ্ঞান দেওয়া, শুরু হয়ে গেল।
4: মেসমশাই আপনি প্লিজ বলুন, অনেকদিন আপনার আলোচনা শুনিনি, আপনার মুখে ভূগোলের গল্প শুনতে ভালোই লাগে।
1: আসলে বৃষ্টি আবহাওয়া জলবায়ুর কথা বলছিল, দুটোই প্রধানত ট্রপোস্ফিয়ার বায়ুস্তরের সঙ্গে সম্পর্কিত।
2: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রপোস্ফিয়ার, সেই ছোটবেলায় পড়েছিলাম, ওসব ভুলেও গেছি।
1: তুই তো ভুলবি, বৃষ্টি তোমার মনে আছে?
4: হ্যাঁ কিছুটা মনে আছে। আসলে রাসায়নিক গঠন বা উপাদানের তারতম্য অনুসারে পৃথিবীর বায়ুমণ্ডলকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে হোমোস্ফিয়ার আর দুই হচ্ছে হেটারোস্ফিয়ার।
2: আরে বাবা, হচ্ছিল তো ট্রপোস্ফিয়ার নিয়ে আলোচনা, ও আবার হোমোস্ফিয়ার বলতে শুরু করলো।
4: আহা, দেখছেন তোমার সমস্যায় বলতেই দিচ্ছে না।
1: তুই থাম না, তুই থাম, বৃষ্টিকে শেষ করতে দি। হ্যাঁ বৃষ্টি বল।
4: হ্যাঁ, হোমোস্ফিয়ার স্তরটি ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে 80-85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আবার উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিভক্ত। এদের মধ্যে হোমোস্ফিয়ারে দেখা যায় 3টি বায়ুস্তর, 1 ট্রপোস্ফিয়ার, 2 স্ট্র্যাটোস্ফিয়ার, 3 মেসোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। এই স্তরটি সমুদ্র পৃষ্ঠ থেকে ওপরের দিকে মেরু অঞ্চলের প্রায় 8-9 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16-18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। একে বাংলায় ক্ষুব্ধ মণ্ডল বলে।
3: ও বৃষ্টি দিদিমণি, ক্ষুব্ধ ক্ষুব্ধ বললে না? ক্ষুব্ধ মানে কি গো?
1: ক্ষুব্ধ ক্ষুব্ধ এমনি মানে তো রেগে যাওয়া।
3: তা আবার কে রেগে গেল গো?
4: ভোলা দা, তুমি আবার কাকে রাখতে দেখলে?
3: তুমি তো কইলে ওই যে ক্ষুব্ধ মণ্ডল নাকি।
1: এই হামক, তুই এখান থেকে যা তো দেখি এখন, এরকম মাঝে মাঝে শুনলে হবে না, শুনলে বসে পুরোটা শোন।
3: না মানে আমি যে এই গরম গরম বক ফুলের বড়া ভেজে নিয়ে এলাম গো তোমাদের জন্য।
4: বক ফুলের বড়া কই? দেখি দেখি, দাও দাও দাও দাও,
3: এই নাও এই নাও।
4: খুব সুন্দর,
1: এটা কিন্তু খুব ভালো জিনিস রে, আবার চাও এনেছি। এইবার তুই বস বস, মন দিয়ে বসে সবটা শোন।
3: শুনছি, এই বস লু।
1: রোদ্দুর, তুই তখন বলছিলি না অসময়ে বৃষ্টি কি করে হচ্ছে? এগুলো হচ্ছে সব জলবায়ু পরিবর্তনের ফল।
2: ও আচ্ছা আচ্ছা, আসলে ওই ক্লাইমেট চেঞ্জ নিয়ে ওই নানা রকম খবর পড়েছি,
4: বেশ কয়েকটা পরিবেশ সম্মেলনে এই নিয়ে আলোচনা তো হয়েছে।
3: এই তোমরা যে নিজেদের মধ্যে কি যে কইছো কিছুই তো বুঝতে পারছি না। আমার এ শুনতে বলে আর নিজেদের ওই ক্লাইমেট সম্মেলন এইসব করছো, আমি চাই মাকে রান্নাতে সাহায্য করি গিয়ে।
0: আমাকে আর সাহায্য করতে হবে না, আমি হোটেলে খাবার অর্ডার দিয়ে দিয়েছি।
1: যাক,
0: হাজার রান্না বান্না করতে ভালো লাগছে না। এই বৃষ্টি, তুমি ডিনার করে যাবে কিন্তু?
4: হ্যাঁ ওকে।

0: তোমার জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছে।
1: ও ফ্যান্টাস্টিক, ঠিক আছে মাসিমা, তুমি কিন্তু আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবে, এসো এসো বসো, এখানে বসো।
2: হ্যাঁ এখানে বসো তো, বসো, সারাক্ষণ মেঘের কথা চিন্তা করো না। আর বাবা, তোমার ছেলে তো বড় হয়েছে, সে একজন ডাক্তার।
0: তুমি আর কি করে বুঝবে বলো মায়ের মন?
1: এর দূর, তুই আবার শুয়ে পড়লি কেন? একটু ওঠ, উঠে বস।
3: উফ, একটু শুতেও দেবে না। নাও বসেছি, এবার কি বলবে বলো।
4: ও বাবু, বলেন বলেন, কি যেন বলছিলেন?
2: শোনো শোনো, তবে জলবায়ু পৃথিবীর মানুষের দৈনন্দিন জীবনের উপরে সরাসরি প্রভাব বিস্তার করে। যেমন ধরো, কোনো মানুষ কি রকম খাবে, কি পোশাক পরবে, তাদের সাধারণ জীবনযাপন কেমন হবে, তা জলবায়ুর উপরই নির্ভর করে। কারণ স্থান ভেদে জলবায়ুর পার্থক্য রয়েছে।
1: এক্স্যাক্টলি, সেই জন্যই তো কলকাতার মানুষের জীবনযাত্রা এরকম, আবার আন্দামান বা কাশ্মীরের মানুষের জীবনযাত্রা আরেক রকম, আবার গ্রিনল্যান্ডের জীবনযাত্রা আরেক রকম।
2: ঠিক তাই। আসলে আবহাওয়া জলবায়ুর সংজ্ঞা থেকেই তো আমরা বুঝতে পারি যে আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি একই, এবং এদের যে কোনো উপাদানের ঈষৎ তারতম্য ঘটলেই আবহাওয়া পরিবর্তন ঘটে যায়। আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি নানা কারণের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এদের আবহাওয়া আর জলবায়ু নিয়ন্ত্রক বলে। নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি হয়, উচ্চ অক্ষাংশে উষ্ণতা কম হয়।
1: যেমন নিরক্ষীয় অঞ্চলে ও মেরু অঞ্চলে, তাই তো?
2: ঠিক বলেছো, ঠিক বলেছো। আসলে যে স্থান সমুদ্রপৃষ্ঠে যত উচ্চে অবস্থিত তার উষ্ণতা তত কম হয়। এই কারণেই হিমালয়ের শীর্ষ দেশে বরফ দেখা যায়, পাদদেশে নয়। যেখান দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেখানকার উষ্ণতা বেশি হয়, আর যেখান দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় সেখানে উষ্ণতা কম। যেমন উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ড দ্বীপের নিকট উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রেডর স্রোতের প্রভাব ভালোভাবে লক্ষ্য করা যায়। সমুদ্রের উপর দিয়ে আগত বায়ুর দ্বারা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, কিন্তু স্থলভাগের উপর দিয়ে আগত বায়ুর দ্বারা বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই থাকে না। আচ্ছা রুদুর,
3: হ্যাঁ
2: বলতো, কি কারণে এটা হয়?
3: এটা আবার কি কি আবার হবে?
1: আমি বলি।
2: বলো।
1: এই কারণেই ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টিপাত হয়, কিন্তু উত্তর পূর্ব মৌসুমি বায়ুর দ্বারা উত্তর ভারতে বৃষ্টিপাত হয় না, তাই তো মশাই?
2: ঠিক, একেবারে একশোতে একশো।
3: একশোতে একশো আর কি আছে? ভূগোলের ছাত্রী এইটুকু বলতে পারবে না?
1: দেখছেন তো মশাই কিরকম হিংসে করছে, এরকম করলে আমি কিন্তু আর কিছু বলবো।
2: ঠিক আছে ঠিক আছে, ওর কথা ছাড়ো, ওর কথা ছাড়ো। হ্যাঁ, যা বলছিলাম, হিমালয় পর্বতের অবস্থান এমন যে মধ্য এশিয়ার শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মধ্য এশিয়াও যেতে পারে না। আবার আরাবল্লী পর্বতের অবস্থান এমন যে তার জন্য রাজস্থানের পশ্চিমাংশে বৃষ্টি হয় না। পৃথিবীর যে কোনো স্থানে শীতকালে দিনের দৈর্ঘ্য কমে যায়, গ্রীষ্মকালে বেড়ে যায়, ফলে একই স্থানে ঋতু অনুযায়ী উষ্ণতার পার্থক্য হয়।
0: আচ্ছা, এর সাথে অসময়ে গরম আবার অসময়ে বৃষ্টি, এর সম্পর্ক কি?
3: আরে এটাই তো জলবায়ু পরিবর্তন, কি বে, তাই তো?
2: একশোতে একশো,
4: সকলে একশো পাচ্ছে, আমি শূন্য।
2: তুমি একটা আহাম্মক বলে।
1: আচ্ছা মেসোমশাই, তারপর বল।
2: হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, তবে জলবায়ুর পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়, পৃথিবীর জন্ম লগ্ন থেকেই এমনটা ঘটে চলেছে, আর সেটা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক কারণে। এক একটি পরিবর্তন সম্পূর্ণ করতে লেগেছে দীর্ঘ সময়, কখনো কয়েকশো মিলিয়ন, কখনো বা কয়েক লক্ষ মিলিয়ন বছর। মানুষের আবির্ভাবের পর এতে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে। মানব সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে তাদের কিছু কর্মকাণ্ড জলবায়ুকে প্রভাবিত করতে শুরু করলো। হ্যাঁ, তোমাদের মনে রাখা প্রয়োজন যে বর্তমানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন প্রকার জলবায়ু বিরাজ করছে, তা ওই অঞ্চলের অতীতে জলবায়ু থেকে অনেকটাই ভিন্ন প্রকৃতির।
0: সেটা কিরকম
1: মাসিমা?
2: হ্যাঁ তুমি বলো।
1: হ্যাঁ, আসলে পৃথিবীর বহু অঞ্চলই একবার হিমশীতল যুগ এবং আর একবার উষ্ণ যুগের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। বিভিন্ন ভূতাত্ত্বিক নিদর্শন, যেমন ধরুন শিলার প্রকৃতি, শিলায় অবস্থিত উদ্ভিদ ও জীবজন্তুর অবশিষ্টাংশের প্রকৃতি ইত্যাদি থেকে প্রমাণিত হয়েছে যে পৃথিবীর বহু অঞ্চল একবার হিমশীতল, একবার উষ্ণ, আবার হয়তো একটু

0: শুষ্ক যুগের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে মধ্য অক্ষাংশ অঞ্চল কার্বনিফেরাস যুগে ক্রান্তীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু, ট্রিয়াসিক যুগে মরুদেশীয় বা মরু প্রকৃতির জলবায়ু, আর ক্রিটেশিয়াস যুগে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু এবং কোয়াটারনারি যুগে মেরুদেশীয় বা মেরু প্রকৃতির জলবায়ু মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছিল। নাতিশীতোষ্ণ অঞ্চলের বিভিন্ন দেশে বর্তমানে কয়লার অবস্থান প্রমাণ করে যে ওইসব অঞ্চলে একসময় উষ্ণ ও আর্দ্র জলবায়ু এবং ঘন বনভূমির অবস্থান ছিল। পরে কার্বনিফেরাস যুগে ওইসব বনভূমি মাটির নিচে বহুদিন ধরে চাপা পড়ে কয়লায় পরিণত হয়েছে।
1: ওরে বাবা, এমন ভাবে বলছে যেন পরামকুস্ত বলছে।
0: দেখছো তো মাসিমা কি রকম মানে। এই রদ্দুর কি হচ্ছেটা কি?
2: অবৃষ্টি দিদিমণি, তুমি আরো বলো আরো বলো।
0: দেখ রদ্দুর দেখ।
1: বল।
0: আচ্ছা, জলবায়ুর এই পরিবর্তন কেবল সুদূর অতীতে সুপ্রাচীন ভূতাত্ত্বিক সময়ে ঘটেছিল তা নয়, কিন্তু সাম্প্রতিক ঐতিহাসিক যুগে বা ঐতিহাসিক সময়ের মধ্যেও জলবায়ুর এই পরিবর্তন লক্ষ্য করা যায়। মেরু অঞ্চলে প্রাচীন শহরের ধ্বংসস্তূপের অবস্থান, প্রাচীন জলসেচ ব্যবস্থার নিদর্শন, এই সমস্ত কিছুই তো এই অঞ্চলের অতীতে মানুষ বসবাসের উপযুক্ত যে আর্দ্র জলবায়ু তার অস্তিত্বের কথা নিশ্চিতভাবে প্রমাণ করে। হিমযুগ অতিবাহিত হওয়ার পর হিমবাহের অপসারণও সাম্প্রতিক ইতিহাসের সময়ের মধ্যে জলবায়ুর পরিবর্তনের কথা প্রমাণ করে থাকে। যেমন ধরো রাজস্থানের মরু অঞ্চলে প্রায় 28 কোটি বছর আগে পার্মো কার্বনিফেরাস যুগে আরাবল্লী পর্বত শিখরে হিমালয়ের অস্তিত্ব ছিল। সেই সময়ের আবহাওয়া ছিল আর্দ্র। পরে হিমযুগের অবসানে আর্দ্র আবহাওয়ার পরিবর্তে বর্তমানে সেখানে শুষ্ক উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। রাজস্থানে বর্তমানে লুনি নদীর মোহনায় বদ্বীপের অবস্থান প্রমাণ করে যে লুনি একসময় প্রচুর জল ও পুলি পরিবহন করত। তাই তো
2: বলছো দারুন দারুন বলেছো দারুন।
0: থ্যাংক ইউ।
2: তুমি সেকেন্ড ইয়ারে স্পেশাল পেপার ক্লাইমেটোলজি নিও।
0: এ মা, হ্যাঁ আমি, আমার তো সেটাই ইচ্ছে আছে।
2: তোমরা যদি লক্ষ্য করো দেখবে জলবায়ু পরিবর্তনের দরুন সব জায়গায় একই রকম প্রভাব পড়ে না। এই পরিবর্তন কমানো এবং তার সঙ্গে খাপ খাইয়ে চলার ক্ষমতা ও স্থান বিশেষে রকম ভেদ আছে। জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলে পাহাড় পর্বতের মতো উঁচু এবং দ্বীপের মতো জায়গায়। বন জঙ্গল ঘেরা স্থানের পক্ষে জলবায়ু পরিবর্তন রোধবার ক্ষমতা খুব বেশি। প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ এলাকা জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানানসই। খাদ্য নিরাপত্তার জন্য তাই এরকম এলাকা বিশেষ উল্লেখযোগ্য। আচ্ছা, অন্যান্য পাহাড়ি অঞ্চলের তুলনায় হিমালয়ের মতো এলাকার দিকে বিশ্বের নজর বেশি, এটা কেন বলো তো বৃষ্টি?
0: কারণ জলবায়ু পরিবর্তনের মাত্রা এখানে বেশি, আবার হিমালয় তো আঞ্চলিক জলবায়ু নিয়ন্ত্রণ করে। তাছাড়াও দুই মেরু অঞ্চলের পর এখানে আছে সবচেয়ে বেশি বরফ। এর বরফ গলা জলেই তো পুষ্ট হচ্ছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেকং এর মতো নদ নদী।
2: ঠিক।
0: তাছাড়াও কোটি কোটি মানুষের জীবন জীবিকা নির্ভর করছে এই সমস্ত নদ নদীর ওপর। আর সব থেকে বড় কথা, হিমালয়কে ঘিরে আছে 8টি উন্নয়নশীল দেশ।
3: একদম তাই, 8টি উন্নয়নশীল দেশ মানে হলো G8।
0: হ্যাঁ,
3: পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, চীন, ভুটান এবং মায়ানমার।
4: কি তাই? এবারে একেবারে রদ্রদাদাবাবু 100-তে 100।
0: এটা একদম ঠিক বলেছো ভোলাদা। আসলে এসব জায়গায় স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন কমানো বা মানিয়ে নেওয়া এবং প্রাণ বৈচিত্র্য সংরক্ষণটা জরুরি। জলবায়ু পরিবর্তন ও প্রাণ বৈচিত্র্য নিয়ে উদ্বেগ আকাঙ্ক্ষা এই সব কিছুই তো হিমালয় লাগোয়া উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার উৎসাহ যোগাবে।
2: হ্যাঁ, গোটা বিশ্বে হিমালয়ের গুরুত্ব বুঝে ভারত জলবায়ু সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনার অঙ্গ হিসেবে হিমালয়ের বাস্তুসংস্থান বজায় রাখার এক জাতীয় মিশন হাতে নিয়েছে।

0: তোমরা যদি দেখো দেখবে সাম্প্রতিক জলবায়ু পরিবর্তন এই মানুষের সৃষ্টি করা জলবায়ু নিয়ামক শক্তিকে ঘিরে। শিল্প বিপ্লবের পরবর্তী যুগে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ক্রমাগত বৃদ্ধি ও তার ফলস্বরূপ পৃথিবী উষ্ণায়ন বিজ্ঞানীদের মধ্যে সৃষ্টি করেছে এক বিতর্কের ঝড়। হ্যাঁ, এ নিয়ে পরে একসময় আমরা আলোচনা করতে পারি, অবশ্যই আজকে নয়।
1: পৃথিবী উষ্ণায়নের ফল তো আমরা ভালোই বুঝতে পারছি, এখন গরমকালে যা গরম পড়ে।
2: আমাদের ছোটবেলায় এত গরম পড়তো না, তাই না বাবু?
0: হ্যাঁ, শুধু এখানে নয়, বন জঙ্গলে গরমের দাপটে দাবানলে ভয়াবহতা ক্রমশ বেড়ে চলেছে, কোথাও কোথাও অতি ভয়ঙ্কর ভাবে। সরকার মানুষকে সরিয়ে আনছে নিরাপদ জায়গায়।
3: কিন্তু বাবা, বনের পশুরা
0: আতঙ্কে দিশে আরো ছুটে আসছে লোকালয়ে, আর মানুষ বৈশাখিক উল্লাসে ছুটে গিয়ে অতি সহজে তাদের হত্যা করছে মাংস চামড়ার জন্যে।
1: সত্যি আজকের উষ্ণ পৃথিবীর করুণ চিত্র, কিন্তু মানব চিত্ত ভাবনাহীন। যে উষ্ণতা বৃদ্ধির দরুন হাজার হাজার পশু পাখি মারা যাচ্ছে, সেই বর্ধিত তাপমাত্রা তাদেরও যে একদিন স্পর্শ করতে হবে, এমন চিন্তা ভাবনা কারোর মনেই আসছে না। আপন আপন সুবিধায় ব্যস্ত সবাই।
0: আসলে মানুষের যে অর্থ, যে আনন্দ ফুর্তি, পরিবেশবিদদের কথাও তাদের কানে পৌঁছয় না, তা খবর রাখার তো সময় কোথায়?
1: আচ্ছা মেশো মশাই, মনে পড়ে 1990 সালে পরিবেশবিদদের সাবধান বাণী? সেদিন তাদের কথাকে প্রলাপ বাক্য বলে অনেকে উড়িয়ে দিয়েছিলেন। তারা কিন্তু বলেছিলেন, মানুষ পরিবেশের উপর নানা দিক থেকে যেভাবে নির্যাতন চালাতে শুরু করেছে, তাতে আগামী 25 বছরের ভিতর পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি চরম পর্যায়ে এগিয়ে যাবে।
0: ঠিক।
1: এবং উষ্ণতা বৃদ্ধির কারণে মেরুদেশের ও তুষারাবৃত পর্বত শৃঙ্গের বরফ প্রচুর পরিমাণে গলতে শুরু করবে এবং সমুদ্র ও নদীর জল ফুলে ফেঁপে উঠবে। দ্বিতীয়ত, বৃদ্ধি পাবে বন্যা, ঘূর্ণিঝড় ও দাবানলের প্রকোপ।
0: ঠিক।
1: তৃতীয়ত, নানা ধরনের জীবাণুর সংক্রমণ ঘটবে এবং কিছু কিছু জীবাণু অতি মারাত্মক আকার ধারণ করবে। এবং চতুর্থত, উষ্ণতা বৃদ্ধিতে নাভিশ্বাস উঠবে পৃথিবীর প্রাণী জগতের।
0: একেবারে ঠিক বলেছো বৃষ্টি, তবে 25 বছর অপেক্ষা করতে হয়নি, তার আগেই বিপন্ন প্রাণী জগত। মানুষের অস্তিত্ব যে বিপন্নের পথে সে কথা কেউ ভাবছে না। বিজ্ঞানের মায়া কাজল চোখে লাগিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কেবল রঙিন স্বপ্ন রচনা করে চলেছে তারা।
1: হ্যাঁ ঠিকই তো, মেরুদেশের বরফ গলতে শুরু করেছে, হিমালয়ের হিমরেখা অনেক ঊর্ধ্বে উঠে গেছে, আর আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত শৃঙ্গের বরফ তো প্রায় নিঃশেষের মুখে। আর মৌসুমী বায়ু শীতল হতে না পারায় বৃষ্টি ঢালছে পাহাড়ের পাদদেশে এবং উপকূল ভাগেও। সমতল ভূমিতে খরার প্রবণতা, নদীতে নদীতে প্রবল বন্যা এবং ভাঙন। শুধু তাই নয়, প্রসারিত হচ্ছে মরুভূমিও, আর বছরের পর বছর শুধু বেড়েই চলেছে খরা প্রবণ অঞ্চল।
0: হ্যাঁ, নতুন নতুন রোগের যেমন আমদানি হচ্ছে, তেমনি পুরনো রোগগুলো নতুন রূপ নিয়ে ফিরে আসছে। মশারা ছড়াচ্ছে ম্যালেরিয়া, এনকেফালাইটিস, ডেঙ্গু, চিকুনগুনিয়া। ডিডিটির ভয়ঙ্কর বিষক্রিয়ার কথা জেনেও মশাদের ঠেকাতে সেই ডিডিটিকেই হাতে তুলে নিয়েছি আমরা।
1: চারিদিকে এত অঘটন ঘটা সত্ত্বেও কারুর চৈতন্যোদয় হচ্ছে না।
3: হ্যাঁ, পরিবেশ সুরক্ষার ব্যাপারে মানুষ নাকি যথেষ্ট সচেতন, তাই ঘটা করে প্রতিপালিত হচ্ছে পরিবেশ দিবস, স্বাস্থ্য দিবস, ধূমপান বিরোধী দিবস, এইসব মাইকে, পোস্টারে, ফেস্টুনে, ছয়লাভ। আন্তর্জাতিক স্তরে সম্মেলনগুলোতে বিভিন্ন দেশ বলছে যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রুখতে হবে, মানব সভ্যতাকে দীর্ঘস্থায়ী করতে হবে। তো তুমি কি বলো?
0: পরিবেশ দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণকারী ও দর্শকরা বাড়ি ফিরে দিনটার গুরুত্ব বেমালুম ভুলে যাচ্ছেন।
3: ঠিক।
1: যেসব দেশ পরিবেশ দূষণের জন্য সর্বাধিক দায়ী, তারাই কিন্তু মুখে বড় বড় কথা বলেন।
0: একেবারে ঠিক।
1: উন্নত দেশগুলো সবার উপরে। বিশেষজ্ঞদের মতে পরিবেশের ভারসাম্য সর্বাধিক বিঘ্নিত করছে ওই দেশগুলি, অথচ আন্তর্জাতিক সম্মেলনগুলোতে তারা চুপ করে থাকেন।
3: একদম ঠিক কথা।
2: বাবা, কি যুগ পড়লো বলো দেখি।
1: দেখো তো বৃষ্টি, কে এলো? দেখছি মাসিমা। উমা, তুমি? মাসিমা, মেঘদা এসেছে।
4: হ্যাঁ, মেঘ, মেঘ, মেঘ বাবা, তুই এসেছিস? এসেছিস বাবা?
5: কি আনন্দ!

0: আরে এই যে কি গো, আরে ঘুমের ঘরে গান গাইছো কেন? আরে গান গাইছো কেন ঘুমের ঘরে? হ্যাঁ
1: কথা
0: কেন বলছো?
1: আমাদের মেঘ মারা গিয়েছিল
2: অন্বেষা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মেঘ ভাঙা বৃষ্টি নিয়ে বিজ্ঞান আশ্রিত নাটক। অভিনয় সৌমিক বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মুখোপাধ্যায়, রূপন দাশগুপ্ত, তুহিনা দত্ত এবং বিল্লদল চট্টোপাধ্যায়। এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে আগামী সপ্তাহে। নমস্কার। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মুভি এফে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম স্বাগতম আজ সন্ধ্যায়। আর আপনাদের সঙ্গে এই প্রান্তে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? হ্যাঁ, জানি আবহাওয়ার সংবাদ বলছে যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে, বিশেষ করে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে একটু ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারই ফলস্বরূপ, এবং যেহেতু এটা ভরা বর্ষা, তাই এই সময় আজকের দিনটা অন্তত মেঘলা আকাশ নিয়ে বেশ একটা বৃষ্টির সম্ভাবনায় বসে আছি। কোথাও কোথাও একটু বৃষ্টি হচ্ছেও বা, আমি তো স্টুডিওর ঘরে, আপনারা বলতে পারেন আপনাদের অঞ্চলে কি অবস্থা চলছে। তবে আজ কিন্তু আমি আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি নানান রঙের খবর। আজকের দিনটিকে কেন্দ্র করে জন্মদিন রয়েছে শ্রীকান্ত বল্লার, এবং জানেন তো আজ ওয়ার্ল্ড চকলেটে, হ্যাঁ মিষ্টি মুখ না হোক মিষ্টি কথা তো খানিক হবেই। আর আজকের আজ সন্ধ্যায় জুড়ে কিন্তু অনেকখানি চলবে খেলার জগতের নানান গল্প। আসলে বিশ্বকাপ নিয়ে এমন

আছি আমরা, তাই মন তো ঘুরে ফিরে খেলার খবরে মন চায়। খেলা তো আপনারা দেখছেন, কিন্তু কত রকমের মজার মজার খবর যে আছে এই বিশ্বকাপকে নিয়ে, আমি না হয় তারই খানিক গল্প করে যাব আপনাদের সঙ্গে, থাকবে শ্রোতার কমেন্টও। তাহলে দেরি নয়, এক কাপ

আজ শোনাব এমন একজন মানুষের গল্প যিনি দৃষ্টিহীন হয়েও নিজের স্বপ্ন দিয়ে পৃথিবীকে নতুন করে দেখতে শিখিয়েছিলেন। তিনি তরুণ উদ্যোক্তা শ্রীকান্ত বল্লা। শ্রীকান্ত বল্লার জন্ম 1991 সালের আজকের দিনে, অর্থাৎ 7 জুলাই, অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনমের সীতারামপুরম গ্রামে। জন্মের পরই বোঝা গেল শিশুটি সম্পূর্ণ দৃষ্টিহীন। গ্রামের মানুষ অবশ্য তার বাবা মাকে বলেছিলেন এ ছেলের ভবিষ্যৎ নেই, কিন্তু মা বাবা জন্মান্ধ শিশুটিকে তো ত্যাগ করতে পারেন না। গ্রামের দরিদ্র কৃষক পরিবারে বড় হওয়া শ্রীকান্তের শৈশব ছিল বড্ড কঠিন সংগ্রামের। না ছিল বিদ্যুৎ, না ছিল অর্থ, কিন্তু শ্রীকান্তের ছিল অদম্য ইচ্ছে শক্তি। মাধ্যমিকে প্রায় 98% নম্বর পেয়ে স্কুলের গণ্ডিতে পেরালেন, কিন্তু উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান পড়তে গিয়ে জানতে পারলেন একজন দৃষ্টিহীন ছাত্র বিজ্ঞান পড়তে পারবে না। কিন্তু শ্রীকান্ত হার মানেননি, তিনি আইনি লড়াই করে জয়ী হলেন একসময় এবং অন্ধ্রপ্রদেশের প্রথম দৃষ্টিহীন ছাত্র হিসেবে বিজ্ঞান পড়ার অধিকারটি অর্জন করে আনলেন। এই সময়ে লিড ইন্ডিয়া 2020 কর্মসূচির মাধ্যমে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালামের সঙ্গে আলাপ করার সুযোগ এসে গেল শ্রীকান্তের কাছে। কালাম সাহেবের প্রেরণায় তিনি জীবনে পেলেন এক নতুন পথপ্রদর্শক। এরপর একজন আন্তর্জাতিক দৃষ্টিহীন ছাত্র হিসেবে এক নতুন ইতিহাস তৈরি করে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান MIT ভর্তি হলেন শ্রীকান্ত। দেশে ফিরে শুরু করলেন বোল্যান্ড ইন্ডাস্ট্রিজ। ছোট্ট স্বপ্ন নিয়ে শুরু হওয়া সেই প্রতিষ্ঠান

আজ বড় শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে অসংখ্য মানুষ, বিশেষত প্রতিবন্ধী মানুষরা কাজের সুযোগ পাচ্ছেন। আসলে শ্রীকান্ত বল্লার জীবন দর্শন বুঝিয়ে দেয়, চোখে না দেখলেও মানুষ দূরদৃষ্টি রাখতে পারে, কারণ সত্যিকারের দৃষ্টি থাকে মন আর স্বপ্নে

আজ কিন্তু এমন একটি দিন যে দিনের সাথে একটা মিষ্টি মুখের সম্পর্ক জড়িয়ে আছে ছোট বড় সব্বার। প্রথমেই তো বলেছিলাম, আর এই এমন এক বস্তু যা ছোটদের ছুতো করে আমরা বড়রাও কিন্তু একটু ভাগ বসিয়ে থাকি। আজ 7ই জুলাই বিশ্ব চকলেট দিবস। মনটা খুশি খুশি হয়ে আছে তো? চকলেটের নাম শুনলেই সেই যে ছোটবেলার একটা আনন্দ, কিংবা জন্মদিনের উৎসব, অথবা প্রিয় মানুষকে দেওয়া ছোট্ট উপহারের স্মৃতি মনকে কেমন ছুঁয়ে যায় বলুন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই চকলেটের জন্য একটি বিশেষ দিন কেন? চলুন আজ বরং সে গল্পই কিছুটা হয়ে যাক। শোনা যায়, বহু শতাব্দী আগে মধ্য ও দক্ষিণ আমেরিকার মায়া এবং অ্যাজটেক সভ্যতার মানুষ কোকো বীজকে খুব মূল্যবান আর পবিত্র বলে মানতেন। তারা কোকো দিয়ে এক ধরনের পানীয় তৈরি করতেন যা শক্তি ও মর্যাদার প্রতীক ছিল। কিন্তু আজ আমরা যে মিষ্টি চকলেট খাই তার যাত্রা শুরু কিন্তু অনেক পরে। ধরা হয় 1550 সালের 7ই জুলাই ইউরোপে প্রথম চকলেটের আনুষ্ঠানিক আগমনকে স্মরণ করেই বিশ্ব চকলেট দিবসটি পালন শুরু হয়। যদিও এর সূচনা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, তবু ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে এ দিনটি আনন্দের উৎসবে পরিণত হয়েছে। ভাবুন তো, এক সময় যে চকলেট রাজা মহারাজাদের বিলাসের জিনিস ছিল, তা কিনা আজ বিশ্বের কোটি কোটি মানুষের আনন্দের সঙ্গী। শিশুর মুখের হাসি থেকে শুরু করে ভালোবাসার প্রকাশ, সব জায়গাতেই চকলেটের একচ্ছত্র আধিপত্য। তবে শুধু কি স্বাদের জন্য? এর সামাজিক প্রভাবও কিন্তু কম নয়। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কৃষক কোকো চাষের সঙ্গে যুক্ত রয়েছে। চকলেট শিল্প বহু মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। আবার বিভিন্ন সামাজিক উদ্যোগে চকলেটকে ব্যবহার করা হয়, কখনো উপহার, কখনো সহমর্মিতা বা সম্পর্কের প্রতীক হিসেবে। আজকে তাই বিশ্ব চকলেট দিবসে জীবনের প্রতিটি মুহূর্ত চকলেটের মতন মিষ্টি হয়ে উঠুক আপনাদের, এমনটাই বলতে ইচ্ছা করছে। আর মর্যাদা পাক কোকো উৎপাদনকারী কৃষকরা, বহু ঘাম ফেলে তারা কাজ করেন, ভীষণ পরিশ্রম। চকলেট খেতে যতটা আনন্দদায়ক, উৎপাদনের সঙ্গে জড়িয়ে আছে ততটাই শ্রম আর কষ্ট। আজকের দিনে সেই শ্রমকেও মর্যাদা দেবার দিন। আর আমি তো চকলেট খেতেও পারছি না, খাওয়াতেও পারছি না আপনাদের, কিন্তু অঞ্জন দত্তের চকলেট নিয়ে একটা ভীষণ মিষ্টি গান অবশ্য শোনাতে পারি। শুনে তাহলে।

কৈশোর, ভালোবাসা আর চকলেট, আর দুষ্টু মিষ্টি সম্পর্ক, সব কিছু কেমন মিলেমিশে একাকার হয়ে আছে না গানটিতে? জানি অনেকেই ভীষণ ভীষণ নস্টালজিক হয়ে গেছেন। আমি কিন্তু কথা দিয়েছিলাম এই বিশ্বকাপের মরশুমে আজ কথা হবে অনেকটা খেলা নিয়ে, থাকবে আপনাদের মতামত। তবে তার আগে দু দুটি গান থাকবে আপনাদের জন্য পরপর, তারপর ফিরে আসব খেলার কথায়। পরপর দুটি গান অনুসূয়া চৌধুরী এবং চন্দ্রবিন্দুর পরিবেশনায়।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
3: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

কথা দিয়েছিলাম বন্ধুরা, দু দুটি গানের পর ফিরে আসব খেলার জগৎ নিয়ে। বিশ্বকাপ শেষ হলোয়, ভীষণ উত্তেজনাপূর্ণ খেলা এখন, হিসেবের খেলা এখন। জানতে চাওয়া হচ্ছে আপনাদের মতামত, আপনারা মতামত জানাচ্ছেন এবং জানাতে থাকুন। আমরা রয়েছি আপনাদের মতামতটি আপনাদের কাছে তুলে ধরার জন্য, মৈত্রী শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবার জন্য। আজ পড়ে নিই দর্শক এবং আমাদের শ্রোতা শ্রাবণী চ্যাটার্জি লিখেছেন, বিশ্বকাপ 2026 থেকে বিদায়, শেষ হলোয় আরেকটি ভালো দল পর্তুগালের, সেই সঙ্গে বিশ্বকাপ থেকে চিরবিদায় নিলেন CR7। শেষ মুহূর্তে মিকেল মেরিনোর জয়সূচক গোলটি নিশ্চিত করে দিল পর্তুগালের বিদায়। তার এই গোল ফুটবল প্রেমী দর্শকদের কতদিন মনে থাকবে তা জানা নেই, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার কোটি কোটি ভক্তদের হৃদয়ে থেকে যাবেন। রোনাল্ডোর হয়তো এই আক্ষেপটা থেকে যাবে, বিশ্বকাপ ট্রফি তার অধরায় থেকে গেল। বন্ধুরা কমেন্ট করতে থাকুন প্রতিদিন সকাল সকালের আড্ডায়, আর আজ সন্ধ্যায় আপনাদের কমেন্ট পৌঁছে যাবে মৈত্রী শ্রোতাদের কাছে।

সব খেলার সেরা ফুটবল, আর এই ফুটবল নিয়ে এখন উন্মাদনা। আপনাদের নিজেদের পছন্দের তারকা তো আছেই, পছন্দের দেশ, পছন্দের তারকা, কিন্তু এবার বিশ্বকাপে অন্যরকম এবং অনন্য এক তারকার কথা বরং আমি বলি। চলতি বিশ্বকাপে এ তারকাকে নিয়ে কিন্তু ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। 2026-এর বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল টিয়ান্ডা। হ্যাঁ, বন্ধুরা তো জানেন নানান রকম আলোচনা জল্পনা কল্পনা, তবে সত্যি তো বল যাকে পায়ে পায়ে দৌড়ে সৃষ্টি করেন ইতিহাস খেলোয়াড়রা, আজ সেই হয়ে উঠেছে এক অন্য ইতিহাসের গল্প। একটা সময় ছিল ফুটবল একেবারেই সাধারণ চামড়ার বল ছিল, বৃষ্টিতে ভিজলে ভারী হয়ে যেত, খেলোয়াড়রা মাথা দিয়ে বল মারতে গিয়ে পড়তেন বিপদে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে প্রযুক্তি, আর তারই ফলস্বরূপ এবছর টিয়ান্ডা যেন শুধু বলই নয়, ছোট্ট এক চলন্ত বিজ্ঞান ল্যাবরেটরি। এ বলের ভিতরে লুকিয়ে আছে অত্যাধুনিক মোশন সেন্সর চিপ, যা প্রতি সেকেন্ডে প্রায় 500 বার তথ্য পাঠাতে পারে। অর্থাৎ বলটাকে কে ছুল, কখন ছুল, কোন দিকে গেল, সব কিছুর তথ্য মুহূর্তে পৌঁছে যায় প্রযুক্তি ব্যবস্থার কাছে। একবার ভাবুন তো, মাঠে কোনো খেলোয়াড় অফসাইড কিনা, অথবা বল কার পায়ে শেষ লেগেছিল, এ নিয়ে কত তর্ক হতো। রেফারি আর তার সহকারী রেফারির চোখের উপরেই ছিল ভরসা, ছিল নানা রকম অনাস্থা কিংবা তর্ক বিতর্ক। কিন্তু এখন টিয়ান্ডা যেন বলছে, তর্কের দিন শেষ, সঠিক তথ্য আমিই দিচ্ছি। শুধু কি তাই, এ বলের বাইরের গঠনও বেশ অভিনব, মাত্র 4টি বিশেষ প্যানেল দিয়ে তৈরি, ফলে বাতাসে বলের গতি আরও গতিশীল, আরও না গতিশীল নয়, আরও স্থিতিশীল হচ্ছে। আর মজার ব্যাপার কি বলুন তো, এ বলকে ম্যাচের আগে চার্জ দিতে হয়। হ্যাঁ ঠিকই, আগে মানুষ যেমন মোবাইলে চার্জ দেয়, এখন ফুটবলও চার্জ নিচ্ছে। কারণ আজকের ফুটবল শুধু পায়ের খেলা নয়, এখানে প্রতি মুহূর্তে বিজ্ঞান, প্রযুক্তি আর কল্পনা সব হাত ধরাধরি করে আছে সব দিক থেকে। তাই এবারের বিশ্বকাপে অত্যন্ত চমকপ্রদ এই টিয়ান্ডা বল, এবং সে যে নিজেই তারকা, সে সম্পর্কে নিশ্চয়ই আমার মতোই আমার বন্ধুদেরও কোনো রকম সন্দেহের অবকাশ নেই। শুনি নেই আরেকটি ফুটবলের গান।

ওষ্ঠ গোপাল চলতিকে বলরাম, ইতিহাসে লেখা আছে তাদেরই নাম। বাঙালি তাদের নিয়ে মেতে বারো মাস, ফুটবল বাঙালির শ্বাস প্রশ্বাস।

বাঙালির ফুটবল প্রীতি, তা সে বিশ্বকাপে ভারত থাকুক বা নাই থাকুক, ফুটবল প্রিয় মানুষের কাছে বিশ্বকাপ মানে ইতিহাস, আর সেই ইতিহাসের খবর কিন্তু আমাদের রাখা চাই চাই। আমি নিয়ে যাব একটু পুরনো দিনে, সেই 1955 সাল। সেবারে 1954 সালের গরমে এক জার্সি কাণ্ড হয়েছিল। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সে বিশ্বকাপের ম্যাচে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা, খেলোয়াড়রা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে বিরতির সময় ভুল করে অন্য সতীর্থের জার্সি পরে মাঠে চলে এলেন। ফল কী হলো? রেফারি অবাক হয়ে দেখলেন একই দলের দুই খেলোয়াড়ের নম্বর একই। মাঝে মাঝে প্রকৃতি নানান কাণ্ড করে, সেও হতে চায় নায়ক। 1998 সালে যেমন হেয়ার স্টাইল বিশ্বকাপ, ফ্রান্স বিশ্বকাপে রোনাল্ডো তার বিখ্যাত অদ্ভুত চুলের ছাট নিয়ে নামলেন মাঠে। অনেকেরই হয়তো মনে পড়ছে সে কথা, সামনে ছোট্ট চুলে আর বাইরে, তার মানে তার চারপাশে মাথার পুরোটাই প্রায় ফাঁকা। পরে তিনি অবশ্য বলেছিলেন তিনি চেয়েছিলেন সবাই যাতে তার পায়ের চোট ভুলে শুধু চুল নিয়েই আলোচনা করে। সত্যিই তেমনটি ঘটেছিল। আবার আসি এক প্রকৃতির কাণ্ডে, 2010 সালের ভুভুজেলার জ্বর। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে স্টেডিয়াম জুড়ে বাজছিল ভুভুজেলা। সে ঝড়ের শব্দ এতটাই অদ্ভুত ছিল যে অনেক দর্শক টিভি চ্যানেলে ফোন করে অভিযোগ করছিলেন টিভি নষ্ট হয়ে গেছে নাকি, এত মৌমাছির আওয়াজ কেন। কিংবা ধরুন 2022-এর বিড়ালের সাংবাদিক সম্মেলনের কথা একটু বলে যাই যেতে যেতে। বিশ্বকাপ চলাকালীন এক সাংবাদিক সম্মেলনে হঠাৎ করে এক বিড়াল উঠে পড়ল টেবিলের পরে, একজন খেলোয়াড় মজা করে তাকে সরিয়ে দিলেন, আর ততক্ষণে সেই বিড়াল সমাজ মাধ্যমে বিশ্বকাপের নতুন তারকা হয়ে গেল। এই ছোট ছোট ঘটনাগুলো ফুটবলকে শুধু খেলা নয়, আনন্দ নয়, এক বিরাট উৎসবে পরিণত করে, যে উৎসবে এই মুহূর্তে মেতে আছি আমরা। ফুটবল বিশ্বকাপের রংবাহারে তাই ম্যাচ, গোল, তারকারা, আর তার সঙ্গে সঙ্গে মিশে থাকে এমনই কত গল্প প্রতি বছর। এই মজাদার গল্পগুলো কোনো অংশে তাই কম ইতিহাসের সাক্ষ্য বহন করে না। বন্ধুরা, সময় একেবারে শেষ, বিদায় নেব আমি তন্ময়ী আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। বিদায় আজকের মতন।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে মিতুল সাহা।

0: জীবনের মতোই খেলারও আছে হাসি কান্না, জয় পরাজয়, আশা নিরাশার অগণিত গল্প। কখনো শেষ মুহূর্তের এক গোল বদলে দেয় ইতিহাস, কখনো একটি বল, একটি শট কিংবা একটি সিদ্ধান্ত লিখে দেয় নতুন অধ্যায়। আর সেই গল্পেরই বিশ্বস্ত সাক্ষী কোটি কোটি ক্রীড়াপ্রেমী। আজও বিশ্বের নানা প্রান্তে খেলার মঞ্চে রচিত হয়েছে নতুন নতুন ইতিহাস, জন্ম নিয়েছে নায়ক, আবার কেউ হারিয়েছেন স্বপ্নের ঠিকানা। সেই সব উত্তেজনা, আবেগ, সাফল্য, হতাশা আর অনুপ্রেরণার গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ ক্রীড়া অনুষ্ঠান মৈত্রী ক্রীড়াঙ্গন। বিশ্বকাপ ফুটবলের রুদ্ধশ্বাস লড়াই, আন্তর্জাতিক ক্রিকেটের টান টান উত্তেজনা, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ক্রীড়া সংবাদ বিশ্লেষণ এবং অজানা নানা তথ্য নিয়ে আগামী কিছুক্ষণ আমরা থাকব আপনাদের সঙ্গে। তাহলে চলুন, খেলার প্রতি আমাদের ভালোবাসাকে সঙ্গী করে মাঠের প্রতিটি মুহূর্তে স্পন্দনকে হৃদয়ে ধারণ করে শুরু করি আজকের ক্রীড়াঙ্গন। অনুষ্ঠানের একেবারে আমরা শুরু করব এক নজরে দিয়ে।
1: এক নজরে
0: ফিফা বিশ্বকাপ 2026-এ নকআউট পর্বের উত্তেজনার তুঙ্গে স্পেন ও বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। আজ আরও দুটি গুরুত্বপূর্ণ রাউন্ড অফ 16 ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে আর্জেন্টিনা মুখোমুখি হবে মিশরের এবং সুইজারল্যান্ড খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। ভারত ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজে আজ নটিংহ্যামের টেন্ট ব্রিজে তৃতীয় ম্যাচ। সিরিজে ঘুরে দাঁড়াতে ভারতের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল নির্বাচন ও ব্যাটিং বোলিং কৌশল নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা। উইম্বলডন 2026-এ শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালে লড়াই, ইতিমধ্যে তা শুরু হয়েছে। বিশ্বের সেরা টেনিস তারকারা সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আজ কোর্টে। ট্যুর ডি ফ্রান্সের চতুর্থ ধাপ আজ, সামগ্রিক লিড ধরে রাখার লড়াইয়ে শীর্ষ সাইক্লিস্টদের দিকে নজর। WWE এর দীর্ঘ 15 বছর পর CM পাঙ্ক বিশ্ব শিরোপা জিতে ক্রীড়া দুনিয়ার সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছেন। এই প্রত্যাবর্তন আজ আন্তর্জাতিক ক্রীড়া সংবাদে অত্যন্ত আলোচিত বিষয়। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর শুনবেন আজকের দিনে। আজকের দিনে সাধারণত আমরা অতীত দিনের খেলার জগতে ঘটে যাওয়া কিছু স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নিই, এছাড়াও শুভেচ্ছা বার্তা পাঠাই এই অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও
2: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করা হল ময়দানের আশুতোষ কলেজ তাঁবুতে। এমন এক মহৎ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
0: আমরা শুনে নেব এই প্রতিবেদন। অনুষ্ঠানটিতে সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় ছিলেন অঞ্জন চট্টোপাধ্যায়।

আজকের দিন, আজ 7ই জুলাই, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক গৌরবময় দিন। আজ জন্মদিন সেই মানুষটির, যিনি অসংখ্য স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, যিনি চাপের মুখেও ছিলেন হিমালয়ের মতো স্থির, যার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট পৌঁছেছিল শিখরে, প্রাক্তন অধিনায়ক। ক্রিকেট প্রেমীদের কাছে তিনি শুধু একজন অধিনায়ক নন, তিনি আস্থা, সাহস এবং আত্মবিশ্বাসের আরেক নাম। রাঁচির এক সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং অদম্য মানসিক শক্তির জোরে তিনি হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সফল অধিনায়ক। তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে বহু স্মরণীয় ইনিংস, আর তার গ্লাভসে ধরা পড়েছে অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত। 2011 সালের বিশ্বকাপের সেই ঐতিহাসিক ছক্কা আজও কোটি কোটি ভারতীয়দের হৃদয়ে অমলিন। টি-20 বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি বড় ICC শিরোপাই তার নেতৃত্বে জিতেছে ভারত। এই বিরল কৃতিত্ব তাকে এনে দিয়েছে ক্রিকেট ইতিহাসে এক অনন্য উচ্চতা। তবে পরিসংখ্যানের বাইরেও ধোনির সবচেয়ে বড় পরিচয় তার ব্যক্তিত্ব। সাফল্যের শিখরেও তিনি ছিলেন বিনয়ী, শান্ত এবং সংযত। জয় পরাজয়ের প্রতিটি মুহূর্তে তিনি শিখিয়েছেন কীভাবে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হয়, কীভাবে দলকে নিজের আগে রাখতে হয় এবং কীভাবে নীরব কাজ করে ইতিহাস গড়তে হয়। তাই তার নামের সঙ্গে আজও জুড়ে রয়েছে একটি বিশেষ অভিধা, ক্যাপ্টেন কুল। ক্রিকেট মাঠের বাইরেও ধোনি লক্ষ লক্ষ তরুণের অনুপ্রেরণা, স্বপ্ন দেখার সাহস, কঠোর পরিশ্রমের মূল্য এবং দেশের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার যে শিক্ষা তিনি দিয়েছেন তা আগামী প্রজন্মের কাছেও সমান প্রাসঙ্গিক। আজ তার জন্মদিনে আকাশবাণীর পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা। সুন্দর, সুস্থ ও আনন্দময় হোক তার আগামী দিনের জীবন। ভারতীয় ক্রিকেটে তার অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি। আপনার সাফল্যের গল্প, আপনার নেতৃত্ব এবং আপনার অনুপ্রেরণা আগামী দিনে ক্রিকেটারদের পথ দেখিয়ে যাবে, আজ, আগামীকাল এবং অনন্তকাল। আজকের দিনে অতীতকালের কোনো বছরে ঘটে যাওয়া কিছু স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নেব। 1958 সালে ইংল্যান্ডের ক্রিকেট ব্যাটার আর্থার মিল্টন তার টেস্ট অভিষেকে অপরাজিত 104 রান করেন। হেডিংলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টটি ড্র হয়। চলে আসবো 1974 সালে। 1974 সালে আজকে দিনে ফিফা বিশ্বকাপ ফাইনাল, অলিম্পিয়া স্টাডিয়ান মিউনিক, জার্মানি 43তম মিনিটে স্ট্রাইকার গার্ড মুলারের জয়সূচক গোলে পশ্চিম জার্মানির নেদারল্যান্ডসকে 2-1 গোলে পরাজিত করে। এরপর 1978 উইম্বলডন মহিলা টেনিস মার্টিনা নাভ্রোতিলোভা ক্রিস এভার্টকে 2-6, 6-4, 7-5 সেটে হারিয়ে তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জেতেন।

শ্রোতা বন্ধুরা, বাঙালির ফুটবল বিশ্বকাপ, আজকের বিষয় বিশ্বকাপের রঙ্গমঞ্চ। বিশ্বকাপ ফুটবল শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এ যেন বাঙালির হৃদয়ের এক অনির্বচনীয় উৎসব। চার বছর অন্তর যখন বিশ্বকাপের বাঁশি বেজে ওঠে, তখন বাংলার অলিগলি, শহর থেকে গ্রাম, সবখানেই যেন ফুটবলের এক নতুন প্রাণের সঞ্চার হয়। পৃথিবীর হাজার হাজার কিলোমিটারের দূরে খেলা হলেও তার প্রতিটি পাস, প্রতিটি গোল, প্রতিটি জয় পরাজয় বাঙালির হৃদস্পন্দনের সঙ্গে মিশে যায়। বাংলার ফুটবল প্রেমের ইতিহাস বহু পুরনো। এই বাংলার মাটি একসময় জন্ম দিয়েছে অসংখ্য কিংবদন্তি ফুটবলারকে। দেশীয় ফুটবলের গৌরব গাঁথা থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবলের প্রতি গভীর অনুরাগ, সব মিলিয়ে ফুটবল আজ বাঙালির সংস্কৃতিরই একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বকাপেলেই বাংলার চেহারা যেন বদলে যায়। বাড়ির ছাদে, বারান্দায়, দোকানের সামনে কিংবা গ্রামের মাঠে উঠতে থাকে বিভিন্ন দেশের পতাকা। কেউ সমর্থন করেন ব্রাজিলকে, আবার কেউ আর্জেন্টিনাকে, কেউ বা জার্মানি, স্পেন, ফ্রান্স কিংবা ইংল্যান্ডকে। কিন্তু দল আলাদা হলেও আনন্দের ভাষা একটাই, ফুটবল। চায়ের দোকানের আড্ডা থেকে অফিসের ক্যান্টিন, স্কুল কলেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সর্বত্র শুরু হয় ফুটবল নিয়ে তর্ক, বিশ্লেষণ আর ভবিষ্যৎবাণী। বিশ্বকাপ রাত মানেই বাঙালির কাছে এক অন্যরকম অনুভূতি। গভীর রাত পর্যন্ত জেগে প্রিয় দলের খেলা দেখা, গোল হলে উল্লাসে ফেটে পড়া, পরাজয়ে নীরব হয়ে যাওয়া, এসবই যেন বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ। ছোট বড়, ধনী গরিব, শহর গ্রাম, সব বিভেদ ভুলে মানুষ এক হয়ে যায় ফুটবলের টানে। আসলে ফুটবল বাঙালির কাছে কেবল একটি খেলা নয়, একটি আবেগ, একটি স্মৃতি, এটি পারিবারিক ও সামাজিক বন্ধনেরও একটি উপলক্ষ। একসঙ্গে বসে খেলা দেখা, প্রজন্ম থেকে প্রজন্মে ফুটবল প্রেমের উত্তরাধিকার পৌঁছে দেওয়া, এই ঐতিহ্যই বাঙালিকে অন্যদের থেকে আলাদা করে। বিশ্বকাপ আমাদের শেখায় প্রতিদ্বন্দ্বিতা, শৃঙ্খলা, দলগত ঐক্য এবং খেলোয়াড় সুলভ মনোভাবের মূল্য। জয় পরাজয়ের জীবনেরই অংশ, কিন্তু খেলার সৌন্দর্য উপভোগ করাই প্রকৃত ক্রীড়াপ্রেমীর পরিচয়। তাই আসুন, বিশ্বকাপের এই মহোৎসবকে আমরা ফুটবলকে ভালোবাসি, বিশ্বকাপের এই মহোৎসবে আমরা ফুটবলকে ভালোবাসি এবং খেলাকে সম্মান করি এবং প্রতিদ্বন্দ্বিতাকে সীমাবদ্ধ রাখি শুধুই মাঠের 90 মিনিটে। কারণ বিশ্বকাপ শেষ হয়ে যায়, কিন্তু মানুষের সম্পর্ক, ভালোবাসা আর খেলাধুলার চেতনা চিরকাল অটুট থাকে। ফুটবল বাচুক, ক্রীড়াসুলভ সুলভ মনোভাব বাচুক, আর বিশ্বকাপের আনন্দে মুখর হয়ে উঠুক সমগ্র।

0: Texans are here.
1: Atos kancir tolay.
2: আতশ কাচের তলায় শুনব বিস্তারিত খেলার খবর। শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ ফুটবলের মঞ্চে প্রতিদিনই যেন নতুন এক নাটকের জন্ম দিচ্ছে। গ্রুপ পর্বে উত্তেজনা পেরিয়ে এখন নকআউটের আসর। এখানে একটি ভুল মানেই বিদায়, আর একটি মুহূর্তে সাফল্যই পৌঁছে দিতে পারে ইতিহাসের নতুন অধ্যায়। 6 জুলাই রাত থেকে 7 জুলাই অর্থাৎ আজ সকাল পর্যন্ত বিশ্বকাপে অনুষ্ঠিত হল রাউন্ড অফ 16-এর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দুটি ম্যাচই ফুটবল প্রেমীরা দেখলেন কৌশল, গতি, আবেগ এবং শেষ পর্যন্ত জয়ের জন্য মরিয়া লড়াই। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুটি ফুটবল পরাশক্তি, পর্তুগাল ও স্পেন। দুই প্রতিবেশী দেশের এই দ্বৈরথ ঘিরে আবেগ আগেই ছিল প্রবল উত্তেজনা। ম্যাচের শুরু থেকেই দুই দলই নিজের স্বাভাবিক পাসিং ফুটবল এবং বলের দখল করে ধরে রাখার কৌশল নিয়ে গয়। মাঝমাঠে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। পর্তুগালের আক্রমণ ভাগে অভিজ্ঞতার ছাপ থাকলেও স্পেনের রক্ষণ ছিল অত্যন্ত সংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বেড়ে যায়, দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। মনে হচ্ছিল ম্যাচটি হয়তো অতিরিক্ত সময় গড়াবে, কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত অনিশ্চয়তার খেলা, সেটাই আবারও প্রমাণিত হলো। যোগ করা সময় দুর্দান্ত এক আক্রমণ থেকে স্পেন গোল করে 1-0 ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সেই একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্প্যানিশ শিবিরে শুরু হয়ে যায় উল্লাস, আর পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হয় গভীর হতাশায়। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সামনে ছিল ইউরোপের আরেক শক্তিশালী দল বেলজিয়াম। নিজেদের দর্শকদের সমর্থন নিয়ে শুরুটা ভালো করলেও ম্যাচ যত এগোয় বেলজিয়াম ততই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে যায়। দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাস এবং সুযোগের সদ্ব্যবহার সব মিলিয়ে তারা ছিল অনেক বেশি কার্যকর। যুক্তরাষ্ট্র একবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও বেলজিয়ামের ধারালো আক্রমণের সামনে তাদের রক্ষণ ভেঙে পড়ে। চার্লস ডি কেটেলারে অসাধারণ পারফরমেন্সে দুটি গোল করে ম্যাচে নায়ক হয়ে ওঠেন। শেষ পর্যন্ত 4-1 ব্যবধানে জয় তুলে নিয়ে বেলজিয়াম নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট। স্বাগতিকদের বিদায়, স্টেডিয়ামে নেমে আসে হতাশা ছায়া, আর বেলজিয়াম শিবিরে শুরু হয় উৎসব। এই দুই ম্যাচের ফলাফলের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আরেকটি মহারণ স্পেন বনামে বেলজিয়াম। ইউরোপের দুই শক্তিধর দলের এই লড়াই এখন বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণ। তবে রাউন্ড অফ 16-এর লড়াই এখনও শেষ হয়নি। 7 জুলাই অর্থাৎ আজ রাতে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, প্রতিপক্ষ মিশর। অন্য ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। এই দুই ম্যাচের বিজয়ীরাই পূর্ণ করবে কোয়ার্টার ফাইনালের শেষ দুটি স্থান। বিশ্বকাপ এখন এমন এক জায়গায়, এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি ম্যাচই একটি ফাইনালের গুরুত্ব সমান গুরুত্ব বহন করছে। প্রতিটি পাস, প্রতিটি ট্যাকল, প্রতিটি গোল সব কিছুই বদলে দিতে পারে একটি দেশের স্বপ্ন, কোটি কোটি সমর্থকদের আবেগ। সেই স্বপ্ন পূরণের লড়াই নিয়েই এগিয়ে চলেছে ফিফা বিশ্বকাপ 2026। শ্রোতা বন্ধুরা, আগামী দিনগুলি কোয়ার্টার ফাইনালে মহারণে কোন দল এগিয়ে যাবে, কার স্বপ্ন ভাঙবে, আর কে পৌঁছে যাবে বিশ্বকাপের আরও এক ধাপ কাছে, সেই উত্তরের অপেক্ষায় এখন গোটা ফুটবল বিশ্ব। চলে যাব অন্য খবরে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব ফুটবলের সর্বশ্রেষ্ঠ আসর ফিফা বিশ্বকাপ 2026 এখন পৌঁছে গিয়েছে সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। গ্রুপ পর্বে উত্তেজনায় রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16-এর নাটকীয় লড়াই শেষে এখন শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল বা শেষ আটের মহারণ। এখান থেকে প্রতিটি ম্যাচই কিন্তু ফাইনাল। এবারে বিশ্বকাপে ইতিমধ্যেই ঘটেছে একাধিক অঘটন। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায়ের স্বাদ দিয়েছে নরওয়ে। পর্তুগালকে হারিয়ে স্পেন নিজেদের শক্তির পরিচয় দিয়েছে। মরক্কো আবারও প্রমাণ করেছে তারা আর কোনোভাবেই আন্ডারডগ নয়। ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম ও নরওয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে আজকে দুই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুটো দল, যেই দুটি দলের কথা আমি এক্ষুনি আপনাদের জানালাম। শ্রোতা বন্ধুরা, কোয়ার্টার ফাইনালের সূচি এখন নির্ধারিত। তার মধ্যে দুটি ম্যাচ 9 জুলাই মুখোমুখি হবে ফ্রান্স মরক্কো, 10 জুলাই শক্তিশালী স্পেনের সামনে চ্যালেঞ্জ বেলজিয়াম, 11 জুলাই

এখন শেষ আটের এই মহারণে, যেখানে নির্ধারিত হবে কারা এগিয়ে যাবে বিশ্বকাপ ট্রফির আরও এক ধাপে এগিয়ে। শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপে আসল উত্তাপ এখন তুঙ্গে। আগামী কয়েকদিনেই লড়াই শুরু, চারটি দল চারটি সেমিফাইনালিস্ট নির্ধারণ করবে। বরং বিশ্ব ফুটবলের ইতিহাসে যোগ করতে হবে নতুন রোমাঞ্চকর অধ্যায়। শেষ পর্যন্ত কোন দেশের হাতে উঠবে ফুটবলের সোনালি ট্রফি, সেই উত্তর জানার অপেক্ষায় এখন গোটা বিশ্ব।

0: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করা হল ময়দানের আশুতোষ কলেজ তাঁবুতে। এমন এক মহৎ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত, এসেছিলেন ময়দানের অন্যান্য ক্লাব কর্তারা। এই অনুষ্ঠান আয়োজন করে আশুতোষ কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ, যোগমায়া দেবী কলেজ এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, সহায়তায় সেনাবাহিনী। সেখানে হাজির ছিলেন আমাদের আকাশবাণীর প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। এখন শুনে নেব ফুটবল সংগঠক সৌরভ পাল কি বলছেন।
1: ময়দানের বলা যেতে পারে যে একটা প্রাণকেন্দ্র, সেটা হচ্ছে আশুতোষ কলেজ টেন্ট। এখানে আশুতোষ কলেজ মানে স্যার আশুতোষ কলেজ টেন্ট, যোগমায়া কলেজ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা তিনটে কলেজের থেকে একসাথে যৌথভাবে আজকে এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। তার সাথে ময়দানের সমস্ত বলা যেতে পারে বিভিন্ন ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সহ অন্যান্য প্রায় 100 উপর ক্লাব আজকে এখানে সবাই যৌথভাবে এই কর্মসূচিতে যোগদান করেছে। মানুষের প্রচুর সাড়া পড়েছে এবং এই পুরো রক্তদানের মাধ্যমে রক্তটাই তুলে দেওয়া হবে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কাছে। আমাদের তো 150 জন মতন আজকে আমাদের টার্গেট আছে, এখন চলছে, মোটামুটি এগোচ্ছে ধীরে ধীরে। আর্মির হাতে রক্তটা যাওয়া মানে আমরা জানি যে সবার কাছে গেলে ব্যবহার হয়, কোনো জায়গায় হয়তো ব্যবহার হয়, কিন্তু রেডক্রস এবং আর্মির হাতে যে রক্তটা তুলে দেওয়া হচ্ছে আমরা মনে করি সঠিকভাবে ব্যবহার।
2: আপনার বার্তা কী থাকবে?
1: বার্তা থেকে মানুষ এগিয়ে আসুন, কারণ রক্ত তো কোনো কলকারখানায় তৈরি করা যাবে না, রক্ত তৈরি হয় হচ্ছে মানুষের শরীরে, তাই যত রক্তদান হবে তত মানুষের রক্তের অভাব পূরণ হবে।
0: এদিন এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করেন সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক। শ্যামাপ্রসাদকে স্মরণ করে তিনি জানালেন,
3: আজকে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তীতে আজকে আমাদের এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং যৌথভাবে করা হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আশুতোষ কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ এবং যোগমায়া দেবী কলেজ যৌথ উদ্যোগে এটা করেছেন। এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়নের জয়েন্ট সেক্রেটারি যিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি মাননীয় কল্যাণ চৌবে যেমন আছেন, সেমনি আশুতোষ কলেজের প্রিন্সিপাল ডাক্তার মানস কবি আছেন, আছেন টিচার ইনচার্জ আপনাদের যোগমায়া দেবী কলেজের অপূর্ব বেড়া, আছেন আমাদের আমাদের চক্রবর্তী বাবু আছেন অপূর্ব চক্রবর্তী, তিনি শ্যামাপ্রসাদ কলেজের প্রিন্সিপাল, এবং তার সঙ্গে প্রচুর মানুষ আজকে উদ্যোগ নিয়েছেন এই স্মরণীয় ব্যক্তিকে স্মরণীয় করার জন্য। আর্মিদের উদ্দেশ্যে আজকে এই রক্ত যে রক্তদান করছে সেটা আমরা তাদের হাতে তুলে দেবো। যারা প্রতিনিয়ত দেশকে রক্ষা করছেন তাদের সেবায় আমরা কিছু করতে পেরেছি, করতে পারছি, এই বলে আমাদের নিজেকে গর্বিত মনে করব। কারণ যে মানুষটিকে আজকে আমরা অনেকেই অনেক কিছু জানি না, আজকে যেভাবে তিনি দেশের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরও যেভাবে দেশকে তিনি সেবা করে গেছেন তার কোনো প্রশংসাই যথেষ্ট না। আজকে বলতে দ্বিধা নেই, তার মৃত্যুটা আজকেও আমাদের কাছে খুব রহস্যজনক। যখন অখণ্ড ভারত, যখন জম্মু কাশ্মীর অন্তর্ভুক্তির প্রশ্নে যখন সারা দেশ উত্তাল, সেই সময় কিন্তু উনি শাসকের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছিলেন এবং চাঁদনি চকে উনি গ্রেপ্তার বরণ করেন 1953 সালে। তারপর উনি যখন কাশ্মীরে যান সেই সময় গ্রেপ্তার হন এবং 1953 সালে 22 জুন গভীর রাত্রে তিনি পরলোকে যাত্রা করেন। তার মৃত্যু আজও আমাদের কাছে খুব রহস্য, কীভাবে বন্দি দশায় তখন পরিবারও কেউ ছিল না, কোনো লোকজন পাশে ছিল না। সরকারি মতে রাত 3:40 হলো প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন রাত্রি 2:25 তিনি এই লোক ত্যাগ করেছেন। তাই এরকম একজন মানুষ যে দেশের জন্য নিজেকে শেষ করে দিয়েছেন, দেশকে ভালোবাসতেন, মানুষের পাশে দাঁড়াতেন, কখনও তিনি 1943 সালে যখন চারিদিকে দুর্ভিক্ষ হয় তখন তিনি মানুষ পাশে দাঁড়িয়েছেন, 1947 সালে যখন কলকাতা হত্যাকাণ্ড এবং সাম্প্রদায়িক দাঙ্গা সেই সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তার এই অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের দিনে তাকে শ্রদ্ধা জানাতে পেরে ব্যক্তিগতভাবে আমি

0: আছি এবং আমাদের সবাই আজকে অত্যন্ত আনন্দিত।
1: আশুতোষ কলেজের অধ্যাপক মানস কবির জানালেন,
2: মূলত আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি জয়েন্ট সেক্রেটারি শ্রী কল্যাণ চৌবেজি, উনি আমাদেরকে উৎসাহিত করেছেন। উনি আমাদের এই কলেজের টেন্টে যবে থেকে উনি বসেছেন তবে থেকে কিছু না কিছু আমরা এখানে অ্যাক্টিভিটিস করছি, এবং এই প্রথম আশুতোষ কলেজের ইতিহাসে যে টেন্টে ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে এত বড় একটা অনুষ্ঠান হলো এবং এতজন রক্ত দিয়েছেন তিনটি কলেজের পক্ষ থেকে। 2023 সালের প্রিন্সিপাল হওয়ার পর প্রথম এই টেন্টের দিকে আমি বিশেষভাবে দৃষ্টিপাত করি, যে যাতে করে এর ইনফ্রাস্ট্রাকচার ভালোভাবে হয় এবং স্পোর্টসে ভালো আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা যেন বেশি করে অংশগ্রহণ করে, সেই উদ্যোগ আমি নিয়েছিলাম এবং সেটা আমি সাফল্য পেয়েছি। আরও ভবিষ্যতে আরও উদ্যোগ নিতে হবে, মাঠমুখী করতে হবে ছাত্রছাত্রীদের পড়াশুনোর পাশাপাশি, যাতে তারা খেলাধুলায় ইন্টারেস্ট পায় সেটাও আমরা দেখব, চেষ্টাও করছি। আমাদের টিম আছে সবাই মিলে এবং কল্যাণ চৌবেজি আছেন আমাদের সঙ্গে, ওনার উৎসাহ এবং উদ্দীপনায় আমরা নিশ্চয়ই এগিয়ে যাব।
1: মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তর কথায়,
3: এই প্রচেষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করার জন্য রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করার জন্যে আমি আয়োজকদেরকে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। একটাই কথা হচ্ছে, শ্যামাপ্রসাদ বাবুকে পরজন্মের মানুষজনকে চেনানোর জন্যেই এই ধরনের কর্মকাণ্ড আরও দরকার, নাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলে যেতে বসেছিল। তো সেই জন্যে আমি সকলকে অনুরোধ করব, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্যে আমাদের এই রকম ঋষি মহর্ষিদের জন্যে আরও কিন্তু আমাদের কাজ করতে হবে, তাদেরকে আমাদেরকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। আর আমি যেটা সব জায়গায় বলি, রক্ত দানের থেকে বড় দান আর কিছু হতে পারে না, কারণ রক্ত পয়সা দিয়ে পাওয়া যায় না, এটা মানুষের মধ্যে তৈরি হয় নিজের ক্ষেত্রে, এবং সেই জন্য এই যে উত্তরীয় আমাদের পড়ানো হয় সম্মান দেওয়া হয়, অ্যাকচুয়াল কিন্তু এটা প্রাপ্য হচ্ছে যারা রক্তটা দিচ্ছে, কারণ রক্তদাতারা ছাড়া এই রক্তদান যারা আয়োজন করেছে বা আমাদের মতো গেস্টদের কোনো যোগ্যতাই নেই, কারণ তাদেরকেই সম্মান জানানো। তাই জন্য আমি তাদেরকে করজোড়ে সবুজ মেরুন প্রণাম জানাচ্ছি, যতজন রক্তদাতা আছেন, এবং সবাইকে আমার আন্তঃস্থল থেকে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই।
1: রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খা শ্যামাপ্রসাদকে স্মরণ করে জানালেন,
4: মানুষের অবদানের জন্য আমরা রয়েছি এবং আমরা বিভিন্ন ভাবে আজকে দিনটা পালন করছি, এবং প্রত্যেকটা দিন আমরা নিশ্চিন্তে কি পড়ছি কি খাচ্ছি সেখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকে না, যেখানে ইচ্ছা খুশি যাচ্ছি, নিশ্চিন্তে হাঁটাচলা করছি, নিশ্চিন্তে যা ইচ্ছা খুশি খাচ্ছি, যা ইচ্ছা খুশি বলতে পারছি। আজকে যে বাক স্বাধীনতা আমরা পেয়েছি, কি পরবো সেটা আমাদের পরিধান, কি করব আমরা, খাবো কি, এগুলো কেউ নির্ধারণ করে না, নিজেদের ইচ্ছা মতন করতে পারি, কারণ আমরা ভারতবর্ষে আছি, আমরা পশ্চিমবঙ্গে আছি, এবং যারা পূর্ববঙ্গের যে ইতিহাস আপনারা জানেন, ইতিহাসের কিভাবে বারবার করে সেখানে চলন বলন থাকা খাওয়া সব কিছু কীভাবে রেস্ট্রিকশন হতে হতে কি পরিস্থিতি হয়ে গেছে আপনারাও জানেন, তো সেই জন্য আমরা বিশেষ করে আজকে ধন্যবাদ জানাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, এবং আমাদের আজকে বিভিন্নভাবে রক্তদান শিবির যেমন হচ্ছে তেমনি আমি এখানে আসছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার নিজের ইনস্টিটিউশন মিত্র ইনস্টিটিউশন থেকে তারাও খুব ভালোভাবে পালন করছি।
1: ময়দান প্রেমী কুন্তল চক্রবর্তী বেশ খুশি এই উদ্যোগে।
5: শ্যামাপ্রসাদ মুখার্জি স্মরণে আশুতোষ কলেজ ট্রেন্ডে যে উদ্যোগটা নেওয়া হয়েছে দুর্দান্ত উদ্যোগ, আর এরকম মানবিক উদ্যোগে আমরা চাই যে আরও মানুষ এগিয়ে আসুক। আজকে প্রচুর মানুষের জমায়েত রয়েছে এবং এখানে ময়দানের খুব প্রিয় মানুষ সৌরভ পালও উপস্থিত রয়েছেন, তো এবং ময়দানের বহু স্বনামধন্য ব্যক্তিবর্গরা উপস্থিত রয়েছে। দুর্দান্ত উদ্যোগ, আমরা চাই যে এই উদ্যোগ যেন আগামী দিনও চলতে থাকে, তাহলে হয়তো আমরা আরও মানবিকতার একটা রূপ ময়দান থেকে আমরা দেখতে পাবো। গ্রাসরুট লেভেলের ডেভেলপমেন্ট আমরা সবসময়ের জন্য চাই, এবং সেই ডেভেলপমেন্ট করতে এসে আমরা দেখতে পাই যে ময়দানের মাঠগুলোর অবস্থা কী। তো আশুতোষ কলেজ রয়েছে এবং অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গরা এবং সেনারাও আজকের দিনে এগিয়ে আসছে, তো এই সমস্ত কিছু নিয়ে সবাই একত্রিত হলে আশা করি ময়দান এগিয়ে যাবে।
1: এতক্ষণ শুনলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে

0: বাইরে থেকে রেকর্ড করে আনা একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
1: চলে যাব অন্য খবরে। ইংল্যান্ড সফরে আজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ নটিংহামে ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হবে ভারত ইংল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে চার উইকেটে ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ফলে আজকের ম্যাচে ভারতের কাছে শুধু একটি টি টোয়েন্টি নয়, বরং সিরিজ টিকে থাকার লড়াই। শ্রোতা বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন মৈত্রী ক্রীড়াঙ্গন।

0: মিতুল সাহার উপস্থাপনায় শুনলেন ক্রীড়াঙ্গন। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক আজও চলে এসেছি এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, পাট চাষ কিন্তু এখন চলছে এবং আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি ধরি বা সেটা যদি আর একটু বড় করে আমরা ভাবি, ভারতবর্ষের ক্ষেত্রেও যদি ভাবি, পাট কিন্তু একটি প্রধান অর্থকরী তন্তুজ ফসল এবং পাটের নানা বিধ ব্যবহার তো রয়েইছে। সেই কারণে পাট চাষের প্রতি আমরা যেমন যত্নবান হব, ভাববো এবং কি করে তার পাশাপাশি পাট চাষী ভাইরাও ভালো থাকতে পারেন, লাভবান হতে পারেন, সে কথাও কিন্তু আমরা ভাববো এবং আজকের অনুষ্ঠান সেই কথা মাথায় রেখেই আজ আমরা কথা বলবো পাট পাতা বিকল্প আয়ের উৎস এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ICAR নিমফেড কলকাতার মুখ্য বৈজ্ঞানিক ও বিভাগীয় প্রধান ডক্টর দেবপ্রসাদ রায়। ডক্টর রায়, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার ম্যাডাম।
0: ডক্টর রায়, আমরা তো আজকে পাট পাতা থেকে বিকল্প আয়ের উৎস কি করে হয় সে নিয়ে তো সত্যি কথা বলবো, কিন্তু তার আগে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষের জমি জুড়ে কিন্তু পাট চাষ হয় এবং পাট থেকে আমরা যে নানান রকম ব্যবসায়িক জিনিসপত্র পাই সেটা তো মোটামুটি আপনাদের আমাদের সকলেরই জানা। কিন্তু আমরা যদি বিগত 4-5 বছরের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই পাট চাষের ক্ষেত্রে চাষিরা কিন্তু সবসময় খুশি হচ্ছেন না, তারা লাভবান হচ্ছেন না, তারা নানান রকম অন্তরায়ের সম্মুখীন হচ্ছেন। পাটজাত জিনিসের ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে বেশ কমে যাচ্ছে, যদিও চেষ্টা করা হচ্ছে এই শিল্পটাকে চাঙ্গা করার। তো সেই ক্ষেত্রে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে পাট চাষে আজকের দিনে দাঁড়িয়ে চাষিরা কি কি অন্তরায় বা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন?
1: প্রধানত আজকে ভারতবর্ষের অন্যতম প্রধান ফসল, যদি তন্তুজ ফসল ধরি, পাট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গের একটা অন্যতম মুখ্য ফসল। এটা প্রায় 40 লক্ষ লোক পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন আরও রাজ্য জুড়ে এই পাট চাষের উপরে নির্ভরশীল এবং এটা প্রধানত তন্তুজ ফসল। যেমন আপনি বলেছেন, আঁশটাকে ছাড়িয়ে নেওয়া হয়, পাট গাছ হয়ে গেলে 120 থেকে 130 দিনের মধ্যে পাট গাছ হয়ে গেলে কেটে পচিয়ে আঁশটাকে ছাড়িয়ে তার থেকে কৃষকরা বিক্রি করে পয়সা প্রধানত পেয়ে থাকেন, টাকা পেয়ে থাকেন। কিন্তু কিছু বছর ধরে আমরা দেখছি পাট শিল্প একটু কিছু অন্তরায়ের সম্মুখীন অবশ্যই হয়েছে। যেমন আমাদের যেটা হাতে নেই, জলবায়ুর পরিবর্তন হওয়ার জন্য, যেমন পাট প্রধানত যে বর্ষাকালের ফসল, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে বর্ষাকালের যে সময়টা, বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর অবধি, এই সময়টা ঠিকমতো বৃষ্টি ঠিকমতো আসছে না এবং বৃষ্টি অনেক সময় পিছিয়ে যায়। পিছিয়ে যাওয়ার জন্য পাটকে যখন রোয়া এবং কাটা, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা ঠিকমতো হয়ে উঠছে না, যার জন্যে একটা বিশাল অন্তরায়ের সম্মুখীন হয়েছি। আর একটা বড় অন্তরায় হচ্ছে যে কৃত্রিম তন্তু, কৃত্রিম আঁশ বা সিনথেটিক যে ফাইবার বা প্লাস্টিকস, সেগুলো প্রাকৃতিক তন্তুর জায়গা একটা বাজার দখল করে আছে।
0: কারণ
1: বহুল ব্যবহার, সেটা সস্তা এবং হালকা, সেটার জন্যে অনেক রকম মানুষ ওটাকে আজকে পছন্দ করতে শুরু করেছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে প্রকৃত যে কৃষকের জমিতে শ্রমিক, সেইটা পাওয়া কিন্তু এখন গ্রামাঞ্চলেও খুব আজকে অসুবিধার সম্মুখীন।
0: অনেকেই বাইরে কাজ করতে চলে যাচ্ছে।
1: অবশ্যই।
0: হ্যাঁ, কিন্তু আমাদের তো একটা সমাধান সূত্র খুঁজে বার করতে হবে এই অন্তরায়গুলো থেকে পেরিয়ে কি করে কৃষক পাট চাষে লাভবান হতে পারে, মুক্তির পথ বা লাভের পথ দেখতে পারে, সেটা আমরা কি করে করব?
1: অবশ্যই, এবং সেটা নিয়ে আমাদের ভাবার অবশ্যই সময় এসেছে। এবং যে প্রাকৃতিক তন্তুর উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে ভারত সরকারের তরফে এবং দুনিয়া জুড়ে এর উপরেই কাজ চলছে, কিন্তু ভারত সরকারের তরফে এটা বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা
0: শুনছিও যে আগামীতে হয়তো বেশ কিছু জায়গাতে এবং আমাদের রাজ্যেও এই পলিথিনের ব্যবহার একেবারেই কমিয়ে আনা হবে এবং সেখানে আমরা এই ব্যাগ, মানে পাটজাত যে ব্যাগ, সেই ব্যবহারটা বেড়ে যাবে এই কথা শুনতে পাচ্ছি এবং কিছু কিছু রাজ্যে বোধ হয় সেই প্রচলন হয়েও গেছে,
1: অনেক জায়গায় হয়েছে। এবং শুধু পাট থেকে ব্যাগ নয়, অসংখ্য বৈচিত্র্যময় জিনিস তৈরি হয়। এবং আজকের দিনে যেমন পরিধানের বস্ত্র আপনি অনেক শুনে থাকবেন, সেক্ষেত্রেও কিন্তু পাটের ব্যবহার এসে গেছে। এবং এই অন্তরায় থেকে যদি বেরিয়ে আসতে হয় কতগুলো জিনিস আমাদের কিন্তু ধরতে হবে, ঠিক করতে হবে, যে ঠিকমতো উপযুক্ত জাত নির্বাচন, যে কোন সময় দিলে রুলে এটা ঠিকমতো আমরা কাটতে পারবো, 120-130 দিন হবে, সেটা একটা ব্যাপার। কিছু সময় অল্প জলে কীভাবে করতে হয়, নতুন প্রযুক্তি কিছু এসছে সেগুলোর উপরে কিছুটা ভরসা করা যেতে হবে কৃষকদের, সেগুলোর উপরে আমরা প্রযুক্তি গ্রামেগঞ্জে নিয়ে যাচ্ছি, সেগুলো চেষ্টা করছি মানুষকে শেখানোর জানানোর। এবং যে সিনথেটিক থেকে বেরিয়ে আসার জন্য, কৃত্রিম তন্তু থেকে বেরিয়ে আসার জন্য এটার যে সচেতনতা সেটা মানুষের কাছে আমরা প্রচুরভাবে পৌঁছানোর চেষ্টা করছি।
0: ঠিক, বেশ, তাহলে এই কৃষকের আয় পাট চাষ করে কি করে বাড়বে সেই কথাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেই দিকটা আপনি যদি একটু বলেন।
1: বিগত 2 বছর ছাড়া কৃষক কিন্তু পাট চাষ থেকে খুব বেশি আয় পেত না।
0: একদমই তাই,
1: গত 2 বছর বিশেষ করে করোনা পরবর্তী সময় যখন পাটের কিছু উৎপাদন কমে গেছিল, উৎপন্ন হচ্ছিল না, বা আমরা বাইরে থেকেও কিছু পাট আসে অন্য দেশ থেকেও, সেগুলোও যখন পাচ্ছিলাম না তখন পাটের দাম কিন্তু খুব বেড়ে যায়, যেটা প্রায় 2 গুণের বেশি পাটের দাম বেড়ে গেছে। বেড়ে যাওয়ার জন্যে পাটকে এখন মানুষকে বিশেষ যে অন্তরায়গুলো সম্মুখীন হয়েছিল তার থেকে বেরিয়ে আসার সময় তো হয়েছে অবশ্যই, এবং মানুষকে ভাবতে হবে যে পাটমুখী কি করে কি করা যায় কৃষককে, এবং তার থেকে পাট থেকে যেমন আয় বেড়ে যাচ্ছে কিছুটা মানুষের, এখন আমাদের কিছু বিকল্প আয়ের কথাও পাট থেকে ভাবার সময় হয়েছে।
0: হ্যাঁ, আপনি বলছিলেন যে প্রসাধনের কথা বা শাড়ির কথা বলছিলেন, জামা কাপড়ের কথা বলছিলেন, সেখানে পাটজাত দ্রব্য আমরা পেতে পারি, বা আমি আরও দেখেছি ধরুন বিভিন্ন হস্তশিল্প মেলায় গিয়ে দেখেছি যে পাট থেকে নানান রকম ঘর সাজানোর জিনিসপত্র, তো বৈচিত্র্যমুখী বোধহয় আমরা একটু একটু করে হচ্ছি, কিভাবে আরও বেশি হতে পারি, বা সেক্ষেত্রে পাটের গুণমানটাও কি করে বাড়ানো যায় যাতে এই নানান রকম আয়ের উৎস সেখান থেকে আমরা পেতে পারি, সেটা যদি একটু বলেন।
1: পাটের যে বৈচিত্র্যময় আপনি জিনিসগুলো বলছিলেন, বিশেষ করে হস্তশিল্পের জিনিসগুলো, বা ধরুন পরিধেয় বস্ত্রের পাটের ব্যবহার, বা যদি আমি আজকের দিনের প্রযুক্তি ভাবি, বিদেশে কিন্তু পাটকে ব্যবহার করে বিশেষ করে ভূবস্ত্র তৈরি করা,
0: আচ্ছা,
1: জমিতে মালচিংয়ের জন্য যে ব্যবহার করা, এবং গাড়ি বা এরোপ্লেনের বডিতে তৈরি করা কম্পোজিট তৈরি করে সেরকম জায়গায় কিন্তু ব্যবহারের কথা ভাবা হচ্ছে পাটকে, এবং সেইগুলোর দিকে মানুষ কিন্তু ভেবে এগোচ্ছে। এবং এগুলোও কিছু কিছু জায়গা আছে, সে আমাদের অন্তরায় তো আছেই, সেই সব জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে পাটের অন্যান্য যেগুলো অংশগুলো সেগুলো আমরা কিন্তু এখন ভাবতে শুরু করেছি যে সেগুলো ব্যবহার করে মানুষের হাতে কিছু অতিরিক্ত ইনকাম আয় পৌঁছে দেওয়ার জন্য,
0: সেই জন্য হয়তো আরও বেশি গুণমানটা বাড়ানো দরকার।
1: এবং গুণমানটা বাড়ানোর জন্য পাটকে আমাদের কিছু প্রযুক্তি আছে, যেমন আমরা যাতে পাটের প্রতিষ্ঠান আছে, যেমন ICR নিনফেড বা ICR ক্রাইজাপ, এরা কিছু যেমন প্রযুক্তি আছে যে পাটকে লাইনে রইতে হবে, কিছু ধরুন যে পাট কাটার উপরে যেন কিছু উন্নত জাতের পাট লাগাতে হবে, এবং সেখান থেকে পাট কাটার কিছু যন্ত্রপাতি, বা পাট কাটার পরে সেখানে যে পচানোর জন্য যে কিছু বিভিন্ন রকম আমরা বলি যে অ্যাক্সেলারেটার বলি, যেটা তড়িৎ পচন করবে, সেরকম কিছু পদার্থ আমরা তৈরি করেছি, সেগুলো দিয়ে, যেমন আমাদের নিনফেড সাথী আছে, সেগুলো দিয়ে পাট পচানোকে ভালো এবং উন্নত পাট তৈরি করা, যে পাটের যে নিচের 5 রকম পাট যে আছে, 5 রকম গ্রেড আছে, নিচের দিকে যে পাটগুলো হয় ভালো হয় না, উপরের দিকে 1-2-3 মোটামুটি আমরা ভালো পাট বলি, সেরকম যদি পাট হয়, এবং এইগুলো করলে কিন্তু ভালো পাট আসতে পারে যদি সময়ে কাটা হয় এবং এই প্রযুক্তিগুলো

0: গ্রহণ করে তবে কিন্তু
1: সংক্ষেপে যদি একটা একটু আমার চাষি ভাইদের জন্য ভালো করে বলে দেয়
0: তো সেটার জন্য আমি কৃষক ভাইদের অবশ্যই বলবো যে যে নতুন যে প্রযুক্তিগুলো আসছে বিশেষ করে ভালো জাত নির্বাচন, একটু জল যেখানে কম জলেও যাতে পচানোর কিছু প্রযুক্তি আছে, অ্যাক্সেলারেটর বা ত্বরিত পচনের জন্য যে নিনফেট সাথী আছে, সেই ধরনের কোনো প্রযুক্তিকে যদি চাষির মাঠে যদি কাটার পরে দেখা হয় গাছকে 120 দিনের মধ্যে যদি পচিয়ে নেওয়া যায় সেরকম কিন্তু করলে কৃষক অতিরিক্ত ইনকাম, তার গ্রেড উন্নত হবে, কম দিনে পাট পচবে, তার পাটের মান উন্নত হবে এবং অতিরিক্ত পয়সা আয় করতে পারেন।
1: তাহলে এই যে আপনি বলছিলেন বিকল্প আয়ের উৎস পাট আজকের দিনে দাঁড়িয়ে হতে পারে, তাহলে সেই বিকল্প আয়ের উৎসটা আমরা কিভাবে পাবো, মানে পাটের কোন কোন অংশ থেকে সেটা আমরা পেতে পারি?
0: চিরাচরিত পদ্ধতি তো আজকে কি করে পাট আমরা তৈরি করব, সেটা তো একটা চিরাচরিত এবং তার থেকে আয় আমরা অবশ্যই পাবো। কিন্তু চিরাচরিত প্রথার বাইরে গিয়েও আমরা যদি কিছু একটু রকম ভাবি যে পাটের বিভিন্ন অংশ যেমন বলছিলাম, যেমন পাট পাতা বা পাট কাঠিকে কীভাবে ব্যবহার করা যায়, তো পাট পাতার ব্যবহার নিয়ে আপনি জানেন যে আমাদের দেশ বাংলায় গ্রামেগঞ্জে আমরা দেখেছি যে পাট পাতাকে প্রধানত শাক বা সবজি হিসেবে খায়, বাজারে প্রচুর পাওয়া যায়। এই সময় তো এই এখনো পর্যন্ত একটু পাট বড় হয়ে গেছে, কিছুদিন একটু পাট শাক প্রচুর ব্যবহার হচ্ছিল এবং পাট শাকের বিভিন্ন রকম বড়া স্যুপ বানিয়ে লোকে খায়। কিন্তু পাট পাতাকে নিয়ে আমরা একটু অন্যরকমভাবে ভাবতে চাইছিলাম যে সেটা থেকে যদি কৃষক আরও বেশি ইনকাম করতে পারে,
1: যেমন
0: করার জন্য সেরকম আমরা যখন পাট পাতা নিয়ে প্রযুক্তি তৈরি করি তখন আমরা ভাবতে শুরু করি যে পাট পাতার কিছু গুণাগুণ আছে, বিশেষ গুণ আছে, সেটা আমি আসছি। সেই গুণের জন্য পাট পাতা থেকে আমরা একটা পানীয় তৈরি করেছি, আইসিয়ার নিনফেট, এবং আইসিয়ার নিনফেটের সে পানীয়টা আমরা পাট পাতার পানীয় বলছি। অনেক সময় কেউ কেউ ওটাকে ভালোবেসে পাট পাতার চাও বলছে,
1: এবং সে
0: চা
1: আচ্ছা
0: আচ্ছা সেই চায় বিশেষ কিছু গুণ আছে এবং সেই গুণটা থাকার জন্য মানুষ পাট পাতার যে ওষুধি গুণগুলো আছে সেগুলো মানুষের শরীরে আসার জন্য কিন্তু মানুষের শরীরে অনেক রোগ ব্যাধিভুক্ত হতে পারে এবং সেই বিশেষ গুণগুলো আমাদের শরীরে এলে আমরা কিন্তু চায়ের যে গুণগুলো পাই তার প্রায় অতটা যদি না পৌঁছাতে পারি তার 2/3 কিন্তু পাট পাতা থেকে আমরা শরীরের মধ্যে নিতে পারি।
1: মানে আপনি বলতে চাইছেন আমরা যে দৈনন্দিন চায়ের অভ্যেসটা রেখেছি সেই অভ্যেসটাই রাখতে পারি পাট পাতার চা থেকে?
0: একদম,
1: মানে সেক্ষেত্রে গুণাগুণটা আরো অনেকটা বেশি পাবো আমরা, তাই তো?
0: একটু চায়ের মতো পুরোটা হবে না, এবং চায়ে যেমন প্রচুর পরিমাণে ট্যানিন থাকে এখানে কিন্তু নন ট্যানিন ম্যাটেরিয়াল গুলো বেশি পদার্থ বেশি থাকে এবং থাকার পরেও আমরা যে পদ্ধতি তৈরি করেছি সেই পদ্ধতিতে কিন্তু যেটা আমরা পানীয় তৈরি করছি পাট পাতাটাকে আমরা প্রসেস করেছি, করার পরে যেটা পেয়েছি সেটা দিয়ে আমরা পাউচ করেছি এবং চায়ের মতো আমরা ডুবিয়েও তার থেকে চায়ের মতো কিন্তু আমরা পান করার মতো জায়গা করেছি এবং সে পাট সেটা পান করার মতো জায়গায় আসার পরে ওটা যারা আমরা চায়ে আসক্ত তাদের যদি আমরা মনে করি যে অন্য কোনো বিকল্প চা হিসেবে ভাবতে পারি তা সেরকম কিন্তু পাট পাতাকে আমরা ব্যবহার করতে পারি।
1: ডক্টর রায়, আমার কিন্তু খুব আগ্রহ বেড়ে যাচ্ছে, আমার ধারণা যে আমার বন্ধুরা যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরও জানতে ইচ্ছে করছে যে এই পুরো বিষয়টি কিভাবে হচ্ছে, একটু যদি বিস্তারিত বলেন।
0: প্রধানত দেখুন যারা পাট চাষ করেন তারা তো অবগত নন, তারা তো শাক পাতাই খান, কিন্তু আমরা কিছু জায়গায় আমাদের প্রযুক্তিকে সেইভাবে নিয়ে গেছি যে পাট পাতাকে তুলে তাকে ধুয়ে তাকে একটু শুকানো হয়, জলটা ঝরানো হয়, তারপর তাকে ধরুন পরিষ্কার কাপড়ের উপরে মেলে তার জলটাকে অনেকটাই বের করে দিয়ে 2 বা 3 দিন একটু যদি শুকায় হালকা রোদ্দুর না দিয়েও একটু ছায়ায় যদি করি তাহলে কিন্তু পাট পাতা একটু মচমচে হয়ে যায়। মচমচে যখন হবে সেই পাট পাতাকে আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি এবং সারা বছর আমি শাকও খেতে পারি চাইলে। এবং সেই পাতাটাকে আমরা কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে একটু প্রসেস করেছি, প্রসেস করার পরে এটা চায়ের মতো হয়ে গেছে এবং চায়ের মতো হয়ে গেলে আমরা চায়ের মতো ব্যাগে ভরে আমাদের সেটা সেরকম মেশিনারিও এসে গেছে চায়ের মতো ব্যাগে ভরে আমরা
1: টি ব্যাগ
0: এবং সেরকম করে কিন্তু গরম জল ফুটিয়ে তার মধ্যে ডুবিয়ে এটা খাওয়া যায় এবং এটা করা যায়। আমি বলছি না যে প্রত্যেকটা গ্রামেগঞ্জে প্রত্যেকটা ঘরে ঘরে করবে, কিন্তু তারা ব্যবসায়ী তারা যদি বিকল্প আয়ের উৎস হিসাবে মিনিমাম এইটুকু যে পাট পাতা তুলে শুকিয়ে পর্যন্ত ব্যাক করে রেখে দিল, তারপরে কিন্তু আমাদের কেনার মতো অনেক প্রতিষ্ঠান আছে যারা কিনে এটাকে ওই প্রসেসে চায়ের বা পানীয় তৈরি করার জায়গায় তৈরি করে।
1: হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বিঘা প্রতি কতটা আয় হতে পারে, ধরুন কোনো চাষি ভাই যদি এই ধরনের বিকল্প আয়ের উৎস খুঁজে পেতে চান এবং পাট পাতা সেই উদ্দেশ্যে সে চাষ করেন পাট, তাহলে বিঘা প্রতি যদি একটা পরিমাপ আপনি দিতে পারেন তাহলে খুব ভালো হয়।
0: এক বিঘেতে যখন কৃষক আমাদের পশ্চিমবঙ্গে যে বিঘে হিসাবটা হয় তাতে প্রায় 55 কুইন্টাল মতো টোটাল বায়োমাস হয়, মানে পাট পাতা ডগা গাছ সব মিলিয়ে। এবার এই পাতার যদি হিসেব করি,

0: প্রায় হচ্ছে 5 কুইন্টাল মতো পাতা হয়।
1: আচ্ছা,
0: এই পাতাকে পুরো পাতা যদি না নিই, আমি তার যদি 1/10 ভাগের 1 ভাগও পাতা নিই, সেই পাতাকে যদি প্রসেস করানো হয়, তাতে কি অজস্র চায়ের প্যাকেট বানানো যায়, মানে এরকম পানীয়র প্যাকেট বানানো যায়। কীরকম, একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। যদি কোনো কৃষক মনে করেন যে তার জমি আছে, তার একটা ছোট্ট জমির একটা অংশ থেকে উনি পাট পাতা তুলবেন, এবং তুলবেন কি করে, পাট পাতা মানে কিন্তু পুরো মুড়িয়ে তুলবেন না উনি, কারণ হচ্ছে পুরো গাছের পাতা যদি উনি তুলে নেন, পাট গাছটা বাড়বে না, উনি আঁশও পাবেন না, কারণ ওনার লক্ষ্য কিন্তু আঁশটা পাবা। কিন্তু এখান থেকে একটা ইনকামের যদি আমরা কথা ভাবি, আয়ের যদি কথা ভাবি, পাট গাছের উপরের পাতা যদি আমরা 5-7টা পাতা ছেড়ে দিয়ে নিচের যে পাতাগুলো চক্রাকারে যে পাতাগুলো থাকে, তার থেকে প্রত্যেকটা গাছে 3-4টে করে পাতা তুলবো, কতদিনের পাতা তুলবো, 45 দিন যখন বয়স হবে গাছের একবার, তার আগে নয়, 65 দিনে একবার যখন বয়স হবে তখন একবার পাতা তুলবো, এবং শেষ হচ্ছে 85 দিনের মাথায় ওই গাছটা বেড়ে যখন হলো তখন একবার তোলা হয়। 3-4টে করে পাতা উপরের পাতাগুলো ছেড়ে কিন্তু আমরা তুলে নিতে
1: পারি।
0: হ্যাঁ, একটু একটু মাঝে হবে না, আর একটু মাঝখানের থেকে উপরে, উপরের থেকে এবং মাঝের মাঝামাঝি যে জায়গা পাতা,
1: বেশ
0: তা সেখান থেকে পাতাগুলো তুলে উনি কি করবেন, প্রতি 10 কাঠার থেকে যে পাতা তুলবেন, মনে করুন আজকে 10 কেজি পাতা তুলেছেন কাঁচা পাতা, তো এর মধ্যে 10 কেজি কাঁচা পাতাকে উনি যদি শুকিয়ে নেন, যে পদ্ধতিতে বললাম, তাতে মোটামুটি ওনার 2 কেজি মতো পাতা হবে। এই 2 কেজি পাতাকে আমাদের কেনার মতো করে আমরা আমাদের প্রতিষ্ঠান বা অন্যান্য যারা প্রতিষ্঺ান যারা এখন কিনছে, প্রতি কিলোকে আমরা 250-300 টাকা প্রতি কেজিকে বা এই এই শুকনো পাতাকে কিন্তু কিনছে, কিনে তারপর পরবর্তী বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেস করে ওই পানীয় তৈরি করছে। কিন্তু তার মানে প্রত্যেক কৃষক 600 টাকা এক্সট্রা যদি 10 কেজি পাতা তুলতে পারে, কিন্তু পাতা তো তার অনেক, 5 কুইন্টাল টোটাল পাতা আছে। এবার যদি অতটা পাতা না করে উনি যদি 100 কেজি পাতা টার্গেট করতে পারেন, তাহলে ওই 300 টাকা কিন্তু 100, অতগুলো টাকা তিনি কিন্তু অতিরিক্ত আয় করতে পারেন পাট তন্তু ছাড়াও।
1: বেশ, আমি এই এখানেই থাকবো, কারণ আমার মনে হচ্ছে যে আমার বন্ধুরা বোধহয় এখান থেকে একটা ভালো দিক খুঁজে পাচ্ছেন। তাহলে এবারে আমরা যাবো যে আপনি বলছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণ করার ব্যাপারটা, তো প্রক্রিয়াজাতকরণের পুরো যে ব্যাপারটা সেটা একটু বুঝিয়ে বলুন, আর সেই সঙ্গে সঙ্গে কি করে বাজারজাতকরণ করা যাবে।
0: এটা একটা খুব ভালো প্রশ্ন, যে প্রক্রিয়াকরণ প্রধানত এটা একটা আমাদের পেটেন্ট বা টেকনোলজিতে আছে, কিছু কোম্পানিগুলো নিয়েছে, সেই জন্য আমি পুরোটাই বলতে হয়তো পারবো না, কিন্তু আমি এইটুকু পর্যন্ত বলি কৃষকদের যে পাট পাতাকে ধুয়ে শুকানো ওগুলো সব বলেছি, প্যাকেট করে রাখা, প্যাকেট করে রাখার পরে যখন আমাদের যেখানে এগুলো প্রক্রিয়াকরণ করা হয়, সেই প্রক্রিয়াকরণ করার সময় একটা নির্দিষ্ট তাপমাত্রা এটাকে গরম করা হয়, আমি সেটা প্রকৃত বলছি না, গরম করার পরে এর সঙ্গে কিছু পাট পাতা নিজস্ব কোনো গন্ধ নেই, অবশ্যই চা খেতে গেলে বা পানীয় কিছু পান করতে গেলে লোকের ভালো লাগবে না কিছুটা, সেই জন্য আমরা কিছু অতিরিক্ত গন্ধ সুগন্ধ মানে যেগুলো প্রাকৃতিক, আদা হতে পারে, এলাচ হতে পারে, এই ধরনের কোনো জিনিস, দারচিনি হতে পারে, ওর সঙ্গে যোগ করে সেটাকে আর একটু মেশানো হয় ঠিক মতো, তারপরে আমরা কিন্তু প্যাকেটজাত করি,
1: মানে স্বাদ গন্ধটাকে বাড়ানোর জন্য,
0: তারপরে ওটাকে প্যাকেটজাত করা হয়। এবং প্যাকেটজাত করে এই মুহূর্তে ধরুন আপনি বলছিলেন যে বাজারজাতকরণ কি করে, এই মুহূর্তে আমাদের ICR নিনফেটের কাছ থেকে 3টে কোম্পানি তার ওনারা কিনেছেন এই প্রযুক্তিটা, কিনে তারা নিজেদের মতো করে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে কি করে মানুষের কাছে পৌঁছানো। এবং এর মধ্যে একজন কোম্পানি আছে, উনি বিভিন্ন জেলা থেকে পাটের পাতা অলরেডি তুলে তার ফ্যাক্টরিতে উনি প্রসেস করছেন, এবং বিদেশের 2টো দেশের সঙ্গে অলরেডি, জাপান এবং আর একটা দেশের সঙ্গে উনি এগ্রিমেন্ট করে, আমাদের সঙ্গে ওনার এগ্রিমেন্ট আছে, উনি একটা এগ্রিমেন্ট করে তাদের কাছে এই প্রযুক্তি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন,
1: মানে অলরেডি এটা বিদেশেও যাচ্ছে,
0: বিদেশে যাচ্ছে, এবং এখন আমাদের অন্তত কিছু যে আমাদের সোশ্যাল মিডিয়া এতে আছে যে প্ল্যাটফর্মগুলো আছে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে, এই চায়ের প্যাকেট যদি কেউ চায় বা এই পানীয় যদি চায়, আমাতা বলে বিক্রি হয়, সেটা কিন্তু পাওয়া যায়।
1: বেশ, তাহলে এক্ষেত্রে আর একটা প্রশ্ন উঠে আসে যে তাহলে যে চাষি ভাইরা চাষ করবেন এই উদ্দেশ্য নিয়ে, তাদের কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে বা তারা কিভাবে এই ব্যবসাটার সঙ্গে যুক্ত হতে পারেন?
0: এটা একটা কৃষকদের একটা অন্তরায়ের মধ্যেও আসে, কারণ কৃষকরা সবাই বলছে আমি যদি পাট পাতা তুলি কে নেবে, এটা একটা কথা, কিন্তু আমরা সেই তুলনায় যতটা তৈরি হচ্ছে যে চায় চেনটা জুড়ে দেওয়া, যতটা তৈরি হওয়া, যতটা বাজারজাতকরণ, এটা কিন্তু এখনও প্রকৃতভাবে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারে, কারণ 3টে মাত্র কোম্পানি কিনেছে, প্রচুর বাজারে এখন কিন্তু সব মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে ওঠেনি এই ধরনের চায়, সেই জন্যে আমরা কি বলছি, কিছু কিছু জায়গা বিশেষ করে আমরা NGO যারা আছে সেটা বা FPO বা FPC যারা আছে, কয়েকটা আমরা সিলেক্টেড কিছু জায়গা জেলাতে বাই করে, এবং ন্যাশনাল জুট বোর্ড এবং জুট কমিশনার অফিস তারাও উদ্যোগ নিয়েছেন, ওনারা আমাদের ফান্ডিং করেছিলেন এই প্রযুক্তিটা তৈরি করা করার জন্য, এবং সেই সব জায়গা শনাক্তকরণ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন মুর্শিদাবাদ জেলাকে বলা হয়েছে 200 কেজি পাতা এবার নেওয়া হবে, এবং 200 কেজি পাতা ওটা হচ্ছে ওখানে সারগাছি যে রামকৃষ্ণ মিশন আছে, ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র, ওদের মাধ্যমে এই পাতা কিন্তু নেওয়া হচ্ছে কৃষকদের কাছ থেকে, বিভিন্ন এপিসির কাছ থেকে, এবং অন্যান্য জেলাতেও হচ্ছে, উত্তর চব্বিশ পরগনা আছে, অন্যান্য জেলা থেকে কিন্তু এরকম পাতা নিয়ে এই কোম্পানি কিন্তু নিয়ে তাদের, তারা ডাইরেক্ট কিনছে, কিছু কিছু কোম্পানি আসছে ডাইরেক্ট আমাদের প্রতিষ্ঠানের কাছে, আইসিআন ইনপেটের কাছে, যে আপনারা কিছু করুন। সেক্ষেত্রে আমরাও মধ্যস্থতা করি এবং পাতা নিয়ে কোম্পানির কাছে পৌঁছানোর ব্যবস্থা করি, এবং তারা যাতে প্রকৃত মূল্য পায় তারও ব্যবস্থা করি।
1: হ্যাঁ, সেক্ষেত্রে আর একটা কথা যে আপনি আগেও বলছিলেন যে উন্নত জাত নির্বাচন করা এবং গুণমানটা যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখা, তার মানে পাট পাতাটার গুণমানটাও ভালো যাতে হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো সেই গুণমানের কথা যেখানেই আসবে সেখানে পাশাপাশি আরেকটা কথাও আসবে, প্রশিক্ষণ, কিভাবে সেটা করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যাপারটা আপনারা কি দেখছেন এই বিষয়ে, বা সেক্ষেত্রে যে চাষি এই বিকল্প আয় উৎস হিসেবে পাট পাতার চাষের কথা ভাবছেন বা পাট গাছের চাষের কথা ভাবছেন, তাদের জন্য সরকারি কোনো প্রকল্প, সরকারি কোনো অনুদান কি আছে এই মুহূর্তে?
0: দুটো জিনিস আছে, আপনি যেটা বললেন যে গুণগত মান, পাট পাতার যে এই যেভাবে নিচ্ছেন গুণগত মানের জন্য, যেহেতু আমরা বিদেশের বাজার ধরছি, দেশের মধ্যেও বলছি, দেখবেন অনেক সময় কীটনাশক দেওয়া হয় গাছে, তাই যেহেতু আমরা পানীয় তৈরি করতে যাচ্ছি, আমরা চেষ্টা করব যেখানে পাটে এমনিতেই কম, পরবর্তী যখন বাড়ে পাট 45 দিনের পরে একটু কম কীটনাশক দেওয়া হয়, কিন্তু কীটনাশক মুক্ত পাতা আমরা কিন্তু চাইছি গুণের দিক দিয়ে। একটা দু নম্বর হচ্ছে জলটা আমরা যাতে 20%-এর নিচে, 18-20% মধ্যে থাকে, শতক জল থাকে ততটুকু কিন্তু আমরা চাইছি, শুকনো হয়ে যাওয়ার পরে সেটুকু সেই হিসেবে পাতাটাকে নেয়। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাকে আমরা রাখতে হবে এক বছর ভর এই পাতাটাকে। তা সেটা নিয়ে আসার পরে যখন হলো, তা কীভাবে তারা তৈরি করবে সবাই তো জানছে না, অবশ্যই প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণের জন্য আমরা এই মুহূর্তে কিছু কিছু APC বা KVK-কে কিছু কিছু আমরা ট্রেনিং দিয়েছি, এবং আমরা নিজেরাও এখনও ICR নিনফেড, আমাদের যে টিম আছে তারা উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে, ইভেন বিহারে আসামেও আমরা কিন্তু এই ধরনের প্রশিক্ষণ দিই বা দিচ্ছি। সেই প্রশিক্ষণের সেক্ষেত্রে কিন্তু কোনো অভাব হবে না যদি কেউ উৎসাহিত।
1: আর সেক্ষেত্রে সরকারি কোনো অনুদান বা সরকারি
0: সহায়তা বলতে, আপনাকে যেমন বলছিলাম যে মিনিস্ট্রি অফ টেক্সটাইল, যেটা বস্ত্র মন্ত্রক ভারতবর্ষের, তারা উদ্যোগী হয়ে যে ন্যাশনাল জুট বোর্ডের মাধ্যমে এই প্রযুক্তিটা দিয়েছিলেন, এবং ওনারা খুব এই ব্যাপারে উৎসাহী, এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য ICR ইনফেড ছাড়াও ন্যাশনাল জুট বোর্ড অগ্রণী ভূমিকা পালন করছে। কেউ কেউ যারা এই কোম্পানি, যে 2-3 কোম্পানি হয়েছে তাদের মধ্যে 1-2 কোম্পানিকে এই কোম্পানি তৈরি করার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন, বা যে যে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো হচ্ছে তার জন্য কিন্তু ওনারা আর্থিক সহায়তা প্রদান করছেন। যারা কেউ ট্রেনিং নিতে যাচ্ছে তারা আর্থিক সহায়তা দিচ্ছে, এবং নাবার্ড কিন্তু অগ্রণী ভূমিকা উত্তর চব্বিশ পরগনাতে কিছু কিছু APC-কে নাবার্ড ফান্ডিং করছে, এই পাট পাতারকে ব্যবহার করে কিভাবে শুকিয়ে তার থেকে এই পদ্ধতিতে আনা যায়।
1: তার মানে কাজটা খুব দ্রুত গতিতেই চলছে।
0: একদম সেইভাবে আমরা,
1: আমি আরেকটা বিষয় বলি যে এখন তো ধরুন বিভিন্ন জায়গায় সরকারি উদ্যোগে বিভিন্ন মেলা হয়, এবং সেই মেলায় নানান রকম কৃষিজ পণ্যও থাকে, তো সেক্ষেত্রে কি এই কথা কখনো ভাবা হয়েছে যে এই সচেতনতাটাকে বাড়াবার জন্য এই ধরনের যদি প্রোডাক্টগুলো, যেগুলো পাট থেকে আমরা বিকল্প উৎস হিসেবে পেতে পারি, সেই ধরনের প্রোডাক্টগুলোকে নিয়ে কোনো স্টল করা হচ্ছে, তাহলে তো হয়তো কৃষকদের উৎসাহ আরও বেশি বাড়বে।
0: একদম প্রকৃত কথা বলেছেন, এবং সেই জন্যে ICR ইনফেডের তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় এগুলোকে প্রদর্শন করি, বিভিন্ন জায়গায় যেখানে মেলা হয় গ্রামে গঞ্জে যেখানে, সেসব মেলাগুলো ICR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে তার মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছাই, এবং প্রত্যেকটা জায়গায় মানুষকে কিন্তু আমরা এইসব ব্যাপারে অবহিত করি। সেজন্যে প্রযুক্তি পৌঁছানোর দিক দিয়ে আমাদের কোনো নেই, তাছাড়া আমাদের যে ICR-এর আটারি আছে এখানে, আটারি কিন্তু একটা বড় ভূমিকা পালন করে, আটারিও কিন্তু এই প্রযুক্তি পৌঁছানো যায়। ন্যাশনাল জুট বোর্ড যেমন মিনিস্ট্রি অফ টেক্সটাইলে আছেন, জুট কমিশনার অফিস, তাদের প্রযুক্তি হিসেবে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় এই প্রযুক্তিটাকে নিয়ে যাচ্ছে।
1: বেশ, তাহলে এখান থেকে যে সরাসরি আরেকটা প্রশ্ন উঠে আসছে যে পাট পাতার চাহিদা তো রয়েছে, বিদেশের বাজারেও রয়েছে, আপনি বলছেন এটাকে শুকিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যেতেও পারে, তাহলে কেউ যদি চান বা কোনো চাষিরা যদি চান সরাসরি এটাকে কি রপ্তানি বিদেশের বাজারে করতে পারেন পাট পাতাকে?
0: এটা ভীষণ ভালো প্রশ্ন, কারণ আমরা যখন পাট পাতার উপরে কাজ শুরু করি এই প্রশ্নটা দিয়েই আমি শুরু করেছিলাম। কেউ একজন এসে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি রপ্তানি করতে চাই, এবং আমি তখন থেকেই কাজটা শুরু করি, এবং এটা আমি দেখেছি যে বিদেশের বাজারে পাট পাতার চাহিদা তন্তুর চেয়েও বেশি অনেক জায়গায়, বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলোয়। ওনারা অন্য কিছু নাম বলেন, কেউ বল মলেকুইয়া বলেন, কেউ স্যালিউড বলেন, ইডুও বলেন, এইসব বলে ওনারা কি করেন, প্রত্যেকটা খাবার খাবার আগে স্যুপ হিসেবে পাট পাতাকে ওনারা কিন্তু ব্যবহার করেন, বিশেষ করে মাংস বা পর্ক বা এই ধরনের কিছু খাওয়ার সঙ্গে পাট পাতাকে সবচেয়ে উপাদেয় খাবার হিসেবে ধরা হয়। এবং সাউথ ইস্ট এশিয়ার যে কিছু কিছু দেশ আছে তারা কিন্তু পাট পাতাকে ভীষণ উপাদেয় ফসল হিসেবে ধরা হয়, যদিও এই দেশগুলো পাট উৎপাদন প্রচুর হয় না যতটা আমাদের হয়। তাহলে এই যে সম্ভাবনা রয়ে গেল যে ভারতবর্ষে যত পাট তৈরি হচ্ছে তার থেকে যদি পাতা রপ্তানি করার দিকটা আমরা যোগ দিই এবং পাতাকেও আমি কিছু প্রসেস করে কোনো আর অন্যান্য প্রোডাক্ট তৈরি করার ব্যবস্থা করেছি, যে আপনি কৌটো করে রেখে দিতে পারেন কিছু স্যুপ টাইপের, যে যারা সবজি খেতে পারেন না, এক্সট্রিম ক্লাইমেটে থাকেন, পাহাড়ি জায়গায় আছেন, শাক পৌঁছাতে পারছে না, সেসব জায়গায় পৌঁছানোর জন্যও কিছু ব্যবস্থা করেছি এবং সেইগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু অশেষ সম্ভাবনাময়, অশেষ সম্ভাবনা আছে।
1: তাহলে বোঝা যাচ্ছে খুব ভালো করেই যে পাট পাতা সত্যি সত্যিই কিন্তু বিকল্প আয়ের উৎস হয়ে উঠতে পারে। পাট পাতা ছাড়াও পাট কাঠিরও তো একটা ব্যাপার রয়েছে এবং সেখান থেকে কি কি উৎস হতে পারে আয়ের?
0: এটা বিকল্প আয়ের উৎস যখন আমরা আলোচনা করছি অবশ্যই পাট কাঠিটাও চলে আসে, বিকল্প আয়ের উৎস হিসেবে যখন ভাবছি পাট কাঠিটাও চলে আসে। পাট কাঠি একটা জিনিস যেটা গ্রামেগঞ্জে কিন্তু মানুষ পয়সা পায় না, বেড়া দেওয়া ঘর ছাওয়া এইসবের জন্য লাগায় কিন্তু পয়সা পায় না, কিন্তু পাট কাঠি থেকে অমূল্য সম্পদ তৈরি করা যায়,
1: তাই নাকি?
0: পাট কাঠি থেকে অ্যাক্টিভেটেড কার্বন, যেটা জলের মেশিনে জল পরিষ্কার করার জন্য, দূষিত জল পরিষ্কার করার জন্য অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করা যায় উন্নত মানের। তার দিকে মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ বলে একটা জিনিস করা যায় যা দিয়ে ওষুধ তৈরি করতে কাজে লাগে, এসব তৈরি করতে। ছাড়াও পাট কাঠির আরও কিন্তু উন্নত ব্যবহারে আসছে, যেখানে আমরা পাট কাঠিকে প্রসেস করে কিছু কিছু জায়গায় বিস্কিট তৈরি করার জন্য ব্যবহার করছি।
1: বেশ,
0: তো পাট কাঠি যেমন আমরা পাট পাতাকে নিয়ে যাচ্ছি, পাট কাঠিও একটা সম্ভাবনাময় জায়গা এবং আমরা ভবিষ্যতে ধরছি যে পাট কাঠি কিন্তু বিকল্প আয়ের উৎস হিসেবে একটা ভালো জায়গা পৌঁছাবে।
1: তার মানে আমার মনে হচ্ছে শ্রোতা বন্ধুরা, আজকে তো সময় প্রায় শেষ হয়ে এসেছে, আমাদের মনে হচ্ছে আরও একটা অনুষ্ঠান করতে হবে এবং ডক্টর রায়কে আবারও আর একদিন আমাদের নিয়ে আসতে হবে, যেদিনকে আমরা এই নিয়েই আলোচনা করব যে পাট কাঠি থেকে আমরা কী করে বিকল্প আয় করতে পারি। আজ কিন্তু এখানেই থামতে হবে, সময় বলছে দাঁড়ি টানো। আজ আমরা কথা বললাম পাট পাতা বিকল্প আয়ের উৎস এই বিষয় নিয়ে এবং এই বিষয় নিয়ে এত সুন্দর করে পুরো বিষয়টা বুঝিয়ে বললেন ICAR নিমফেড কলকাতার মুখ্য বৈজ্ঞানিক ও বিভাগীয় প্রধান ডক্টর দেবীপ্রসাদ রায়। ডক্টর রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকেও এবং শ্রোতা বন্ধুদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
1: সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWE kathamaitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এখন শুনবেন পিঠে ব্যথা, কখন সতর্ক হওয়া জরুরি, বলছেন রিউমাটোলজিস্ট চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়।
3: কোমরে ব্যথায় ভুগছেন না, এরকম মানুষ বোধহয় হাতে গোনা, কিন্তু তা বলে কি সব কোমরে ব্যথা নিয়ে আমাদের ভীষণ চিন্তিত হতে হবে? তা একদমই নয়। বেশিরভাগ কোমরের ব্যথাই আমাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রার জন্য, দীর্ঘ সময় বসে থাকার জন্য বা আমাদের রোজ কিছুটা এক্সারসাইজ না করার এই অনভ্যাসের জন্যই হয়ে থাকে। তাহলে কোন কোন কোমরে ব্যথাগুলো বিশেষ করে জোর দিতে হবে বা বিশেষ করে সতর্ক হতে হবে? যদি কোনো কোমরে ব্যথা কোনো ট্রমার পরে হয়ে থাকে, মানে কোনো চোট আঘাতের পরে যদি কোনো কোমরে ব্যথা হয়ে থাকে, যদি কোনো কোমরে ব্যথার সাথে ওয়েট লস বা ওজন কমে যাওয়ার ঘটনা ঘটে থাকে, বা কোনো নার্ভের সমস্যা দেখা দেয়, মানে কোমরে ব্যথার সাথে পা ঝিনঝিন করছে, পা অবশ হয়ে যাচ্ছে, তাহলে সেই কোমরে ব্যথাটা ভীষণ গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই কোমরে ব্যথার সূত্রপাত যদি প্রথমবার 50 বছরের বেশি বয়সে শুরু হয়, তাহলে সেই কোমরের ব্যথা নিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যদি সঙ্গে জ্বর থাকে, তাহলে সেই কোমরে ব্যথার জন্য সতর্ক হতে হবে। কোনো মানুষ যদি নিয়মিত ড্রাগ অ্যাবিউজ করেন, তাদের যদি কোমরে ব্যথা হয়, সেই কোমরে ব্যথা কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশনের লক্ষণ হতে পারে। কেউ যদি দীর্ঘদিন স্টেরয়েড ইউজ করছেন, সেক্ষেত্রেও কোমরে ব্যথাটা বিভিন্ন ধরনের অস্টিওপোরোসিস এবং সেই রিলেটেড ফ্র্যাকচারের জন্য হতে পারে। বা কারোর যদি ক্যান্সার থাকে, তাহলে সেক্ষেত্রে এই কোমরে ব্যথাটা ভীষণ জরুরি ভিত্তিকে দেখতে হবে, কারণ অনেক সময় এই কোমরের হাড়গুলোতে ক্যান্সার ছড়িয়ে পড়লে এই ধরনের একটা ব্যথা হয়। এছাড়াও আরেকটা কোমরের ব্যথা আছে যেটা আমাদের ভীষণ নজর রাখতে হবে। যদি কোনো কোমরে ব্যথা সকালবেলায় ঘুম থেকে উঠে বেশি হয়, সাধারণভাবে এটা কম বয়সী পুরুষ মানুষদের হয়ে থাকে, এবং সেই কোমরের ব্যথা যদি সকালে ঘুম থেকে ওঠার সময় কোমর পিঠ একদম আড়ষ্ট হয়ে থাকছে, বা রাত্রেবেলায় ঘুমের মধ্যে পাশ ফিরতে অসুবিধা হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ হাঁটাচলা করলে, কিছুক্ষণ এক্সারসাইজ করলে যদি সেই কোমরে ব্যথাটার কিছুটা উন্নতি হচ্ছে বা ফ্রি হচ্ছে, তাহলে সেই কোমরে ব্যথাটা একটা আন্ডারলাইন বা অন্তর্নিহিত কোনো বাতের লক্ষণ, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস বা স্পন্ডিলো আর্থ্রোপ্যাথি বলে এক ধরনের বাতের লক্ষণ হতে পারে। এই ধরনের কোমরের ব্যথার সাথে অনেক সময় আরও অন্যান্য অর্গান ইনভলভমেন্ট বা অন্যান্য অঙ্গ এফেক্ট হওয়ার লক্ষণ দেখা যায়। যেমন এই কোমরে ব্যথার সাথে যদি কারুর বারবার চোখ লাল হওয়ার টেন্ডেন্সি থাকে, কারুর যদি স্কিনে কোনো র্যাশ থাকে, স্পেশালি সোরিয়াসিস বলে যে অসুখ হয় সেই সোরিয়াসিস থাকে, তাদের এই ধরনের বাতের সমস্যা হওয়ার টেন্ডেন্সি থাকে। কারুর যদি কোলনে সমস্যা হয়, ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলে এক ধরনের কোলাইটিস হয়, সেই কোলাইটিস থাকলে তাদের এই ধরনের কোমরে ব্যথার বাত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের জিনিসগুলো থাকলে আমাদের একটু সতর্ক হতে হবে, কারণ এই অসুখটা এক ধরনের যে বাতের অসুখ, সেই বাতের অসুখ ঠিক সময় মতন চিকিৎসা করলে একদমই সুস্থ জীবনযাপন করা যায়। আদারওয়াইজ যেহেতু এগুলো অটোইমিউন অসুখ, এগুলো বিভিন্ন জায়গা ক্রমাগত এফেক্ট করতে থাকে এবং সেগুলো বিভিন্ন অর্গেনের ড্যামেজও করতে পারে, সেই জন্য এই 7টি বিষয়ে ভীষণ আমাদের সতর্ক হতে হবে। যদি কোমরে ব্যথার জন্য এই স্পেশাল জিনিসগুলো কারোর থাকে বা এই বিশেষ লক্ষণগুলি কারোর থাকে, তাহলে সত্বর ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেটা কী কারণে হচ্ছে জেনে নেওয়া জরুরি, এবং সেই মতন চিকিৎসা করলে সেই মানুষটি একটা সুস্থ জীবনযাপন করতে পারবে। তাহলে যে পয়েন্টগুলো আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, যদি কোমরে ব্যথা কোনো আঘাত বা চোট আঘাতের পরে হয়ে থাকে, যদি কোমরে ব্যথার সাথে হাত পা ঝিনঝিন হওয়া, অবশ হয়ে যাওয়া বা ইউরিন বা পটি কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে, যদি কোনো কোমরে ব্যথা বিশেষ করে বয়সকালে দেখা যায় বা কোমরে ব্যথার সাথে জ্বর থাকে, বা যদি কোমরে ব্যথা তাদের হচ্ছে যারা দীর্ঘদিন ধরে স্টিরয়েড খাচ্ছেন, বা ক্যান্সার থাকে, তাহলে এই বিশেষ বিশেষ জায়গাগুলোতে আমাদের কোমরের ব্যথার ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক হতে হবে। এই সতর্ক না থাকলে এই জিনিসগুলো অনেক বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং সেক্ষেত্রে সেটা একটা পার্মানেন্ট ড্যামেজের জায়গায় যেতে পারে। সেজন্য আর্লি ডায়াগনোসিস এই প্রত্যেকটি ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। আর 5টা কোমরে ব্যথা যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক কাজকর্মের জন্য বা দীর্ঘক্ষণ বসে থাকার জন্য হয়ে থাকে,

0: ওকে, সেইগুলো রেগুলার এক্সারসাইজ করলে একটা মানুষ নর্মাল থাকতে পারে, কিন্তু এই স্পেশাল সাইনগুলো থাকলে বা এই স্পেশাল লক্ষণগুলো থাকলে আমাদের বিশেষভাবে সতর্ক হয়ে সেগুলো সচেতন হয়ে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া ভীষণ জরুরি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পিঠে ব্যথা কখন সতর্ক হওয়া জরুরি, বললেন রিউমাটোলজিস্ট চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়।
2: শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 500 বাজি মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ঘড়ির কাঁটা বলছে 6:55। আমি জানিয়ে দেব আজ পরবর্তী অনুষ্ঠানগুলির কথা আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। একটু পরেই অর্থাৎ 7টায় যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় প্রিয়স্মা গঙ্গোপাধ্যায়। 7:45 কবি কণ্ঠে কবি সুদেষ্ণা মৈত্রের সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য শুনবেন প্রথম পর্ব। 8:15 এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী চন্দ্রা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন তৃষিতা মুখোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান, আরবিআই মিউজিয়াম। এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কিরওয়ানি রাগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর পরবর্তী অনুষ্ঠানগুলির ঘোষণা।

এবারে জানিয়ে দেব আজ হারানো দিনের গানের অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। পঞ্চাশের দশকের মাঝামাঝি রংমহল, বিশ্বরূপার পাশাপাশি গানের জলসা হতো উজ্জ্বলা, রূপবাণী, বসুশ্রিত। কখনো সকালে, আবার কখনো হুল নাইট, এইসব জলসায় ঘটত নতুন শিল্পীদের আবির্ভাব। আর তাদের মধ্যে কেউ কেউ প্রথম গানেই ছাপ ফেলতেন শ্রোতার মনে। প্রথম বাংলা বেসিক রেকর্ড "আমার প্রথম গান তোমারে শোনাবো" বলে গানটি গেয়ে সুপারহিট হয়েছিলেন অসিত বরণ। আবার চল্লিশের দশকে প্রথম রেকর্ড করা গান "ভালোবাসা যদি অপরাধ হয়" গেয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অপরেশ লাহিড়ি। আজ হারানো দিনের গান থাকবে সেই সব শিল্পীদের কথা যারা জলসা হোক বা বেসিক গান, রবীন্দ্রসঙ্গীত কিংবা আধুনিক, প্রথম গানেই তুলেছিলেন আলোড়ন। আজ হারানো দিনের গানে তাদেরই কথা ও গান নিয়ে আপনার সঙ্গে থাকবেন পাপড়ি ভট্টাচার্য। শুনতে ভুলবেন না বন্ধুরা ঠিক রাত ১১টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মুভি ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান, যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়।

আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমরা আমাদের এই দুটো চোখ দিয়ে যা দেখি তার পুরোটাই কি সত্যি, নাকি আমাদের চারপাশটা রোজ আমাদের সঙ্গে একটা নিখুঁত খেলা খেলছে? আমরা ভাবি আমরা পৃথিবীটাকে চিনি, খুব ভালোভাবে চিনি, কিন্তু বিজ্ঞান মানি যে ল্যাবরেটরি, মাইক্রোস্কোপ আর খটমটে কিছু ফর্মুলা, সেটা তো আমাদের স্বাভাবিক ধারণা, তাই না? কিন্তু সত্যিটা হলো বিজ্ঞানের চেয়ে বড় জাদুকর আর প্রকৃতির চেয়ে বড় ছদ্মবেশী এই মহাবিশ্বে আর কেউ নেই। শুভ সন্ধ্যা, আমি প্রিয়ষ্মা, তোমাদের যুববাণীর বন্ধু চলে এসেছি তোমাদের সঙ্গে এই আধ ঘন্টা আড্ডা দিতে, যুববাণী থেকে এবং অজানার সন্ধানে। আজকে কি বিষয় নিয়ে গল্প হবে, আড্ডা হবে, সেটা মানে যারা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ ফলো করো তারা অবশ্যই জেনেই ফেলেছো যে YUVAVANIKOLKATA যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজে আজকের যে পোস্টার অজানার সন্ধানে, সেখানে আশা করি তোমরা দেখেছো যে আমরা এই পৃথিবীর, এই বিশ্বের এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আমাদের কাছে হয়তো ম্যাজিক বলে মনে হয়, কিন্তু সেগুলো কিন্তু পৃথিবীর কাছে একটা অদ্ভুত খেলা। যেমন আমাদের কখনো মনে হয়েছে যে এমন যদি হতো যে এই যে আমরা রাত্রেবেলা স্ট্রিট লাইটে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাই, বা কেউ হয়তো কাজের উদ্দেশ্যে রাত্রিবেলা যাচ্ছি, বা কেউ কোনো মানে এমনি বেরিয়েছি, ঠিক আছে, তো তখন কখনো মনে হয়েছে যে ইস, যদি আমাদের শরীরেই একটা লাইট থাকতো আমাদের আর স্ট্রিট লাইটের দরকার পড়তো না, আমাদের শরীর থেকে আলো জ্বালিয়ে দিব্যি রাতের অন্ধকারে হেঁটে চলতাম। কিন্তু মানে এটা অনেকের কাছেই হয়তো মনে হবে যে কি উদ্ভট কথা বলছে, কিন্তু জানো আমাদের পৃথিবীর বুকেই এমন এক দুনিয়া আছে যেখানে ঠিক এমনটাই ঘটে। এই যে যেমনটা বললাম যে নিজের শরীরেই আলো জ্বালিয়ে তার নিজের পথ প্রদর্শন করি, তোমাদেরকে বরং নিয়ে যাই ওই সমুদ্রের একদম গভীরে, হাজার হাজার ফুট নিচে। সেখানে সূর্যের আলো পৌঁছানোর কোনো উপায় নেই, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের বুকেই যদি দেখো যে নীলাভ বা সবুজ রঙের কোনো ছোট ছোট আলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো কোনো ডুবোজাহাজের আলো নয়, এগুলো হলো সমুদ্রের গভীরের কিছু অদ্ভুত প্রাণী। এমন অনেক সময় আমরা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছু ভিডিও দেখেছি, ওশনের ভিডিও দেখেছি, ওশন লাইফের ভিডিও দেখেছি, যেখানে আমরা দেখতে পাই যে নিজেদের শরীরের আলো দিয়েই বিভিন্ন মাছেরা, বিভিন্ন জীবেরা ওই সমুদ্রের মধ্যে নিজের শিকার খুঁজে চলেছে। বিজ্ঞানের ভাষায় একে কি বলে জানো? বিজ্ঞানের ভাষায় একে বলে বায়োলুমিনিসেন্স। খুব সহজ করে যদি বলি তাহলে এই প্রাণীরা নিজেদের শরীরের ভেতর থেকে কিছু কেমিক্যাল রিয়াকশন করে আলো তৈরি করে। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত হলো অ্যাঙ্গুলার ফিশ। এবং এই যে শরীরের মধ্যে আলো তৈরি করা, এটার কথা বললেই প্রথম যেটার কথা মাথায় আসে সেটা হচ্ছে জোনাকি পোকা। মানে আমরা ছোট থেকে বা তার আগেও গল্প শুনে সেই জোনাকি পোকার কথা জেনেছি, কিন্তু জলের নিচে এমন কোনো প্রাণী আছে যে নিজেদের শরীরের আলো জ্বালিয়ে নিজের শিকারের সন্ধান করে, তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাঙ্গুলার ফিশ। এই মাছের মাথার ওপর ছিপির মতো একটা অংশ থাকে, ঠিক আছে, যার ডগায় ছোট্ট একটা বাল্বের মতো আলো জ্বলে। ঘুরঘুর

অন্ধকারে ছোট্ট ছোট্ট যে মাছেরা জলে থাকে তারা ভাবে হয়তো কোনো খাবার তাদের দিকে চেয়ে আছে, কিন্তু আলোর লোভে তারা যখন কাছে আসে আর অমনি অ্যাংলার ফিশের শিকার হয়ে যায়। ভাবতো, অন্ধকারের আলো জেলে বসে আছে মৃত্যুদূত। কতটা সুন্দর আমাদের পৃথিবী, আবার একই সাথে কতটা ভয়ঙ্করও হতে পারে, তাই না? কেউ হয়তো মানে যেমন আমাদের হয় মরুভূমিতে যে আমরা মরিচিকা দেখতে পাই, যে হঠাৎ করে মনে হলো যে জলের সন্ধান পেলাম কিন্তু আসলে ছিল সেটা আমার মতিভ্রম, কিন্তু পরে হয়তো সেই হেঁটে চলা পথটাই হয়তো আমার যমদূত হতে পারে। তো তেমনই আমাদের পৃথিবীটা বড্ড সুন্দর, বড্ড অদ্ভুত, এবং সত্যিই আমাদের পৃথিবীর যে প্রকৃতি তা সত্যিই আমাদের কাছে অনেকটা জাদুকরের মতো। সেই জাদুকর আমাদের প্রত্যেক দিন নতুন নতুন ম্যাজিক দেখিয়ে চলেছে। এমন যদি কোনো প্রকৃতির ম্যাজিকের কথা বা প্রকৃতির এরকম অদ্ভুত কিছু তথ্যের কথা তোমাদের জানা থাকে, তাহলে তোমরাও আমাদেরকে জানাতে পারো। কীভাবে জানাতে পারো? আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজ YUVAVANIKOLKATA জৌবানি কলকাতা, সেখানে এসে কমেন্ট করে জানাও তোমার জানা সেই ম্যাজিকের কথা। ততক্ষণ বরং সেই ম্যাজিকেরই একটা গান হোক, আমাদের শোনাবেন অনুপম রায়।

আজকে এরকম অনেক ম্যাজিকের কথা নিয়েই তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি আমি, তোমার যুববাণীর বন্ধু প্রিয়সমা। আর কিছুক্ষণ রয়েছি তোমাদের সঙ্গে এইরকম ম্যাজিকের কিছু কথা নিয়ে, এবং শুধু ম্যাজিক নয়, আমাদের নেচার্স ম্যাজিক নিয়ে, আমাদের প্রকৃতির এই অদ্ভুত খেলা নিয়ে, এবং বলতে পারি প্রকৃতির ছদ্মবেশ নিয়ে। প্রকৃতি আমাদের কাছে অনেক কিছুর ছদ্মবেশ নিয়ে হাজির হয়। তেমনি আমরা হয়তো অনেকেই জম্বি মুভিজ দেখেছি, তাই না? হলিউডের জম্বি মুভিজ, তো সেখানে কোনো ভাইরাস মানুষের শরীরে ঢুকে তাকে জ্যান্ত লাশে পরিণত করে দেয়, এরকম অনেক মুভি আমরা দেখেছি এবং অনেক ঘটনা শুনেছি। কিন্তু এখন যদি তোমাকে বলি যে এই জম্বি ব্যাপারটা শুধু সিনেমা নয়,

প্রকৃতির বুকে সত্যি সত্যিই ঘটে। ব্রেন বা মস্তিষ্ক জিনিসটা বড্ড জটিল, সেটা আমরা সবাই জানি। এই যে ধরো আমি তোমার সামনে বসে কথা বলছি, মানে তুমি আমার কথা রেডিওর ওপার থেকে শুনছো এবং যে কথাগুলো বলছি সেগুলো আমাকে আমার ব্রেন সিগন্যাল দিচ্ছে, তাই তোমাদেরকে বলছি। কিন্তু আমার ব্রেন যদি সিগন্যাল দেওয়া বন্ধ করে দেয় তাহলে তো তুমি আমার কথাগুলো শুনতেই পাবে না, কারণ আমি তো কথাই বলতে পারবো না। এবং তোমার ক্ষেত্রেও তাই, তোমাকে যদি

দিচ্ছে আমাকে, সেই বিষয়টা বন্ধ হয়ে গেলে কি হবে বলতো? মানে এই কগনিটিভ বিহেভিয়ার বা আমাদের মন কিভাবে কাজ করে সেটা বুঝতে মানুষের বছরের পর বছর লেগে যায়, মানে এখনও পুরোপুরি ক্লিয়ার নয় আমাদের কাছে। অথচ দেখো, একটা সামান্য ফাঙ্গাস বা ছত্রাক যেটাকে আমরা বলি, যার নাম কর্ডিসেপস, কর্ডিসেপস এমন একটা ফাঙ্গাস যে অনায়াসে এই কাজটা করে ফেলে, আমাদের ব্রেনটাকে বুঝে ফেলে। এই ছত্রাকটা যখন কোনো কাঠপিঁপড়ের শরীরে ঢোকে, তখন সে শুধু পিঁপড়াটাকে অসুস্থই করে তোলে না, সোজা তার নার্ভাস সিস্টেম বা আমাদের ব্রেনটাকে, মানে ওই কাঠপিঁপড়ের ব্রেনটাকে হ্যাক করে নেয়। এবং এই হ্যাকিং ব্যাপারটা আমাদের কাছে এখন খুব সহজলভ্য, যে এটা হ্যাক হয়ে যাচ্ছে, ওটা হ্যাক হয়ে যাচ্ছে। তো এই ছত্রাক কর্ডিসেপস ওই কাঠপিঁপড়ের ব্রেনটাকে হ্যাক করে নেয়। এরপর ওই পিঁপড়েটা নিজের শরীরের উপর আর কোনো কন্ট্রোল থাকে না, ছত্রাকটা তাকে দিয়ে জোর করে উঁচু ডালে ওঠায়। কি অদ্ভুত, তাই না? ঠিক যেখানে আলো আর আর্দ্রতা ছত্রাকটার বংশবৃদ্ধির জন্য একদম পারফেক্ট, নিজের সুবিধাটা বোঝে, ঠিক আছে। তারপর সেখানে গিয়ে পিঁপড়েটা একটা পাতায় কামড় দিয়ে আটকে থাকে আর মারা যায়। কিছুদিন পর সেই পিঁপড়ের মাথা ফুড়ে বেরিয়ে আসে একটা নতুন ছত্রাক, মানে একটা প্রাণীর দেহে ঢুকছে এবং সেই প্রাণীর দেহে সম্পূর্ণ কলকব্জাগুলোকে বিকল করে দিচ্ছে এবং তাকে মানে বাধ্য করছে সে যাতে মারা যায়, এবং সেই শরীরটার উপর ভিত্তি করে একটা নতুন ছত্রাক জন্মাচ্ছে। শুনতে একদম সেই সায়েন্স ফিকশন মুভির মতো বা হরর গল্পের মতো লাগছে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে এটাই প্রকৃতির এক অদ্ভুত সার্ভাইভাল গেম, মানে একটা প্রাণ থেকে আরেকটা প্রাণ তৈরি হওয়া। একটা ছোট্ট ফাঙ্গাস যে একটা জলজন্তু প্রাণীর ব্রেন কন্ট্রোল করে, তাকে রিমোট কন্ট্রোল গাড়ির মতো চালাতে পারে, এর চেয়ে বেশি বড় ছদ্মবেশ আর কী বা হতে পারে, তাই না? তো এরকমই অনেক মানে অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন, অদ্ভুত অদ্ভুত গল্প নিয়ে তোমাদের সঙ্গে তো থাকবো আরও কিছুক্ষণ এই অজানার সন্ধানে গল্পতে। মানে আমার না মাঝে মধ্যে মনে হয় এই বিষয়গুলো, এই যে গল্পগুলো, মানে গল্প তো সত্যি, মানে এগুলো নয়, এগুলো তো এক একটা ফ্যাক্ট। তো এইগুলো হয়তো আমাদের প্রকৃতি আমাদের সেই আলাদিনের প্রদীপ থেকে একটা একটা করে বার করে করে করে করে আমাদের সামনে নিয়ে আসে এবং আমরা তাতে তাজ্জব হয়ে যাই যে এরকমও হতে পারে। এই যে ছত্রাকের কথা বললাম বা এই যে মাছের কথা বললাম, সেগুলো সম্পূর্ণটাই তো আমাদের কাছে খুব নতুন বিষয় না? আমরা জানতে শিখছি, বুঝতে শিখছি যে এরকম বিষয়ও হতে পারে। তো তেমনই আরও অনেক গল্প বলবো তোমাদেরকে, ততক্ষণ একটা গান শুনে আমরা বরং ফিরে আসি আমাদের এই আড্ডায়। এবং আড্ডার পরে আরও কিন্তু মানে এই গানটা শুনে আসার পরে আরও অনেক কিছু বলার আছে, তোমরা কিন্তু একদম মিস করো না, তাড়াতাড়ি চলে এসো গানটা শুনে। আর কানে রাখো যুববাণী, তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়সমা।

এরকম ছোট ছোট অনেক গল্প নিয়ে তোমাদের সঙ্গে আবার আড্ডা দিতে ফিরে এসেছি গানের এপারে, তোমার যৌবনের বন্ধু প্রিয়সমা। আর আজকে এই অজানার সন্ধানে কিন্তু অনেক অজানা গল্প নিয়ে, অজানা তথ্য নিয়ে তোমাদের সঙ্গে থাকবো আরও কিছুক্ষণ। এবং তোমাদের যদি এরকম অজানা আরও কিছু তথ্য জানা থাকে, সেগুলো অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানাও। আজকের যে পোস্টার রয়েছে তার তলায় কমেন্ট করে জানাও আজকের শোটা কেমন লাগছে, এবং তোমার যদি এরকম কোনো মানে অজানা তথ্য জানা থাকে সেটা অবশ্যই জানাবে। কেমন, এতক্ষণ তো মানে প্রথমে কথা বললাম মাছের ব্যাপার নিয়ে, মাছের শরীরে যে আলো জলে সেটা নিয়ে, এবং অদ্ভুতভাবে অ্যাঙ্গুলার ফিশ, এবং তারপরে কর্ডিসেপস নিয়ে। দুটোই নিত্য রকমের নতুন দুটো জীব। কিন্তু এবার যদি একটু ফিরে আসি, ধরো চোখে দেখতে পাচ্ছি এবং এই যে ছত্রাক মাথার মানে মাথাটাকে আমাদের হ্যাক করে দিচ্ছে সেই বিষয়টা জানতে পারছি। এরপরে যদি একটু মানে কানের সঙ্গে একটু খেলা যাক, যে কোনো অডিও স্টুডিওতে একটা ভয়েসকে পারফেক্ট করতে বা ব্যাকগ্রাউন্ড নয়েজ তৈরি করতে কত সফটওয়্যার, কত এডিটিং, কত প্যানেল ব্যবহার করতে হয়, তাই না? এই যে যেমন ধরো, এই যে তোমার রেডিওর এপারে বসে আমি কথা বলছি, তুমি ওপারে শুনতে পাচ্ছ, এই যে তোমার কাছে শব্দটা পৌঁছচ্ছে সেটা কত রকমভাবে পৌঁছচ্ছে, একটু এডিটেড হয়ে, একটু রিভার্বড হয়ে, কিছুভাবে পৌঁছচ্ছে তোমার কাছে ট্রান্সমিশনের মাধ্যমে। তো এইরকমই একটা কথা যদি বলি, অথচ অস্ট্রেলিয়ার জঙ্গলে এমন এক জাদুকর আছে যার কোনো যন্ত্রপাতির দরকার হয় না। এই যে কথা বললাম যে ট্রান্সমিশনের মধ্যে দিয়ে তোমাদের কাছে যাচ্ছে আওয়াজটা, এই যে আমি কনসোলের সামনে বসে আছি, মাইক ধরছি সামনে, এত কিছু যন্ত্রপাতি দরকার পড়ছে তো? কিন্তু অস্ট্রেলিয়ার এই জাদুকর, তার কিন্তু কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না। এর নাম সুপার ব্লায়ার বার্ড। এই পাখিটার গলাই যেন একটা আস্ত সাউন্ড স্টুডিও। মানে এই পাখিটার নাম কখনো তোমরা শুনেছো কিনা জানি না, একটা অদ্ভুত পাখি। এটা শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই দেখা যায়, অস্ট্রেলিয়ার জঙ্গলেই দেখা যায়, যে পুরো মানে তোমার জঙ্গলের যত জীব আছে, যত আওয়াজ আছে, সেগুলো সব কিছুকে মানে একেবারে হুবহু নকল করতে পারে। মানে অন্য পাখির ডাক শুধু নকল করতে পারে তাই নয়, কিন্তু জঙ্গলের পাশ দিয়ে যাওয়া গাড়ির হর্ন, ক্যামেরার শাটারের ক্লিক, এমনকি গাছ কাটার করাতের যে আওয়াজ সেটাও একদম নিখুঁতভাবে নকল করতে পারে। ধরো তুমি জঙ্গলে দাঁড়িয়ে ভাবছো কেউ গাছ কাটছে, কাছে গিয়ে দেখলে একটা ছোট্ট পাখি আপন মনে সেই আওয়াজ করে যাচ্ছে, কি অদ্ভুত, মানে অদ্ভুতভাবে, মানে অদ্ভুতভাবে তোমাকে তাজ্জব বানিয়ে দেবে। মানে ধরো তোমার গলার আওয়াজ, তুমি ধরো কাউকে ডাকছ, সেই ডাকটাকেও কিন্তু সেই পাখিটা কপি করতে পারে। এবং নিজেকে বাঁচানোর জন্যে আর সঙ্গীকে ডাকার জন্যে শব্দের এই অদ্ভুত মায়াজাল তৈরি করে এই পাখি। মানে এই যে বিষয়গুলো, এই যে মানে পাখির ডাক, একজন একটা পাখি সে সমস্ত কিছুর আওয়াজ নকল করতে পারে, ধরো কাউকে তো বাঁচানোর জন্যও করতে পারে, ধরো এই যে গাছ কাটার আওয়াজ বা কোনো শিকারির বন্দুকের আওয়াজ, এই সমস্ত কিছু সে যদি নকল করে অন্য পাখিকে বা অন্য জীবকে সিগন্যাল দেওয়ার জন্য ব্যবহার করে, তাহলে আমাদের প্রকৃতিটা আরও কত সুন্দর হয়ে উঠতে পারে, তাই না? তো প্রকৃতি নিজেকে বাঁচানোর জন্যেই, এবং সেই প্রকৃতির যে মেটেরিয়ালস রয়েছে, যারা রয়েছে সেই প্রকৃতিকে, তাদেরকে বাঁচানোর জন্যেই কিন্তু এই অদ্ভুত অদ্ভুত সুন্দর ছদ্মবেশগুলো প্রত্যেক দিন নিজের শরীরে ধারণ করে। এরকম আরও কয়েকটা বিষয় নিয়ে, এরকম আরও কয়েকটা অজানার সন্ধানের তথ্য নিয়ে তোমাদের সঙ্গে থাকবো। তার আগে শুনে নেবো একটা ছোট্ট গান। গান শুনে কিন্তু আবার আড্ডায় ফিরে আসবো, কোথাও যেও না, কানে রাখো যুববাণী। এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমার এরকম অজানার কিছু তথ্যের কথা, যেটা হয়তো আমি জানি না, এবং দুজনের মধ্যে সেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাও হয়ে যাবে, তুমিও জানালে আমিও জানালাম, দুজনেই জানলাম কিছু কিছু তথ্য। আর গানটা শুনে আমরা কিন্তু আবার আড্ডায় ফিরছি, কেমন?

এরকম অনেক ঝিলমিল লাগা অজানার কিছু প্রাণীর কথা শুনলাম, অনেক কিছু বিষয়ের কথা শুনলাম যেগুলো হয়তো আমাদের কাছে খুব অদ্ভুত। মানে যেমন প্রথম থেকে বিভিন্ন ছত্রাকের কথা, পাখির কথা এবং মাছের কথা সবটাই শুনলাম, কিন্তু এই যেখানে এই সমস্ত কিছু বসবাস করছে সেই পৃথিবী, সেই পৃথিবীর কথা না বললেই তো নয়। যেমন মানে আজ আমরা কথা বলছি প্রকৃতির বিভিন্ন অদ্ভুত সব ছদ্মবেশ নিয়ে এবং সমুদ্রের তলদেশ থেকে অস্ট্রেলিয়ার জঙ্গল ঘুরে এবার একটু অন্যরকম একটা গল্প বলি। যেমনটা বললাম যে পৃথিবীর কথা বলি, এই যে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলে যে দারুণ রোদ বা হয়তো খুব মেঘলা ওয়েদার, বা কিছুদিন পর এই যে মারাত্মক রকমের একটা বর্ষাকাল চলবে, শ্রাবণ মাস আসবে, তারপর শীতের সকালের সেই মিষ্টি আমেজ, এই সব কিছুর জন্য আমরা কার কাছে ঋণী বলতো? একটা সামান্য হেলে থাকার কাছে, মানে একটু কাত হয়ে থাকা বা হেলে থাকার কাছে। আমরা সবাই ভূগোল পড়েছি, তাই তো? সেই ভূগোলে পৃথিবীটার কথা জেনেছি এবং পৃথিবীটা যে লাট্টুর মতো সেটাও জেনেছি, কিন্তু পৃথিবীটা সোজা হয়ে ঘোরে না, সেটা 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। সেই জন্যেই কিন্তু আমাদের এই হেলে থাকার কারণে আমরা বিভিন্ন ঋতু উপভোগ করতে পারি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব কিছু। দেখতে দেখতে কেমন 8টা ঘন্টা কেটে গেল, তাই না? বিভিন্ন রকম মানে বিষয়ের কথা জানতে পারলাম এবং আজকের মতো এই অজানার সন্ধানে থেকে কিন্তু আমাকে বিদায় নিতেই হবে। এরকম অনেক প্রকৃতির রহস্যের কথা তোমার জানা আছে নিশ্চয়ই, সেটা অবশ্যই আমাদের ফেসবুকের আজকের কমেন্ট সেকশনে জানিও। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে, ততক্ষণ মায়ার খেলার একটা গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি আজকের আড্ডা থেকে। আমি প্রিয়স্মা, টাটা।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অজানার সন্ধানে। উপস্থাপনায় ছিলেন প্রিয়সমা গাঙ্গুলী।

জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এরও বেশি শিল্পোদ্যোগী এবং 20,000,000 কৃষক এর ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়েনারে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন, 6 জন নিখোঁজ। রাষ্ট্রপতি নতুন দিল্লিতে এবছরের ডুরান্ট কাপ প্রতিযোগিতার ট্রফি ও পতাকার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। ফিফা বিশ্বকাপে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে, সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দিয়েছেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যায়, ইয়াহ इंडो पैसिफिक की स्टेबिलिटी, ग्लोबल साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है।
0: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। দুই দেশের জনগণের সুবিধার জন্য ইউপিআই সহ ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, স্টার্ট আপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বোরবুদুর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সফরের মধ্যে যোগাযোগের প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের ওপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থাকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করে শ্রী মোদী আশা করেন, এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70,00,000 চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। দিল্লি সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় 5,000 হেক্টর জমিকে বনভূমি হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। 20,000-এরও বেশি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্পোদ্যোগী এবং 20,000,000 কৃষকের ক্ষমতায়নের লক্ষ্যই হচ্ছে এই প্রকল্প। নতুন দিল্লিতে শ্রী চৌহান জানান, এর ফলে কৃষিক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
2: प्रधानमंत्री जी के विजन के कारण भारत की कृषि तेजी से बदल रही है। विकसित भारत के लिए विकसित कृषि, समृद्ध गांव, समृद्ध किसान, उसमें सरकार अपने सारे प्रयत्न कर रही है, लेकिन सरकार के साथ अगर बाकी संगठन भी जुड़ते हैं तो काम और तेजी से आगे बढ़ता है। और प्रगति कार्यक्रम के अंतर्गत ये तय किया है कि अभी तक 26,000 कृषि उद्यमी ट्रेंड करके, छोटे छोटे कृषि उद्यमी इन्होंने तैयार किए हैं जो एक गाँव में काम करते हैं और गाँव की कृषि को बदलने के लिए 100-200 किसान को साथ जोड़ते हैं।
0: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়েনারের মেপ্পাড়ির কাছে কল্যাণী

0: পূর্বে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে তিনজন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জনকে উদ্ধার করে মেপ্পাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দলগুলি সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ চালানোর সময় মেপ্পাড়ি থানার এক সাব ইন্সপেক্টর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম বর্ষণের ফলে ওয়েনার কান্নারি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওয়েনার ও কোজিকোড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। আগামীকাল ওয়েনারে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে অগ্রসর হবে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল, গুজরাট, কঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থানের পূর্বাংশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাখাচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আরাখাচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক অনুযায়ী ওয়াশিংটন ডিসি তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তি করবে, না হয় অসমাপ্ত লড়াই শেষ করবে। ইরান এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহরিনের মধ্যে সহযোগিতার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। বাহরিনে তার 2 দিনের সফর আজ শেষ করেন ডক্টর জয়শঙ্কর। সফরকালে বিদেশমন্ত্রী বাহরিনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির বিষয়গুলিও স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক সংক্রান্ত ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়ন এর ফলে ত্বরান্বিত হচ্ছে। শ্রী গড়করি নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে ভাষণ দিতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির আবরণ উন্মোচন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করে শ্রীমতী মুর্মু বলেন, নতুন দলের অন্তর্ভুক্তি ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে।
1: ফুটবল বিশ্বকে সবচেয়ে লোকপ্রিয় খেল মে সে এক। এ খেল উৎকৃষ্টতা, একতা ও খেল ভাবনা কা এক অনুপম উদাহরণ। ফুটবল লোগো কো এক দূসরে সে জোড়তা। খেল ভাবনা কা মহত্ব কেবল খেলো তো সীমিত নেই, এ এক মহত্বপূর্ণ জীবন মূল্য যো হামে সমানতা, সহযোগ ও বিপরীত পরিস্থিতিও মে ভি দৃঢ় বানে রহনে কি শিখ দেতা।
0: রাষ্ট্রপতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। অ্যাটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম সালার মিশর। মেসি সালার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 খেলায় বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একমাত্র গোলটি করেন মিকেল ম্যারিনো। শেষ 8-এ স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এর বেশি শিল্পোদ্যোগী এবং 20,000,000 কৃষকের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রকল্প। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান কবি কণ্ঠে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি সুদেষ্ণা মৈত্র, তাঁর সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
2: কি অসামান্য ভঙ্গিতে হেসে জানলা থেকে তুলে নিলে চোখ, চড়ুইয়ের সম্ভোগ দেখতে দেখতে বুকের ঠিক পুরনো ব্যথার ব্যবহার জেনে গেলে, জেগে থাকা রীতি। হাসির নিচেই প্রশ্রয় ভেবে যারা উঠে এলো ঘরে, সেখানে নকশি কাঁথা মাঠ, চেনা জলে আয়না মিটিয়ে তোমার অজস্র কারুকাজ আবার অচেনা হয়ে থাকা, পায়রা চড়ুই ছুঁয়ে থাকা, মুঠো চালে বিশ্রাম সারা, শব্দ বলতে সেই জেগে থাকা খুঁটে খাওয়া ঠোঁটের স্বভাব। শব্দ যাকে জাগিয়ে রাখে রোজ, শেখায় খুঁটে খেতে, কবিতা যার কাছে জীবন সম্পৃক্ত, বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান এবং সম্ভাবনাময় একজন কবি, যিনি ইতিমধ্যেই সাহিত্য একাডেমি যুবা পুরস্কারে সম্মানিত হয়েছেন, তাকে আকাশবাণী মৈত্রীর কবি কণ্ঠ অনুষ্ঠানে আমরা পেয়েছি আজকের অতিথি হিসেবে। তিনি কবি সুদেষ্ণা মৈত্র। আপনাকে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: কবি কণ্ঠ অনুষ্ঠানে এটা কি আপনার প্রথমবার আসা?
3: না, আমি এ নিয়ে দ্বিতীয়বার আসছি।
2: আচ্ছা, এই যে আমি শুরু করলাম আজকের অনুষ্ঠান আপনার কবিতা দিয়ে, এবার যে বইটি থেকে সেই কবিতাটি এই কবিতাটি পেয়েছি, সীমারেখার বহির্ভূত ছায়া। একজন কবির কাছে তার কবিতার বই সন্তানের মতো। এবার সেই বইটির নাম ভীষণ যত্ন করে তাকে নিতে হয়। এই যে সীমারেখার বহির্ভূত ছায়া, এই নামের পেছনে আপনার কি ভাবনা থেকেছে? এবং সেই সঙ্গে আরো একটি কথাও জানতে চাইব যে এই বইয়ের মধ্যে যে কবিতাগুলো আছে তার সঙ্গে কি নামের কোনো যোগাযোগ আছে?
3: একটা নাম তৈরি করার পিছনে আমার যেটা সাইকোলজি কাজ করে সেটা হচ্ছে, আগে কবিতা তো লিখে ফেলে, তারপরে সেই লেখাগুলোকে জড়ো করা হয়, তারপরে তো একটা বইয়ের আকার দেওয়া হয়। সেই সময়ে আরেকবার যখন কবিতাগুলো পড়ি, এই বইয়ের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে একটা ছায়া অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে, যে ছায়া সবসময় ঘরে ঢুকতে পারছে না, কখনো কখনো হয়তো দরজা খুলে দেওয়া হচ্ছে তার জন্য, কিন্তু সে হয়তো কখনো কখনো নিজেও চাইছে না ঢুকতে। তো এই সীমারেখা ছায়া নিজেই রচনা করেছে, নাকি ঘরের মধ্যে যে মানুষটি বসে রয়েছে সেই সীমারেখাটা এঁকে দিয়েছে, সেটা ধরতে পারছিলাম না, তাই এইরকম একটা নামকরণ করার ইচ্ছে হয়েছিল।
2: আচ্ছা, এই যে সীমারেখার বহির্ভূত ছায়া, সেখান থেকে আপনাকে যদি বলা হয় আপনার পছন্দের কোন কবিতা আপনি এখন আমাদের শোনাবেন, আজকের এই অনুষ্ঠানের একদম প্রথম কবিতা আপনার থেকে শুনতে চাইব এই বইটি থেকেই।
3: একদম চোখের সামনে আহুতি বলে কবিতাটি পড়ে রয়েছে, ওকে শোনাই, দেখা যাক এই ছায়াটা সীমারেখার বহির্ভূত কিনা। আহুতি। যাজ্ঞসেনী নেই, কিছু মন্ত্রপুত ফুল পড়ে আছে সারা গায়ে, সন্ন্যাসীর সংসার, অস্থিরতার বোবা শামুক, খোলসে প্রবেশের পথ গেছে ভুলে, অকারণ গৈরীকে মাথা রেখে ঘুমিয়ে যাওয়া শিশু মৃত্যুর আগে একগ্রাস ভাত চেয়েছিল, ছুঁতে চেয়েছিল অপাত্রে দান, সরল সন্ধানে জুড়ে থাকা প্রশ্নের বুকে চাবুক, হত্যা এবং আবার সারল্য সন্ধান, যজ্ঞবেদী নেই, উড়ো ছাই সরিয়ে কাটা আঙুল তুলে আনি।
2: উড়ো ছাই সরিয়ে, এভাবেই বোধহয় কবিতা সীমারেখার বহির্ভূত ছায়া থেকে অন্তরে প্রবেশ করে। আর এই যে আপনার এই বইটি, এটা তো বোধহয় আপনার সদ্যজাত।
3: একদম একদম।
2: এবারে বইমেলাতে প্রকাশ পেয়েছে।
3: হ্যাঁ,
2: এবার একরোখা চিরুনি তল্লাশি আপনাকে এনে দিয়েছে সাহিত্য একাডেমি, যেটা গত বছর আপনি পেয়েছেন সাহিত্য একাডেমি যুবা।
3: হ্যাঁ,
2: এরপর আপনার প্রকাশিত হয়েছে নক্ষত্রে গাঁথা শরীর, এবং এটা তৃতীয় বই। যখন একদম প্রথম আপনার কাব্যগ্রন্থ বেরোচ্ছে, তখন কি ভেবেছিলেন যে কি কবিতার জগৎই হবে আপনার ঘরবাড়ি?
3: কবিতার জগৎ আসলেই আমার ঘরবাড়ি।

0: মানে আমি তো পুরস্কারের কথা কখনো ভাবিনি, কোনোদিনও ভাবিনি যে পুরস্কার পাবো বা আমাকে। আসলে আমাদের বাঙালি সমাজে মূলত কবিরা হচ্ছে বেশ বাঙালি মানেই কবি, এই একটা ব্যাপার বেশ কানে কানে ঘোরে, মুখে মুখে ঘোরে। তো ফলে কিছু করতে পারছো না, কবিতা লেখো, এরকমও একটা বেশ হালকা দুলকিচালের মজা তো রয়েইছে আমাদের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরস্কারটা আমি কখনো ভাবিনি, তবে হ্যাঁ, আমার যদি আশ্রয়ের জায়গা বলা যেতে পারে তবে অবশ্যই কবিতা। কবিতায় আমার সমস্ত রকম আবেগ, আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সবটাই কবিতাকে ঘিরে হয়ে যায়, ঘর বাড়ি তো বটেই।
1: এই যে যখন একগুচ্ছ শব্দ মাথায় ঘুরছে এবং মন বলছে একে কবিতার শরীরে গেঁথে ফেলতে হবে, তখন কি আপনি নিজের জন্য কোনো কাঠামো রাখেন যে এই কবিতা আমার কবিতা, মানে এই কবিতা পাঠক যখনই পড়বেন তারা বুঝবেন সুদেষ্ণা মৈত্রর লেখা কবিতা, এরকম কি কোনো সিগনেচার তৈরি করতে পেরেছেন?
0: লেখার সময় এরকম কাজ করে না, তবে লেখা শেষ হয়ে যাওয়ার পরে আমার মনে হয় যে এই কবিতাকে আলাদা করে চিনে নেওয়া যায়, কবিতাকে বুঝে নেওয়া যাবে যে এই কবিতা, যে পাঠক আমার কবিতার সঙ্গে পরিচিত সে আমার কবিতা আলাদাভাবে চিনতে পারবে।
1: তো আপনার পাঠক আপনার কবিতা নিশ্চয়ই চিনতে পারবে, তবে সেই পাঠকই চিনবে যারা বারবার আপনার লেখার কাছে ফিরে ফিরে এসেছেন। তো এখন আবারও আমাদের ইচ্ছে করছে আপনার লেখার কাছে ফিরে যেতে, যেহেতু অনুষ্ঠানের নাম কবি কণ্ঠে, তাই কবির কণ্ঠে যত বেশি পারবো আমরা কবিতা শুনব। এবার কোন কবিতা শোনাবেন এবং কোন বই থেকে?
0: সদ্যজাতর কথা বলছিলেন, আর সদ্যজাত এখন এই মুহূর্তে আমার হাতে রয়েছে, তাই জন্য তার থেকেই শোনাচ্ছে।
1: বেশ।
0: স্বভাবদোষ, হাতে কোনো দান ভাণ্ড নেই, কানা করি ভাঙতে ভাঙতে শেষে পোড়া কাঠ, মৃত গলি ছুঁই, দুদিনের খিদেও হবে না, কখনো কবল ছেড়ে সোজা এসে দাঁড়াবে না বুকে, স্বাধীনতা চাও, চোখে বুঝি মায়া জন্ম হলো, এভাবে তাকাও, আমি তো তরল কোনো রেখা, হাওয়া দিলে দিব্যি ফুরব, তবুও অমোঘ চিতা ঠেলে আলো হব, দৃশ্য হব ঘরে, মিটি মিটি জ্বলবে জোনাকি, তেমন স্বভাব দোষে ভালোবাসি, বলে ফেলি যদি সেভাবে তাকাও।
1: আজ বিশিষ্ট কবি সুদেষ্ণা মৈত্র রয়েছেন আকাশবাণী অনুষ্ঠানের কবি কণ্ঠে অনুষ্ঠানে, এবং তার কণ্ঠেই আমরা শুনছিলাম তার লেখা কবিতা। আচ্ছা, একটি সাক্ষাৎকারে আপনি একবার বলেছিলেন যে আপনাকে রোজ লিখতে হয়, অন্তত দু লাইন করেও যদি আপনি না লিখতে পারেন তাহলে আপনার খুব মন খারাপ হয়। এই যে রোজ লেখা, এই যে একটা লেখার অভ্যেস, এই উপাদান আপনি কোথা থেকে পান এবং সেখানে আপনি মানুষ সুদেষ্ণা মৈত্র কতখানি থাকেন?
0: আমি মানুষ সুদেষ্ণা মৈত্র আমার লেখার ভিতরে ভীষণ রকমভাবে থাকি, যেখানে থাকি না সেখানে খুব কষ্টকর যাতায়াত হয়। যেমন একটু আগে অবধি খুব দ্রুত একটি লেখা পাঠানোর ফরমায়েশ ছিল আমার, এবং সেই লেখার ভিতর আমি একেবারেই ঢুকতে পারছিলাম না, নানা কারণে পারছিলাম না। তো তখন আমার মাঝে মাঝেই মাথার মধ্যে কাজ করছিল, আমি কি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করব, মানে এইরকম একটা ভয়ানক একটা ভাবনা আমার মাথার মধ্যে আসছে, মানেই হচ্ছে আমি আর সেই লেখাটার ভিতর সেই অর্থে নেই। আর যখন আমি নিজে লিখি আর কি, আমার নিজের সাথে কথা বলার সেই সময় কিন্তু আমার সারা দিনের কোনো একটা মুহূর্ত কোনো না কোনোভাবে ঢুকে যায় সেই লেখার ভিতরে, সেটা আমার দেখা হতে পারে, আমার মানসিক অভিজ্ঞতা হতে পারে, ঢুকে যায়।
1: আর এই লেখার উপাদান রোজ নতুন একটা করে লেখা, মানে সেই উপাদানও কি শুধু নিজের ভেতর থেকে নেওয়া, শুধুই অনুভূতি কেন্দ্রিক?
0: একটু তত্ত্ব কথা বলতে ইচ্ছা করছে কিন্তু।
1: হ্যাঁ নিশ্চয়ই বলুন, নিশ্চয়ই বলুন, আপনার কাছ থেকে আপনার কবিতা লেখার পেছনের গল্পটা জানতে চাই।
0: আচ্ছা, সেটা হচ্ছে যে আমার তো কখনো কখনো কবিতা, কখনো কেন, মাঝে মাঝেই মনে হয় যে একটা দীর্ঘ কবিতা, দীর্ঘ একটা কবিতা লিখছি, তারই কিছু কিছু বাঁকে নতুন নতুন স্তবক তৈরি হচ্ছে, তাই জন্য আমার মনে হয় যে নতুন নতুন উপাদান নয়, ওই বাঁকের যে ওই যে ওই যে ফর্মুলাটা সেটাই উঠে আসছে লেখার ভিতরে। আর প্রাবন্ধিক জীবনানন্দ দাশ বলেছেন যে, উনি যখন বলছিলেন তখন মনে হচ্ছিল যেন আমিও বলছি, সেটা হচ্ছে যে আমরা যারা কবি হিসেবে নিজেদেরকে চিহ্নিত করি তারা আমাদের বাইরের জগৎ থেকে তো অভিজ্ঞতা নিচ্ছি, কিন্তু ঘটনা তো আসলে নিই না, অভিজ্ঞতা নির্যাসটুকু নিই।

0: এবং সেই নির্যাসটা ভেতরে যদি প্রজ্ঞা থেকে থাকে বা কল্পনার আভা থেকে থাকে, তো তার সাথে রান্নাবান্না করে তারপরে সেটাকে প্রস্তুত করা। তো সেইখানে দাঁড়িয়ে থেকে সারাদিনে মানসিক এবং ইন্দ্রিয়জাত যে সমস্ত অভিজ্ঞতা, সেখান থেকে তো অবশ্যই প্রচুর উপাদান ছড়িয়ে আছে যা কবিতায় রূপ পেতে পারে।
1: আচ্ছা, আপনি এই যে রোজ লিখছেন, সেই লেখাগুলো কি শুধুমাত্র নিজের জন্য, মানে নিজেকে সন্তুষ্ট করার জন্য লেখা, নাকি তার কিছু আপনি সমাজ মাধ্যমেও ভাগ করে নিচ্ছেন? কেনই প্রশ্নটা করছি, তার কারণ এখন শুধুই বইয়ের মাধ্যমে কবিতা পাঠক আর পড়ছেন না, বেশিরভাগ পাঠকই চাইছেন যে আমি একটা ক্লিক করব, ফেসবুকে যাব, আমার অমুক কবির লেখা খুব পছন্দ, তিনি আজকে কি কবিতা লিখলেন। এবং আপনিও জানেন যে এমন অনেক কবি আছেন যারা রোজ নিয়ম করে ফেসবুকের জন্য কবিতা লেখেন। তো আপনার কি মনে হয় এখানে?
0: আমি ভীষণ রকমভাবে সাপোর্ট করি বলতে পারেন আপনি, যে ফেসবুকে যারা কবিতা লেখে, অসাধারণ বেশ কিছু কবিতা আমি পড়ি এবং আমি মানে যাকে বলা যায় মগ্ন পাঠক বেশ কিছু কবির, যে সমস্ত কবিতা আমি ফেসবুকে পড়েছি বলেই জানতে পেরেছি, তাদের কোনো বই হয়তো আমি নিজেই পড়িনি এখনো পর্যন্ত, আর আমি নিজেও সমাজ মাধ্যমে লিখি। এমনও হয়েছে যে রাত্রি 12:30 সময় হঠাৎ করে ঘুম আসছে না, ইচ্ছে করছে কবিতা লিখি, এবং তার জন্য যে পাতাটা আমি পছন্দ করলাম সেটা অবশ্যই ফেসবুকের পাতা পছন্দ করলাম, স্ট্যাটাস আপডেটের মধ্যে সেখানে কবিতা লিখলাম। ঠিক সেই মুহূর্তে কবিতা লেখার পর হয়তো পরবর্তীকালে হয়তো মুছে ফেলবো সেই কবিতা, কিন্তু সেই মুহূর্তে আমার ইচ্ছে করলো যে আমার এই মুহূর্তে যা কিছু জন্মালো আর কি, সে জন্মানোর সাক্ষী থাকুক, কেউ কেউ দেখতে পাক অবশ্যই।
1: এইটা খুব ভালো লাগলো, মানে সমাজ মাধ্যম নিয়ে অনেক রকম নেগেটিভ নেতিবাচক কথা তো আমরা শুনি বা আমরা বলে থাকি, নিঃসন্দেহে তার নেতিবাচক দিক আছে, তবে যে কথা আপনি বললেন যে এমন অনেক অনামনি লেখক কবি আছেন যাদের সেই লেখা শুধুমাত্র সমাজ মাধ্যমে এসেছে বলেই আমরা অনেকেই জানতে পারছি এবং কোথায় বসে আমরা সেই লেখা পড়ে ফেলছি
0: কথা।
1: আপনি পেশায় শিক্ষক, এবার শিক্ষকতার সঙ্গে যুক্ত মানে আপনি নিয়মিত পড়াশুনো করেন, এবার লেখালেখির ক্ষেত্রে পড়াশুনো করাটা কতখানি জরুরি?
0: খুব জরুরি, খুব জরুরি। মানে আমার তো মনে হয়, আমি আমার কথা বলি, সেটা হচ্ছে যে যে কোনো কবিতা বা গল্প উপন্যাস সম্পর্কে আমার ধারণা এখনো পর্যন্ত সেই অর্থে পাঠক হিসেবে জন্মেছে, লেখক হিসেবে জন্মায়নি। কিন্তু আমি দেখেছি যে পড়তে পড়তে এমন কিছু কিছু জায়গা চলে আসে যে জায়গাগুলো শুধুমাত্র তথ্য দেয় না, একটা কল্পনার ঘর দিয়ে যায় এবং সেই ঘরটা খুব কার্যকরী হয়ে ওঠে। কবিতার ক্ষেত্রে তো বটেই, গল্পের ক্ষেত্রেও অসাধারণ। মানে কি বলবো, আমি আমি এরকমও দেখেছি হয়তো লেখার ভিতর দিয়ে, এখনকার লেখাগুলো তো খুব চমৎকার হয়, চমৎকার গদ্য হয়, মানে গদ্য পড়তে পড়তে কখনো এরকমভাবে শৈলী ভাগ করা যায় না যে এও আছে এটা কবিতা না এটা গল্প, এরকমভাবে ভাগ করা যায় না। তো সেক্ষেত্রে এমন ভাষার এত অসাধারণ কারুকার্য, সেই কারুকার্যের ভিতর হয়তো কোনো শিউলির গন্ধ, কোনো বকুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে এবং সেই ঘ্রাণটা আমি পাচ্ছি, সেই ঘ্রাণটা অটোমেটিক্যালি কবিতায় চলে আসে, গল্পে চলে আসে।
1: এই যে বললেন শিউলির ঘ্রাণ, মানে এখনের যে লেখা সেই লেখার মধ্যে লেখার ভাষা অনেক সহজ, সূক্ষ্ম অনুভূতিকে সহজ ভাষায় প্রকাশ করা অনেক বেশি সাধারণ পাঠকের কাছে সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়, কেননা সব পাঠক যে অনেক পড়াশুনো করবেন তেমনটা নয়, কিন্তু তাদের লেখা পড়তে ভালো লাগে। ধরুন জীবনানন্দ দাশের লেখা, তার লেখার পাঠক হাতে গোনা। এবার আপনি কি মনে করেন যে কবিতার পাঠক অনেক হতে হবে, নাকি হাতে গোনাই হোক কিন্তু তারা একেবারে কংক্রিট হোক?
0: আমি ভীষণভাবে মনে করি কবিতার পাঠক হাতে গোনা হোক এবং তারা কংক্রিট হোক, কারণ কবিতা আর মঞ্চে উঠে বক্তৃতা এক জিনিস নয়। কবিতা ভিড়ের হৃদয়ে ছড়াতে চায় না, কবিতা একান্ত নিভৃতে নিজের সঙ্গে যাপন করার মতো বিষয়। তাই আমার মনে হয় কবিতার পাঠকের সংখ্যা, মগ্ন পাঠকের সংখ্যা কম হোক, হাতে গোনা হোক কিন্তু খাঁটি হোক।
1: আচ্ছা, এই যে বললেন নিভৃতে পড়ার মতো কবিতা, সেই নিভৃতে পড়ার জন্য আপনি নিজের কোন কবিতা বেছে নেবেন যেটা শুধু এখন নিভৃতে নয়, আমাদের সকলের সামনে আপনি ভাগ করে নেবেন?
0: আমার যে বইটি থেকে আমি পড়ছি সেই বইতে এমন কিছু কবিতা আছে যাকে এই সময় সিরিজ বলা হয়। তো একটা ঘোরের মধ্যে

0: থাকাকালীন এই কবিতাগুলো লেখা হয়েছিল। কবিতা আমি একে নাম দিতে চাইছি না, লেখা বলি। তো নাম দিয়েছি এই সিরিজের জলের ঘর থেকে বলছি। প্রথমটি পড়ছি, আমার মনে হয় পড়ছি বটে, কিন্তু পাঠক যখন পড়বে সেটা অনেক বেশি হৃদয় সঞ্জাত হবে। সে তখনও উৎসবের কুয়োয় ভাসছে, মরা পাতার গায়ে গড়িয়ে পড়া চাঁদ, আলোর ভিতর সব দুঃখ মুছে যায়, সারা গা ভর্তি স্যাঁত স্যাঁতে যাপন মুছে যায়, জল নাচে, কুয়োর দেয়ালে দেয়ালে ধাক্কা দেয়, সে নিজেকে দোলায়, যতক্ষণ এই আলোড়ন ততক্ষণ উত্তাপ, কুয়োর ওপাশে কুয়াশা কিংবা গ্রীষ্মকালীন ঘাম, পোড়া ভাতের হাঁ ঘর, চাঁদ ফুরোয় না, ফুরোলে ল্যাম্পপোস্টের দোহাই একই রকম আকারে নেমে আসে জলে, আলো দোলে, মরা পাতায় জলে রাগুন, হঠাৎ বালতি পড়তেই দৃশ্য নদী হয়ে যায়।
1: আপনি আপনার যে লেখাটি পড়লেন তাকে আপনি কবিতা বলতে চাইছেন না, লেখা বলছেন, বেশ। আরও শোনার ইচ্ছে থাকলো এই সিরিজ থেকে অন্য কোনো লেখা। তবে এই যে এই সময় যারা কবিতা লিখছেন, আপনার সমসাময়িক যারা, তাদের মধ্যে এমন কি কেউ আছেন যার লেখা পড়ে আপনার মনে হয়েছে যে যদি এরকম আমি লিখতে পারতাম তাহলে মানে সত্যি অন্যরকম লাগতো, মানে আপনার সমসাময়িক?
0: আমার এই সময়ের এমন অনেকের লেখা ভীষণ ভালো লাগে, দারুণ লাগে, কিন্তু তাদের কখনো শব্দ আমার হয়ে যাক এমনটা আমি চাইনি। তার পিছনে কারণ আছে, এই কারণে আমি চাইনি, কারণ আমি আমি সে হতে চাইনি, আমি আসলে আমি হতে চেয়েছিলাম, এখনো চাইছি। তো সেই কারণে তাদের কবিতা ভীষণ ভালো লেগেছে, ভেতরটা একদম মানে যাই উথাল পাতাল করে চলে গেছে, এবং তাদেরকে আমি যদি যোগাযোগ থাকে তাদেরকে আমি বলেওছি সেটা, কিন্তু রেশ থেকেছে সেখানেই শেষ হয়ে গেছে।
1: বাহ, সুন্দর করে বললেন, রেশ থেকেছে, কিন্তু সেই রেশ আপনাকে আনন্দ দিলে, তৃপ্তি দিলেও আপনাকে প্রভাবিত করেনি। আচ্ছা, এই সময়ের কথা তো বললেন, আপনার পূর্বজ যারা, তাদের মধ্যে কাদের লেখা আপনাকে অনুপ্রাণিত করেছে? যেমন ধরুন আপনি একদম প্রথমের দিকে যখন আপনি লিখছেন কিন্তু কবিতা লিখবেন বা কবি হবেন এরকম ভাবনা যখন মাথায় ঘুরছে, তখন কি এরকম পূর্বজদের মধ্যে কেউ আছেন যাদের লেখা পড়ে মনে হয়েছে যে আমি যদি ওনার মতো লিখতে পারতাম?
0: হ্যাঁ, দেবারতী মিত্র। দেবারতী মিত্রের কবিতা আমার ভীষণ ভালো লাগে, এবং দেবারতী মিত্রের কবিতা আমি এখনও গোগ্রাসে গিলি। কিছু কিছু শব্দ ভাষা দিয়ে ছবি এত অসাধারণ তৈরি করেন তিনি, করেছিলেন, যে আমার দারুণ লাগে। এবং তার আগে কেন, এখনও কবিতা সিংহ আমার খুব পছন্দ, ভীষণ পছন্দের একজন কবি। এরা কোনোদিনও পুরনো হতে পারে না, এরা অমরত্ব লাভ করে গেছে
1: একেবারেই। তবে এই প্রসঙ্গে আমার একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আপনি একটু আগেই বললেন যে কবিতা স্লোগান নয়,
0: না,
1: কিন্তু আমরা যদি কাজী নজরুল ইসলামের কবিতা দেখি, তিনি কবিতা লিখেই গেছেন একের পর এক শুধুমাত্র জনজোয়ারকে আরো উত্তপ্ত করবেন বলে। তার বিদ্রোহী কবিতা এতটাই ব্যপ্ত হয়েছিল জনমানসে যে তাকে ব্যান করে দেওয়া হয়েছিল। তার কবিতা আমরা এখনো সভা সমিতিতে উচ্চারণ করতে দেখি স্লোগানের মতো করে, তাকে কি বলবেন?
0: আসলে যে সময় তিনি লিখছেন, তিনের দশক, হ্যাঁ, সেই তিনের দশকে তার যুগটা খুব বড় একখানা প্রভাব ফেলে। অস্থির যুগ, ক্ষণস্থায়িত্বের যুগ, সেই ক্ষণস্থায়িত্বের যুগে যে সমস্ত কবিরা উঠে এসেছিলেন কল্লোল পত্রিকার হাত ধরে, সেই সময় দাঁড়িয়ে থেকে নজরুল ইসলাম পরিষ্কার নিজেও জানতেন যে তিনি সমসাময়িক কবি, তিনি সেই সময়টাকে ধরে রাখার চেষ্টা করছেন, তিনি মহাকালের কাছে জবাবদিহি করতে আসেননি। ফলে সেই সময় দাঁড়িয়ে থেকে বর্তমানকে যতটা উদ্দীপিত করা যায়, উত্তেজিত করা যায়, এবং ঠিক সেই মুহূর্তে যেটা দরকার ছিল সবাইকে জাগিয়ে তোলা, জেগে থেকে ঘুমনোগুলোকে জাগিয়ে তোলা, সেইটা তিনি করেছেন এবং ভীষণভাবে সফল। তার গানগুলো কিন্তু সেই মানসিকতা থেকে তৈরি করা নয়,
1: অনেক গান,
0: ফলে সেই গানগুলো কিন্তু এখনও আমাদের প্রাণে বাজে। কিন্তু বিদ্রোহী কবিতা যখন আমরা উচ্চারণ করতে চাই, সেই সময় কিন্তু আমাদের একটা পরিস্থিতির প্রয়োজন পড়ে, আমাদের একটা অবস্থানের প্রয়োজন পড়ে। তার মানেই হচ্ছে যে তিনি সমসাময়িকতার একটা কি বলবো ভার বহন করছেন, একটা যুগকে ধারণ করে বসে আছেন ওই পার্টিকুলার এরিয়াটা। আর আমার কাছে মনে হয় কবিতা স্লোগান ধর্মী নয়, এই কারণে কারণ স্লোগানের দক্ষতা শুধুমাত্র উদ্দেশ্যকেন্দ্রিক, তো সেইটুকু সময় পেরিয়ে গেলে সেটা ফুরিয়ে যায়। আর নজরুল ইসলামের কবিতা আমার স্লোগান মনে হয় না, কিন্তু কারণ যে মানুষটা সেই মুহূর্তে খুব রকমভাবে ক্লান্ত অবসন্ন এবং হেরে গেছে বলে মনে করে নিজেকে, সেই সময় হঠাৎ করে আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যখন উচ্চারণ করে ভেতর থেকে একটা স্পিরিট জেগে ওঠে।
1: একেবারেই তাই, কিন্তু এই যে সোজাভাবে কবিতা লেখা, কবিতা তো দুভাবে লেখা হয়, মানে আপনি যেভাবে লিখছেন আপনার যে কবিতার ধরন, তাতে সেই কবিতা পড়তে গেলে আপনার কবিতা একবার পড়ে কেউ বুঝবে না, তার মধ্যে অনেকগুলো স্তর আছে। আর কবিতাও তাই বলে যে কবিতা আসলে অনেক কথাকে খুব সংক্ষেপে ব্যক্ত করার বিষয়। কিন্তু আমি নজরুলের কথা বললাম, পরবর্তীকালে সুকান্ত ভট্টাচার্য, কবিতা সিংহ, মল্লিকা সেনগুপ্ত, সুবোধ সরকার, অনেকেই আপনি যেটা বললেন যে অবস্থার নিরিখে কবিতা লিখেছেন, কবিতার জন্ম দিয়েছেন, তো সেই কবিতাও তো কবিতাই এবং সেই কবিতা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে, কারণ সেই কবিতা মানুষ নিজের কবিতা করে নিয়েছে বা নিজের বক্তব্য করে নিয়েছে। এই যে কবিতাকে নিজের বক্তব্য তৈরি করে ফেলা, এই ধরনের কবিতাকে আপনি কি বলবেন?
0: আমার সবসময় মনে হয় যে কবিতা নিজের বক্তব্য তৈরি করার বিষয় নয়, কবিতার প্রয়োজনীয়তা হচ্ছে অনুভূতির সঙ্গে, মানুষের অনুভূতির ভিতরে যে নিভে থাকা ঘরটা রয়েছে সেই ঘরে আলো জ্বালানোর জন্য কবিতার প্রয়োজন পড়ে। ঠিক যেরকমভাবে জীবনানন্দ দাশের যখন আমরা বোধ কবিতাটা পড়ি, সেই বোধ কবিতাটার ভিতর দিয়ে আমরা দেখতে পাই যে আলো অন্ধকারে যাই, মাথার ভিতর এক বোধ কাজ করে, সেই অস্থিরতাটা অনুভব করতে পারি। এবং সেই অনুভবটা যখন সংক্রামক হয়ে যায় তখন কিন্তু মানুষ বিভিন্ন রকম পরিস্থিতির ভিতর দাঁড়িয়ে থেকে সেই অনুভূতিটাকে বারবার করে অনুরণন করে, ফলে কবিতার দায় বক্তব্যের সঙ্গে নয়, কবিতার দায় অনুভূতির সঙ্গে খেলাধুলো হয়। আর একটা কথা হচ্ছে কবিতার সিংহের অসংখ্য নিভৃতে যাপনের কবিতা রয়েছে, সেই সমস্ত কবিতার কিন্তু অনুভূতির ঘরে গিয়েই কথা বলে, তার কিন্তু প্রয়োজনীয়তা বক্তব্যের সঙ্গে নয়। এবং আরেকটা কথা বলি, আমার মনে হয়েছে আমি হয়তো এই বিষয়ে পারদর্শী নই, অক্ষম, কিছু কবিতা থাকে আবৃত্তির জন্য শুধুমাত্র এবং সেই সমস্ত কবিতা বক্তব্য প্রধান কবিতা হয়ে ওঠে, আর যে সমস্ত কবিতা আবৃত্তির জন্য নয় তারাই বোধহয় অনুভূতি প্রধান হয়ে ওঠে, এরকম আমার মনে হয়েছে। আমারটা দ্বিতীয় স্তরের, আমি তো আমার কবিতা পড়তে গিয়ে সবসময় ভয় পাই, এই কারণে ভয় পাই যে আমার মনে হয় যে যার হাতে কবিতাটা গিয়ে পৌঁছবে সে যখন অনুভব করে কবিতাটাকে পড়বে তখনই বোধহয় মানে জাস্টিফাইড কবিতাটা।
1: আচ্ছা, রবীন্দ্রনাথের কবিতাকে আপনি কি বলবেন? রবীন্দ্রনাথের কবিতাও তো মঞ্চে আবৃত্তি করা হয়।
0: হ্যাঁ, আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা রেখেই বলছি যে তার কবিতা অপেক্ষা তার গান আমাকে ভীষণভাবে কবিতা মনে হয়, ভীষণভাবে কবিতা মনে হয়।
1: রবীন্দ্রনাথের গানকে আপনি কবিতার মধ্যে অনুভব করেন?
0: হ্যাঁ।
1: তো রবীন্দ্রনাথের প্রসঙ্গ থেকে আবার আপনার কাছেই আসি, আপনার কবিতা অনুভবের কবিতা, সেই অনুভবের ডানায় এবার আপনি আমাদেরকে কোন কবিতা শোনাবেন?
0: আচ্ছা, আবার ভয় পাচ্ছি যেটা বলে দিয়েছি যে ভয় পাই। আচ্ছা, যে সিরিজটা পড়ছিলাম তার থেকে দ্বিতীয় নম্বরটা পড়ি। কি যে কথা বলে এই অন্তরাল, দিনের শেষে পাতা খসখসে যত তারাদের ভিড়, কেউ নৌকো দেখায় কেউ নাভিমূল, অথচ এক অসাংবিধানিক পাপে বৈরাগ্য নিতে বসেছে পদ্মাসনা। আমার চুলের সরু পথে হেঁটে যায় কালি, হেঁটে যায় কাল, নাসারন্ধ্রে বারুদ ঘরের স্তব্ধতা, নিঃশ্বাসে যেটুকু দ্বিধা ততটুকু প্রেমের প্রতিও, হয়তো পূর্বাপেক্ষা জিরোচ্ছে বন্হি, তবু জ্বলছে অসতর্ক জিহ্বা, যেন কণ্ঠনালী অবধি অনিহার চারাগাছ এসে থমকে দাঁড়িয়ে, মহাসুখ কিছুতেই লালা গ্রন্থি দমন করে না, আমি চেয়ে থাকি কোটর ছাড়িয়ে অনাবৃত মুক্তি আকাঙ্ক্ষায়।
1: আপনার থেকে আরও একটা কবিতা শুনতে চাই। সেটা কি ওই সিরিজ থেকেই শোনাবেন?
0: আচ্ছা বেশ, আমি আমি বেরিয়ে যাচ্ছি সিরিজ থেকে।
1: না শোনাতে পারেন আপনার যদি মনে হয় যে কবিতাটা আপনি।
0: আচ্ছা।

0: এই লেখাটার সঙ্গে বেশ কিছুক্ষণ থাকবেন, আমাদের ভালোই লাগছে।
1: আমি বরং একটু বেরিয়ে যাচ্ছে, একটা অন্য কবিতা শোনাচ্ছি, এটাও জল কেন্দ্রিক, জলের দেবতা। রাজা তার অশ্রু দেখাতে অপারগ, অবশেষে চলে গেছে চন্দনের বনে, সেখানে গাছের গায়ে মাথা রেখে কাঁদে, বাকলে বাকলে

0: এরপর জমিনে জমিনে নামে অবৈতনিক রোদ, টেনে খায় জল, ভেঙে দেয় হাড়, দুঃখ ছড়ায়। কোকিয়ে শ্যাওলা বউ ছুটে যায় পাথর খাদানে, আঁচলে বিষাদ জমে, বিষাদের অনন্ত পাখি কান্না খায়, বড় হয় মাতৃসমা জলের দেবতা। ভূতের গভীর থেকে ছুঁয়ে যাওয়া রাজার কলস ঠক ঠক গিলে ফেলে পাখি। বৃষ্টি হয়, বর্ষা আসে দেশে, ভূত নাচে, বউ নাচে। রাজা তার 32 তাপ্পির জামা ছেড়ে উড়ে যায় রাজদণ্ড হাতে।
1: কবিগণ্ঠে অনুষ্ঠানে আপনারা শুনছেন কবি সুদেষ্ণা মৈত্রর সঙ্গে আলাপচারিতা এবং তার স্বকণ্ঠে কবিতা পাঠ। তবে শ্রোতা বন্ধু, সব কথা তো একদিনে শুনে ফেললে চলবে না। বর্তমানের কবি হিসেবে আগামীকে তিনি কিভাবে দেখছেন, এআই এর যুগে কবিতা আদৌ কতটা প্রাসঙ্গিকতা নিয়ে বেঁচে থাকবে, অথবা তার আর কি কি নতুন কবিতা আসছে, সবটাই তিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। তবে তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আরও একটা সপ্তাহ, কেননা ঘড়ির কাঁটা বলছে আজকের কবিকণ্ঠে অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হবে। আগামী সপ্তাহে আবারও ফিরব কবিকণ্ঠে অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে। সঙ্গে থাকবেন অবশ্যই কবি সুদেষ্ণা মৈত্র। আজকের কবিকণ্ঠে এ পর্যন্তই, নমস্কার।
0: নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন কবিকণ্ঠে, আজকের অতিথি ছিলেন কবি সুদেষ্ণা মৈত্র, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ শুনলেন প্রথম পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা সাহনাজ আব্দুর রউফ।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কবি কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে এক মাটি এক সুর। আজকের শিল্পী চন্দ্রা মুখোপাধ্যায়। শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।

0: নমস্কার আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর এক মাটি এক সুর অনুষ্ঠানে। আমি আপনাদের সঙ্গে আছি মৈত্রী বন্ধু তৃষিতা মুখোপাধ্যায়, আর চন্দ্রা মুখোপাধ্যায় দিদি আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত। তার কাছ থেকে আমরা শুনছিলাম মেয়েদের গান, শুনলাম ঘর গৃহস্থালির গান। মেয়েদের অন্তরলোক বলতে আমরা বুঝি ওই অন্তর্মহলে বন্দি থেকে সেখানেই তাদের সমস্ত যাপন জীবনের গল্পগুলো সেই সুতোয় বাঁধা, কিন্তু সেখান থেকেই উঠে এসেছে তাদের অনেক শিল্প, যেমন কাঁথা সেলাই। সেই কাঁথার বুননে তাদের কল্পনা শক্তি প্রকাশ পেয়েছে, হয়তো রান্নায় যে নতুন মশলাটা তারা যুক্ত করেছে তার মধ্যে থেকে তাদের অন্তরের যে ইচ্ছেটা, তাদের শিল্পটা বেরিয়ে এসেছে, আমরা টের পাইনি। কিন্তু দিদি, আমরা মেয়েদের এই অন্তর্মহলের যে থাকা, যে যাপনটা, সেটার কথা তো শুনলাম, কিন্তু বাইরের পৃথিবীতে মেয়েরা কতটা দাপিয়ে বেরিয়েছে যদি বলি, কতটা তারা স্বাধীনভাবে বিচরণ করতে পেরেছে। এখনকার দিনের গল্পটা অন্যরকম, মেয়েরা এখন মহাকাশেও যাচ্ছে, কিন্তু চিরকালীন সে ছবিটা তো এক ছিল না, বেরোতে গিয়েও বহু সংগ্রাম করতে হয়েছে। সেই গল্পটা মেয়েদের এই অন্তর্মহল থেকে বাইরের বাহির মহলে, ঘর থেকে বাইরে যাওয়ার যে গল্পটা, সেইটা কবে থেকে আমরা পাচ্ছি, বা সেই গল্প যদি একটু শোনান আমাদের শ্রোতা বন্ধুদের।
1: আসলে মেয়েদের এই যে অন্তর্মহলে থাকা, এইটা কিন্তু সমাজের একটা স্তরে।
0: আচ্ছা,
1: সমাজের যে বড় স্তরটা আছে সেখানে কিন্তু মেয়েরা চিরকাল স্বাধীনভাবে চলাফেরা করেছেন, বিভিন্ন কাজকর্মে তারা অংশগ্রহণ করেছে। মেয়েদের গানের কথা যদি বলা হয়, সেটা প্রথম লিখিত উল্লেখ পাচ্ছি কালিদাসের রঘুবংশে।
0: আচ্ছা,
1: সেখানে কালিদাস যখন এসেছেন বঙ্গদেশে, তখন সেখানে দেখছেন আখের ক্ষেত পাহারা দিতে দিতে মেয়েরা গান গাইছে, অর্থাৎ মেয়েরা গানও গাইছে আবার আখের ক্ষেত পাহারা দিচ্ছে, অর্থাৎ মেয়েরা বাইরে কাজ করছে। এরপরে যদি ধরে নেওয়া হয় যে রঘুবংশ তো কবির কল্পনা, কালিদাস তো বাংলায় আসেননি, হয়তো কল্পনা করেছেন, কিন্তু লক্ষণ সেনের সমসাময়িক যে কাব্যগ্রন্থগুলো আছে, আর্যা সপ্তসতী, সদক্তি কর্ণামৃত, সুভাষিত রত্নকোষ, প্রত্যেকটিতে আমরা দেখছি মেয়েরা বাইরে কাজ করছে, কলম গোপী বলা হচ্ছে। যারা গোপবালিকা তাদের নিজেদের পেশার কাজ করেও যারা ক্ষেত পাহারা দেন। আর্যা সপ্তসতীতে কবি বলছেন হালিক রমণীরা স্বাধীনা, অর্থাৎ হালিক রমণী মানে কৃষক রমণী।
0: আচ্ছা,
1: তো ফলে মায়েদের যে অবস্থান সেটা একটা জায়গায় নিপীড়িত বঞ্চিত একটা স্তরে, কিন্তু অন্য স্তরে যেখানে শ্রমজীবী মানুষজন থাকেন সেখানে কিন্তু মেয়েরা চিরকাল বাইরে বেরিয়েছেন, চিরকাল স্বাধীনভাবে কাজ করেছেন, চিরকাল দাপটের সঙ্গে বেঁচেছেন। আসলে কৃষিটা তো এসেছিল মেয়েদের হাত ধরে, তারপরে এখনো কৃষক বলতে আমাদের কাছে নারীর চিত্র আসে না,
0: আসে না,
1: কিন্তু গোটা পৃথিবীর যদি হিসাব নেওয়া যায়, আবার যদি ভারতবর্ষের হিসাব নেওয়া যায়, কৃষিকার্যের 60-70% কাজের সঙ্গে কিন্তু মেয়েরা জড়িত আছে।
0: মানে যেমন ফসল উৎপাদন হচ্ছে সেখানে একটা যৌথ শ্রমের চিত্র আমরা পাই, কিন্তু সেটা আমরা সেই মানার দিকটা কতটা মানছি সেই দিকে যায় না,
1: সেটা তো আমাদের
0: সীমাবদ্ধতা অবশ্যই।
1: কেননা ধান রোয়া, সে যে চালের ভাতই আপনি খান না কেন, ধান রোয়ার কাজটা এখনো মেয়েরাই করেন, নিড়ানি দেওয়ার কাজটা এখনো মেয়েরাই করেন, ফলে সে নিয়েও নানান গান, নানান কিছু। আমি এখানেও একটি গানের কথা বলবো, সেটাও আবার কৃষি সংক্রান্ত নানান উৎসব অনুষ্ঠান আছে গোটা বাংলাতে, এপারে ওপারে। মেয়েদের একটা নিজস্ব কার্তিক পুজো হয়।
0: আচ্ছা,
1: সেই কার্তিক পুজোতে কার্তিক কিন্তু দেব সেনাপতি নন, কার্তিক সেখানে কৃষির দেবতা। কার্তিক মাসের কোনো নির্দিষ্ট সংক্রান্তিতে সে পুজো হয় না, যেদিন সুবিধে সেদিন, কেন একই দিনে যদি পুজো হয় তাহলে আমার বাড়ি পুজোতে তুমি তো আসতে পারবে না, কারণ তোমার বাড়ি পুজো, যাতে সবাই আসতে পারেন তাই বিভিন্ন দিনে পুজো হবে। আজ আমার কার্তিক পুজো, তোমরা সবাই এসো, সারা রাত নাচ আর গান হয় মেয়েদের পুজো মানে।
0: কোন এলাকায়
1: এটা? ফরিদপুরে যেমন আছে, রংপুরে যেমন আছে, গোয়ালপাড়ায় তেমন আছে, কোচবিহারেও তেমন আছে। এবং সেই পুজোটার শেষে কৃষির ওই রোয়া থেকে শুরু করে ফসল ঘরে ওঠা, এই সবটা একটা গানে গানে ওনারা বলেন। সেখানে বাঘ আসছে, যখন গরু নিয়ে হাল চালনা হচ্ছে, দুটি বাচ্চা মেয়েকে সাজিয়ে গরু সাজানো হয়, মেয়েরা হাল দিচ্ছে, অভিনয় করা হয়, তো সেখানে বাঘের গান আছে, চড়াই পাখি এসে খেয়ে যাচ্ছে তার গান আছে, বাদুর আসছে তার গান আছে, অর্থাৎ সব প্রকৃতিটা মিলে মিশে সবটা মিলে যেন আমরা, মেয়েদের কাছে শুধু মানুষ নয়, তারা যখন অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইছেন, সেখানে মানুষের জন্য যেমন চাইছেন তেমন বেলায়টার জন্যও চাইছেন, কাকটার জন্যও চাইছেন, যে মেঘারানী জল দিলে কাউয়ের ছাউটা বাঁচে, মেঘারানী জল দিলে বিলইয়ের ছাউটা বাঁচে, অর্থাৎ সমস্তটা মিলিয়ে আমরা, আমরা মানে শুধু মানুষ নয়। আজকে আমরা স্লোগান তুলি না যে পৃথিবীটা শুধু মানুষের নয়, আমাদের মায়েরা চিরকাল সেটা মনে রেখেছেন। তো সেই কার্তিক পুজোর একটা গান গাইছি যেখানে রোয়া থেকে নিড়ানি থেকে এই সবগুলো পরপর আসছে, সেরকম একটা গান এবার শোনাবো,
0: শুনি।

0: আমরা ধানের গান শুনলাম, আমরা যদি ফসল নবান্নে যে উৎসব মেয়েরা করছে সেখানেও যে আলপনা দেওয়া, আমরা জানি যে উঠান ভরে যে আলপনা সেটা মেয়েদেরই শিল্প, আলিম্পন মনের ইচ্ছা প্রকাশের একটা পথ। যদি আমরা বলি চালের গুঁড়ি দিয়ে যখন তারা আলপনা দিচ্ছে, তখন সেই যাতে পোকামাকড়ও সেই গুঁড়ির কিছু অংশ খেয়ে তারা বাঁচে, এই এতটা মায়া নিয়ে সবার কথা ভাবছে। একটা ইকোলজির দিকটাও আমরা অনুচ্চারিত থেকে গেছে কিন্তু উঠে আসছে সেইভাবেই আর কি। এরপরে কোন গান শুনব?
1: আচ্ছা, ধান ঘরে এলো, আপাতত কৃষকের ছুটি, কিন্তু মেয়েদের কি ছুটি? তা তো নয়, ধান তো আমরা খাবো না। ধানটা শুকনো হবে, ধান ঝাড়া হবে, ধান সিদ্ধ করা হবে, ধান ভানা হবে, তারপরে তার থেকে চিঁড়ে হবে, মুড়ি হবে, খই হবে, চাল গুঁড়ো করা হবে। আলপনা দেওয়া তো অনেক পরে, তার আগের যে ধাপগুলো, সেই ধাপগুলো প্রত্যেকটা মেয়েদের কাজ, এবং প্রত্যেকটা নিয়ে কিন্তু অনেক অনেক গান। এবং জানলে আমরা অবাক হই, এই যে বলছিলাম মেয়েরা স্বাধীনভাবে রোজগার করেন, ঐতিহাসিক সুগত বসুর একটা লেখা পড়ছিলাম, সেখানে উনি 1911 সালের জনগণনার হিসাব থেকে দেখাচ্ছেন যে 25-30 লক্ষ মহিলা শুধু ধান ভেনে রোজগার করতেন।
0: আচ্ছা,
1: তার মানে মেয়েরা পরনির্ভর জীবন যাপন করতেন না, কোনোদিন করতেন না, তাদের কিছু না কিছু রোজগারের উপায় তাদের ছিল। তো সেই যে ভানুনীরা, যন্ত্র আসার পর শেখা ছাড়িয়ে গেছে, কিন্তু ঢেকির গানকে যদি আমরা ভুলে যাই তাহলে নারী শ্রমের ইতিহাসটাও নষ্ট হয়ে যাবে। তারা শুধু ঘরের ধানটা ভাঙছেন না, পাড়ায় পাড়ায় গিয়ে ধান ভাঙছেন, তার গান আছে, হাটে গিয়ে মন মন ধান ভাঙছেন সারাদিন ধরে, তারও গান আছে। এবারে শোনাবো সেরকম একটা গান, আমরা বারাবানতে যাবো সাঞ্ঝা একসাথে, চলটে রাইহোর হাটে, রাইহো মানে আইহো, সেটা মালদার একটা জায়গা, সেই হাটে গিয়ে মেয়েরা সারাদিন ধরে ধান ভাঙছেন, এবং সেখানে তাদের যে বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদও করছেন। মানে শেষে গিয়ে দেখবো যে মালিক, যে তিনি রশিয়া ভালো মানুষ, কিন্তু কিপটার দরমাহাতে, দরমাহা মানে পারিশ্রমিক, সেটা দিতে গেলে তখন তো আর হাতে পয়সা থাকে না, তাই জন্য বলছেন তাড়াতাড়ি সেরে নে কাজটা, কেননা ঝগড়া করে পয়সাটা নিয়েই আমরা ফিরবো। অর্থাৎ প্রতিবাদটাও মেয়েরা করতে জানে।
0: অবশ্যই এটা তো এখনো বহমান, যে কোনো শ্রমের ক্ষেত্রে নারীদের যে পারিশ্রমিক সেটা এখনো খানিকটা পুরুষের তুলনায় কম। গানে সে কথা উঠে আসছে, সেই গান শুনি।

0: আচ্ছা, এই যে হাটে গিয়ে মন মন ধান ভাঙছেন, হাটে কিন্তু মেয়েরা শুধু ধান ভাঙতে যেতেন না, নানান জিনিসপত্র তারা বিক্রি করছেন, সেটা সবজি হতে পারে, শাক হতে পারে, অন্য জিনিস হতে পারে, আর বিক্রি করেন এখনো আমরা দেখেছি আমাদের বাজারে গিয়ে মাছ বিক্রি করেন, প্রচুর মহিলারা আছেন মাছ বিক্রি করেন। আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরি তাহলে দেখব যে মঙ্গল কাব্যে আমরা দেখছি যে ভাড়ু দত্ত বাজারে গেছেন, তিনি সবাইকে ঠকিয়ে বিনা পয়সায় জিনিস নিচ্ছেন, কিন্তু যখন মেছুনের কাছে যাচ্ছেন তিনি বলছেন রাজার করতর আমি বুঝে নেব, তোমাকে আমি পয়সা ছাড়া মাছ কিন্তু দেব না। অর্থাৎ এতটা দাপটে ছিলেন আমাদের জেলেনি বলুন, মেছুনি বলুন বা ডোমনি বলুন, তাদের এক এক জায়গায় এক এক রকম বলা হয়। তো এবারে সেই হাটে গিয়ে ডোমনি মাছ বিক্রি করছেন, তার একটা গান শোনাবো, সাজিলো ডোমনিরে।
1: বাহ, শুনি।

0: তাহলে ভাবুন শ্রোতা বন্ধুরা, নারীকে তো প্রকৃতির সঙ্গে আমরা তুলনা করি। আমাদের বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি, তা প্রকৃতিতে যেমন ফুরফুরে দক্ষিণা বাতাসও বয়ে যায়, তেমনও কিন্তু ঝড়ও ওঠে। সেই মেয়েদের গানে নারী চরিত্রের, তাদের অন্তরলোকের নানান দিকও কিন্তু উঠে আসছে। পরে কোন গান শুনব?
1: আচ্ছা, এই যে প্রভাবশালী নারীদের কথা বলছি, কিষানী যেমন ছিলেন, ভানুনি ছিলেন, ডুমুনি বা জেলেনির কথা বললাম, আরও একটা বিরাট সংখ্যক মহিলারা ছিলেন, সমাজে তাদের প্রতিপত্তিও যথেষ্ট ছিল, তারা হচ্ছেন গোয়ালিনী।
0: আমরা রাধাকেও পাচ্ছি গোয়ালিনী হিসেবে,
1: গোপ সমাজ। হ্যাঁ, রাধাকৃষ্ণকে নিয়ে গোপ সমাজের কথা উঠে আসে বারে বারে। সেখানে কিন্তু এমন গান আছে যে ব্রজপুরে দধি মথে রন্দ্রাণী বায়, তারা দই তৈরি করছেন, মাখন তৈরি করছেন, হাটে গিয়ে বিক্রি করছেন, সেরকম গান কিন্তু পাওয়া যায় যে তারা হাটে গিয়ে দুধ দই বিক্রি করছেন। আবার তারা অত্যন্ত রসিকা ছিলেন। আমরা শুধু ইতিহাসের দিকে কেন, তারাশঙ্করের লেখায় ঠাকুরজির কথা পাই যে দুধ বিক্রি করতে যাচ্ছেন তার পিতলের কলসিটিকে মাথায় নিয়ে। তো তারা অত্যন্ত রসিকা মহিলা ছিলেন, নাচে গানে তারা ভরিয়ে রাখতেন সব কিছু। শুধু যে কাজ করতেন মেয়েরা তা কিন্তু নয়, যেহেতু কাজ করতেন, যেহেতু তাদের মধ্যে স্বাধীনতা ছিল, নাচ এবং গান, মেয়েদের নিজস্ব নাচ নিজস্ব গান, এটাও কিন্তু বাংলা সংস্কৃতির একটা অঙ্গ। এবারে যে গান গাইব সেটা হচ্ছে গোয়ালিনী নাচ করছেন। ও কি ভালা ভালা রে, ঢালখোপাতি গোয়াল ননী নাচ করে রে।
0: বাহ।

0: আমরা বিভিন্ন পেশার কথা শুনছি, বিভিন্ন পেশায় মেয়েদের যে বিচরণ ছিল সেই কথা শুনছি। আমরা কিষানির গান শুনলাম, ভানুনির গান শুনলাম, জেলেনি গোয়ালিনী হলো। অন্ন, বস্ত্র, বাসস্থান আমাদের জীবনের মূল তিনটে বিষয়। অন্ন হলো, এবার বস্ত্র, তাঁতি। আমরা যা দেখেছি, বহু তাঁতি এসেছে আমাদের। তাঁত শিল্প বাংলার এক ঐতিহ্য বলা যায়। বহু তাঁতি এসেছে, তাঁতিদের কর্মদক্ষতার কথা, তাদের প্রশংসায় আমরা পঞ্চমুখ। কিন্তু সেই শাড়ি যাদের জন্য বোনা, বা সেই শাড়ি বোনার আড়ালে যারা থাকছেন, তাদের কথা শুনি।
1: আসলে তাঁত শিল্পটাই কিন্তু একটা যৌথ শিল্প। তাঁতিরা এটা স্বীকারও করেন যে মেয়েরা না থাকলে তাঁদের ওই তাঁতে বসে তাঁত বোনাটা হতো না, কেননা

বীজ থেকে তুলো ছাড়ানো থেকে শুরু করে সুতো কাটা, সুতো রং করা, এই বিভিন্ন কাজগুলো কিন্তু মেয়েরা করে থাকেন। আর দক্ষ কাটুনিরা একসময় বাংলার সম্পদ ছিলেন। যদি সুতোর সূক্ষ্মতার কথা বলা হয়, 1 থেকে 20 যদি তাদের ভাগ করা হয়, সেখানে তারা হাত দিয়ে বুঝতে পারছেন সুতোটা মোটা হয়ে যাচ্ছে, সেটাকে কেটে রেখে পরের ধাপে যাচ্ছেন। আর এই বস্ত্রশিল্পে মেয়েদের সহায়তা, নারী সহায়তার কথা কৌটিল্যের অর্থশাস্ত্রে কিন্তু আছে, মানে এটা কত প্রাচীন পেশা, মেয়েরা এটা করে চলেছেন। তো যাই হোক, যে কাটুনির কথা বলবো, তার চরকাটাও ভালো করে চলছে না, জীবনটাও ভালো করে চলছে না, সেইটার একটা গান। যখন তাঁত শিল্প আমাদের প্রায় ধ্বংসের মুখে, সেই সময়কার গান বলেই মনে হয়, ডাং নড়ি ডাং, দড়ি দিয়া বাঁধ, মার এক ডাং, ঘুন ঘুন চরকার গান শুনে নাই রে।

0: আগের পর্বেও আমরা যে প্রশ্নটা করেছিলাম আরও শুনবো, গান খুঁজতে গিয়ে অনেক গল্প নিশ্চিতভাবে আপনি খুঁজে পেয়েছেন আর কি, মানুষের বেঁচে থাকার গল্প। এই গানগুলো কিভাবে মানুষের মুখে মুখে ছড়াচ্ছে বা কিভাবে বেঁচে আছে আর কি?
1: আসলে গানগুলো ঠিক যে বেঁচে আছে, খুব টিমটিম করে আছে, প্রবীণাদের স্মৃতিতে ধরা আছে। পরবর্তী যে প্রজন্ম আসছে তারা খুব একটা এই ধরনের গানে আগ্রহী নয়, যেহেতু এই গান শুনিয়ে খুব নাম করা যাবে না। তো ফলে এখানে প্রায় প্রত্নবস্তুর মতন মায়েরা আগলে রেখেছেন তাঁদের স্মৃতিতে। কতদিন আগলে রাখতে পারবেন তা কিন্তু জানি না আমরা। তবে একটা ভরসার কথা যেটা, সেহেতু সেটা হচ্ছে যে মোবাইল আসার ফলে মোবাইলের আসক্তি যেমন একদিকে বেড়েছে এবং এই গানগুলো হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যেমন সেটা একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে, কিন্তু অন্য দিক থেকে কোনো কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ যেহেতু হাতের কাছে একটা মোবাইল আছে, তারা মায়েদের এই গানগুলোকে রেকর্ড করছেন, নানান রিল বানাচ্ছেন এবং ছড়িয়ে দিচ্ছেন। ফলে সেটার একটা পরিচিতিও কিন্তু ধীরে ধীরে হলেও উঠে আসছে।
0: মানুষের মুখ থেকে পাওয়া গান, আমরা অনেক পেশার গান শুনলাম, এরপরে কি গান শুনব?
1: এরপরে যেটা আসবে সেটা হচ্ছে পশারিণী বা হকার যদি বলি, ফেরিওয়ালি, সেটা তো একটা বিরাট সংখ্যক মানুষ, তারা নানান জিনিস ফেরি করেছেন, কখনো আনাজপত্র ফেরি করেছেন, বলছেন এমন গান আছে, দে তুলে দে বিলাতি ঝুড়ি, আমরা বিকবল কুলহি কুলহি, কুলহি কুলহি মানে পথে পথে, বিলাতি মানে টমেটো, এরকম প্রচুর জিনিস তারা বিক্রি করেন। হাত পাখা ছিল এক সময়, হাত পাখাটা মেয়েরা তৈরিও করছেন আবার বিক্রিও করছেন। এটা দক্ষিণ চব্বিশ পরগনার গান আমি পেয়েছিলাম, তো সেখানে গানটা শোনাবো এইভাবে। এ পাড়ার বৌছি তোরা পাংখা নিবি না কিলো, আমার পাংখার এমন গুণ আইতে ঘুম যাইত,

বাহ, মানে আমাদের অন্দর মহলের কথা যদি বলি, সেখানেও মেয়েদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের সামগ্রী তা কিন্তু নিয়ে আসছে মেয়েরাই। আমরা সেরকম পেশার মহিলাদেরকেও পাচ্ছি। শুনি, গান শুনি।

0: শ্রোতা বন্ধু, আমরা যেভাবে মেয়েদের যাপনকে দেখি, আমরা তাদেরকে দশভুজা রূপে দেখেছি। সংসারটাকে এক হাতে যারা ধরে থাকে বা যাদের কাছ থেকে চাওয়া হয় যে তারা সংসারটাকে ধরে রাখবে, তাদের অন্তর্মহলের খোঁজ আমরা খুব একটা রাখি না। আবার তাদের এই সমস্ত সাংসারিক শোষণ বঞ্চনা এই সব কিছু পেরিয়েও একটা আকাশ তাদের ছিল, যে আকাশে তারা নিজের ডানা পাখনা মেলে উড়ে গেছে। সেই কথা এখনো যেমন উজ্জ্বল, আগেও তেমন ছিল। আজকে এই এক মাটি একসুর অনুষ্ঠানে কথায় গানে আমরা সেই মেয়েদের সেই সময়ের গানের কথা শুনলাম, তাদের কথা শুনলাম, খুবই সমৃদ্ধ হলাম। এই কথা ফুরোবার নয়, তবে অনুষ্ঠান কোথাও গিয়ে শেষ করতে হয়। চন্দ্রা মুখোপাধ্যায় দিদি আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সমৃদ্ধ করলেন, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এটুকুই কামনা যে ছড়িয়ে পড়ুক এই গান, বেঁচে থাকুক এই গান,
1: বেঁচে থাকুক বাংলার যৌথ সংস্কৃতি, এইটুকুই বলার।
0: অনেক ধন্যবাদ দিদি আমাদের আকাশবাণী মৈত্রীতে আসার জন্য, সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আপনাদের সঙ্গে ছিলাম আমি, মৈত্রী বন্ধু তৃষিতা মুখোপাধ্যায়। আজ এখানে শেষ করছি এক মাটি এক সুর। নমস্কার।
1: নমস্কার।

এক মাটি এক সুর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এই অনুষ্ঠানে কথায় গানে চন্দ্রা মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় ছিলেন তৃষিতা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আজকের কথায় গানে শুরু করব এমন এক ব্যক্তিত্বের কথা দিয়ে, বা যার সম্বন্ধে আজকে বলবো। তিনি বাংলায়, মানে বাংলার ইতিহাসে, বা বাংলা আরও মানে যদি নির্দিষ্ট করে বলি তাহলে বাংলা নাটকের ইতিহাসে এক যুগান্তকারী ব্যক্তিত্ব। আপনারা হয়তো বুঝতেই পারছেন খানিকটা, কিন্তু তবু বলি। আজকে বলবো দ্বিজেন্দ্রলাল রায়ের কথা। দ্বিজেন্দ্রলাল রায়ের তো অনেকগুলো দিক, তার কথা অল্প সময়ে বলা খুবই মুশকিল, কিন্তু আমরা আজকে যে দিকটা দেখব বা যে দিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে তার নাটকের দিক, বা নাট্যকার হিসেবে দ্বিজেন্দ্রলাল রায়। এবং সেই নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সম্বন্ধে বহু বিখ্যাত ব্যক্তিত্বের কিছু কিছু উক্তি নিয়ে আমি সাজিয়েছি আজকের অনুষ্ঠান। তো প্রথমেই অন্য কথা বলার আগে শুরু করব তার নাটকেরই একটি গান দিয়ে। প্রথম যে গানটি আপনাদের শোনাবো সেটি তিনি ব্যবহার করেছিলেন পাশানি এবং শাজাহান দুটি নাটকে। গানটি শুনে নিন, তারপর আসছি আবার কথায়।

নাট্যকার দ্বিজেন্দ্রলাল সম্বন্ধে সাধন কুমার ভট্টাচার্য বলছেন এক জায়গায়, বাংলার অঙ্গমঞ্চে দ্বিজেন্দ্রলাল এমন এক প্রতিভা প্রভা লইয়া দেখা দিলেন যে নাট্যরসিকগণ বিস্মিত পুলকে তাকে সাদর সম্ভাষণ জ্ঞাপন না করিয়া পারিলেন না। নাট্যকার দ্বিজেন্দ্রলালের মধ্যে প্রথম শ্রেণীর নাটকের আদর্শ, গতি ও পরিণতির পরিচয় পাইয়া তাহারা বাংলা নাট্যসাহিত্যে এক নূতন যুগের আবির্ভাব লক্ষ্য করিলেন। নবকৃষ্ণ ঘোষ মহাশয়ের ভাষায়, দ্বিজেন্দ্রলাল নাট্যশালাগুলিকে বেল্লিক বাজার হইতে আনন্দবাজারে পরিণত হইবার প্রকৃষ্ট পথ প্রদর্শন করিলেন। 1320 সালে ভারতী পত্রিকায় শ্রীযুক্ত সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায় দ্বিজেন্দ্রলালের বৈশিষ্ট্য সম্বন্ধে লিখছেন, মানব হৃদয়ের বিবিধ ভাব, সেন্টিমেন্ট, প্রবৃত্তি যেন আকার পাইয়া তাহার নাটকে মূর্তিমান হইয়া উঠিয়াছে। বাংলা নাটকে সেন্টিমেন্টের এমন লীলা দ্বিজেন্দ্রলালের পূর্বে কোনো নাট্যকারই স্বীয় নাটকে দেখাইতে পারেন নাই। তাহার উপর তাহার নাটক প্রকাশিত হইবার পর হইতেই বাংলা রঙ্গমঞ্চ সমূহের নাটক রচনা প্রণালীতে একটা পরিবর্তন আসিয়াছে। থিয়েটারি ঢং হইতে মুক্তি পাইবার জন্য রঙ্গমঞ্চের নাটক চেষ্টা পাইতেছে। থিয়েটারি সাহিত্যে একটা ইন্টেলেকচুয়াল আবহা ও যে সম্প্রতি প্রবেশ লাভের চেষ্টা করিতেছে, ইহাও দ্বিজেন্দ্রলালের নাটক সংসর্গের ফল। তো প্রথমেই আপনারা যে গানটা শুনলেন সেটা ছিল পাষাণ থেকে, সেটা তৈরি হয়েছিল 1900 সালে। আর এর পরে যে গানটা শোনাবো সেটা হচ্ছে 1906 সালে তৈরি নূরজাহান নাটক থেকে। পাষাণী নাটকের গানটি প্রথমে শুনলেন, এখন শুনবেন নূরজাহান নাটকের গান।

দ্বিজেন্দ্রলালের শ্রেষ্ঠ কৃতিত্ব চরিত্র সৃষ্টির নৈপুণ্য, এই প্রসঙ্গে সর্বপ্রথমে ও সর্বশেষে তাহার ঐতিহাসিক নাটকের চরিত্রগুলোর কথাই বলিতে হইবে। তিনি মধুসূদনের মতো ইতিহাসকে সরল করিয়া লয়েন নাই, অথবা জ্যোতিরেন্দ্রনাথের মতো কল্পনার দ্বারা তাহাকে রূপকথায় রূপান্তরিত করেন নাই। তিনি কিছু কিছু পরিবর্জন ও সংযোজন করিলেও মোটামুটিভাবে ইতিহাসকে অবিকৃত রাখিয়াছেন। এ কথা বলেছে সুবোধচন্দ্র সেনগুপ্ত নাট্যকার দ্বিজেন্দ্রলাল সম্বন্ধে। এখন শোনাব তার নাটক রানা প্রতাপ সিংহ থেকে এই গানটি।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার দুই দেশের। ভারতের ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ায় অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চলেছে।
1: ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী, সেদেশে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি।
0: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভের আজ বাড়ছে, দাবি পূরণ না হলে আন্দোলন তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিল যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি।
1: দামাস্কাসে সিরিয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠকের আগে জোড়া বিস্ফোরণ।

0: আহত 4 পুলিশ আধিকারিক সহ 18 জন।
1: তুরস্কে দুদিনের ন্যাটো শিখর সম্মেলনের সূচনা। ইরান যুদ্ধে জোট সঙ্গীদের ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
0: দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানালো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
1: চীনে বন্যায় অন্তত 20 জনের মৃত্যু, আহত 300-এরও বেশি।
0: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা মিশরের মুখোমুখি, রাতে রাউন্ড অফ 16 এর শেষ ম্যাচে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মোকাবিলা।
1: আসছে বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে উভয় দেশ।
2: আজ হমনে ডিফেন্স এক্সচেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট আর ইন্ডাস্ট্রিয়াল সহযোগ বাড়ানোর পর সহমতি বনাই। আর হম দোনো দেশোকে কোস্টগার্ড হিন্দ মহাসাগর মে ম্যারিটাইম সেফটি আর সিকিউরিটি কে লিয়ে মিলকর কাম করেঙ্গে। দো করিবি ম্যারিটাইম দেশ হোনে কে নাতে হমনে ব্লু ইকোনমি, পোর্ট ডেভেলপমেন্ট আর ম্যারিটাইম ট্রেড মে আপসি সহযোগ বাড়ানোর কা ভাই নির্ণয় লিয়া হ্যায়।
1: প্রধানমন্ত্রী বলেছেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতে সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্রে সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশই গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে।
2: हमने इंडोनेशिया के साथ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा। আজ হুয়ে এগ্রিমেন্ট সে ভারত কি হাই কোয়ালিটি আর কিফায়তি দবাইয়া ইন্ডোনেশিয়া কে নাগরিকো কো অর সহজতা সে উপলব্ধ হোগি।
1: শ্রী মোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হবে। এর ফলে ব্যবসা বাণিজ্য ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে। সেদেশের প্রেসিডেন্ট সুবিয়ান্ত আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রী মোদী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো ইস্তানা মেডডেকায় এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে শ্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তার সমাধানে ভারত সর্বদাই কূটনীতি এবং আলোচনাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা অব দ্য রিপাবলিক অব ইন্দোনেশিয়া তাকে প্রদানের জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। ভারতের জনগণকে এই সম্মান উৎসর্গ করে
2: मैं गर्म जोशी भरे स्वागत के लिए प्रेसिडेंट प्रभवो को उनका हृदय से आभार व्यक्त करता हूं। और आज इंडोनेशिया की यात्रा करते हुए मुझे बहुत खुशी हो रही है। आज सुबह मुझे आदर के साथ इंडोनेशिया का सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে জাকার্তায় ইন্দোনেশিয়ার পার্লামেন্টে যৌথ অধিবেশনে ভাষণ দেন। দুদেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়ার সামনে প্রচুর সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী বলেন,

0: 140 কোটি মানুষ এবং ইন্দোনেশিয়ার 29 কোটি মানুষ যখন যৌথ অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে এগিয়ে যাবে, তখন এক নতুন ইতিহাস তৈরি হবে।
1: ভারত দুনিয়া কা সবসে বড়া লোকতন্ত্র হ্যায়, মাদার অফ ডেমোক্রেসি হ্যায়, আর ইন্দোনেশিয়া দুনিয়া কি তিসরি সবসে বড়ি ডেমোক্রেসি হ্যায়। ভারত মে সেঁকড়ো ভাষায় আর অনেক পরম্পরায় হ্যায়, তো ইন্দোনেশিয়া মে ভি সেঁকড়ো ভাষায় আর অনেক পরম্পরায় হ্যায়। ভারত মে বসুধৈব কুটুম্বকম কা মন্ত্র হ্যায়, তো ইন্দোনেশিয়া মে ভিন্নে কা তুঙ্গল ইক্কা কা বিচার হ্যায়। হাম দোনো নে আপনে লোকতন্ত্র মে ইস বিবিধতা কো হি আপনি একতা কি নীব বনা লিয়া হ্যায়।
0: প্রধানমন্ত্রী জানান, ভারত ও ইন্দোনেশিয়া যৌথ কর্মী গোষ্ঠী সন্ত্রাসবাদ মোকাবিলায় নিবিড়ভাবে কাজ করছে।
1: আতঙ্কবাদ জেসে বিষয় পর ভারত আর ইন্দোনেশিয়া দোনো কি এক রায় রহি হ্যায়। পিছলে বর্ষ পহলগাম মে জব জঘন্য আতঙ্কবাদী হামলা হুয়া, ইন্দোনেশিয়া তব ভারত কে সাথ মজবুতি সে খড়া রহা। মে ইসকে লিয়ে রাষ্ট্রপতি প্রবোও আর আপ সভি কা আভার ব্যক্ত করতা হুঁ। हमारे दोनों देश काउंटर टेररिज्म पर जॉइंट वर्किंग ग्रुप के माध्यम से साथ काम कर रहे हैं।
0: একটি মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী এই এলাকায় নির্বিঘ্নে নৌ চলাচল নিশ্চিত করার উপর জোর দেন। শ্রী মোদী আরও বলেন, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার আর বিলম্বিত করা সমীচীন নয়। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রযুক্তির ক্ষেত্রে ইন্দোনেশিয়াকে সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিরল খনিজ ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান। এছাড়া উভয় দেশের মানুষের জন্য ইউপিআই সহ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, স্টার্ট আপ এবং উদ্ভাবনী ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপর জোর দেন তিনি। দুদেশের মধ্যে প্রাচীন সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে শুরু করে বড়বধূর পর্যন্ত বিস্তৃত আমাদের এই যৌথ ঐতিহ্য ভারত ইন্দোনেশিয়ার মধ্যে সভ্যতার সংযোগকে প্রতিফলিত করে।
1: हमारी हिस्ट्री भी शेयर्ड है, हमारा संबंध रामायण और महाभारत की विरासत है, हमारा संबंध सदियों पहले नालंदा के ज्ञान से है, हमारा संबंध वायांग नृत्य और संगीत से है। हम बोरोबुदूर और प्रभानंद जैसी अद्भुत स्मारकों के जरिए जुड़े हैं। हम इंडोनेशिया के राष्ट्रीय प्रतीक गरुड़ा से जुड़े हैं।
0: কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুত এবং গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক সহযোগিতা আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পক্ষে মত প্রকাশ করেন। তিনি দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন এবং বলেন, গঙ্গা মহাকুম্ভের মতো উদ্যোগগুলি ভারতের সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার সুযোগ তৈরি করে দেয়।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতি বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাকার্তায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সরকার রিফর্ম পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম অর্থাৎ সংস্কার সম্পাদন রূপান্তর এই মন্ত্রকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। ভারত এমন একটি দেশ যেখানে 100 কোটিরও বেশি মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং শক্তি ও যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রতিটি ক্ষেত্রেই দেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে বলে তিনি মন্তব্য করেন।
1: आज भारत की अर्थव्यवस्था दुनिया की ग्रोथ को ड्राइव करने में बड़ी भूमिका निभा रही है। जब दुनिया पर कोरोना का इतना बड़ा संकट आया तो भी भारत की अर्थव्यवस्था ठप नहीं पड़ी। जब वेस्ट एशिया का इतना बड़ा संकट चल रहा था तब भी भारत की इकोनॉमी थमी नहीं। भारत की ग्रोथ में जो स्पीड और स्केल है उसको एक लाइन में बताना हो तो मैं कहूंगा 1.4 बिलियन एस्पिरेशंस इन मोशन।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের আগেই দুদেশের অন্যতম প্রধান শহরগুলির মধ্যে পৌর সহযোগিতার নতুন ইতিহাস তৈরি হচ্ছে। মেলবোর্ন ও বেঙ্গালুরু এই দুই শহর আনুষ্ঠানিকভাবে স্মার্ট সিটি উদ্ভাবনে সহযোগিতার জন্য অংশীদারিত্ব স্থাপন করেছে, যা বিকেন্দ্রীভূত কূটনীতির ক্ষেত্রে এক বড় মাইল ফলক।

0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ও বাহরিনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক ক্রমশ আরও গভীর হচ্ছে। তার দুদিনের বাহরিন সফর আজ সন্ধ্যায় শেষ হয়েছে। সফরকালে বিদেশমন্ত্রী বাহরিনের ডেপুটি প্রাইম মিনিস্টার খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন। এর পাশাপাশি তারা আঞ্চলিক পরিস্থিতির ওপরও মত বিনিময় করেন। ডক্টর জয়শঙ্কর গতকাল বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাহরিনের যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। এই প্রবাসী ভারতীয়রা দুই দেশের মধ্যে একটি জীবন্ত সেতু হিসেবে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। শুনছেন দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা।
1: পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে জনবিক্ষোভ আরও জোরদার হয়েছে। যৌথ আর্মি অ্যাকশন কমিটি জানিয়েছে, সরকারের কাছে তাদের দাবি দেওয়া নিয়ে 48 ঘন্টার মধ্যে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না হলে 9 জুলাই আন্দোলন চরম আকার নেবে। এদিকে পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন 600 বেশি মানবাধিকার কর্মী। মুজাফফরাবাদের বিভিন্ন এলাকা থেকে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ওই অঞ্চলে যোগাযোগ পরিষেবা পুনর্বহাল করা, খাবার দাবার এবং ওষুধপত্রের পর্যাপ্ত সরবরাহ, আটক নেতাদের মুক্তি এবং 38টি বিষয়ে বোঝাপড়ার ভিত্তিতে যে চুক্তি হয়েছে তা রূপায়ণের দাবিতে পাক অধিকৃত কাশ্মীরে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। যৌথ আর্মি অ্যাকশন কমিটিকে ইসলামাবাদ প্রশাসন নিষিদ্ধ করায় বিক্ষোভে নাচ বেড়েছে।
0: সিরিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসে সেদেশের রাষ্ট্রপ্রধান আহমেদ আল সারার সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠকের আগে রাজধানী দামাস্কাসে আজ জোড়া বিস্ফোরণে 4 পুলিশ আধিকারিক সহ 18 জন আহত হয়েছেন। গতকাল দামাস্কাসে পৌঁছন ম্যাক্রো। বাসার আল আসাদ জামানা শেষ হওয়ার পর সংঘাতদীর্ণ সিরিয়ার ইউরোপের কোনো গুরুত্বপূর্ণ নেতাই প্রথম সরকারি সফরে গেছেন। ম্যাক্রো যে হোটেলে আছেন তার কাছেই বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে, তবে তিনি নিরাপদে আছেন এবং তার কর্মসূচির কোনো পরিবর্তন হয়নি। এ মাসের গোড়ার দিকে দামাস্কাসের একটি ক্যাফেতে বিস্ফোরণে 9 জন প্রাণ হারান।
1: তুরস্কের রাজধানী আঙ্কারায় দুদিনের ন্যাটো শিখর সম্মেলন শুরু হয়েছে। যোগ দিয়েছেন 32টি সদস্য রাষ্ট্র এবং অংশীদার দেশগুলির প্রতিনিধিরা। প্রথম দিন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং শিল্প সহায়তা নিয়ে মূলত আলোচনা হচ্ছে। ন্যাটো নেতারা ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে মত বিনিময় করছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি, সাইবার হামলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলিও আলোচ্যসূচিতে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকাশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলেছেন।
2: Ukraine's defense sector is building that capability even in the middle of a full-scale war. And we also maintain a high interception rate against cruise missiles, thanks to the way we have built our air defense. And thanks, of course, thanks to the support of all of our partners who continue to provide Ukraine with defense assistance. Thank you so much.
1: এদিকে ইরানের যুদ্ধে ন্যাটো জোট সঙ্গীদের ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
3: And they really were in the case of the United Kingdom, the Prime Minister, I guess he's no longer there, maybe because of this. It was a very unpopular thing he did. He said, no, we'll help after the war is over. I said, I don't need that kind of help. We didn't need any help at all. And in a way, I was testing people. I was testing to see whether or not they'd be there, because I've long said that we help them, but I'm not sure that they'd be there for us. And Italy turned us down, and Germany turned us down, and France turned us down. And it's okay. But, you know, why are we spending hundreds of billions of dollars, and they're not there for us? We've always been there for them.
0: পাকিস্তানে শিক্ষা সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। সেদেশের জাতীয় শিক্ষায় জরুরি অবস্থা ঘোষণা করার 2 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও প্রায় 2,50,00,000 শিশু শিক্ষার ব্যবস্থার বাইরে রয়েছে। এর ফলে নাইজেরিয়ার পর পাকিস্তান এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্কুলছুট বা বিদ্যালয় বহির্ভূত শিশু জনসংখ্যার দেশে পরিণত হয়েছে। সেদেশের পাঞ্জাব প্রদেশে স্কুলছুট শিশুর সংখ্যা সবচেয়ে বেশি, সংখ্যায় যা প্রায় 9,00,000। অন্যদিকে মিডল এবং সেকেন্ডারি স্কুলের ঘাটতির কারণে সিন্ধু প্রদেশের স্কুলছুটের হার ভয়াবহ আকার ধারণ করেছে। কয়েক দশক ধরে কম বিনিয়োগ, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্র্য এবং শিশু শ্রমের বৃদ্ধির কারণে এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গত 3 বছরের তুলনায় দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আজ দেশের বিদ্যালয় শিক্ষার ওপর ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস 2025-26

0: ইউডিআইএসসি প্লাস 2025-26 সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক স্তরে স্কুল ছুটের হার 2024-25 শিক্ষাবর্ষে 2.3% থেকে কমে 2025-26 শিক্ষাবর্ষে 1.8% নেমে এসেছে এবং মাধ্যমিক স্তরে এই হার 8.2% থেকে হ্রাস পেয়ে 7% হয়েছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী দিল্লিতে সবুজায়নের লক্ষ্যে এক পেড় মাকে নাম অভিযানের আওতায় 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেছেন। তিনি জানান, দিল্লি সরকার এই অঞ্চলের 5,000 হেক্টর এলাকাকে বনভূমি হিসেবে ঘোষণা করেছে। আগামী 4 বছরে গ্রিনরিজ এলাকার 6,300 হেক্টর জমি সম্পূর্ণভাবে বনভূমিতে রূপান্তর এবং তার সুরক্ষা নিশ্চিত করার সংকল্প নিয়েছে কেন্দ্র ও দিল্লি সরকার। এই রিজ এলাকার 70টিরও বেশি পুকুর বা ছোট রেস্তোরাঁ থাকবে এবং সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিকে সংরক্ষণ করা হবে বলেও তিনি জানান।
2: 6,300 হেক্টর হরিত রিজ দিল্লি কা ফেফড়া বনকর দিল্লি কে পর্যাবরণ কি সুরক্ষা করেগি। 1 করোড় সে অধিক দেশি পৌধে, 35 লাখ সে জাদা বড়ে বড়ে বৃক্ষ কে পৌধে ওর 65 লাখ অন্য ঝাড়িয়া, বাঁশ ওর ঔষধীয় রোপে লাগানে কা কাম হোগা।
1: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যমুনা নদীকে দূষণমুক্ত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত 1 বছরে 129টি নিকাশী বর্জ্য শোধন কেন্দ্র চালু করা হয়েছে, যার ফলে নদীতে পরিশোধিত জল প্রবাহিত হওয়া নিশ্চিত হচ্ছে। তিনি জানান, এখন থেকে দিল্লির দুগ্ধ খামার বা ডেয়ারিগুলির গোবর সরাসরি আর যমুনা নদীতে গিয়ে মিশবে না।
0: চীনে ভয়াবহ বন্যায় অন্তত 20 জন প্রাণ হারিয়েছেন, আহত 300 জনেরও বেশি। বন্যার ফলে হেংজৌতে একটি সাপের খামার ভেঙে গিয়ে প্রায় 900টি সাপ বেরিয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। গতরাত থেকে চীনের বেশ কয়েকটি জায়গায় চরম প্রতিকূল আবহাওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপর্যয় সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং বন্যা পরবর্তী উদ্ধার কাজ, ত্রাণ তৎপরতা এবং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। ভারী বৃষ্টির কারণে চীনের 62টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার মধ্যে গুয়াংসির ছিংশুই নদীর বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে গতরাতে টর্নেডোতে 11 জন প্রাণ হারান। এছাড়া দক্ষিণ চীনের গুয়াংসি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নানিংয়ের বিভিন্ন এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও পরবর্তী বন্যায় 4 জন প্রাণ হারিয়েছেন, 8 জন নিখোঁজ। এই দুর্যোগে 93,300রও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে আজ ভোরে উত্তর পশ্চিম চীনের গানসু প্রদেশের লংনান সিটির ট্যানচ্যাং কাউন্টির একটি শহরে ভূমিধসের ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে।
1: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে, ফলে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়াসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবথেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে পুরুলিয়া শিমুলিয়ায়, প্রায় 49 মিলিমিটার। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে হিমালয় সন্নিহিত 5 জেলাতেই। গত 24 ঘন্টায় কালিম্পংয়ের পেডংয়ে 81 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের সতর্কতাও দেওয়া হয়েছে।
0: কেরালার ওয়ানারের মেপ্পাদির কাছে কাল্লোডিতে ভারী বৃষ্টির জেরে একটি নির্মীয়মান সুড়ঙ্গে ভূমিধসে 3 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। মাটির নিচে আটকে পড়া 9 জনকে উদ্ধার করে মেপ্পাদি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ আরও 6 জন শ্রমিকের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া থাকার আশঙ্কা করা হচ্ছে। দমকল উদ্ধারকারী দল এবং বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ চালানোর সময় মেপ্পাদি থানার এক সাব ইন্সপেক্টরও আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালার রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম বৃষ্টির কারণে মীনাক্ষী সেতুর কাছে ওয়ানার কারলারি সুড়ঙ্গ খননের ফলে জমে থাকা মাটি, পাথর ইত্যাদি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এ জেরে রাস্তা বন্ধ হয়ে যায়, নির্মাণস্থলে থাকা কিছু যানবাহনও মাটির নিচে চাপা পড়েছে বলে জানিয়েছেন তারা। এবার খেলার খবর।
1: প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর।

0: শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মিশরের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে খেলায় সাড়ে মিনিট ম্যাচ গোলশূন্য রয়েছে। অন্য খেলা সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 খেলায় আজ বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। 9 মিনিটে বেলজিয়ামের হয়ে চার্লস রিক্যাটলার প্রথম গোল করেন। 31 মিনিটে যুক্তরাষ্ট্রের ম্যালিক টিলম্যান সেই গোল শোধ করেন। এরপর বেলজিয়ামের হয়ে 33 মিনিটে চার্লস রিক্যাটলার, 57 মিনিটে হান্স ওয়ানাকেন এবং দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় রোমেলু লুকাকু গোল করেন। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় একটি মাত্র গোল করেন মিকেল মেরিনো। শেষ 8-এ স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে।
1: চলতি ফুটবল বিশ্বকাপই তাঁর পেশাদার ফুটবল জীবনের শেষ বিশ্বকাপ বলে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন। রাউন্ড অফ 16 স্পেনের কাছে পর্তুগালের হারের পর তিনি একথা জানান, যদিও আন্তর্জাতিক ফুটবল জীবনে আরও কিছুদিন খেলবেন বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ানো।
0: স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন। বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হওয়ায় তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে চলতি বছরের ডুরান্ড কাপ প্রতিযোগিতার ট্রফি ও পতাকার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি বলেন, এবছর বহু নতুন দল ডুরান্ড কাপ, প্রেসিডেন্ট কাপ এবং সিমলা ট্রফিতে বিজয়ী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারের প্রতিযোগিতায় শ্রীলঙ্কার অংশগ্রহণে আনন্দ প্রকাশ করে শ্রীমতি মুর্মু বলেন, নতুন এই দল ঐতিহাসিক প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে।
0: সদ্য সমাপ্ত ICC মহিলাদের টি-20 বিশ্বকাপে টিম অব দ্য টুর্নামেন্ট স্পিনার শ্রী চরণই একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন। প্রতিযোগিতায় মাত্র 5টি ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে এবারে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে এই সাফল্য অর্জন করলেন এই বাঁহাতি স্পিনার চরণই।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ গফ ওই দেশেরই জেসিকা পেগুলাকে 4-6, 6-3, 6-3 সেটে হারিয়ে প্রথমবার উইম্বলডনের শেষ চারে পৌঁছেছেন।
0: এখন দৃষ্টিকোণ।
1: সুরকার অনিল কৃষ্ণ বিশ্বাসের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ঘ্য।

চল্লিশের দশকে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করতে যে সমস্ত সুর সাধকের ভূমিকা অনস্বীকার্য, তাঁদের অন্যতম অনিল কৃষ্ণ বিশ্বাস। পাশ্চাত্য যন্ত্রসঙ্গীত ও বাংলার লোকায়ত সুরের মেলবন্ধনে যে সঙ্গীতের মূর্ছনা তিনি সৃষ্টি করেছেন, বাংলা গান ও হিন্দি চলচ্চিত্রে তা স্মরণীয় হয়ে রয়েছে। তিনি প্রথম ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে পাশ্চাত্য অর্কেস্ট্রার প্রবর্তন করেন। সে সময়ের অনেক প্রতিষ্ঠিত গায়ক গায়িকাই তাঁর সুরারোপিত গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। মুকেশ ও তালাত মাহমুদ তার সঙ্গীত পরিচালনাতে জীবনে প্রথম প্লেব্যাক গিয়েছিলেন।

জন্ম তৎকালীন পূর্ববঙ্গের বরিশালে। যোগ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামেও, কিন্তু সুরের নেশা তাকে পাগল করে তুলেছিল। চলে আসেন কলকাতায়, যোগ দেন মেগাফোন কোম্পানিতে। গান প্রতি পাঁচ টাকা পারিশ্রমিকে শুরু করেন গীত রচনা ও সুর যোজনের কাজ। যোগ দেন রংমহল থিয়েটারে। গান, অভিনয় ও অর্কেস্ট্রা পরিচালনার ভার সেখানে ন্যস্ত ছিল তাঁর উপরে। তিন বছর রংমহলে চাকরি করার পর

1934 সালে চলে আসেন বোম্বাই শহরে। 1935 সালে ইস্টার্ন আর্টসের ব্যানারে তার সঙ্গীত পরিচালনায় মুক্তি পায় প্রথম ছবি ধরম কি দেবী। এরপর জাগিরদার, গ্রামাফোন সিঙ্গার ও মহাগীতের মতন সেই সময় জনপ্রিয় ছবিতে সঙ্গীত পরিচালনা করেন তিনি। তিনি প্রথম ভারতীয় সঙ্গীত পরিচালক যিনি 12 পিস অর্কেস্ট্রা ব্যবহার করেছিলেন। তার সঙ্গীত পরিচালনায় আরাম, আরজু, অঙ্গুরিমাল, অনেখা প্যার, কিসমত, পহেলি নজর, তারানা, পরদেশি, ওয়ারিশ, হামদর্দ প্রভৃতি ছবির গান আজও সমান জনপ্রিয়। এই ছবিগুলিতে তিনি সুরারোপ করেছিলেন ভারতীয় রাগের ভিত্তিতে। 1942 সালে নির্মিত কিসমত ছবিটি টানা 3 বছর সিনেমা হলে ছিল। বহু বছর পর শোলে এই রেকর্ড ভাঙতে সক্ষম হয়। 1963 সালে বোম্বাইয়ের পার চুকিয়ে দিল্লি চলে আসেন অনিল বিশ্বাস। 1975 সাল পর্যন্ত আকাশবাণীর প্রধান প্রযোজকের পদে তিনি আসীন ছিলেন। লোকসঙ্গীতের প্রতি তার টান ছিল আমৃত্যু।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার দুই দেশের। ভারতের ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চলেছে।
1: ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী, সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি।
0: পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভের আজ বাড়ছে, দাবি পূরণ না হলে আন্দোলন তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিল যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি।
1: দামাস্কাসে সিরিয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠকের আগে জোড়া বিস্ফোরণ, আহত 4 পুলিশ আধিকারিক সহ 18 জন।
0: তুরস্কে দুদিনের ন্যাটো শিখর সম্মেলনের সূচনা, ইরান যুদ্ধে জোটসঙ্গীদের ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
1: দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানালো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
0: চীনে বন্যায় অন্তত 20 জনের মৃত্যু, আহত 300-র বেশি।
1: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা মিশরের মুখোমুখি, রাতে রাউন্ড অফ 16-এর শেষ ম্যাচে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মোকাবিলা।
0: বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো আর্টসে। এখন শুনবেন কলকাতা কলতান।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংগ্রহশালা বা দ্য আরবিআই মিউজিয়াম, এই নিয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
1: কল্লোলিনী কলকাতা বর্তমানের মাটিতে পা রেখেও অতীতের চর্চা করতে জানে নিষ্ঠার সঙ্গে। কলকাতা জানে সভ্যতার নানা ধাপের তথ্যপঞ্জি ধরে রাখার কৌশল। এ শহর এমন কিছু জাদুঘরের জাদুকরী বৈচিত্র্য রেখেছে তার অন্দরে, যা একবার না চাক্ষুষ করলেই নয়। তেমনই এক সংগ্রহশালা হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সংগ্রহশালা, দ্য আরবিআই মিউজিয়াম, যার ঠিকানা 8 নম্বর

0: ওর কাউন্সিল হাউস স্ট্রিট ভবন বিবাদী বাগ। শতাব্দী প্রাচীন এই ভবনে রিজার্ভ ব্যাংকের পথ চলা শুরু হয়েছিল 1935 সালের পয়লা এপ্রিল। সে সময়ে এই ভবনটি ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়। আজ এই হেরিটেজ বিল্ডিংটি সেজে উঠেছে মুদ্রার জীবনচক্রে। অভিনব এই সংগ্রহশালা প্রতিষ্ঠার কথা, তার উদ্দেশ্য আমাদের জানালেন রিজার্ভ ব্যাংকের আধিকারিক অমর কান্তি চট্টোপাধ্যায়।
1: রিজার্ভ ব্যাংকের এই যে কলকাতা মিউজিয়াম, এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের 5 বছর আগে 2019 সালে, এবং এটার মুখ্য উদ্দেশ্য ছিল ইকোনমিক্সের ব্যাপারে জ্ঞান অর্জন, এবং এছাড়াও যে রিজার্ভ ব্যাংকের যে ইতিহাস এবং রিজার্ভ ব্যাংক কী করে, কার্যপ্রণালী, তার ফাংশন কী কী আছে, এগুলো সম্বন্ধে সাধারণ মানুষকে এবং যারা ইকোনমিক্স নিয়ে এবং কমার্স নিয়ে পড়াশোনা করে তাদেরকে বোঝানো বা ডিটেলে তাদের এই ব্যাপারটা নিয়ে আরও জ্ঞান বর্ধন করা তাদের।
0: প্রাক ইতিহাসের কাল থেকে আজ পর্যন্ত মুদ্রার ক্রম বিবর্তনের ইতিবৃত্ত, প্রাচীন ব্যাংকিং প্রথার কাহিনী সব রয়েছে মিউজিয়ামের গ্যালারিতে।
1: আমাদের রিজার্ভ ব্যাংকে মিউজিয়াম যারা দেখতে আসেন তাদের প্রথম যে এক্সিবিট সামনে আসবে সেটা হচ্ছে মানি থ্রু দ্য সেঞ্চুরিজ, মানে এখনকার বর্তমান অবস্থায় যে ডিজিটাল কারেন্সিটা এসছে তার ক্রমবিবর্তন কীভাবে হলো ফ্রম দ্য প্রি হিস্টোরিক টাইম, মানে একদম প্রাথমিক যুগে কী ছিল, তখন মানুষ শুধুমাত্র শিকার করতো এবং সেই শিকারগুলোই তারা নিজেদের মধ্যে ভাগ করে খেত, তখন মানি কনসেপ্ট বা এক্সচেঞ্জের কোনো কনসেপ্ট ছিল না। তারপর এলো বার্টারিং সিস্টেম, এই বার্টারিং সিস্টেম হচ্ছে মানুষ যখন এগ্রিকালচারাল প্রোডাকশন করতে চাষবাস করতে শুরু করলো, মানুষ চাষবাস করতে শুরু করলো এবং সেই চাষবাসে তাদের যে এক্সেস প্রডিউস বা যেটা বেশি তারা এগ্রিকালচারাল প্রোডাকশন শুরু হলো সেটা তাদের মধ্যে নিজেদের মধ্যে ভাগ করে নিতে শুরু করলো, এবং তাদের নিজেদের অন্য কোনো চাহিদাও থাকতে পারতো, সেই চাহিদাটা ধরুন কারো কোনো গরু ছাগল বা এই ধরনের চাহিদা আছে, কারো কাছে ধান বেশি আছে, সেগুলো তারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতো। কিন্তু এটা একটা ফেলিওর ছিল, কারণ কার কতটা দাম এবং সে কীভাবে সেটাকে এক্সচেঞ্জ করবে তা কোনো নির্দিষ্ট কোনো সূত্র বা মাপকাঠি ছিল না। তাই তার পরবর্তীকালে আমাদের কাছে আসে বিভিন্ন শস্য অ্যাজ এ কারেন্সি বা কমোডিটি মানি হিসেবে শস্যগুলোকে দেখানো হতো। আর্লি ব্যাংকিংয়ের কনসেপ্ট যেটা, সেটা আমরা প্রথম পাই ইরাকে, যেটা ব্যাবিলোনিয়া তখন ছিল নাম, ব্যাবিলোনিয়াতে আমরা প্রথম কনসেপ্ট পাই, যখন যে কোনো মানুষ তাদের অত্যন্ত দামি যে সমস্ত জিনিস তারা তাদের মন্দিরে বা টেম্পলে রাখতো, এই টেম্পলে রাখার পরে তার এগেনস্টে তারা একটা টোকেন ইস্যু করতো, সেটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে সেটা ট্রান্সফার করা যেত। তার জন্য প্রথম যে মানি কনসেপ্ট বা মানি বা একটা কাগজের টোকেন যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে দেওয়া যায় বা ট্রান্সফার করা যায়, এই কনসেপ্টটা প্রথম আসে 1750 BC এবং এটাই ব্যাবিলোনিয়াতে পাওয়া যায়। এরপরে যেটা আসে কড়ি, কড়ি আমাদের যেটা বেশ কিছুদিন পর্যন্ত চলেছিল এবং 20th century আমাদের বেশ কিছু জায়গায় কড়িকে আমাদের মানি হিসাবে বা কারেন্সি হিসাবে চালু ছিল। এরপরে আসে বেশ কিছু অদ্ভুত ধরনের কারেন্সি কনসেপ্ট, কারো কাছে যদি বেশি কিছু ছুরি থাকতো, নাইফ, স্পেড, হোস, এই যেগুলো মেনলি ইউজড হয় এগ্রিকালচারাল প্রোডাকশনের ক্ষেত্রে, সেগুলো অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ইউজ করা হতো। এরপরে যেটা আসে সেটা হচ্ছে মেটাল অ্যাজ এ মানি, প্রথম মেটাল অ্যাজ এ মানি কনসেপ্ট আসে সেটা টার্কিতে, এবং আমরা সেটা দেখতে পাই ইলেকট্রাম, এক ধরনের অ্যামালগাম, যেটা গোল্ড এবং সিলভারের অ্যামালগাম ছিল, সেটা প্রথম ইউজ হয় অ্যাজ এ লাইডাতে, লাইডা বলে টার্কিতে একটা জায়গা ছিল, সেখানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে মেটাল অ্যাজ এ মানি। আমাদের ছত্তিশগড়ে বিলাসপুরে এই ধরনের কিছু কনসেপ্ট আমরা দেখতে পাই, যেখানে গোল্ড, সিলভার এবং কপারের তৈরি মেটালকে অ্যাজ এ মানি হিসাবে দেখানো হয়েছে। এরপরে আসে পাঞ্চড মার্ক মানি, পাঞ্চড মার্ক মানি পাঞ্চিং অফ ডিফারেন্ট কিংডমস বা কিংস, সেগুলো গোল্ড বা সিলভার বা কপারের ওপরে পাঞ্চিং করা হতো এবং সেগুলো অ্যাজ এ কয়েন মার্কেটে চালু হতো। এরপরে আসে পেপার কারেন্সি, পেপার কারেন্সি ফার্স্ট কনসেপ্ট যেটা আসে 800 AD থাং এবং মিং ডাইনাস্টি চায়না, তারা এবার প্রথম চালু করেছিলেন পেপার অ্যাজ এ কারেন্সি, মানে তার এগেনস্টে যে অ্যাসেটটা সেটা থাকতো রাজার কাছে, কিন্তু তার অ্যাসেটের এগেনস্টে তার একটা পেপার, সেটা প্রথম চালু করেছিলেন চায়না। তো চায়নার পরে সেই যে কনসেপ্টটা সেটা মোহাম্মদ বিন তুগলক নিয়েছিলেন, এবং উনিও পেপার কারেন্সিতে ওই পেপারের বদলে একটা টোকেন চালু করেছিলেন, কিন্তু টোকেনটা তো ইজি ছিল যে ঘরে ঘরে সেই টোকেন ফরজারি হতে শুরু করে, এবং তখন ওনাকে সেই টোকেনের এগেনস্টে সিলভার দিয়ে সেগুলোকে রিপ্লেনিশ করতে হয়েছিল, তাতে ওনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। এরপরে আছে ইন্ডিয়ান মেটাল মানি, ইন্ডিয়া 1556 পর্যন্ত গোল্ড, সিলভার এবং কপার মুঘলদের সময় চলতো অ্যাজ এ পাঞ্চড মার্ক মানি, কিন্তু এরপরে আমাদের ইন্ডিয়া শিফটেড টু সিলভার স্ট্যান্ডার্ড ইন 1835, সিলভার রুপি বিকাম এ স্ট্যান্ডার্ড ইউনিট অফ অ্যাকাউন্ট। এবং এটা আমাদের

0: 18th সেঞ্চুরিতে আমরা অ্যাডপ্ট করি, 1898-99 আমরা অ্যাডপ্ট করি গোল্ড স্ট্যান্ডার্ড।
1: শুধুই মুদ্রা নয়, মহার্ঘ ধাতু সোনাতেও সোহাগা এই মিউজিয়াম। পৃথিবী জুড়ে সোনার দৌড়ে কে কতখানি এগিয়ে?
0: গোল্ডের যে হোল ওয়ার্ল্ডের প্রোডাকশন, তার কোন দেশ কতটা করে তার এখানে একটা ডেপিকশন আছে। এখানে দেখা যাচ্ছে চায়না ম্যাক্সিমাম গোল্ড প্রোডাকশন করেছে 2016-17, কিন্তু ইন্ডিয়ার প্রোডাকশন সেখানে খুবই কম, 1.594 টনস অনলি। এবং গোল্ডের যে অন্যান্য দেশ যারা মেন গোল্ড প্রডিউসার্স, তার মধ্যে অস্ট্রেলিয়া আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, পেরু আছে, ব্রাজিল আছে, কিন্তু এদের কম্প্যারিজনে ইন্ডিয়ার প্রোডাকশন খুবই কম। আমরা পুরোটা দেখাতে চাই এখানে, যে যত গোল্ড হোল ওয়ার্ল্ডে আছে তার মধ্যে জুয়েলারিতে কত আছে, প্রাইভেট ইনভেস্টমেন্টে কত আছে, অফিসিয়াল সেক্টরে কার কত কাছে গোল্ড আছে। যারা দেখতে আসবেন তারা পুরোটা এখানে দেখতে পাবেন যে কার কাছে কতটা গোল্ড এই মুহূর্তে ডিপোজিটেড আছে। আমরা এখানে সর্বসাধারণের জন্য একটা গোল্ড ভল্ট তৈরি করে রেখেছি, যেখানে আমরা দেখাচ্ছি যে গোল্ড বারগুলো কীভাবে রিজার্ভ ব্যাংকে থাকে, প্রিজার্ভ করা হয়। এবং সত্যিকারের প্রত্যেকটা গোল্ড বার আমাদের এখানে যেগুলো আছে সেগুলো 12.5 কিলো করে ওজন, এবং 12.5 কিলো ওজনটা কতটা সেটা বোঝানোর জন্য একটা গোল্ড বার আমরা রেখেও দিয়েছি। আপনারা প্রত্যেকে এসে সেটা দেখে যেতে পারেন এবং সেটার ওয়েটটা কত সেটা ফিলও করতে পারবেন নিজে তোলার চেষ্টা করে। এখানে আমাদের 25টা গোল্ড কয়েন রাখা আছে। এই গোল্ড কয়েনগুলো ছিল হায়দ্রাবাদের নিজাম, যখন আমাদের ন্যাশনাল ডিফেন্স ফান্ড তৈরি হয়েছিল চাইনিজ অ্যাগ্রেশনের সময় 1962, তখন উনি কন্ট্রিবিউট করেছিলেন 33,000 গোল্ড, তার মধ্যে 25টা গোল্ড আমাদের এখানে রাখা আছে।
1: সুদূর অতীতে নোটের যত্ন নেওয়া হতো কিভাবে, মুদ্রার মুদ্রণে মেশিনের বিবর্তনই বা হয়েছে কেমন করে, সেই ইতিহাসও তোলা রয়েছে এখানে।
0: এখানে প্র্যাকটিক্যালি কিছু মেশিনস দেখতে পাবেন, আগেকার দিনে কীভাবে নোটকে স্টিচ করা হতো, নোটের সেফটির জন্য 100 টাকা করে নোটকে স্টিচ করা হতো, সেই স্টিচিং মেশিনগুলো আপনারা দেখতে পাবেন। শুধু তাই না, এখানে আপনারা একটা পাঞ্চিং মেশিনও পাবেন, যেখানে নোটকে পাঞ্চ করা হতো, নোট পাঞ্চিং হতো আমাদের আগেকার দিনে কয়েন নোট এক্সামিনেশন সেকশনে। সেখানে নোটের নাম্বার এবং নোটের যে গ্যারান্টি পোর্শন, সেই পোর্শনটাকে আগে পাঞ্চ করে বার করে নেওয়া হতো, তারপরে সেগুলোকে, যেগুলো নন রিইস্যুয়েবল নোটস, সেগুলোকে ডিস্ট্রয় করা হতো থ্রু বার্নিং। এছাড়াও আপনারা এখানে একটা ম্যুরালস আছে, এটাকে মানি ম্যুরালস বলা হয়, মানে এই ম্যুরালসের থ্রু দিয়ে আপনাদের ডিপিক্ট করা হয়েছে বা দেখানো হয়েছে পৃথিবীর একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে কীভাবে ফিনান্সিয়াল ইনফরমেশন ট্রান্সমিট করা হয় এবং সেটা পৃথিবীর বিভিন্ন দেশে কীভাবে ছড়িয়ে পড়ে।
1: আরবিআই মিউজিয়াম সকলকে আকৃষ্ট করলেও উপকৃত হবেন কারা, কিভাবেই বা হবেন, ব্যাখ্যা করলেন রিজার্ভ ব্যাংকের আধিকারিক অমরকান্তি চট্টোপাধ্যায়।
0: যে কোনো ধরনের লোক সমাজের যে কোনো অবস্থা থেকে তারা আসতে পারে, মেইনলি এটা ইকোনমিক্স এবং কমার্সের স্টুডেন্টরা খুবই বেশি উপকৃত হয়।
1: মিউজিয়াম জুড়ে মুদ্রার এমন অত্যাধুনিক অথচ শৈল্পিক নিদর্শন যে নিঃসন্দেহে চমকপ্রদ তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি কলকাতার কল্লোলে ঘুম ভাঙা এক ইতিহাসেরও সাক্ষ্য বয়ে চলেছে এই প্রদর্শনশালাটি।
2: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সংগ্রহশালা বা দ্য আরবিআই মিউজিয়াম, এই নিয়ে প্রতিবেদন শুনলেন কলকাতা কলতানে। অনুষ্ঠানটি তৈরি করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী।

এতক্ষণ শুনলেন কলকাতা কলতান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45, বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে, আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে তিনজন প্রাণ হারিয়েছেন, ছজন নিখোঁজ। পশ্চিমবঙ্গের বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধী রেহাই পাবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 50% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাই এর মধ্যে খুলবে বলে সরকারি সূত্রে জানা গেছে। আজ এ ব্যাপারে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে একাধিক বৈঠক হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা রাউন্ড অফ 16 ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়া সংসদে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতন্ত্র।

0: গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের স্থিতিশীলতার ওপরেও গুরুত্ব দেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হমারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যাঁ, ইন্ডো প্যাসিফিক কি স্টেবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি আর বিশ্ব কে শেয়ার্ড ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।
0: কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিনাতাং আদিপুরানা প্রদান করা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তো ইস্তানা মার্ডিকায় এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধির গতি সঞ্চারে ভারতের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সরকার সংস্কার, কর্মদক্ষতা ও রূপান্তরের মন্ত্র নিয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এমন একটি দেশ যেখানে 100 কোটিরও বেশি মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং শক্তি ও যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতি সাধন করছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর নিজের মধ্যে ভারতীয় ডিএনএ রয়েছে এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে পারস্পরিক বিশ্বাস, অভিন্ন ইতিহাস এবং সভ্যতার গভীর বন্ধনের ওপর। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়াইনারে মেপ্পারির কাছে কাল্লাটিতে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জন কর্মীকে উদ্ধার করে মেপ্পারির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা সহায়তার উদ্ধার কাজ চলছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম ও প্রবল বর্ষণের ফলে ওয়াইনার কাল্লাডি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ওয়াইনার ও কোঝিকোড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, কেরালা, মাহে এবং জম্মু কাশ্মীর ও লাদাখে আগামী 3 থেকে 4 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী 13 তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে IMD। এদিকে মহারাষ্ট্রে টানা প্রবল বর্ষণে পালঘর, রায়গড় এবং নাসিকের পশ্চিমঘাট পর্বত সংলগ্ন এলাকা, পুনে, আহিল্যানগর ও কোলাপুর জেলায় বন্যা এবং ভূমিধসের মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন, উন্নত মান, নীতিগত সহায়তা, দক্ষতা বৃদ্ধি এবং বাজারে প্রবেশাধিকারের মাধ্যমে ভারত খেলনা উৎপাদনের ক্ষেত্রে বিশ্বমানের প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে উঠেছে। নতুন দিল্লিতে টয় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরশাহী ও অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি এবং প্রধানমন্ত্রী মুদ্রা ও রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক ও কর মকুবের মতো বিভিন্ন প্রকল্পের ফলে ভারতীয় খেলনা নির্মাতারা উৎপাদন বৃদ্ধি, রপ্তানি বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পের মা কে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে অত্যন্ত সফলভাবে LPG সরবরাহ সংকটের মোকাবিলা করেছে। অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক 35,000 মেট্রিক টন থেকে বর্তমানে 54,000 মেট্রিক টনে পৌঁছেছে বলে শ্রী পুরী দাবি করেন। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে অংশ নিয়ে তিনি বলেন, সফল কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ফলে ভারত LPG আমদানির পরিমাণও বাড়িয়েছে। 33 কোটি রান্নার গ্যাসের গ্রাহক নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাচ্ছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় ২০০ জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ডিজিপিকে ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাড়িপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বাড়িপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে ছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া ১৭ বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বাড়িপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। পরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ হস্তিদারও ঘটনাস্থলে যান। বাড়িপুরের পর এবার কলকাতার দক্ষিণ শহরতলির নেতাজিনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ ধর্ষণের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের খবর, আজ সকালে ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ৫২ বছর বয়সী টোটো চালক বাবলু বাগ তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ১১ বছরের মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্র। ভারতীয় ন্যায় সংহিতা ধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে, দেওয়া হয়েছে একাধিক পক্সোর ধারা। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন তাদের ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার ৫০% এই মুহূর্তে দেওয়া হবে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। আজ অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন করতে চাইছে রাজ্য সরকার। আজ পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় বলেন, নভেম্বর মাসের মধ্যেই ভোট হয়ে যাবে। তিনি আরও জানান, হাওড়া কলকাতা দুটো পুরসভার ক্ষেত্রেই আসন পুনর্বিন্যাস করা হবে। হাওড়ায় বর্তমানে ৫০টি ওয়ার্ডকে ভেঙে ৬০টি ওয়ার্ড করার প্রস্তাব রয়েছে। রাজ্যের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী ১০ই জুলাই এর মধ্যে খুলতে চলেছে। আজ নিউ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক করা হয়। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আজ শীতলকুচির গোলনাহাটিতে মৃত দলীয় কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এই ঘটনায় দলের তরফে কয়েকজন বিজেপি সমর্থকের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে গতবারের বিজয়ী আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে রাউন্ড অফ ১৬ ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে মিশর ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের দেওয়া গোলে ১-০ গোলে এগিয়ে রয়েছে। খেলার ২০ মিনিটে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। অন্য ম্যাচে আজ সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১:৩০। উইম্বলডন টেনিসে আজ বিশ্বের ১ নম্বর খেলোয়াড় গতবারের বিজয়ী জানিক সিনার জার্মানির জ্যা লেনার্ড স্টাফকে হারিয়ে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে সিনা স্ট্রেট সেটে ৭-৫, ৭-৬, ৬-৩ ফলে স্টাফকে হারান। অপর এক কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার নোভাক জকোভিচ কানাডার ফেলিক্স আলিসিয়ামের মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় জেসিকা পেগুলাকে ৪-৬, ৬-৩, ৬-৩ ফলে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টসে। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ ৮-৭-২০২৬ বুধবারের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল ৫:৫৬। সকাল ৬:০৫ সুচিন্তন, শুনবেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রাকা মুখোপাধ্যায়, রাগ ছায়া ভৈরব ও গান্ধারী। 6:30 এই মহাজীবন, শুনবেন রাজশেখর বসুর জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা কুণ্ডু। 6:55 কৃষক বন্ধুদের জন্য লাভজনকভাবে বেবিকর্নের চাষ, এ বিষয়ে বলবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান চারখোল কালিম্পং, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়।

প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তরির আগে সানাই পরিবেশন করবেন গহর আলী খান ও সহশিল্পীবৃন্দ। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় রমা ঘোষ। 10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে আধুনিক গান পরিবেশন করবেন শিল্পী মুনমুন রায়, পরে শুনবেন লোকগীতি শিল্পী রণজিৎ চক্রবর্তী। সকাল 11:00 সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, শুনবেন শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন আশীষ গিরি। কাল শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। সকাল 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মৌলি চৌধুরী। 12:30 নজরুল গীতি। দুপুর 1:00 নাটক ধূসর গোধুলি, রচনা আশীষ ভৌমিক, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয়ে এক কলমে দুই নারী, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 কলকাতা কলতান, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সংগ্রহশালা বিষয়ক প্রতিবেদন। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুকন্যা রায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যিকীকরণ বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় স্ক্রিন টাইমের বাড়াবাড়ি, শিশুর কথা বলায় বাধা, বলবেন ডক্টর সুশোভন দাস। সন্ধ্যে 7:00 নাটক ধূসর গোধুলি, রচনা আশীষ ভৌমিক, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। রাত 8:15 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, ছবি দেখব কিভাবে পর্ব 6, এ বিষয়ে বলবেন অশোক বিশ্বনাথন। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগ মালকোষ এবং কাফি ধুন রাগে সানাই পরিবেশন করবেন গহর আলী খান ও সহশিল্পীবৃন্দ। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনলেন সন্তুর, পরিবেশন করলেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ কিরোয়ানি, তবলায় ছিলেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শ্রীজিৎ মুখোপাধ্যায়। আজকের শিরোনাম, জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার দুদেশের। ভারতের ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চলেছে।
1: ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী, সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি।
0: পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভের আঁচ বাড়ছে, দাবি পূরণ না হলে আন্দোলন তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিল যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি।
1: দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানালো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
0: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা মিশরের মুখোমুখি, রাতে রাউন্ড অফ সিক্সটিনের শেষ ম্যাচে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মোকাবিলা।
1: ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দুই দেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে

0: সম্মত হয়েছে উভয় দেশ। প্রধানমন্ত্রী বলেছেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতের সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্রে সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশই গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে। শ্রী মোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস UPI শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এর ফলে ব্যবসা বাণিজ্য ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে। সেদেশের প্রেসিডেন্ট সুবিয়ান্তো আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রী মোদী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ইন্তানা মেডডেকায় এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে শ্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তার সমাধানে ভারত সর্বদাই কূটনীতি এবং আলোচনাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা অব দ্য রিপাবলিক অব ইন্দোনেশিয়া তাকে প্রদানের জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। ভারতের জনগণকে এই সম্মান উৎসর্গ করেছেন তিনি।
2: গর্মজোশী ভরে স্বাগত কে লিয়ে প্রেসিডেন্ট প্রভবো কো উনকা হৃদয় সে আভার ব্যক্ত করতা হুঁ। অর আজ ইন্দোনেশিয়া কি যাত্রা করতে হুয়ে মুঝে বহুত খুশি হো রহি হ্যায়। আজ সুবহ মুঝে আদর কে সাথ ইন্দোনেশিয়া কা সর্বোচ্চ সম্মান দিয়া গয়া হ্যায়। ইয়ে সম্মান কোটি কোটি ভারতবাসিও কা হ্যায়, ইন্দোনেশিয়া কে লোগো কি ভাবনাও কা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে জাকার্তায় ইন্দোনেশিয়ার পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেন। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়ার সামনে প্রচুর সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের 140 কোটি মানুষ এবং ইন্দোনেশিয়ার 29 কোটি মানুষ যখন যৌথ অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে এগিয়ে যাবে তখন এক নতুন ইতিহাস তৈরি হবে। প্রধানমন্ত্রী জানান, ভারত ও ইন্দোনেশিয়া যৌথ কর্মী গোষ্ঠী সন্ত্রাসবাদ মোকাবিলায় নিবিড়ভাবে কাজ করছে।
2: আতঙ্কবাদ জেসে বিষয়ও পর ভারত ও ইন্দোনেশিয়া দোনো কি এক রায় রহি হ্যায়। পিছলে বর্ষ পহলগাম মে জব জঘন্য আতঙ্কবাদী হামলা হুয়া ইন্দোনেশিয়া তব ভারত কে সাথ মজবুতি সে খড়া রহা। মে ইসকে লিয়ে রাষ্ট্রপতি প্রবোও অর আপ সভি কা আভার ব্যক্ত করতা হুঁ। হামারে দোনো দেশ কাউন্টার টেরিজম পর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কে মাধ্যম সে সাথ কাম কর রহে।
0: একটি মুক্ত অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি এই এলাকায় নির্বিঘ্নে নৌ চলাচল নিশ্চিত করার ওপর জোর দেন। শ্রী মোদী আরও বলেন, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার আর বিলম্বিত করা সমীচীন নয়। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রযুক্তির ক্ষেত্রে ইন্দোনেশিয়াকে সব ধরনের সহযোগিতা দিতে ভারত প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, AI এবং বিরল খনিজ ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান। এছাড়া উভয় দেশের মানুষের জন্য UPI সহ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, স্টার্টআপ এবং উদ্ভাবনী ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপর জোর দেন তিনি। দুই দেশের মধ্যে প্রাচীন সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে শুরু করে বড়বধূর পর্যন্ত বিস্তৃত আমাদের এই যৌথ ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সভ্যতা সংযোগকে প্রতিফলিত করে। কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং গ্রেট নিকোবর থেকে মালাক্কার প্রণালী পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক সহযোগিতার আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পক্ষে মত প্রকাশ করেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন এবং বলেন, গঙ্গা মহাকুম্ভের মতো উদ্যোগগুলি ভারতের সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার সুযোগ তৈরি করে দেয়।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতি বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাকার্তায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সরকার সংস্কার, সম্পাদন ও রূপান্তর এই মন্ত্রকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। ভারত এমন একটি দেশ যেখানে 100 কোটিরও বেশি মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং শক্তি ও যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রভৃতি ক্ষেত্রেই দেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে বলে তিনি মন্তব্য করেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের আগেই দুই দেশের অন্যতম প্রধান শহরগুলির মধ্যে পৌর সহযোগিতা নতুন ইতিহাস তৈরি হচ্ছে। মেলবোর্ন ও বেঙ্গালুরু এই দুই শহর আনুষ্ঠানিকভাবে স্মার্ট সিটি উদ্ভাবনে সহযোগিতার জন্য অংশীদারিত্ব স্থাপন করেছে, যা বিকেন্দ্রী

0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ও বাহরাইনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক ক্রমশ আরও গভীর হচ্ছে। তাঁর দুদিনের বাহরাইন সফর আজ সন্ধ্যায় শেষ হয়েছে। সফরকালে বিদেশমন্ত্রী বাহরাইনের ডেপুটি প্রাইম মিনিস্টার খালিদ বিন আবদুল্লাহ আল খালিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন। এর পাশাপাশি তারা আঞ্চলিক পরিস্থিতির ওপরও মত বিনিময় করেন। ডক্টর জয়শঙ্কর গতকাল বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সঙ্গেও বৈঠক করেছেন। এছাড়া তিনি সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন।
1: সামরিক প্রশিক্ষণ ও মহড়া সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতার জোরদার করার সহমত হয়েছে ভারত ও রুয়ান্ডা। নতুন দিল্লিতে যৌথ প্রতিরক্ষা সহায়তা কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দুদিনের আলোচনা পর্ব আজই শেষ হয়। রুয়ান্ডার প্রতিনিধিরা প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম শিল্পের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন। 2018 এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুয়ান্ডা সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়।
0: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে জনবিক্ষোভ আরও জোরদার হয়েছে। যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি জানিয়েছে, সরকারের কাছে তাদের দাবি দাওয়া নিয়ে 48 ঘন্টার মধ্যে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না হলে 9 জুলাই আন্দোলন চরম আকার নেবে। এদিকে পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন 600 বেশি মানবাধিকার কর্মী। মুজাফফরাবাদের বিভিন্ন এলাকা থেকে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ওই অঞ্চলে যোগাযোগ পরিষেবা পুনর্বহাল করা, খাবার দাবার এবং ওষুধপত্রের পর্যাপ্ত সরবরাহ, আটক নেতাদের মুক্তি এবং 38টি বিষয়ে বোঝাপড়ার ভিত্তিতে যে চুক্তি হয়েছে তার রূপায়ণের দাবিতে পাক অধিকৃত কাশ্মীরে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। যৌথ আর্মি অ্যাকশন কমিটিকে ইসলামাবাদ প্রশাসন নিষিদ্ধ করায় বিক্ষোভে নাচ বেড়েছে।
1: পাকিস্তানের শিক্ষা সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। সেদেশের জাতীয় শিক্ষায় জরুরি অবস্থা ঘোষণা করার 2 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও প্রায় 2 কোটি 50 লক্ষ শিশু শিক্ষার ব্যবস্থার বাইরে রয়েছে। এর ফলে নাইজেরিয়ার পর পাকিস্তান এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্কুল ছুট বা বিদ্যালয় বহির্ভূত শিশু জনসংখ্যার দেশে পরিণত হয়েছে। সেদেশের পাঞ্জাব প্রদেশে স্কুল ছুট শিশুর সংখ্যা সবচেয়ে বেশি, সংখ্যায় যা প্রায় 9 লক্ষ। কয়েক দশক ধরে কম বিনিয়োগ, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্র্য এবং শিশু শ্রমের বৃদ্ধির কারণে এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট শিক্ষামহল।
0: 2025-26 শিক্ষাবর্ষে গত 3 বছরের তুলনায় দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটি প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক স্তরে স্কুল ছুটের হার 2024-25 শিক্ষাবর্ষে 2.3% থেকে কমে 2025-26 শিক্ষাবর্ষে 1.8% নেমে এসেছে এবং মাধ্যমিক স্তরে এই হার 8.2% থেকে কমে 7% হয়েছে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী দিল্লিতে সবুজায়নের লক্ষ্যে এক পেড় মাকে নাম অভিযানের আওতায় 70 লক্ষ চারা গাছ রোপণের কর্মসূচির সূচনা করেছেন। তিনি জানান, দিল্লি সরকার ওই অঞ্চলের 5000 হেক্টর এলাকাকে বনভূমি হিসেবে ঘোষণা করেছে। আগামী 4 বছরে গ্রিনরিজ এলাকার 6300 হেক্টর জমি সম্পূর্ণভাবে বনভূমিতে রূপান্তর এবং তার সুরক্ষা নিশ্চিত করার সংকল্প নিয়েছে কেন্দ্র ও দিল্লি সরকার। এই রিজ এলাকায় 70টিরও বেশি পুকুর এবং ছোট রেস্তোরাঁ থাকবে এবং সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিকেও সংরক্ষণ করা হবে বলে তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যমুনা নদীকে দূষণমুক্ত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত 1 বছরে 129টি নিকাশী বর্জ্য শোধন কেন্দ্র চালু করা হয়েছে, যার ফলে নদীতে পরিশোধিত জল প্রবাহিত হওয়া নিশ্চিত হচ্ছে।
0: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে, ফলে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
1: কেরালার ওয়ানাডের মেপ্পাড়ির কাছে কাল্লাডিতে ভারী বৃষ্টির জেরে একটি নির্মীয়মান সুড়ঙ্গে ভূমিধসে 3 শ্রমিক প্রাণ হারিয়েছেন। মাটির নিচে আটকা পড়া 9 জনকে উদ্ধার করে মেপ্পাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ আরও 6 জন শ্রমিকের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। দমকল ও উদ্ধারকারী দল এবং বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ চালানোর সময় মেপ্পাড়ি থানার এক সাব ইন্সপেক্টরও আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালা রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ KSDMA জানিয়েছে, অবিরাম বৃষ্টি কারণে মীনাক্ষী সেতুর কাছে ওয়ানাড কাল্লাডি সুড়ঙ্গ খননের সময় জমে থাকা মাটি, পাথর ইত্যাদি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এর জেরে রাস্তা বন্ধ হয়ে যায়। নির্মাণস্থলে থাকা বেশ কিছু যানবাহনও মাটির নিচে চাপা পড়েছে বলে জানিয়েছে তারা।
0: বিশ্বকাপ ফুটবল।

0: বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। এখন গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মিশরের মুখোমুখি। শেষ পাওয়া খবরে জানা গেছে মিশর 1-0 গোলে এগিয়ে রয়েছে। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ আটে স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে।
1: চলতি ফুটবল বিশ্বকাপই তার পেশাদার ফুটবল জীবনের শেষ বিশ্বকাপ বলে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো জানিয়েছেন। রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে পর্তুগালের হারের পর আবেগঘন কণ্ঠে তিনি একথা জানান, যদিও আন্তর্জাতিক ফুটবল জীবনে আরও কিছুদিন খেলবেন বলে জানিয়েছেন তিনি।
0: স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন। বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হওয়ায় তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছেন। 2023 সালে পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন মার্টিনেজ, যদিও তারপর ইউরো বা বিশ্বকাপ কোনো বড় ট্রফি তাঁর জেতা হল না।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে চলতি বছর ডুরান্ড কাপ প্রতিযোগিতার ট্রফি ও পতাকার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি বলেন, এবছর বহু নতুন দল ডুরান্ড কাপ, প্রেসিডেন্ট কাপ এবং সিমলা ট্রফিতে বিজয়ী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারের প্রতিযোগিতায় শ্রীলঙ্কার অংশগ্রহণে আনন্দ প্রকাশ করে শ্রীমতী মুর্মু বলেন, নতুন এই দল ঐতিহাসিক প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে।
0: সদ্য সমাপ্ত ICC মহিলাদের টি-20 বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্টে স্পিনার ত্রিচরণী একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন। প্রতিযোগিতায় মাত্র 5টি ম্যাচ খেলে 14 উইকেট নিয়ে এবারে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে এই সাফল্য অর্জন করলেন বাঁহাতি স্পিনার চরণী।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার দুই দেশের। ভারতের UPI শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চলেছে।
0: ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী, সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি।
1: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভের আজ বাড়ছে। দাবি পূরণ না হলে আন্দোলন তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিল যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি।
0: দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানালো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
1: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা মিশরের মুখোমুখি। রাতে রাউন্ড অফ 16-এর শেষ ম্যাচে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মোকাবিলা। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

50 বা 60-এর দশক বা ধরুন তারও খানিকটা আগে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো চলতো রমরমিয়ে। উত্তম সৌমিত্র, সুচিত্রার, সুপ্রিয়া, সাবিত্রীতে বুঁদ হয়ে থাকতো লোকজন। একের পর এক শো হাউসফুল চলছে। এরকম অবস্থায় যখন পুজো মানে অর্থাৎ দুর্গাপুজো এসে দাঁড়াতো বাঙালির দোরগোড়ায়, তখন এই সব সিনেমা হলে সকালবেলায় বসত গানের আসর। শ্রোতারা আধো ঘুম আধো জাগরণে কোনো মতে ব্রেকফাস্ট শেষ করেই ছুট লাগাত বাসস্ট্যান্ডের দিকে, গন্তব্য নির্দিষ্ট বা অনির্দিষ্ট, মানে কোনো একটা সিনেমা হল। পাছে প্রথম গানটা মিস হয়ে যায়। তাছাড়াও সদ্য প্রকাশিত গান শিল্পীর কণ্ঠে লাইভ শোনার একটা মজাই আলাদা, মানে সেই অভিজ্ঞতাটাই আলাদা। এই সব অনুষ্ঠানে যেমন রবীন্দ্রসঙ্গীত থাকতো, তেমনি নজরুলগীতি, বেসিক গান থাকতো, নানা স্বাদের গান। আর শুধু যে গান থাকতো তা কিন্তু নয়, সঙ্গে থাকতো গানের রেকর্ডের বিজ্ঞাপনও, এবং সেই বিজ্ঞাপনগুলোও বেশ মজাদার হতো।

আর তাতেও থাকতো সুরের আমেজ। যেমন ধরুন, ড্যাংকুড়কুড় বাদ্যি বাজে পুজোর পরবাসে, পুজোর গানে সূর্যে ছড়ায় সূর্য নীল আকাশে। আবার হেমন্তর রেকর্ড হলে বিজ্ঞাপনটা হতো এরকম, বছরে দুই মাস হেমন্তকাল আছে পঞ্জিকার পাতায়, আর বাঙালির অন্তরে বারো মাস। এমনই বিভিন্ন জলসায় বা চলচ্চিত্রের নেপথ্যে কণ্ঠশিল্পী হয়ে আবির্ভাব ঘটেছে অনেক প্রতিভাবান শিল্পীর, যার পরিচয় হয়ে উঠেছে তার কণ্ঠ, ভেসে গেছেন শ্রোতার করতালির জোয়ারে, অথবা গানটি বাজতে থেকেছে মাইকে মাইকে পুজো প্যান্ডেলে, থমকে গেছে পথচারীর পদক্ষেপ। আজকের হারানো দিনের গানের অনুষ্ঠানে বলবো সেই সব শিল্পীদের কথা, যাদের প্রথম আবির্ভাবেই আলোড়ন তুলে দিয়েছিলেন শ্রোতাদের মনে, মানে তার প্রথম গানই শ্রোতাকে নাড়া দিয়েছিল, জায়গা করে নিয়েছিল শ্রোতার হৃদয়ে। কথা থাকবে, সঙ্গে থাকবে গান, আর এই সব গান আর গল্প নিয়ে আজ আপনাদের সঙ্গে থাকব মৈত্রীবন্ধু আমি পাপড়ি। তো কথা হচ্ছে অনেকক্ষণ আজকের অনুষ্ঠানের প্রথম গানটি আপনাদের জন্য সুচিত্রা মিত্রের কণ্ঠে।

মনে হচ্ছে তো আপনাদের হঠাৎই রবীন্দ্রসঙ্গীতটি দিয়ে কেন শুরু করলাম বলছি। কৃত্তিবাস ওঝার উত্তর পুরুষ সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় ছিলেন সুচিত্রার পিতা। তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের বিশেষ অনুরাগী, তাই খুব অল্প বয়স থেকেই সুচিত্রার শুরু হয় রবীন্দ্রসঙ্গীত শিক্ষা। বাড়ির সঙ্গীতের নিবিড় আবহাওয়া ও সঙ্গীত সম্পর্কিত তুমুল আড্ডা গান খুব অল্প বয়সেই তার কান তৈরিতে সাহায্য করেছিল। মায়ের গানের সাথে তিনি এতটাই একাত্ম হয়ে যেতেন যে মা গাইলে তার চোখ উঠত ভিজে। এমন করে কৈশোর থেকে শিল্পী জীবন শুরু হয় বলেই হয়তোবা তিনি মাত্র 21 বছর বয়সে 1945 সালে রেকর্ড করেন তার প্রথম গান। তখনকার রেকর্ডের দু পিঠে দুটো গান থাকত। তার এই প্রথম রেকর্ডের এক পিঠে ছিল হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়, আর অপর পিঠে ছিল এইমাত্র আপনারা যে গানটি শুনলেন মরণ তুহু মম শ্যাম সমান। এবার বুঝতে অসুবিধা হবে না আপনাদের যে এই গান গাওয়ার পরে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি কখনো। প্রথম গানেই তিনি শ্রোতাকে জানিয়ে দিয়েছিলেন যে তার কণ্ঠই ছিল তার পরিচয়। এবারে যার কথা বলবো, কলকাতার মদন ঘোষ লেনে জন্ম হলেও তার গানের যাত্রা শুরু হয় মুম্বাইতে কাকার সর্বক্ষণের সঙ্গী হয়ে। এটুকু শুনেই আপনারা বুঝে গেছেন, আমি সেটা খুব ভালো করেই জানি, কিন্তু বলে দিই যারা বুঝতে পারেননি বা যারা শিওর হতে চাইছেন তাদের জন্য বলে দিই যে হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, প্রবোধচন্দ্র দে, অর্থাৎ বলছি মান্নাদের কথা, গানের জলসাঘরের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। ছোট কাকা প্রবাদ প্রতিম শিল্পী কৃষ্ণচন্দ্র দে হবার কারণে তার বাড়ি ছিল গানের পীঠস্থান, সেখানে প্রায়শই বড় বড় ওস্তাদদের যাতায়াত ছিল, বস্ত গানের আসর। স্কটিশ চার্চ কলেজে পড়াকালীন কাকার ট্রেনিংয়ে ইন্টার কলেজ কম্পিটিশনে প্রায় প্রতিটি বিভাগে, যেমন ধ্রুপদ, ধামার, খেয়াল, গজল, কীর্তন, বাউল, ভাটিয়ালি সবেতেই তিনি হন প্রথম। এই প্রতিযোগিতায় পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়ে তিনি জিতে এনেছিলেন রূপোর তানপুরা। এরপর অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনেও তিনি প্রথম হন। এহেন মান্না 1942 সালে কাকার সর্বক্ষণের সঙ্গী হিসেবে যান মুম্বাই এবং লক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে তামান্না ছবিতে করেন প্রথম প্লেব্যাক। তারপর জাগো আয়ুষ্কা, রামরাজ্য, মশাল প্রভৃতি বিভিন্ন নামি ছবিতে প্লেব্যাক করেন এবং সেগুলো বিখ্যাত হয়। তার কাকা যেমন ছিলেন তার সঙ্গীত জীবনের গুরু, তেমনি তার মা ছিলেন তার অন্য জীবনের জ্যোতিষ্ক, সময়ের থেকে অনেক এগিয়ে থাকা চিন্তাভাবনার একজন মানুষ। সেই মা তাকে একদিন বললেন যে বাঙালির ছেলে অথচ তুই বাংলা গান গাইবি না। তো এই কথার ফলস্বরূপ 1953 সালে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নিজের সুরে বাংলা আধুনিক গানে শুরু হলো মান্নাদের পথ চলা, আর সেই গানটি এখন আপনাদের জন্য।

এই সময়কার গানের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্য আমরা সে সময়কার আরও একজন প্রথিতযশা শিল্পীর কণ্ঠে পাই। সেই শিল্পীর প্রশিক্ষণ শুরু হয় চিন্ময় লাহিড়ির কাছে, তবে তিনি গুরু হিসেবে মানতেন ওস্তাদ বড়ই গোলাম আলী খান ও তার পুত্র মুনাওয়ার আলী খানকে। এদের কাছে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। 1946 সালে গীতশ্রী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। মনোরমা শর্মা বলেন, নেপথ্য গানের উজ্জ্বল গৌরব অর্জনের পরেও একজন শাস্ত্রীয় গায়ক হিসেবে সন্ধ্যা তার জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হয়েছেন। হ্যাঁ, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি 1945 সালে মাত্র 14 বছর বয়সে প্রথম গান রেকর্ড করেন। গান দুটি ছিল গিরীন চক্রবর্তীর কথায় ও সুরে তুমি ফিরায় দিয়েছ, আর আরেকটি হচ্ছে তোমার আকাশে ঝিলমিল করে। কলম্বিয়া থেকে প্রকাশিত হয় তার গানের প্রথম রেকর্ড। তো সেই প্রথম রেকর্ডের একটি গান এখন আপনাদের জন্য।

প্রথমেই যেটা বলেছিলাম যে এই সময়ের গানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। তো এই এই গানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে আমরা যেভাবে শুনলাম, আমাদের পরিচিত সন্ধ্যা মুখোপাধ্যায়ের থেকে কিন্তু একটু আলাদা, তাই না? তাহলে প্রথম গানের শিল্পী এবং শিল্পীর পরবর্তী যে ধারা, পরবর্তী যে তার গায়কী, তার মধ্যে কিন্তু বেশ কিছু মানে পার্থক্য হয়। মানে আমাদের জীবন যেরকম এগোতে এগোতে পরিণত প্রাপ্ত হয়, হয়তো সেরকম শিল্পী তার কাজ তারাও সেরকম পরিণত হতে হতে এগোয়। এবারে আপনাদের সঙ্গে যার কথা ভাগ করে নেব, তার জন্ম ত্রিপুরার রাজবাড়িতে, মানে কুমিল্লার ত্রিপুরা রাজবাড়িতে তার জন্ম। বালকটি ছিল বাবার আদর্শে অনুপ্রাণিত। বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মন ছিলেন একজন সেতার বাদক এবং ধ্রুপদী সঙ্গীত শিল্পী। তিনি ছিলেন তার অর্থাৎ শচীন দেববর্মনের প্রথম শিক্ষক। এরপর তিনি তালিম নেন কৃষ্ণচন্দ্রদের কাছে 1925-30 পর্যন্ত। পরবর্তীতে তার সঙ্গীত শিক্ষা চলে বাদল খান ও বিশ্বদেব চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে। 1923 খ্রিস্টাব্দে আকাশবাণী কলকাতা কেন্দ্রে তিনি প্রথম গান করেন। 1931 তার পিতার মৃত্যু তাকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। এর ফলে 1932 সেই সময়কার সর্ববৃহৎ রেকর্ড কোম্পানি HMV-র অডিশনে তিনি ফেল করেন। তবে সেই একই বছর তার প্রথম গ্রামোফোন রেকর্ড বের হয় হিন্দুস্থান মিউজিক্যাল প্রোডাক্টস থেকে। তার একটি গান ছিল হেমেন্দ্র কুমার রায়ের কলমে পল্লীগীতি ঢঙে গাওয়া ডাকিলে কোকিল রোজ বিহনে, আর অপর পিঠে ছিল শৈলেন রায়ের সুরে এ পথে আজ এসো প্রিয়ে। কিন্তু এখন আপনাদের জন্য তারই গলায় রয়েছে তারই একটি বিখ্যাত গান।

ভারতের সঙ্গীত জগতের ভারতরত্ন অর্থাৎ লতা মঙ্গেশকর, তিনি যেন কণ্ঠশিল্পীর গণ্ডি পার করে মাঝে মাঝে চলে যেতেন সুরলোকের কোনো অসীম উচ্চতায়। ভারতীয় সঙ্গীত শিল্পে 8 দশকেরও বেশি সময় ধরে তার অবদানের জন্য তিনি সুরের রানী, ভারতের পাপিয়া, সহস্রাব্দের কণ্ঠ সহ একাধিক সম্মানসূচক উপাধি পেয়েছেন। ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে, কি নেই তার ঝুলিতে। ছোটবেলায় শুনতেন সাইগলের গান। মাত্র 13 বছর বয়সে তিনি প্রথম মারাঠি গান রেকর্ড করেন। লতার কণ্ঠে বেসিক বাংলা গানের পর্দা উন্মোচন হয় 1957 সালে। আর এটা বলাই বাহুল্য যে পর্দা উঠতে না উঠতেই দেখা গেল রোশনাই। সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে পবিত্র মিত্রের কথায় তিনি প্রথম যে গান গাইলেন তা যেন গান নয়, যেন এক সুরের আলপনা। এখন সেই গান আপনাদের জন্য।

আমাদের এই গান শোনা আর গল্প এ তো আপনাদের সাথে চলতেই থাকবে, কিন্তু ঘড়ির তো একটা অনুশাসন আছে, সেটা আমাদের মেনে চলতেই হয়। এই মুহূর্তে ঘড়ি মানে সময় আমাকে বলছে যে সময় হয়ে গেছে আগামীকালের হারানো দিনের প্রস্তুতির কথা বলবার। তো আমাকে তো সেই কাজটাই আগে করতে হবে। সেই প্রস্তুতির কথা বলার পর আমি আবার ফিরে আসব আজকের মূল বিষয়ে। চীনের চ্যাং যন্ত্রের অনুকরণে 1840 সালে প্যারিসে পেটেন্ট রেজিস্ট্রেশনের পর একটি বাদ্যযন্ত্র ইংরেজ মিশনারিদের হাত ধরে এদেশে আসে 19 শতকে, কিন্তু তার শরীরে সাজসজ্জায় তো তখন বিদেশি ছাপ, তাই ভারতীয়দের সঙ্গে খাপ খাওয়াতে বঙ্গসন্তান দ্বারকানাথ ঘোষ সেটিকে তৈরি করেন এদেশের মতো করে। কিন্তু রবীন্দ্রনাথসহ তৎকালীন কিছু কুলীন শিল্পীর মন জয় করতে ব্যর্থ হল আটপৌরে সেই বাক্সযন্ত্র, কারণ সে নাকি খানিক বেসুরো, মেড় গমক শ্রুতি তৈরি করতে অক্ষম। তাই প্রথম দিকে সঙ্গীতের না কুচু মহলে ব্রাত্য হয়ে থাকলেও পরবর্তীকালে ভারতবর্ষের সর্বাধিক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত বাদ্যযন্ত্র হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছে হারমোনিয়াম। কালকের হারানো দিনের গান জুড়ে থাকবে সেই হারমোনিয়ামেরই উজ্জ্বল উপস্থিতি, আর রিড ও বেলোর সেই সুরেলা সফরে কথকের ভূমিকায় থাকবে মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। শুনতে ভুলবেন না বন্ধুরা, আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায়। ফিরে এলাম আবার যে কথা হচ্ছিল আপনাদের সঙ্গে। ছোটবেলার বন্ধু কবি সুভাষ মুখোপাধ্যায় তার সম্বন্ধে বলেছিলেন, গোলা ভরা ধানের মতোই ওর গলা ছিল গানে ভরা, তাই লাবণ্যে ভরা কণ্ঠ ও মাধুর্যময় সুরে তিনি শ্রোতাদের আচ্ছন্ন করে রেখেছিলেন এক দীর্ঘ সময়। শুধু তাই বা কেন, তিনি চলে গেছেন প্রায় 3 দশক, এখনও তিনি সমানভাবে জনপ্রিয়। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনার সাথে সাথে গানের প্রতি ছিল এক অবিচ্ছেদ্য সংযোগ। এ আগ্রহ বন্ধুর কাছেও চাপা থাকেনি, তাই বন্ধু সুভাষই তাকে নিয়ে যান রেডিও স্টেশনে, বিভিন্ন রেকর্ড কোম্পানিতে।

অডিশন দিয়ে বেতারে প্রথম গাইলেন সুভাষেরই লেখা গান আমার গানেতে এলো চিরন্তনী। সেদিন শ্যুটটা ছিল তার নিজেরই করা, মনে ধরল কলম্বিয়া রেকর্ড কোম্পানির শৈলেশ দত্তগুপ্তর। এর ফলে ১৯৩৮ মে মাসে নরেশ্বর ভট্টাচার্যের কথায় ও শৈলেন দত্তগুপ্তের সুরে তৈরি হল হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম রেকর্ড। আর সেই রেকর্ডের একটি গান বলো গো বলো মোরে, আর একটি গান জানিতে যদি গো তুমি। কিন্তু তার পরিচয় কিন্তু শুধু শিল্পী হিসেবেই থেমে থাকেনি, তিনি পরবর্তীতে হয়েছেন সঙ্গীত পরিচালকও। এখন তারই কণ্ঠে শুনবেন সঙ্গীত পরিচালক হিসেবে তার সুর করা প্রথম গান।

তখনকার গান শোনার উপকরণ হিসেবে ছিল রেডিও, সিনেমা কিংবা পাড়ার জলসা। গানে, সিনেমায়, নাটকে তৈরি হতো এক অদ্ভুত জগৎ। সেই সময় জলসার মাধ্যমে আধুনিক বাংলা গানকে কলকাতার পাড়ায় পাড়ায় নদীর মতো বইয়ে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন কিছু মানুষ। বেতারের অনুরোধের আসরে কার গান কতবার বাজল তা ছিল শিল্পীর জনপ্রিয়তার মাপকাঠি। সেই সময়ে মারফি অল ইন্ডিয়া রেডিও কনটেস্টের ছিল বিশেষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন যে

শিল্পীর কথা বলবো, তিনি প্রথম হন সেই মারফির প্রতিযোগিতায়। সেই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ভূপেন হাজারিকা। চোখে পড়লেন বিচারকের, ছবির গানের সঙ্গে প্রস্তাবিত নাম হয়ে গেল তার নামটি। সেই ছিল তার প্রথম কমার্শিয়াল বাংলা ছবি। আপনারা বুঝেই গেছেন, তবু বলে দিই, তিনি আরতি মুখোপাধ্যায়। এত ছোট বয়সে তিনি এই যাত্রা শুরু করেন যে হিট গান কি বা কাকে বলে সে বোধই তখন তার তৈরি হয়নি। শ্যামল মিত্রের ছোট ভাই সলিল মিত্রের কথায়, ওই অল্প বয়সেই আরতিদি সি সার্ফে শুরু করে উপরে মধ্যম পঞ্চম টাচ করে ফিরে আসতে পারতেন। কোনো ফিমেল গায়িকার পক্ষে এটা করা রীতিমতো কঠিন কাজ। এখন তার সেই ছোট্ট বয়সে গাওয়া প্রায় প্রথম গানটি আপনাদের জন্য।

বাংলা গানের স্বর্ণযুগকে মনে করতে গেলে যেসব নাম উঠে আসে তার মধ্যে একটা উজ্জ্বলতম নাম হচ্ছে শ্যামল মিত্র। তিনি যেমন ছিলেন সুকণ্ঠের অধিকারী, তেমনি ছিলেন এক অনন্য মাত্রার সঙ্গীত পরিচালক। নৈহাটিতে থাকার সময় তিনি যুক্ত হন আইপিটি এর সাথে, পরিচয় ঘটে সলিল চৌধুরীর সঙ্গে। বহু পথযাত্রায় গান গেয়েছেন তিনি, সে অর্থে তার প্রথম গান বলতে গেলে আইপিটি এর পথযাত্রায় বোনের সঙ্গে গাওয়া ও আলোর পথযাত্রী। কিন্তু

কলকাতায় আসার পর তার জীবনে এক বড় পরিবর্তন আসে, কারণ তার সাথে পরিচয় হয় সুধীরলাল চক্রবর্তীর। তিনি ছিলেন শ্যামল মিত্রের শিক্ষাগুরু। এর ফলে 1949 সালে প্রথম সুযোগ আসে প্লেব্যাক করবার। ছবির নাম সুনন্দার বিয়ে, সঙ্গীত পরিচালক সুধীরলাল চক্রবর্তী। আর যে গান সেদিন শ্রোতার হৃদয় আকুল করেছিল সেটাই এখন শুনে নেওয়া যাক।

1938 সালে দুর্গা সপ্তমীর দিন দক্ষিণ চব্বিশ পরগনার মজিলপুরে জন্মগ্রহণ করেন সেই সময়ের আর এক তারকা শিল্পী। তার পরিবার ছিল সঙ্গীতমুখর পরিবার। তার সঙ্গীত জগতে পদার্পণ 1960 সালে, প্রথম ওড়িয়া ছবি শ্রীলোকনাথ, যার সঙ্গীত পরিচালক ছিলেন বালকৃষ্ণ দাস। এরপর তাকে আর কখনো থামতে হয়নি। ওই একই বছর সুযোগ এলো নচিকেতা ঘোষের সুরে বাংলা ছবি ক্ষুধাতে গান করবার। এরপর একের পর এক হিট ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি, প্রয়োজন পড়েনি কখনো পিছন ফিরে তাকাবার। তার নাম নির্মলা মিশ্র। তার পারিবারিক পদবী বন্দ্যোপাধ্যায় হলেও তারা অর্জন করেছিলেন মিশ্র উপাধি। এখন তারই কণ্ঠে তার একটি বিখ্যাত গান

যে অনতিমন্ত্র পুরুষকণ্ঠকে সাহেবরা বলেছেন ব্যারিটোন, সেই ব্যারিটোনের স্নিগ্ধ গাম্ভীর্য ও লাবণ্যে মানুষকে সমানে মাত করেছিলেন তিনি। গানের কথা বলার মধ্যে যে একটা কবিতার ভাব আছে, গান ধরা ও তা বয়ে নিয়ে যাওয়ার মধ্যে যে একটা মরমের সংলাপের উচ্চারণ আছে, তা তার গানেতেই পরিস্ফুট হয়। তিনি আর কেউ নন, স্বয়ং সুবীর সেন। বোম্বে জয় করতে সেই ২৪ বছরের নওজোয়ানের দরকার হয়েছিল কেবলমাত্র একটি ছবি, আর তাতে একটি মাত্র গান। বোম্বেতে প্রথম গানে হিট দিয়ে তিনি সেবারের দীর্ঘস্থায়ী রেকর্ড ভেঙে ফেলেছিলেন। যে কোনো বাঙালিকে সেরা ৫ আধুনিক বাংলা গানের নাম করতে বললে তার মধ্যে অবশ্যই আসবে তার গান। শঙ্করলাল ভট্টাচার্য এক জায়গায় তার সম্বন্ধে লিখছেন, হেমন্তের মতো সুবীরকেও ৫টি অনুদান দিয়েছিলেন ভগবান, এবং তা একটু বাড়াবাড়ির পর্যায়ে। সেই ৫টি দান হল মন, গলা, চেহারা, বোম্বে ও সলিল চৌধুরী। ১৯৫৬-এ প্রথম যে রেকর্ড করেছিলেন, জলসায় জলসায় হেমন্তের গান গেয়ে ভিড় বাড়ানো সুবীরের, সেই গানটি হয়েছিল সুপারহিট। আর সেই গান এখন আপনাদের সাথে সাথে আমিও আবার শুনবো।

আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে কখন যে সময় শেষের দিকে চলে এসেছে খেয়ালই করিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ি আমাকে চোখ রাঙাচ্ছে। কিন্তু যেতে যেতে আর একটা গল্প বলি। সলিল চৌধুরী তো গান নিয়েই জন্মেছিলেন, এ কথা ঠিক, কিন্তু আমরা সবাই জানি যে ওর মুম্বাই যাওয়ার পাসপোর্ট এসেছিল গল্প লিখে। সুকান্তের কবিতাতে সুর করতে করতে লিখেছিলেন গায়ের বধূ। এই সৃষ্টি গান হওয়ার আগে কিন্তু ছিল কবিতা, সে কবিতা হয়েই জন্মেছিল। আজও তার কবিতার গানগুলো অসামান্য রূপে শ্রোতার মুখে মুখে ফেরে। তো সেই সলিল চৌধুরীর যে প্রথম গান সেটা আমরা শুনবো যেতে যেতে। তবে আপনাদের বলি, আপনারা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে, আমাদের ফেসবুক পেজে, ইমেল আইডিতে, এমনকি চিঠি লিখেও জানাতে পারেন আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। তো আজকে সময় একেবারে শেষ, তাই যেতে যেতে আপনাদের জন্য রইল সবিতা চৌধুরীর কণ্ঠে সলিল চৌধুরীর প্রথম গান, যা দিয়ে আজকে শেষ করব আজকের অনুষ্ঠান।

0: এতক্ষণ শুনলেন হারানো দিনের গান, উপস্থাপনায় ছিলাম পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 51 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 18 সেকেন্ড।
1: অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। আজ 8 জুলাই 2026 বুধবার। স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় 12:30, আর ক্যালেন্ডারের পাতায় দিন বদলে আজ 8 জুলাই 2026। তাই প্রতিদিনের মতন আজও আপনারা শুনবেন প্রথমে 12 থেকে 2 পর্যন্ত বাংলা আধুনিক গান, পরবর্তীতে 2 থেকে রাত 3 পর্যন্ত বাংলা ছায়াছবির গান, এবং পরবর্তীতে 3 থেকে ভোর 4 পর্যন্ত নানা রঙের গান। আজকের অনুষ্ঠানের এই সুরেলা সফরের সাথী হয়ে আমি অয়ন থাকব আপনাদের সাথে ভোর 4 পর্যন্ত। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক গান, প্রথম শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। হয়তো এই গানের মধ্যে আপনাদের নিজেদের কোনো ছোটোবেলার ইমোশন বা স্মৃতি জড়িয়ে আছে। এবারে শুনব পরবর্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরের গানটি।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে রাত 12টা বেজে 29 মিনিট হয়ে 50 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন বাংলা আধুনিক গান। আধুনিক গানের পরবর্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিতে সময় রাত 1:35 হয়ে 35 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

আমার সাথে সাথে রাত জাগছেন আপনারা শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। এবার শিল্পী লতা মঙ্গেশকর।

স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 1:29 হয়ে 10 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

স্টুডিওর ঘড়ি কিন্তু জানান দিচ্ছে আজকের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে আমরা, আর তাই যেতে যেতে শুনে নেব পরপর তিনটে গান শিল্পী কিশোর কুমারের কণ্ঠে।

মন না চাইলেও সময় বলছে, প্রায় ঘড়ির কাঁটায় দুটো। আর তাই আজকের আধুনিক গানের অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আর আজকে প্রথমে থাকছে ছায়াছবি দেয়ানিয়া থেকে, প্রথম গানটি শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পরবর্তীতে শুনবেন ছায়াছবি হারানোর সুর থেকে পরপর দুটি গান, প্রথমটি হেমন্ত মুখোপাধ্যায় এবং পরবর্তীটি গীতা দত্তের কণ্ঠে।

স্টুডিও ঘড়িকাড়া জানান দিচ্ছে সময় রাত 2:32 হয়ে 45 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন 1971 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি ধর্নিমে। এই ছায়াছবি থেকে পরপর দুটি গান, প্রথমে মান্না দে এবং তারপরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ছেড়ে পালিয়েছে ইংরেজ, নখ দাঁত ভাঙা এক মৃত সিংহ সেজে নেই তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

সেজে বড়ই মজার বাঁধন, যে ডোরে রয় বাধা এমন সেজে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়ায়।

চোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

0: শুনছেন ধন্যী মেয়ে ছায়াছবির গান। পরবর্তী গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়।
1: আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা, দূর হোক, কি ঝালা।

বার বার কথা কয়, গা জ্বলে যায়। কিছুতে সই কোনো শাশুড়ির গঞ্জন, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহার।

Luke.

0: আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ ছায়াছবি মৌচাক। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন শিল্পী মান্নাদের কণ্ঠে।
1: এবার মোলে সুতো হবো

0: শুনছেন মৌচাক ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনবেন মান্না দে এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।
1: পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা, ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা,
2: ঘোড়ার ডিমের

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা।

0: গোসা ঘরে
1: রাগলে এখন আর কথা নেই, কোমর বেঁধে ঝগড়া করে। ইস্কা বোনের বিবি সে যে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব?

0: কেজে বড়
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে, যদি জগাই মা ধাই কিছু মনে করো না, যদি জগাই মা ধাই না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে তা বলে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে এখন শুনবেন নানা রঙের গান। আর আজকে নানা রঙের গানের অনুষ্ঠানের প্রথম নিবেদনে থাকছে লোকগীতি, শিল্পী উজানের নিবেদন।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 3:17 হয়ে 53 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠানে লোকগীতি।

স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 3:42 হয়ে 12 সেকেন্ড। শুনছেন DTH বাংলা পরিষেবায় নানা রঙের গান। এতক্ষণ শুনলেন লোকগীতি, এখন শুনবেন ভক্তিগীতি। শিল্পী উৎসব দাস।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সাতসুরে সারাদিন এবং সারাদিন রাত বিভিন্ন রকম সুর যখন কানের কাছে আসে, সেরকমই একরকমের সুর শুনতে শুনতে ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে জানিয়ে দেয় সময় একদম শেষ, আর শেষের পরে আরেক নতুন শুরু। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 4:01, আর ভোর 4:00 মানে সময় এখন প্রভাতে ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন বৈরাগীর আগে খেয়াল, শিল্পী তিয়াশা বসু রায়।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এতক্ষণ প্রভাতী অনুষ্ঠান শুনছিলেন। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ বৈরাগী রাগে খেয়াল শুনছিলেন। শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে পরমেশ্বরী রাগে বাঁশি শুনবেন শিল্পী সুবীর রায়।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এতক্ষণ প্রভাতী ভরী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে বৈরাগীর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ পরমেশ্বরীর আগে বাঁশি শুনছিলেন, শিল্পী ছিলেন সুবীর রায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন।

107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন অনুষ্ঠান। স্টুডিওর ঘড়ির কাঁটা

বলছে সময় এখন ভোর 5:01 হয়ে 5 সেকেন্ড, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

আজি ঝৰু ঝৰু মুখ আৰু ভাতৰ দিনে সত্যি এরকম বর্ষার দিনে সকালবেলা সুপ্রভাতের এই যে সময়, সকালের ভোরের আলো যখন ফোটে তখন অদ্ভুতভাবে মনটা কেমন যেন হয়ে ওঠে। ভোরবেলা শান্ত স্নিগ্ধ, আমরা আমাদের মনটা বড় অন্যরকম হয়ে থাকে। কিন্তু সকালবেলা উঠে যখন দেখি ঝিরি ঝিরি ঝড়ো ঝড়ো বৃষ্টি পড়ছে, তখন সত্যি এই ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে কিছুতেই যেন মন লাগে না। এই বর্ষার দিনে অদ্ভুত এক সময়, যে সময় এসে কোথায় যেন মনটা একটু এলোমেলো হয়ে যায়, একদম ঠিক বর্ষার মতোই, যেভাবে আমাদের মনের মাঝে অদ্ভুতভাবে বিষণ্ণতা, অদ্ভুতভাবে দেখতে পাই জীবনের যে কথাগুলো, যেগুলো ভেতরে অনেক দিন ধরে চাপা হয়ে বসেছিল, যেগুলো হয়তো বলা যায়নি, সেই রকম কিছু কথা মনের মধ্যে বসে থাকে। হয়তো সে কথাগুলো ঠিক এই রকম কোনো ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে বেরিয়ে আসতে চায়, কিন্তু ঠিক বলে ওঠা যায় না, হয়তো সে কারণেই মনটা একটু এলোমেলো হয়ে যায়।

এই সময়টা এমনই যখন আমরা প্রচণ্ড গরমের পর আমাদের এই মনের ভেতরের যে কথাগুলো সেগুলো বেরিয়ে আসতে চায়, ঠিক যেমনভাবে ক্ষেতের মাঝখানে চাষি যেমন চারা ফুটিয়ে দিলে সেটা আস্তে আস্তে আস্তে আস্তে বেড়ে ওঠে, ঠিক সেই রকমই আমাদের মনের মাঝের

আসলে সময়টাই এই এমন, সেটা তিনি বুঝেছিলেন। আর সেই কারণে এই বর্ষার উপরে কত কথা, কত গান, কত রকমভাবে লিখে গেছেন সেই বর্ষাকে উপলব্ধি করে। আসলে আমাদের এই যে ঋতুগুলো, পরিবর্তনের ঋতু, আমাদের বৈচিত্র্যের ঋতু, এক এক ঋতু এক এক রকম। গ্রীষ্মের দহন বেলা আমরা কাটিয়ে এসেছি, এবারে বর্ষার এক অদ্ভুত মায়াময় জীবন। কখনো হাঁটু জল, কখনো বা ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো বা ঝমঝমিয়ে মুষলধারে একেবারে তোলপার করা বৃষ্টি। সমস্ত জিনিস, সমস্ত পরিবেশই আমাদের মনের মধ্যে কেমন যেন একটা আমাদেরকেও তোলপাড় করে তোলে। কখনো ঘরের মধ্যে বসে দূর থেকে ধেয়ে আসা বৃষ্টি দেখা, আবার কখনো বা মাঠের মধ্যে বসে যে যেখানে যেমনভাবে থাকি না কেন, আমরা সেভাবেই এই বৃষ্টিকে এনজয় করে থাকি। আমাদের ছোটোবেলায় মনে আছে যখন আমরা এই বৃষ্টির মধ্যে দিয়ে রাস্তায় যেতাম, স্কুলে যেতে যেতে জল দাঁড়িয়ে আছে আর সেখানেই গিয়ে থপথপ করে লাফিয়ে ওঠা, সেই ছোটোবেলার খেলা, মাঠে ছুটে গিয়ে যেখানে একেবারে কাদা মাঠ জলে ভরা, অথচ সেখানেই সেই ফুটবল নিয়ে কিছু কচি কাঁচার দল ফুটবল খেলছে, বল আটকে যাচ্ছে জলের মধ্যে, তবুও তার মধ্যেই ফুটবল খেলা চলছে, আর সেখানেই মুষলধারে বৃষ্টি নেমেছে। এরকম দৃশ্য আমাদের গ্রাম বাংলার গ্রামে প্রান্তরে কত কিছুই না দেখা যায়। এই বর্ষা আমাদের কত রকমের কত কিছু উপলব্ধি করিয়ে দেয় আমরা জানি, কিন্তু তবু এই সকালবেলার মাঝে মাঝে যখন ঝেঁপে বৃষ্টি আসে, আকাশটা কেমন কালো হয়ে যায়, তখনই আমাদের মনটা কেমন হয়ে যায়। আসলে এই বর্ষা বোধহয় ঠিক আমাদের আলো আঁধারির খেলাটা বোঝানোর জন্যই আমাদের কাছে চলে আসে বিভিন্ন সময়, বিভিন্নভাবে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।